নন্দনারায়ণ বিশ্বাসের গলায় এতক্ষণ আপনি শুনছিলেন মা বাঁচাবে আমায় যদি। মরিতে সময় 5:33। আপনি শুনছেন আনন্দধ্বনি। পরবর্তী শিল্পী সুদীপ্ত ভট্টাচার্য।

৫ বাজে ৪৯ মিনিটে আপনার কানে এতক্ষণ ছিলেন অগ্নিভো বন্দ্যোপাধ্যায়, আর আজকের শেষ শিল্পী আনন্দধ্বনির শেষ শিল্পী ভাস্বতী দত্ত। এতক্ষণ আপনার সঙ্গে আনন্দধ্বনিতে আমি ছিলাম মহুল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দিত।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 29 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 29 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টজে।

এখন জানিয়ে দেব মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার খবর। মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে কোনো সতর্ক বার্তা নেই।

0: আকাশবাণী মৈত্রী সুচিন্তন, আজ শুনবেন ক্ষিতিমোহন সেনের রচনা থেকে পাঠ।
1: সারা ভারতবর্ষই ধর্ম বিষয়ে চিরদিন উদার, তাহার উপর জৈন বৌদ্ধ নাথ পন্থ যোগীদের মত ও বৈদিক ধর্ম, এরূপ নানা মতবাদের প্রচার একে একে বাংলাদেশে হওয়ায় বাংলার সাধনার আকাশ নানাভাবে আরও উদার হইয়া উঠিয়াছে। বর্তমান যুগেও রামমোহনের ব্রাহ্মধর্ম আর্য সমাজের পূর্বে প্রতিষ্ঠিত, পরমহংস রামকৃষ্ণের উদার সন্ন্যাস ধর্ম সকল ভারতের হৃদয় জয় করিয়াছে। অতি প্রাচীনকাল হইতেই বাংলাদেশ উদার মতাবলম্বী। মীমাংসা দর্শনের দুইটি শাখা, কুমারিল হইলেন রক্ষণশীল, প্রভাকর হইলেন উদার। বাঙালি শালিকনাথ যে উদার মতের প্রভাকরের অনুবর্তী সে কথা স্থানান্তরে বলা হইয়াছে। প্রভাকরের উদার মত সমর্থন করিয়া মীমাংসা দর্শনেও বাঙালি আপন উদার বুদ্ধির পরিচয় দিল। পূর্বেই বাংলায় বেদ চর্চা প্রসঙ্গে পূর্ববঙ্গের অধিপতি শ্রী চন্দ্রদেবের নাম করা হইয়াছে। পূর্ববঙ্গের অধিপতি শ্রী চন্দ্রদেব সৌগত অর্থাৎ বুদ্ধ ভক্ত হইয়াও ব্রাহ্মণ্য ধর্মের প্রতি ভক্তিমান ছিলেন, বুদ্ধ ভক্তিও তাঁহার কম ছিল না। ঢাকা মিউজিয়ামে ধল্লায় প্রাপ্ত রাজা শ্রী চন্দ্রদেবের একটি তাম্র শাসন আছে। তিনি বুদ্ধ ভট্টারকের নামে কান্ন শাখাধ্যায়ী ব্যাস গঙ্গা শর্মাকে চতুর্হোমানুষ্ঠানের অদ্ভুত শান্তিক্রিয়া সম্পন্ন করায় ভূমিদান করিতেছেন। বুদ্ধের নামে বৈদিক অনুষ্ঠানে দান, এই রূপ আচরণ কি আর কোথাও পরিদৃষ্ট হয়? রামপাল তাম্র শাসনে শ্রী চন্দ্রশান্তি বারিক পিতবাস রামগুপ্ত শর্মাকে ভূমিদান করিতেছেন। পাহাড়পুর স্তূপে 478-479 খ্রিস্টাব্দে সম্পাদিত অনুশাসনে জানা যায় ব্রাহ্মণনাথ শর্মা ও তাঁহার পত্নী রামী নিজেদের বাসস্থান বটগোহালি গ্রামে নির্গ্রন্থদের অধিষ্ঠিত বিহারে ভগবান অর্হত্যের উদ্দেশ্যে ভূমিদান করিয়াছেন। জয়দেব ও মহাপ্রভু

0: শ্রী চৈতন্য বুদ্ধদেবকেও নারায়ণের অবতার বলিয়া মান্য করিয়াছেন। রাজা ধর্মপাল দেবের রাজ্যাব্দের 2600 বৎসরে ভাদ্র কৃষ্ণা পঞ্চমীতে শনিবারে উজ্জ্বল ভাস্করের পুত্র কেশব বুদ্ধগয়াতে একটি চতুর্মুখ মহাদেব মূর্তি প্রতিষ্ঠা করিয়া বৌদ্ধ ধর্মাবলম্বী মল্ল স্নাতকদের কল্যাণার্থ অতি সুগভীর পুষ্করিণী খনন করাইয়া দিয়াছিলেন। বরেন্দ্রভূমিতে ধুরাইল নামক স্থানে 1530 খ্রিস্টাব্দে একটি সেতু রচিত হয়। পাঠান রাজাদেরই রচিত সেই সেতু, তাহাতে যে লেখ আছে তাহা সংস্কৃতে লেখা। ত্রিবেণীতে যে জাফর খাঁ গাজীর সমাধিস্থান আছে তাহাতে রামায়ণ ও মহাভারতের চিত্রাবলীর সঙ্গে যে লেখ আছে তাহা বঙ্গাক্ষরে। পাণ্ডুয়া মসজিদে রক্ষিত শেখ শুভদিয়া গ্রন্থখানি সংস্কৃত ভাষায় রচিত। রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রভৃতির উদারতার কথা অনেকেই জানেন। একজন পণ্ডিতের কথা অনেকেরই জানা নাই, তিনিও বাঙালি। ইংরেজরা যখন এদেশে আসেন তখন ভারতীয় পণ্ডিতেরা কেহই তাঁহাদের সংস্কৃত পড়াইবেন না। আজ যে প্রাচ্য পাশ্চাত্যের পাণ্ডিত্যের এত বড় শুভযোগ, তাহার আদি গুরুদের মধ্যে স্যার উইলিয়াম জোন্স একজন মহা তপস্বী। তাহাকে যখন কেহই সংস্কৃত শিখাইতে রাজি হইলেন না, তখন শালকিয়াবাসী রামলোচন কবিভূষণ এই ভার লইলেন।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন ক্ষিতিমোহন সেনের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত। আজ শুনবেন সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ চারুকেশী এবং বসন্ত মুখারী।

এতক্ষণ শুনলেন প্রথম আলো, সুবদ্ধ সঙ্গীত আজ শুনলেন সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ চারুকেশী এবং বসন্ত মুখারি। এখন শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের স্টার্ট আপ পরিমণ্ডলকে অনেক বেশি মজবুত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে একটি 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা ঘোষণা করেছে। দিল্লি সরকার সত্যনিকেতন এলাকায় বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে। গভীর রাতে আরও একটি মৃতদেহ উদ্ধারের পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। ইসরোকে বেসরকারীকরণ করা হচ্ছে, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এই গুজবকে ভিত্তিহীন বলে সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষদের ডাবলসে সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উন্নয়ন শিল্পক্ষেত্রে এবং নতুন উদ্যোগ সর্বোপরি রাজ্যে স্টার্ট আপ পরিমণ্ডলের দ্রুত বৃদ্ধির লক্ষ্যে গতকাল সিএসআইআর আইআইসিবি সল্টলেক ক্যাম্পাসে সপ্তম রাইজ কনক্লেভের উদ্বোধন করেন মন্ত্রী। তিনি বলেন, 350 থেকে বর্তমানে দেশে স্টার্ট আপের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2,40,000। এর প্রায় 15% ছোট শহরগুলির যুব সম্প্রদায়ের তৈরি। স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে ভারত বর্তমান বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে।
1: Almost 50% or more than them belong to tier 2 and tier 3 cities. So we also have to give up this mindset that the startup is happening only in big cities and metro. So in order to address these section of youngsters who are looking forward with a lot of aspiration, we started to have this campaign of holding these conclaves in different parts of the country. We have already had 6 such, north, south, east, west, northeast.
0: মন্ত্রী বলেন যে গবেষণা উন্নয়ন ও উদ্ভাবন ক্ষেত্রে শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার 1,00,000 কোটি টাকা তহবিল তৈরি করেছে।

0: 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে মহাকাশ, জৈব প্রযুক্তি, পারমাণবিক শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দরজা বেসরকারি প্রতিষ্ঠানগুলির জন্য খুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্য প্রতিবেশী রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। সাপের কামড়ের চিকিৎসায় বেঙ্গল কেমিক্যালসের তৈরি অ্যান্টিভেনাম ইঞ্জেকশন ফের বাজারে নিয়ে আসার বিষয়ে ওই সংস্থার সঙ্গেও কথাবার্তা চলছে বলে তিনি জানান। দুদিনব্যাপী রিসার্চ, ইন্ডাস্ট্রি, স্টার্ট আপ এবং এন্টারপ্রেনারশিপ সম্মেলনে অংশ নিয়ে বেঙ্গল কেমিক্যালসের ম্যানেজিং ডাইরেক্টর এস ঘোষ চৌধুরী আকাশবাণীকে জানিয়েছেন, বিগত দশক থেকে এই সংস্থা লাভের মুখ দেখছে।
1: 2016-17 পর থেকেই লাস্ট 10 বছর বা 9 বছর আজ পর্যন্ত কোম্পানির ভালোই মুনাফা হয়েছে। আমরা যে ওষুধগুলো বানাই সেগুলো সব সরকারি হসপিটালেই আমরা সাপ্লাই করি। সরকারি হসপিটালে সাপ্লাইয়ের একটা নির্ধারিত দাম ধরা আছে, আমরা সেই দামের বাজারেও বিক্রি করতে পারি না। প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনার যে সাপ্লাই সেখানেও হয়তো করতে পারি, মুনাফাটা কিন্তু তার মধ্যে থেকেই বেরিয়ে আসতে হবে। বাইরের ওষুধ কোম্পানির মতো যদি আমি আজকে একখানা প্যারাসিটামল ট্যাবলেট ধরুন আমি 2 টাকায় বিক্রি করি, সেটা আমরা পারবো না করতে। আমরা কিন্তু 26 টাকায় তো 100খানা ট্যাবলেট বিক্রি করছি।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2029 সালের মধ্যে ভারতকে মাদকমুক্ত করার লক্ষ্যে একটি 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনার কথা ঘোষণা করেছেন এবং মাদক দ্রব্যের বিরুদ্ধে সমন্বিত জাতীয় অভিযানেরও আহ্বান জানিয়েছেন। গোয়ায় গতকাল 3 দিনের সফরকালে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। তিনি জানান, 2019 সাল থেকে সরকার মাদক বিরোধী আইন প্রয়োগ, গোয়েন্দা তথ্য আদান প্রদান, আর্থিক তদন্ত এবং পুনর্বাসন ব্যবস্থাকে আরও জোরদার করেছে। 2014 থেকে 2024 সালের মধ্যে প্রায় 1,89,000 কোটি টাকা মূল্যের 1,19,00,000 কেজিরও বেশি মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অবশ্যই শিক্ষার্থীদের জন্য পেশাগত জীবনের জন্য প্রস্তুত করার বাইরে গিয়ে গণতন্ত্র ও সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক তৈরিতে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গুয়াহাটিতে গীতানগর কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে গতকাল ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, দেশের অগ্রগতির জন্য মানসম্মত শিক্ষা, গবেষণা এবং চরিত্র গঠন অপরিহার্য। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়ার ঘটনার বিষয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের পাশাপাশি ভবনের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে গতকাল গভীর রাতে আরও একটি মৃতদেহ উদ্ধারের পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। ধ্বংসস্তূপ সরানোর কাজ এবং আটকে পড়া কোনো ব্যক্তি এখনও সেখানে আছেন কিনা তা উদ্ধারকারী দল খুঁজে দেখছে। এনডিআরএফ, দমকল বাহিনী, দিল্লি পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলি ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। দিল্লির মেয়র প্রবেশ ওয়াহি জানিয়েছেন, 4 তলার বেশি উচ্চতা বিশিষ্ট অবৈধ নির্মাণগুলি সিল করে দেওয়া হবে, এজন্য দায়ী সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। ভবন ধসের ঘটনার প্রেক্ষিতে দিল্লির শ্রী ভেঙ্কটেশ্বর কলেজ আজ বন্ধ থাকছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সত্যনিকেতন এলাকায় বেশ কিছু কলেজ পড়ুয়া ভাড়াটে থাকার কারণে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ তৈরি হওয়ায় সাময়িকভাবে তাদের কলেজেই থাকার ব্যবস্থা করা হচ্ছে। এই একই কারণে আর্যভট্ট কলেজেও আজ পঠন পাঠন বন্ধ থাকছে। এই কলেজটিতেও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। ইন্ডিয়ান স্পেস অর্গানাইজেশন ইসরোকে বেসরকারীকরণ করা হচ্ছে বলে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুজবকে ভিত্তিহীন বলে তারা স্পষ্ট জানিয়েছে। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় ইসরো জানিয়েছে, এই সংস্থাটিকে বেসরকারীকরণ করা হচ্ছে না এবং এর গুরুত্ব কমানো হচ্ছে না। মহাকাশ কর্মসূচিতে বেসরকারি অংশগ্রহণের ফলে এই শিল্প ব্যবস্থায় আরও উন্নত প্রযুক্তির ব্যবহারের সুযোগ এবং আরও বড় পরিসর সৃষ্টি হচ্ছে। ভারতের শিল্প প্রযুক্তির ধারাবাহিক উন্নতির কথা উল্লেখ করে ইসরো জানিয়েছে, মহাকাশ কার্যক্রমে

0: মহসিন রেজাই জানিয়েছেন, ওই এলাকাটি মার্কিন নৌবাহিনী দ্বারা অবরুদ্ধ করে রাখা কিছু এলাকা থেকে শুরু করে পারস্য উপকারের উপসাগরের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত। রেজাই বলেছেন, ইরান এই জলপথ বন্ধ করে দেবার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অনেকটাই কমে গেছে। আগে যেখানে অন্তত 100টিরও বেশি জাহাজ চলাচল করত, সেখানে এখন প্রয়োজনীয় পণ্য নিয়ে মাত্র 7-8টি জাহাজ চলাচল করছে। ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি গতকাল শেনঝেনে অনুষ্ঠিত চায়না মাস্টার্স টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে স্বর্ণপদক জয় করেছেন। ফাইনালে এই ভারতীয় জুটি চীনের হে জিংটিং এবং রেন শিয়াং ইউকে 21-11, 17-21 ব্যবধানে পরাজিত করে এই প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক নিশ্চিত করেছে। এই জয়ের মাধ্যমে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুরে তাদের ক্যারিয়ারের 10ম শিরোপাটি অর্জন করা হল। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়ার উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে একটি 3 বছরের মেয়াদী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। দিল্লি সরকার সত্য নিকেতন এলাকায় বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। গভীর রাতে আরও একটি মৃতদেহ উদ্ধারের পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। খবর শেষ হলো, পরে খবর জাতীয় সংবাদ 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন এই মহাজীবন, আজ শুনবেন দয়ানন্দ সরস্বতীর জীবন কথা।
2: বর্তমান ভারতের সামাজিক সংস্কার ও প্রগতিশীল ধার্মিক চিন্তার অন্যতম পথিকৃৎ স্বামী দয়ানন্দ সরস্বতী 1824 খ্রিস্টাব্দে গুজরাটের মরফি শহরে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন দয়ানন্দ। তাঁর পিতৃদত্ত নাম ছিল মূল শঙ্কর। কৌলিক প্রথা অনুসারে মাত্র 5 বছর বয়সেই তাঁর শাস্ত্র শিক্ষা আরম্ভ হয়। অসাধারণ মেধার অধিকারী ছিলেন তিনি, তাই ছাত্র হিসেবে সর্বক্ষেত্রেই তিনি সাফল্য ও গৌরবের অধিকারী হয়েছেন। তাঁদের পরিবার ছিল শিবের উপাসক, তাই ছেলেবেলা থেকেই তাঁকে শিবের পূজা ও আরাধনার শিক্ষা দেওয়া হয়েছিল। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি মূর্তি পুজো ও ধর্মীয় আচার অনুষ্ঠানাদির অন্তঃসার শূন্যতা উপলব্ধি করতে থাকেন। শৈশবে পরপর আপনজনদের মৃত্যু মূল শঙ্করকে জীবন সম্পর্কে নিস্পৃহ করে তোলে। গৃহ ত্যাগ করে লালা ভকত নামে এক সন্ন্যাসীর কাছে দীক্ষা নেন মূল শঙ্কর। দীক্ষান্তে তার নতুন নাম হয় শুদ্ধ চৈতন্য। সন্ন্যাস জীবনে তিনি বহু জ্ঞানী গুণী মানুষের সান্নিধ্যে আসেন, জ্ঞান অর্জন করেন নানা বিষয়ে। তার জ্ঞান, সন্ন্যাস জীবনের নিষ্ঠা, মানবিকতা ও চারিত্রিক মাধুর্যে মুগ্ধ হয়ে পূর্ণানন্দ সরস্বতী তার নামকরণ করেন দয়ানন্দ। বেদের একেশ্বরবাদ প্রচার এবং কুসংস্কারাচ্ছন্ন হিন্দু ধর্মের সংস্কারকে জীবনের মূলমন্ত্র করেন দয়ানন্দ। তিনি উপলব্ধি করেছিলেন ভারতীয় সমাজ জীবনের ভিত্তিস্বরূপ যে ধর্মীয় আদর্শ, তার সম্পর্কে অজ্ঞতার কারণেই মানুষ নানা রকম কুসংস্কারের দাসত্ব করে। মানুষের এই অজ্ঞতা দূর করতে হলে তাদের কাছে তুলে ধরা দরকার ধর্মের স্বরূপ। তার এই উপলব্ধির সঙ্গে যোগ হয় ব্রাহ্মধর্মের আদর্শ। এই সবের মিলিত প্রভাবে দয়ানন্দ 1875 সালে বর্তমান মুম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। আর্য সমাজ ছিল হিন্দু ধর্মেরই একটি সহযোগী সংস্থা। আর্য সমাজের আদর্শ ছিল বৈদান্তিক। স্বামী দয়ানন্দের আর্য সমাজের আদর্শে তৎকালীন সমাজের শীর্ষস্থানীয় নেতা লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক সহ বহু বিশিষ্ট ব্যক্তি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। চিন্তা, আদর্শ ও কর্মসূত্রে দয়ানন্দ ছিলেন রাজা রামমোহন রায়ের সার্থক উত্তরসূরী। ভারতে বহু প্রচলিত বর্ণভেদ প্রথা, বহুবিবাহ, বাল্যবিবাহ সতীদাহ প্রথা, মূর্তি পুজো

0: পুরোহিত তন্ত্র প্রভৃতি হিন্দু সমাজের তৎকালীন সব রকম কুসংস্কারের বিরুদ্ধে তিনি দৃঢ় ও নির্ভীকভাবে প্রতিবাদ জানিয়েছেন। তিনি ছিলেন সত্য ও ন্যায়ের পূজারী। ভারতে নারী মুক্তি আন্দোলনেরও অন্যতম পথিকৃৎ ছিলেন দয়ানন্দ। ভারতবর্ষে আধুনিক শিক্ষা, বিশেষত ইংরেজি শিক্ষা প্রবর্তনের ক্ষেত্রেও তার অন্যতম ভূমিকা ছিল। তিনি চেয়েছিলেন আধুনিক ইংরাজি শিক্ষা ও প্রাচীন হিন্দু শাস্ত্রের সমন্বয়ে এক আদর্শ শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করতে। এই উদ্দেশ্যে ভারতের বিভিন্ন শহরে তিনি অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন। তার প্রগতিবাদী চিন্তাভাবনা এবং কর্মপ্রচেষ্টা হিন্দু সমাজের রক্ষণশীল স্বার্থান্ধ শ্রেণীর চক্ষুশূল হয়ে ওঠে। বহুবার তার প্রাণনাশের চেষ্টা করা হয়। অবশেষে 1883 সালে খাদ্যে বিষ প্রয়োগের ফলে তার জীবন অবসান হয়।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন দয়ানন্দ সরস্বতীর জীবন কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টসে।

সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে

সাপ্তাহিক সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

একটি ঘোষণা। হালকা থেকে মাঝারি বজ্রপাত ও বিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলার কিছু অংশ প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘোষণাটি এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী ঋতপা মুখোপাধ্যায়।

0: রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। শিল্পী ঋতুপা মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এখন শুনবেন পশ্চিমবঙ্গে বার্লি বা যব চাষের সম্ভাবনা। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ঝাড়গ্রামে অবস্থিত আঞ্চলিক গবেষণা কেন্দ্র শস্য বিজ্ঞানের সহকারী অধ্যাপক ডক্টর গোলাম মইনুদ্দিন।
2: বার্লি প্রধানত একটি শীতকালীন ফসল, যেটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো জায়গায় আমরা সমতল ভূমি, যেটা বেলে দোঁয়াশ মাটি এবং দোঁয়াশ মাটি উর্বরতা যদি ভাবি, মাঝারি ধরনের উর্বরতা, যে জমিতে জল জমতে পারে না এবং যেখানে লবণাক্ত ভাব বেশি আছে, এরকম জমিতে কিন্তু বার্লি চাষের জন্য উপযুক্ত। যদি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভাবি, পশ্চিমবঙ্গের লাল কাঁকুড়ে মাটি থেকে শুরু করে আমরা যদি সুদূর পাহাড়ের দিকে যাই, যেখানে শীতকালীন পরিবেশটা অনেকটাই দীর্ঘায়িত থাকে এবং সুন্দরবনের যে লবণাক্ত জমি, সেখানে কিন্তু আমরা খুব ভালোভাবেই বার্লি চাষ করতে পারি। বার্লি প্রধানত দুই ধরনের হয়, একটি দুই সারি আর একটি ছয় সারি। মল্ট বার্লি, যেটা বিভিন্ন ধরনের ব্রিওয়ারিজ ইন্ডাস্ট্রি, অর্থাৎ যেখানে মদ জাতীয় আমাদের ড্রিঙ্কস যেগুলো তৈরি হয় সেখানে একটা চলে যায়, আর একটা পার্ট যেগুলো আমাদের মানুষ খায়, যার মধ্যে প্রোটিন ভাগ বেশি থাকে এবং শর্করার ভাগ কম থাকে। প্রতি হেক্টর জমিতে 100 কেজি করে আমরা শোধন করার পরে সেটাকে আমরা সমতল যে জমি সেখানে আমরা 25 সেন্টিমিটার দূরে দূরে সারি দিয়ে আমরা বীজকে বুনতে পারি। নভেম্বর মাসের 25 তারিখের মধ্যে কিন্তু আপনাদের বার্লি চাষ সম্পূর্ণ করতে হবে। শোধন করা বীজ যেন সম্পূর্ণভাবে মাটিতে পড়ে যায়। তার কারণ হচ্ছে এর পরে মাটির তাপমাত্রা কমে যাবে, সেক্ষেত্রে অঙ্কুরোদ্গম হতে সমস্যা হবে এবং বার্লি গাছ ভালো বৃদ্ধি হবে না। পরবর্তী ক্ষেত্রে যখন বার্লির শীষ বেরোবে, তখন সেই শীষে দানার পুষ্টি কম হবে, ফলন কম হবে। তাই সময়টা চাষি ভাইরা মনে রাখবেন যে 25 নভেম্বরের মধ্যে আপনার জমিতে শুধু তৈরি করা নয়, জমিতে বার্লি বীজ শোধন করে বপন করাটা সম্পূর্ণ করতে হবে। যদি সারের ভাগ যাই, তাহলে যে কোনো ধরনের চাষের মতো এখানে পচা গোবর সার হোক, খামার সার হোক, চাষের অন্তত 10 থেকে 15 দিন আগে প্রয়োগ করতে হবে। এবং যদি বৃষ্টি নির্ভর জমি হয়, তাহলে সেক্ষেত্রে 40-30-20 এই হারে প্রতি হেক্টারে NPK, নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম, বা যদি আমাদের সেচের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে দুটো সেচ যদি থাকে, তাহলে আমরা নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম দেব 60-30-30 এই হারে। এবং এক্ষেত্রে নাইট্রোজেনটা দুটো ভাগে দেব, প্রথমে অর্ধেক, তারপরে এক মাস পরে। এইভাবে আমরা কিন্তু বার্লিটাকে চাষ করতে পারি। যদি আমরা ফসল তোলার ব্যাপারের দিকে আসি, তাহলে মোটামুটিভাবে যখন বার্লির যে দানা শক্ত হবে এবং গাছের যে পাতা, তার রং যখন হলুদ হয়ে যাবে, তখন কিন্তু

0: বার্লি তোলার উপযুক্ত সময়। যদি আমরা সময়ের ভাগ ধরি, যে চাষি আপনাদের মনে হতে পারে কত দিন লাগতে পারে, সেক্ষেত্রে 120 দিন 125 দিনের মধ্যে কিন্তু আমরা বার্লিকে চাষ করে ঘরে তুলতে পারি। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখা দরকার যে বার্লি যখন তুলব, তোলার পরে সেই দানাগুলোকে মারাই যন্ত্রের সাহায্যে বা পিটিয়ে যদি আমরা আলাদা করে নিই, তারপরে কিন্তু আমাদের বার্লিক দানাকে ভালো করে শুকিয়ে নিয়ে 10% যাতে ময়েশ্চার অর্থাৎ জলীয় ভাব থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেখানে কিন্তু ছত্রাক জন্মাতে পারে। এই পদ্ধতিতে যদি আমরা চাষ করি তাহলে আমরা প্রতি হেক্টারে 1.5 থেকে 2 টন বৃষ্টি নির্ভর জমিতে এবং সেচ সেবিত জমিতে আমরা কিন্তু 3 থেকে 4 টন পর্যন্ত ফলন আমরা পেতে পারি বার্লির ক্ষেত্রে। এবং একটা শেষে সবথেকে বলা ভালো যে বার্লির ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ রোগ যেটা স্পট ব্লচ পশ্চিমবঙ্গে দেখা যায়, অনেক সময়তে বার্লির পাতায় হয়, সেই রোগ যদি কোনো কারণে দেখা যায় যেখানে পাতার মধ্যে গাঢ় বাদামি রং এবং গোলাকার ধরনের হবে, চারিধারে হলুদ অঞ্চল দ্বারা পরিবেষ্টিত হবে, এই ধরনের রোগ দেখা গেলে প্রপিকোনাজল জাতীয় ওষুধ 1 ml 1 লিটার জলে অথবা টেবুকোনাজল সঙ্গে ট্রাইফ্লক্সিস্ট্রবিন এই ওষুধের মিশ্রণ প্রতি ml জলে 0.6 গ্রাম গুলে স্প্রে করলে আমরা রোগটাকে প্রতিরোধ করতে পারি এবং বার্লিকে খুব ভালোভাবে আমরা ঘরে তুলতে পারি।
1: এতক্ষণ শুনলেন পশ্চিমবঙ্গে বার্লি চাষের সম্ভাবনা, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ঝাড়গ্রামে অবস্থিত আঞ্চলিক গবেষণা কেন্দ্র শস্য বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর গোলাম মইনুদ্দিন।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন আজ অর্থাৎ 7ই সেপ্টেম্বর সোমবারের সারাদিনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। ৭:05 শুনবেন লোকগীতি, 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে রেকিসোম কালিম্পং, উপস্থাপনায় পল্লবী সিনহা। 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় পল্লবী সিনহা। 8:30 অতিথি রাজা সেনের সাক্ষাৎকার গ্রহণ করেছেন মৌমিতা বসু, শুনবেন প্রথম পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর, শিল্পী অখিল রায় রাগ নট ভৈরব এবং শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অভিষেক চট্টোপাধ্যায়। 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় বৃষ্টিদেব। 10:30 রামধনু, প্রথমে শুনবেন অতুল প্রসাদ প্রসাদের গান, শিল্পী চৈতালী চক্রবর্তী এবং পরে শুনবেন বাঁশি, শিল্পী সুরজিৎ সেনগুপ্ত। 11:00 সংগ্রহশালার গান, 11:15 নজরুল গীতি, শিল্পী শান্তব্রত নন্দন। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের শুরু হয়েছে ভারতীয় সময় সকাল 5:56। ভারতীয় সময় সকাল 11:30 শুনবেন রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় চয়নিকা ধারা। 12:30 লোকসঙ্গীত, 1:00 বাংলা নাটক হোমস্টে, রচনা ভাস্কর দাশগুপ্ত, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন শেষ হবে ভারতীয় সময় দুপুর 2:30। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর গল্প পাঠ, উপস্থাপনায় সঞ্চিতা বটোপ্যাল। 4:35 বন্ধু তোমারই জন্য, পরিবেশনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। ৬:20 শুনবেন ক্ষেত খামারের কথা, জীবিকা ও পুষ্টি সুরক্ষায় হারিয়ে

পাওয়া ছোট মাছ। ডক্টর অর্পণা রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, গর্ভবতীর পুষ্টি, এ বিষয়ে বলবেন ডক্টর সুমন গঙ্গোপাধ্যায়। 7:00 বাংলা নাটক হোমস্টে, রচনা ভাস্কর দাশগুপ্ত, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, নিউট্রিজেনোমিক্স এর ওপর ডক্টর মৌসুমী শেখতারের সাক্ষাৎকার নিয়েছেন অঙ্কুর ভৌমিক। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর শিল্পী অখিল রায়, রাগ রাগেশ্রী, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন প্রশান্ত দে রায়। 10:45 উপমহাদেশের খবর রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12:00। এতক্ষণ শুনলেন আজ অর্থাৎ 7/9/2026 সোমবারের পরবর্তী সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টজে। এখন শুনবেন লোকগীতির অনুষ্ঠান। লোকগীতির অনুষ্ঠানে আজকে প্রথম শিল্পী অমর পাল।

এতক্ষণ শুনলেন লোকগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনে আমি পল্লবী সিনহা।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল। শুরু করছি অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে, সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। আজ আমরা কোথায় যাব? আজ আমরা যাব কালিম্পং এর রিকিসোমে। কালিম্পং এমন একটি জায়গা যার আনাচে কানাচে রয়েছে বহু অফবিট ভ্রমণ ডেস্টিনেশন, আর এই কালিম্পং জেলার ছোট্ট একটি গ্রাম হল রিকিসোম। প্রায় 6000 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রাম থেকে লাভা, পেডং, রিসপ, সিলারি গাঁও এবং কালিম্পং শহর খুব ভালোভাবে অ্যাক্সেস করা যায়। এক কথায় শান্ত নিরিবিলি জায়গায় থেকে আপনি পুরো কালিম্পং জেলাটি অনায়াসে ঘুরে নিতে পারবেন। গ্রাম থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই রয়েছে রিকিসোম টপ। পাহাড় প্রেমীদের ভাষায় যেখান থেকে 360 ডিগ্রি পাহাড়ের দৃশ্য দেখা যায়। জানা যায় রিকিসোমের এত সুন্দর মনোরম দৃশ্যে মোহিত হয়ে ব্রিটিশরা পাহাড়ের চূড়ায় একটি বাংলো তৈরি করেন, যা পরবর্তীতে পর্যটকদের এক মূল ভ্রমণ ডেস্টিনেশন হয়ে যায়। প্রকৃতির নিয়মেই বাংলোটি এখন শুধুই ধ্বংসাবশেষ থাকলেও এখনও পর্যটকদের কাছে এই জায়গাটি ঘোরা চাই চাই। এখানের মূল আকর্ষণ কি জানেন? নানান রকম পাহাড়ি, নাম না জানা পাহাড়ি ফুল আর তাদের সুন্দর ঘ্রাণ শহুরে কোলাহলের ক্লান্তি এক নিমিষেই ফুরত করে দিতে কিন্তু বাধ্য। আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এখান থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার টাইগার হিলও দেখতে পাওয়া যায়। বিকেল বিকেল দিকে রিকিসোমের জঙ্গলে ঘেরা রাস্তায় বেরোলে দেখতে পাবেন কত নাম না জানা পাখিদের দল, পাইন গাছের ডগায় ডগায় বসে আপন মনে গান গাইছে। মাঝে মধ্যে বৃষ্টির আনাগোনা এই ফুলের দেশে লেগেই থাকে, তাই বর্ষা হোক চাই না হোক একটি ছাতা কিন্তু হাতে সম্বল রাখতেই হবে। মেঘের দেশে কোনো এক ফেলে আসা ভুঁড়ে যেখানে বাতাস পাইন বনের ডালপালায় মৃ

মৃদু সুর তুলে হারিয়ে যায়, সেখানে দাঁড়িয়ে আছে রিকিসুম। কালিম্পং জেলা থেকে আলগারা পেরিয়ে লাভা কিংবা পেটং এর দিকে যাওয়ার নির্জন বাঁকে প্রায় 6,000 ফুট উচ্চতায় এক নিঃশব্দ পাহাড়ি চূড়া। সেখানে পৌঁছলে মনে হয় সমতলের সমস্ত কোলাহল, ঘড়ির কাঁটার ধাবমান ক্লান্তি আর প্রতিদিনের ধূসরতা যেন বহু দূরে কোথাও ফেলে আসা এক অন্য জন্মের গল্প। রিকিসুম এমন এক জায়গা যেখানে সময় মাপা হয় ভোরের কুয়াশার ওঠা নামা, পাইন পাতায় ঝরে পড়া শিশির বিন্দু আর কাঞ্চনজঙ্ঘার গায়ে আলো ছায়ার খেলা দেখে। শিলিগুড়ির উত্তাপ আর তিস্তার চঞ্চল স্রোত পেরিয়ে পাহাড়ি আঁকা বাঁকা পথ যখন কালিম্পং ছুঁয়ে আরও ওপরের দিকে উঠতে শুরু করে, চারপাশের বাতাস হঠাৎ করেই হালকা আর শীতল হয়ে ওঠে। আলগারার জটলা পেছনে ফেলে রিকিসুমের দিকে বাঁক নেওয়া মানে অরণ্যের গভীরে এক নীরব আশ্রয়ের দিকে পা বাড়ানো। পথের দুধারে প্রাচীন পাইন, ওক আর রডোডেনড্রনের সারি আকাশকে আড়াল করে এক ছায়াবিথি তৈরি করে রাখে। বাতাস সেখানে নিছক বাতাস নয়, তা যেন পাহাড়ি সুবাসে ভেজা এক নিবিড় স্পর্শ। তাতে মিশে থাকে স্যাঁতস্যাঁতে ভেজা মাটি, ঝরে পড়া শ্যাওলা আর পাহাড়ি ধূপের স্নিগ্ধ গন্ধ। রিকিসুমের চূড়ায় উঠলেই চোখে পড়ে এক প্রাচীন ভগ্নাবশেষ। ইতিহাস বলে কানাঘুষো, বিংশ শতকের শুরুতে ব্রিটিশরা এখানে একটি ডাক বাংলো গড়ে তুলেছিলেন। কালিম্পং ও তিব্বতের মধ্যবর্তী প্রাচীন বাণিজ্য পথের নজরদারি কিংবা সাহেবদের শান্ত অবসরের জন্য এই জায়গাটি ছিল অনন্য। আজ সেই রাজকীয় অট্টালিকার অস্তিত্ব না থাকলেও রয়ে গেছে কেবল পাথরের তৈরি ধূসর চিমনি আর কিছু প্রাচীরের অবশিষ্টাংশ। পোড়া পাথরের ফাঁকে ফাঁকে গজিয়ে উঠেছে সবুজ ফার্ন আর বুনো অর্কিড। চিমনিটির গায়ে হাত রাখলেই মনে হয় শতবর্ষ আগের কোনো শীতের রাতে এখানে কাঠকয়লার উষ্ণতা ছিল, ছিল চা কফির ধোঁয়া আর ফেলে আসা বিলেতের স্মৃতিরও মন্থন। আজ সেই সব স্মৃতিকে ঠেকে দিয়েছে পাহাড়ি লতা পাতা আর সেই চিমনির মাথায় এসে বসে নীল ডানাওয়ালা পাহাড়ি ফিঙে। রিকিসুমের আসল জাদুদণ্ড লুকিয়ে আছে তার দিগন্ত জোড়া মুক্ত প্রাঙ্গণে। পূর্ব হিমালয়ের কোলে রিকিসুমের আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে প্রায় 360 ডিগ্রি কোণে ছড়িয়ে থাকা হিমালয়ের রূপ প্রত্যক্ষ করা যায়। ধীরে ধীরে পায়ে হেঁটে বনের পথ ধরে হারিয়ে যাওয়া যায় লাভা বা পেটং এর দিকে। রিকিসুমে কোনো বড় হোটেল বা শহুরে কৃত্রিমতার চোখ রাঙানি নেই। আশেপাশের ছোট্ট বসতিগুলোতে বাস করে মূলত লেপচা ও নেপালি জনজাতি। এদের জীবন অত্যন্ত সহজ, অনাবিল এবং প্রকৃতির নিয়মে বাঁধা। ছোট ছোট কাঠের বাড়ি, জানলার তাকে সাজানো পাহাড়ি অর্কিড আর উঠোনে শুকোতে দেওয়া পাহাড়ি লাল লঙ্কা বা ডল্লে খোরসানি। রিকিসুমে লাগোয়া হোমস্টেগুলোতে যখন আপনি আশ্রয় নেবেন তখনই বুঝতে পারবেন আতিথেয়তা কেবল এক পেশা নয়, এক আন্তরিকতা। এই পাহাড়ি মানুষদের মুখে লেগে থাকে অকৃত্রিম হাসি, মনে করিয়ে দেয় ভালো থাকার জন্য খুব বেশি বৈভবের প্রয়োজন হয় না। এক ফালি নীল আকাশ আর এক টুকরো খোলা বাতাসই মানুষের বেঁচে থাকাকে সার্থক করে তুলতে পারে।

এবারে বলি রিকিসুমে যাব কিভাবে। ভায়া কালিম্পং হয়ে 97 কিলোমিটার, প্রায় 97 কিলোমিটার, যেতে সময় লাগবে ওই 4 থেকে 5 ঘন্টার মতো। একইভাবে আপনি যদি প্রাইভেট গাড়ি ভাড়া করে যেতে চান অথবা শেয়ার ট্যাক্সি করেও কিন্তু অনায়াসেই পৌঁছে যাবেন রিকিসুমে। তাহলে আপনাদের পরবর্তী ভ্রমণ বাকেট লিস্টে রাখছেন তো কালিম্পংয়ের রিকিসুমকে? জানাতে পারেন, অথবা আপনি আপনার যে কোনো ভ্রমণ অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিতেই পারেন চিঠির মাধ্যমে এই ঠিকানায়। আসুন বেরিয়ে যান ভারতে, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত।

আর অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যেন কিভাবে জানাবেন, আমাদের ইমেল maitribondhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না। যেন আজ আসুন বেরিয়ে যান ভারতে, তবে এই পর্যন্তই। আবার অন্য একদিন অন্য এক ভ্রমণ ডেস্টিনেশনের খোঁজ নিয়ে রেডিওর এপারে ফিরে আসব। আজ সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। এতক্ষণ শুনলেন আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনে আমি পল্লবী সিনহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পর শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে বলে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন। দিল্লি সরকার সত্যনিকেতন এলাকায় বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্দায় তদন্তের নির্দেশ দিয়েছে। গভীর রাতে আরও একটি মৃতদেহ উদ্ধারের পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬। উত্তরপ্রদেশ ও বিহারের বিভিন্ন এলাকায় বন্যায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। গঙ্গা, গণ্ডক ও কোশিসহ প্রধান নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। ইরান বলেছে শীঘ্রই হরমুজ প্রণালীর বাইরে একটি নিষেধাজ্ঞা বলয় বা সীমাবদ্ধ এলাকা ঘোষণা করা হবে। এর ফলে তাদের অনুমতি ছাড়া ওই এলাকায় কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টির জুটি চাইনাস মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষদের ডাবলসে সোনা জিতেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উন্নয়ন শিল্পক্ষেত্রে নতুন উদ্যোগ সর্বোপরি রাজ্যে স্টার্ট আপ পরিমণ্ডলের দ্রুত বৃদ্ধির লক্ষ্যে গতকাল সিএসআইআর আইআইসিবি সল্টলেক ক্যাম্পাসে সপ্তম রাইজ কনক্লেভের তিনি উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, 350 থেকে বর্তমানে দেশে স্টার্ট আপের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2,40,000। এর প্রায় 15% ছোট শহরগুলির যুব সম্প্রদায় তৈরি। স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে।
1: Belong to tier 2 and tier 3 cities. So we also have to give up this mindset that the startup is happening only in big cities and metro. So in order to address these section of youngsters who are looking forward with a lot of aspiration, we started to have this campaign of holding these conclaves in different parts of the country. We have already had 6 such, north, south, east, west, northeast.
0: ডক্টর জিতেন্দ্র সিং বলেন, গবেষণা উন্নয়ন উদ্ভাবন ক্ষেত্রে শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার 1,00,000,000,000 টাকার তহবিল তৈরি করেছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে মহাকাশ, জৈব প্রযুক্তি, পারমাণবিক শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দরজা বেসরকারি প্রতিষ্ঠানগুলির জন্য খুলে দেওয়া হয়েছে। দুদিনব্যাপী রিসার্চ ইন্ডাস্ট্রি, স্টার্ট আপ এবং এন্টারপ্রিনারশিপ সম্মেলনে অংশ নিয়ে বেঙ্গল কেমিক্যালসের ম্যানেজিং ডাইরেক্টর এস ঘোষ চৌধুরী আকাশবাণীকে জানিয়েছেন, বিগত দশক থেকে এই সংস্থা লাভের মুখ দেখছে।
2: 2016-17 পর থেকেই লাস্ট 10 বছর বা 9 বছর আজ পর্যন্ত কোম্পানির ভালোই মুনাফা হয়েছে। আমরা যে ওষুধ

তদন্তের পাশাপাশি ভবনের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হল। এদিকে গতকাল গভীর রাতে আরও একটি মৃতদেহ উদ্ধারের পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬। ধ্বংসস্তূপ সরানোর কাজ এবং আটকে পড়া কোনো ব্যক্তি এখনও সেখানে আছেন কিনা তা উদ্ধারকারী দল খুঁজে দেখছে। এনডিআরএফ, দমকল বাহিনী, দিল্লি পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলি ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লি মুখ্যমন্ত্রী, দিল্লি পুলিশ কমিশনার এবং এনডিআরএফের মহানির্দেশের সঙ্গে কথা বলেছেন এবং ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি এই দুর্ঘটনায় আহতদের প্রয়োজনীয় সমস্ত চিকিৎসার সহায়তা প্রদানের নির্দেশ দেন। ওই ভবনটিতে পেইং গেস্ট হিসেবে ব্যবহৃত হচ্ছিল। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে গতকাল বেলা ১.৩০ নাগাদ ওই ভবনের বেসমেন্টে মেরামতির কাজ চলার সময় ভবনটি ধসে পড়ে। দিল্লির মেয়র প্রবেশ ওয়াহি জানিয়েছেন, ৪ তলার বেশি উচ্চতা বিশিষ্ট অবৈধ নির্মাণগুলি সিল করে দেওয়া হবে। এজন্য দায়ী সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। ভবন ধসের ঘটনার প্রেক্ষিতে দিল্লির শ্রী ভেঙ্কটেশ্বর কলেজ আজ বন্ধ থাকছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সত্যনিকেতন এলাকায় বেশ কিছু কলেজ পড়ুয়া ভাড়াটে থাকার কারণে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ তৈরি হওয়ায় সাময়িকভাবে তাদের কলেজেই থাকার ব্যবস্থা করা হচ্ছে। একই কারণে আর্যভট্ট কলেজও আজ পঠন পাঠন বন্ধ থাকছে। এই কলেজটিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গত কয়েক বছরে ভারত ও ফ্রান্সের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি জানান, ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে উভয় দেশ একটি বিশেষ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে। প্যারিসে স্বামীনারায়ণ হিন্দু মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, মহাকাশ, গবেষণা ও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপে সর্বক্ষেত্রেই উভয় দেশ নতুন গতি ও উদ্দীপনা নিয়ে যৌথভাবে এগিয়ে চলেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে বেসরকারীকরণ করা হচ্ছে, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবরকে ভিত্তিহীন বলে তারা স্পষ্ট করেছে। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় ইসরো জানিয়েছে, এই সংস্থাটিকে বেসরকারীকরণ করা হচ্ছে না এবং এর গুরুত্বও কমানো হচ্ছে না। মহাকাশ কর্মসূচিতে বেসরকারি অংশগ্রহণের ফলে এই শিল্প ব্যবস্থায় আরও উন্নত প্রযুক্তির ব্যবহারের সুযোগ এবং আরও বড় পরিসর সৃষ্টি হচ্ছে। ভারতের শিল্প প্রযুক্তির ধারাবাহিক উন্নতির কথা উল্লেখ করে ইসরো জানিয়েছে যে মহাকাশ কার্যক্রমেও আরও বড় পরিসরে কাজ করার যোগ্যতা ভারতের রয়েছে। এর ফলে আরও ব্যাপক হারে উৎপাদন, বাণিজ্যিকীকরণ, উদ্ভাবন এবং বিশ্ববাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিহারের বিভিন্ন এলাকায় বন্যায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। গঙ্গা, গণ্ডক ও কোশি সহ প্রধান নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় নিম্ন অববাহিকায় কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা অবলম্বন করছে। পাটনার বেশ কয়েকটি ঘাটে নদীর জলস্তর সর্বকালে সর্বোচ্চ মাত্রা ছাড়িয়ে গেছে। উত্তরপ্রদেশেও বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ২৪টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি নদীর জলস্তর এখন বিপদসীমার উপর দিয়ে বইছে। বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। শাহজাহানপুর জেলায় গঙ্গা ও রামগঙ্গা নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। প্রশাসন গারা ও খকরা নদীর তীরবর্তী নিচু এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এদিকে আবহাওয়া দপ্তর আগামী দুদিন বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। অতিবর্ষণে উত্তর সিকিমের নাগা অভয়ারণ্যের থেং ট্যানেলে ধস নামার কারণে পশ্চিমবঙ্গ সরকার আগাম সতর্কতায় উত্তরবঙ্গের মালবাজার মহকুমার তিস্তা নদীর তীরবর্তী এলাকায় নজরদারির জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে। গজলডোবা, বাগরাকোট এবং বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। ইরান বলেছে, শীঘ্রই হরমুজ প্রণালীর বাইরে একটি নিষেধাজ্ঞা
বা সীমাবদ্ধ এলাকা ঘোষণা করা হবে।

এর ফলে তাদের অনুমতি ছাড়া ওই এলাকায় কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল SNSC সেক্রেটারি মেজর জেনারেল মোহসেন রেজাই জানিয়েছেন, ওই এলাকাটি মার্কিন নৌবাহিনী দ্বারা অবরুদ্ধ করে রাখা কিছু এলাকা থেকে শুরু করে পারস্য উপসাগরের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত। রেজাই বলেছেন, ইরান এই জলপথ বন্ধ করে দেওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অনেকটাই কমে গেছে। ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি গতকাল শেনজেনে অনুষ্ঠিত চায়না মাস্টার্স টুর্নামেন্টের পুরুষদের ডাবলসের স্বর্ণপদক জয় করেছেন। ফাইনালে এই ভারতীয় জুটি চীনের হেজিং টিং এবং রেন শিয়াং ইউকে 21-11, 13-21, 17-21 ব্যবধানে পরাজিত করে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে বলে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন। দিল্লি সরকার সত্যনিকেতন এলাকায় বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সকালের আটটা, উপস্থাপনে আমি পল্লবী সিনহা।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই সুপ্রভাত। শুরু করছি আজকের সকালের আড্ডা অনুষ্ঠান। সময়ের চাকা তার চিরন্তন ছন্দে ঘুরতে ঘুরতে আবারও এনে দিয়েছে এক নতুন দিনের দোরগোড়ায়। রাতের আধারে মিশে গেছে গতকালের সব ক্লান্তি, সব না বলা কথা আর স্মৃতির আবছা ছায়ারা। পূর্বাকাশে আলো ফুটছে ধীরে ধীরে, শহর জেগে উঠছে তার নিজস্ব ছন্দে, আর প্রকৃতি খুলে দিচ্ছে এক নতুন দিনের জানলা। ফুটন্ত চায়ের কাপে এক চিমটি এলাচের সুবাস আর আমাদের চারিপাশে হওয়া কিছু কথাকে সঙ্গী করে শুরু হচ্ছে আজকের সকালের আড্ডা। আগামী 55 মিনিটে গান, গল্প, নানান রকম জানা অজানা তথ্য, অনুষ্ঠান দৃষ্টিকোণ, অনুষ্ঠান জানা অজানা আর হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু মন কাড়া গান রয়েছে আপনাদের জন্য। আপনিও রেডিওর ভলিউমটা সামান্য বাড়িয়ে নিন, চায়ে একটা চুমুক দিন, আর আপাতত একখানি সুর ভাসিয়ে দিচ্ছি রেডিও তরঙ্গে, চোখ বুঝে সুরটা ছুঁয়ে নিন। আমি ফিরছি এক নিমেষেই আপনার চায়ের কাপ জুড়িয়ে যাওয়ার আগে। সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা।

বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র, যার সাহিত্য যাত্রা শুরু মাত্র 17 বছর বয়সে। আজ তাঁর জন্মদিন। তিনি হলেন সুনীল গঙ্গোপাধ্যায়। 1952 সালের 29শে মার্চ দেশ পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতা একটি চিঠি। জানা যায় প্রথম কবিতাটি লিখেছিলেন এক কিশোরীর মন জয় করতে। প্রেমের চিঠি লেখা কঠিন, তাই কবিতাকেই করেছিলেন চিঠির ভাষা। বাবার নির্দেশে টেনিসনের কবিতা অনুবাদ করতে গিয়ে একসময় তিনি অনুবাদের বদলে নিজের কবিতাই লিখে দিতেন। অর্ধেক জীবনে তিনি তুলে ধরেছেন জীবনের প্রিয় এক সময়ের স্মৃতি। 200-এরও বেশি বইয়ের স্রষ্টা সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের এক বহুমুখী প্রতিভা। গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী কিংবা শিশু সাহিত্য, সব ক্ষেত্রেই তাঁর সাবলীল বিচরণ। তবে কবিতাই ছিল তাঁর প্রথম ভালোবাসা। একা এবং কয়েকজন হঠাৎ নিরার জন্য আমি কিরকম ভাবে বেঁচে আছি, ভালোবাসা খণ্ডকাব্যের মতো কবিতায় তিনি রেখে গেছেন তাঁর স্বতন্ত্র স্বাক্ষর। শিশু কিশোরদের জন্য তাঁর কাকা বাবু সিরিজ আজও সমান।

প্রবন্ধ, ভ্রমণ কাহিনী কিংবা শিশু সাহিত্য, সব ক্ষেত্রেই তাঁর সাবলীল বিচরণ। তবে কবিতাই ছিল তাঁর প্রথম ভালোবাসা। একা এবং কয়েকজন হঠাৎ নিরার জন্য আমি কীরকমভাবে বেঁচে আছি, ভালোবাসা খণ্ডকাব্যের মতো কবিতায় তিনি রেখে গেছেন তাঁর স্বতন্ত্র স্বাক্ষর। শিশু কিশোরদের জন্য তাঁর কাকা বাবু সিরিজ আজও সমান।

0: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
1: অতীত থেকে বর্তমান, কয়েন আর নোটে যেন জমে আছে সময়ের দীর্ঘ গল্প। সেই গল্পই যত্ন করে আগলে রেখেছেন পুরুলিয়ার নামোপাড়ার বাসিন্দা ব্যবসায়ী পবন আগরওয়াল। দু যুগেরও বেশি সময় ধরে সংগ্রহ করেছেন মুঘল আমল, ব্রিটিশ শাসন থেকে স্বাধীন ভারতের নানা মুদ্রা ও নোট। তার সংগ্রহে এখন রয়েছে প্রায় 50,000 কয়েন, যার মধ্যে অন্তত 6,000 বিরল। শৈশবে পুতুল সংগ্রহ করতেন পবন, কৈশোরে এসে মুদ্রা আর নোটের প্রতি জন্ম নেয় গভীর টান। ব্যবসায়ী পরিবারে বড় হওয়ায় ছোট থেকেই চোখের সামনে দেখেছেন নগদ অর্থের লেনদেন। সেই দেখাই একদিন তাকে টেনে নিয়ে যায় মুদ্রা সংগ্রহের জগতে। বিদেশি মুদ্রাও রয়েছে তার সংগ্রহে, তবে ভারতীয় কয়েনই তার সবচেয়ে প্রিয়। তার সংগ্রহে রয়েছে 16 আনায় 1 টাকার সময়ের মুদ্রা, 1950-এর পর ভারতের নতুন মুদ্রা এবং 1957-র পর 100 পয়সায় 1 টাকার হিসাব চালুর স্মৃতিও। পুরুলিয়ার বহু মানুষ তার সংগ্রহ দেখতে আসেন, প্রদর্শনীর ডাকও আসে। প্রবীণদের কাছে মুদ্রা ফিরিয়ে আনে শৈশবের স্মৃতি, আর নবীনদের সামনে খুলে দেয় ইতিহাসের জানলা। পবনের ইচ্ছে তার এই বিপুল সংগ্রহ আগামী প্রজন্মের জন্য সংরক্ষিত থাকুক, তাই ভবিষ্যতে মুদ্রাগুলো কোনো মিউজিয়ামের হাতে তুলে দেওয়ার কথা ভাবছেন তিনি, যাতে কয়েনের ছোট্ট গায়ে লেখা বড় ইতিহাস হারিয়ে না যায়।

এখন জানিয়ে দেব আজকের রাতের হারানো দিনের গানের বিষয় নিয়ে। কাহারে হেরিলাম, সে কি সত্য, সে কি মায়া? সুরূপাকে দেখে গেয়ে উঠেছিলেন অর্জুন। এমন তো হয় বলুন, কাউকে দেখে বা সামান্য কোনো দৃশ্য চোখে পড়লেও গানের কলি মনের মধ্যে উঁকি দিয়ে যায়। তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই তা অর্জুনের মতো স্বরচিত নয়। কিন্তু আপনি যদি পুলক বন্দ্যোপাধ্যায় হতেন, তাহলে তো এমন এক সুন্দরী নারীকে দেখে লিখে ফেলতে পারতেন, ও কেন এত সুন্দরী হল। এ তো সবই একটি গল্প, এমনই সব হঠাৎ পাওয়া গান গল্পে ও গানে আজকের হারানো দিনের গানের অনুষ্ঠান। শুনতে গেলে টিউন করতে হবে ঠিক রাত 11টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। আর আপনাদের অপেক্ষায় থাকবেন মৈত্রী বন্ধু সাক্ষুদীপা সরকার। অনুষ্ঠানের এতটা ধাপ পেরিয়ে এবার সময় হয়েছে আবারও গান শুনে নেওয়ার। তবে এবারে একটি গান নয়, এবারে শুনবেন পরপর দুখানি গান। প্রথম গানটি শুনবেন রূপম ইসলামের কণ্ঠে এবং পরবর্তী গানটি শুনবেন অরিজিৎ সিং এবং মধুবন্তী বাগচির দ্বৈত কণ্ঠে।

পরপর দুটি গানে প্রথম গানটি শুনলেন রূপম ইসলামের কণ্ঠে এবং দ্বিতীয় গানটি শুনলেন অরিজিৎ সিং এবং মধুপন্থী বাগচির দ্বৈত কণ্ঠে। গানে কথায় সময় এসে পৌঁছেছে সকাল আটটা, আর ঘড়ির কাঁটায় সকাল আটটা মানেই সময় দৃষ্টিকোণের। এবারে শুনবেন অনুষ্ঠান দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ। আজকের বিষয় সংগীতাচার্য উস্তাদ আলাউদ্দিন খানের স্মরণে আজকের দৃষ্টিকোণ।

ভৈরবী রাগিনীতে বীণা, মাড়োয়ায় সেতার, মালকোষে শরৎ, তবলার তেহাই থেকে ঢাকের বোল, ক্ল্যারিওনেট, কর্নেট, ট্রাম্পেট, একের পর এক বাদ্যযন্ত্রে ঝর্ণার মতো ঝরে পড়েছে তাঁর সঙ্গীত। তিনি তানসেনের বংশধর, সঙ্গীত তাঁর শিরায় শিরায়, তন্ত্রিতে তন্ত্রিতে, রক্ত কণিকায়। তিনি বিশ্ব বরেণ্য সঙ্গীতজ্ঞ, প্রবাদ প্রতিম শরৎ শিল্পী বাবা আলাউদ্দিন খান।

1862 সালে পূর্ববঙ্গে জন্ম। বাবা আফতাব উদ্দিন খানও ছিলেন বহু যন্ত্রবাদ্যে পারদর্শী। সঙ্গীত ভালোবেসে আলাউদ্দিন খান মাত্র 6 বছর বয়সে এক ভবঘুরে বাজনদার দলের সঙ্গে বাড়ি ছাড়েন। নানা ঘটনার মধ্য দিয়ে কলকাতায় প্রথমে নুলগোপালের কাছে হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীত, পরে স্টার থিয়েটারে চাকরির সুবাদে রবার্ট লোবোর কাছে পাশ্চাত্য সঙ্গীত শিক্ষা করেন। এরপর গুরু ওয়াজির খানের কাছে নাড়া বাঁধেন। গুরুজির মৃত্যুর পর মাইহারের রাজসভায় সঙ্গীতজ্ঞ হিসেবে যোগ দেন আচার্য আলাউদ্দিন খান। মাইহার কলেজ অব মিউজিকের অধ্যক্ষ পদে যোগ দেন। 100 জন অনাথ শিশুকে নিয়ে গড়ে তোলেন কিংবদন্তি মাইহার ব্যান্ড।

0: আচার্য আলাউদ্দিন খানকে স্মরণ করলেন সরোদশিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার।
1: এদের বংশে সঙ্গীত ছিল একদম রক্তে, এবং পরবর্তী ক্ষেত্রে উনি যখন বিভিন্ন আঙ্গিকের ব্যবহার এই ঘটনার বৈশিষ্ট্যের মধ্যে ঢুকিয়েছেন, তার মধ্যে আলাপ জোর খালা থেকে শুরু করে একেবারে তার মধ্যে যন্ত্রের যে তন্ত্রকারী অঙ্গের যে সমস্ত প্যাটার্ন প্যাটার্ন এবং বিভিন্ন যন্ত্রে যেহেতু পাড়াতে পারছেন উনি হাত ও ইত্যাদি তার সমস্ত পাশাপাশি যে মুভমেন্ট ছিল সেগুলোকে উনি বিভিন্নভাবে এবং সার্বিক একটা রূপ যে এক আলাপ থেকে শুরু করে ছালা পর্যন্ত এবং পরবর্তী ক্ষেত্রে লাইট ক্লাসিক্যাল অঙ্গ ঠুমরি ইত্যাদি সমস্তটাই কিন্তু একটা পাচন এদের মধ্যে নিয়ে গেছে এবং তৈরি করে দেখিয়েছেন কাদের কাদের দেখিয়েছেন যাদের জন্য ভারতবর্ষের গর্ব হয়, পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ আলী আকবর খান সাহেব, উস্তাদ বাহাদুর খান সাহেব, পণ্ডিত সুশীল বন্দ্যোপাধ্যায়, শরদ রানীজি, আর কত নাম বলতো, নাম বলে শেষ করা যায় না। এবং সব থেকে বড় কথা হলো উনি এত বড় গুরু ছিলেন।

1954 সালে সঙ্গীত নাটক একাডেমি সঙ্গীতে তার সারা জীবনের অবদানের জন্য সর্বোচ্চ সম্মান সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ প্রদান করে। গুরুদেব রবীন্দ্রনাথ বাবা আলাউদ্দিন খানকে শান্তিনিকেতনে নিয়ে গিয়ে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেন। 1958 সালে পদ্মভূষণ এবং 1971 সালে পদ্মবিভূষণ উপাধি প্রদান করা হয় ভারতীয় সঙ্গীতের এই অনবদ্য শিল্পীকে। কন্যা অন্নপূর্ণা, পুত্র আলী আকবর, জামাতা রবিশঙ্কর, শিষ্য নিখিল বন্দ্যোপাধ্যায় সহ উত্তরসূরীদের দিয়ে গেছেন মাইহার ঘরানার ঝংকৃত সঙ্গীতের উত্তরাধিকার।

0: শুনলেন অনুষ্ঠান দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ। আজকের বিষয় সঙ্গীতাচার্য ও ওস্তাদ আলাউদ্দিন খানের স্মরণে আজকের দৃষ্টিকোণ।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: এবারে আবারও ফিরে আসছি আজকের সকালের আড্ডার কথা এবং গানে। সামনেই শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই শারদোৎসবে বাঙালির সাজসজ্জা কেবল রূপচর্চার অনুষঙ্গ নয়, বরং তা ঐতিহ্য ও নারী শক্তির এক অনবদ্য প্রকাশ, তাই না? তবে উৎসবের এই আবহ কেবল মণ্ডপে কিন্তু সীমাবদ্ধ থাকে না, তা প্রতিফলিত হয় বঙ্গ নারীর সাজ পোশাকের প্রতিটি ছন্দে। সেখানে এবার নতুন মাত্রা যোগ করতে চলেছে বাংলার লোকশিল্পের অবিচ্ছেদ্য অঙ্গ টেরাকোটা বা পোড়ামাটির গয়না। নরম ইটেল মাটির বুকে শিল্পীর আঙুলের প্রথম স্পর্শ, আর তাতেই যেন প্রাণ পায় এক টুকরো আস্ত রূপকথা। রুক্ষ ধুলিকণাকে জলে ভিজিয়ে পরম আদরে গড়ে তোলা হয় সূক্ষ্ম সব নকশা। কখনো তা ঝুমকো ফুলের করণ, কখনো জ্যামিতিক রেখা, আবার কখনো পল্লী বাংলার চিরচেনা পাতা কিংবা ময়ূর পঙ্খী রূপ। তারপরের গল্পটা আগুনের সঙ্গে গভীর সখ্যের। কাঁচা মাটির সেই স্বপ্নগুলো যখন ভাটার লেলিহান শিখায় পুড়ে লালচে বাদামি রঙের রূপ নেয়, তখনই মাটির বুকে জমা হয় অনন্ত স্থায়িত্ব। আগুনের দহনে রূপ খোলে তার আসল লাবণ্য, সাধারণ কাদা মাটি হয়ে ওঠে আভিজাত্যের স্মারক। শিল্পীর তুলির ডগায় এসে মিশে কাঁচা হলুদ, গাঢ় নীল, সিঁদুরে লাল আর সোনালি আভা। কখনো বা কোনো কৃত্রিম রঙের প্রলেপ ছাড়াই কেবল পোড়া মাটির নিজস্ব মিঠে গন্ধ আর পুরো রঙের ঘ্রাণ তাকে করে তোলে অনন্যা। এক চিলতে সুতো, কাঠের পুঁতি আর ঘুঙুরের সঙ্গে গাঁথা পোড়া মাটির এক কাছা মালা কিংবা একজোড়া কানের তুল যখন কোনো নারীর গলায় ও কানে জায়গা পায়, তখন তা কেবল সাজসজ্জা নয়, আধুনিক ফ্যাশনের চকমকি কাজ আর ধাতুর ভিড়ে টেরাকোটার এই অলংকার বহন করে মাটির ঘ্রাণ, প্রকৃতির স্নিগ্ধতা আর এক চিরন্তন লোকশিল্পের ঐতিহ্য। এ যেন প্রকৃতির কোলে ফিরে যাওয়ারই এক নিঃশব্দ মায়াবী উদযাপন। ঢাকের বোলের মতোই শারদীয় রূপটানে মিশে থাকে পুরনো স্মৃতি আর নতুন রুচির ছন্দ, যার পাশাপাশি সাবেকিয়ানার আভিজাত্য ফিরে আসে সূক্ষ্ম কলকা পাতার হার, রাজকীয় চোকার, কপাল জুড়ে টায়রা টিকলি এবং কান ঢেকে রাখা ভরাট কানপাশায়, যা বাহুল্য ছাড়াই নারীকে করে তোলে অনন্য। উৎসবের এই রূপকথায় সোনার দুটির পাশাপাশি আজ সমান উজ্জ্বল মাটির স্পর্শ, স্তরে স্তরে পড়া সূক্ষ্ম কারুকাজের সোনার।

মালা আর ঝুমকো যেমন শাশ্বত ঐতিহ্যের প্রকাশ ঘটায় তেমনই দুর্গা প্রতিমার উপাদানে গড়া টেরাকোটা ও কাপড়ের গয়না ফিরিয়ে আনছে শেকড়ের টান। গ্রাম্য সরলতা, পরিবেশ, সচেতনতা আর আধুনিক নান্দনিকতার সমন্বয়ে মাটি ও সোনার এই মেলবন্ধনেরই বছরের পূজার সাজ খুঁজে পায় নিজস্ব পূর্ণতা।

0: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
1: এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

রয়েছে। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক, ও দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাপ ছিল যথাক্রমে 99% ও 72%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের জন্য কোনো সতর্ক বার্তা নেই। চাকরির খাতায় অবসর মেলে ঠিকই, কিন্তু আজন্ম শিক্ষকের দায়বদ্ধতায় কি কখনো পূর্ণচ্ছেদ টানা যায়? হাওড়ার কুমারচক রূপান্তরিত নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমান চন্দ্র দুয়ারি সেই প্রশ্নেরই এক জীবন্ত স্নিগ্ধ উত্তর। 2017 সালে সরকারি নিয়মে কর্মজীবনের ইতি ঘটলেও পাঠশালার মায়া তিনি কাটাতে পারেননি। উলুবেড়িয়ার খড়িয়া ময়নাপুর থেকে প্রত্যন্ত আমতার কুমারচক রোদ ঝড় আর বৃষ্টিকে সঙ্গী করে প্রতিদিন সাইকেলের প্যাডেল ঘুরিয়ে পাড়ি দেন দীর্ঘ 24 কিলোমিটার পথ। ঘড়ির কাঁটা ধরে প্রার্থনার আগেই হাজির হন চীনা আঙিনায়। যে বয়সে শরীর বিশ্রাম খোঁজে সেই বয়সেও তিনি ক্লাসের রুটিন সামলান আর শূন্যতা ফোলান শিক্ষক খাতির। শুধু ব্ল্যাকবোর্ডের অক্ষর নয়, বিমানবাবুর স্পর্শে স্কুলের মাটিতে প্রাণ পায় নিজস্ব কিচেন গার্ডেন। সাদা খাতার অঙ্কে তিনি হয়তো এক অবসরপ্রাপ্ত কর্মী, কিন্তু অন্তরের আলোয় তিনি সেই চির সবুজ মহিরুহ যার নিঃশব্দ স্নেহের ছায়ায় আজও নীরবে সুরভিত হয়ে ওঠে গ্রামীণ শৈশব।

0: অনুষ্ঠান দৃষ্টিকোণ, নানান রকম তথ্য, গানের মোড়ক পেরিয়ে এখন সময় হয়েছে অনুষ্ঠান জানা অজানার। এখন শুনবেন অনুষ্ঠান জানা অজানা।
1: জানা অজানা,
2: জানাও জানা শুনছেন সমুদ্র থেকে পুষ্টি, আজ দ্বিতীয় ও শেষ পর্ব, বলছেন ডক্টর শতাব্দী দাস।
3: সামুদ্রিক উদ্ভিদ থেকে যে পুষ্টি পাওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এবার আসা প্রাণীজ পুষ্টি উৎসের আলোচনায়। মানব দেহের জন্য প্রয়োজনীয় বহু অত্যাবশ্যকীয় উপাদান আমরা পেতে পারি সামুদ্রিক প্রাণী থেকে। সামুদ্রিক বিভিন্ন মাছ এবং অন্যান্য প্রাণী উন্নত মানের প্রোটিনের উৎস, যা আমাদের পেশী গঠন ও ক্ষয়পূরণে সাহায্য করে। এই প্রোটিন সহজে হজমও হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইলিশ, টুনা, ম্যাকারেল ইত্যাদি মাছ। এইসব মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে ইকোসা পেন্টানোয়িক অ্যাসিড বা ইপিএ এবং ডেকোসা হেক্সানোয়িক অ্যাসিড বা ডিএইচএ। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায়, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় আর মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এই ফ্যাটি অ্যাসিড উল্লেখযোগ্য পরিমাণে পাওয়া যায় টুনা, স্যামন, সার্ডিন, ম্যাকারেল প্রভৃতি মাছে। ওই সব মাছের তেল থেকে শরীর নিতে পারে এই ফ্যাটি অ্যাসিড। স্মৃতিশক্তি বাড়াতে, মনোযোগ তৈরিতে এবং বয়সকালে অ্যালজাইমার্স ও ডিমেনশিয়া প্রতিরোধে সাহায্য করে ডিএইচএ। এটি রক্তে ট্রাইগ্লিসারাইড কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ধমনীতে ব্লক বা চর্বি জমতে বাধা দেয়। চোখের রেটিনা গঠনেও প্রধান ভূমিকা পালন করে ডিএইচএ। গবেষণায় দেখা গেছে ইপিএ বিশেষ করে মেজাজ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং অ্যান্টি ডিপ্রেশেন্ট হিসেবে কাজ করে। শিশুদের বৃদ্ধি ও বিকাশেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইপিএ সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে। গলগণ্ড ও শিশুদের বুদ্ধির বিকাশের অভাব দূর করতে সামুদ্রিক মাছের ভূমিকা অনন্য। সামুদ্রিক মাছ ও ক্রাস্টেশিয়ান, চিংড়ি, কাঁকড়া ইত্যাদির মধ্যে থাকা প্রোটিনকে বলে লিন প্রোটিন, কারণ এতে ক্ষতিকর স্যাচুরেটেড ফ্যাট থাকে না। মানবদেহের জন্য প্রয়োজনীয় 9টি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড সঠিক অনুপাতে থাকে এতে। কিছু খনিজ উপাদান প্রচুর পরিমাণে থাকে সামুদ্রিক খাবারে, যা সাধারণত স্থলজ খাবারে কম পাওয়া যায়, যেমন আয়োডিন। থাইরয়েড গ্রন্থির সঠিক কার্যকারিতা এবং বিপাকক্রিয়া নিয়ন্ত্রণের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। প্রায় সব সামুদ্রিক মাছ ও শৈবালেই আয়োডিন থাকে। এছাড়া কাঁকড়া, ঝিনুক, স্কুইড প্রভৃতি প্রাণী থেকে জিঙ্ক ও সেলেনিয়াম পাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি। কাজ করে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে, ক্যান্সার কোষ তৈরিতে বাধা দেয়। এছাড়া ছোট সামুদ্রিক মাছ যা কাঁটা সহ খাওয়া যায়, তা থেকে পাওয়া যায় ক্যালসিয়াম ও ফসফরাস, যা আমাদের হাড় ও দাঁত মজবুত করে। হাড়ের ক্ষয় বা বাতের ব্যথা কমাতে সামুদ্রিক খাবার উপকারী। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অস্থিসন্ধির প্রদাহ ও ব্যথা কমায়। সমুদ্রের উপরিভাগের মাছ বা পেলাজিক ফিশ, যেমন টুনা, সার্ডিন, ম্যাকারেল, হেরিং, এরা হলো

0: ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডির সেরা উৎস। সার্ডিন মাছ কাঁটাসহ খাওয়া যায় বলে এটি ক্যালসিয়ামেরও চমৎকার উৎস। সমুদ্রের গভীরে থাকা মাছ যেমন পমফ্রেট, লোটে, রিবন ফিশ, এদের মধ্যে চর্বি কম থাকে, কিন্তু থাকে উচ্চমানের প্রোটিন এবং ভিটামিন বি কমপ্লেক্স। লোটে মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তবে সমুদ্রের মাছ রান্না করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। গভীর তেলে এদের কড়া করে ভাজলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নষ্ট হয়ে যায়। হালকা তেলে রান্না করে খেলে সর্বোচ্চ পুষ্টি পাওয়া যায়। সপ্তাহে অন্তত দুদিন সামুদ্রিক মাছ খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় 30% কমে যায়। এছাড়া কড মাছের তেল, শার্ক লিভার অয়েল থেকে বিভিন্ন ওষুধ তৈরি করা হয়। বিভিন্ন রকম স্পঞ্জ থেকেও তৈরি হয় খুব প্রয়োজনীয় ওষুধপত্র। এত কথার পরে বোধহয় আর উল্লেখের দরকার হয় না যে সমুদ্র শুধুমাত্র রত্নের আকর নয়, পুষ্টিরও উল্লেখযোগ্য উৎস।
1: সমুদ্র থেকে পুষ্টি দ্বিতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর শতাব্দী দাস।
2: শুনলেন অনুষ্ঠান জানা অজানা। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আমাদের সকালের এই ছোট্ট আড্ডাখানি এবার ইতি টানার সময় হয়েছে। জীবন তো আসলে কতগুলো ছোট ছোট মুহূর্তের কোলাজ। ব্যস্ততার চাকা যতই ঘুরুক, দিনভর চলতে চলতে নিজের জন্য অন্তত এক মুঠো আকাশ আর এক চিলতে ভালো লাগা জমি রাখবেন। পথের ভিড়ে একটু হাসবেন, অচেনা বাতাসের গানে কান পাতবেন। আজ তবে এই পর্যন্তই। মন ভালো রাখার রসদ সঙ্গে নিয়ে শুরু হোক আপনার কর্মমুখর দিন। কাজ আর স্বপ্নের বেলবন্ধনে কাটুক প্রতিটি প্রহর। আবার কথা হবে, আবার কোনো চেনা সুরে ভিজবে আমাদের সকালের কথোপকথন। আর আপনারাও অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যেন কিভাবে জানাবেন, আমাদের ইমেল maitribondhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না। যেন আজকের মতো বিদায় বন্ধু, কিন্তু যাওয়ার আগে প্রতিবারের মতো এবারেও রেখে যাব একখানি সুন্দর গান।

0: এতক্ষণ শুনলেন সকালের আটটা, উপস্থাপনে আমি পল্লবী সিনহা, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান অতিথি।
1: আকাশবাণী মৈত্রী চ্যানেলে আজকের অতিথি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, নাট্য ব্যক্তিত্ব, লেখক, তিনটি রাষ্ট্রীয় পুরস্কার তার ঝুলিতে। ছবির সংখ্যা হিসেব করে বলতে গেলে একটা কথাই বলতে হয় যে কোন ছবি ছেড়ে কার কথা বলব, দামুর কথা আগে বলব না আত্মীয় স্বজন, না চক্রব্যূহ, না দেশ,

0: যদি একটু পেছনের দিকে যাই, এই 1987-88-90 দশক টেলিভিশন সিরিয়াল সুবর্ণলতা, আরোগ্য নিকেতন, আবার টিভি সিরিয়াল, তাতেই বা কম কি, সব কিছু মিলিয়ে যে নামটি উঠে আসে, তিনি আজ আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে আমাদের অতিথি হিসেবে, রাজা সেন। রাজাদা, আপনাকে প্রথমেই নমস্কার জানাই আকাশবাণী স্টুডিওতে আসবার জন্য।
1: ধন্যবাদ, তোমাদের সবাইকেও আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, এবং যারা বড়রা শুনছেন তাদের অবশ্যই আমার প্রণাম জানাচ্ছি।
0: অনেক কথা বলবো, অনেক ইচ্ছে, জিজ্ঞাসা, অনেক অনেক
1: জান, আমাদের তো অনেক আড্ডা হয়েছে।
0: হ্যাঁ, সেই আড্ডাটাই হবে আর
1: প্রবাসে আমাদের দেখা হয়েছে,
0: এইটা কিন্তু অসাধারণ। বন্ধুরা, আপনাদের জন্য শেয়ার করি, শহরটা মুম্বাই, বাংলা সংস্কৃতির চল তো সেখানে আছেই, অনেক বাঙালি আছেন যারা খুব অনুগত এবং রাজাদার কাজের সঙ্গে তারা পরিচিত। একটা বেশ দুপুর, অল্প অল্প শীত, ওখানে পুরনো দিনের মতো প্যান্ডেল খাটিয়ে প্রজেকশনের মাধ্যমে একটি ছবি দেখানো হচ্ছে। ঠিক দুপুর তিনটে, মানুষের ভিড় হয়ে গেল, চেয়ার আর রাখবার জায়গা নেই। আমি রাজাদাকে চিনি, কলকাতার মানুষ বলে আমি ধীরে ধীরে বেরিয়ে এলাম। আমি দেখলাম আমার সেখানে জায়গা হবে না। ছবিটি ছিল মায়া মৃদঙ্গ।
2: এবার আপনাদের লাচাগালা দেখাবে আমাদের ছোকরা শান্তি।
0: আর আমার সুযোগ ঘটে গেল ওই জায়গা না পাওয়ার জন্য রাজাদার সঙ্গে। আমরা বোধহয় একটা বেশ টুলের উপর বসে পা দুলিয়ে দিলে গল্প করছিলাম, আর গল্প করতে করতে রাজাদাকে একের পর এক প্রশ্ন, আপনি কি করে ভাবলেন এমন একটা ছবি করবেন? মানে বকলমে এই প্রশ্নটা এখনো আরেকবার আপনার কাছে করছি, যে আপনি কি করে ভেবেছিলেন যে এমন একটা ছবি করবেন?
1: অনেক ধন্যবাদ, কারণ মায়া মৃদঙ্গ না আমার জীবনের একটি খুব স্বপ্নের ছবি।
3: কিন্নরী অপ্সরা, এক অধরা মায়া, মায়া মায়া, ছোকরা নারী না পুরুষ?
4: দলে মেয়ে দরকার তো মেয়ে ছেলে রাখলেই তো পারো।
5: ছুটকি, মেয়েরা হলো রক্ত মাংস রে, তাতে আর কতটুকু মায়া? একটা 10 বছরের ছোকরাকে বছরের পর বছর ছন্দ আর সুরের মাটি দিয়ে একটু একটু একটু একটু করে একটা মেয়ে বানিয়ে তোলায়, যে কি সুখ, কি মজা! সে বিরল মায়া রে, বিরল মায়া।
1: যেমন দামু ছবি তো আমার খুব একটি স্বপ্ন ছিল, আর তার পরবর্তীকালে মায়া মৃদঙ্গ আমার একটি স্বপ্নের ছবি। তুমি তো ভালো করেই জানো সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা এই অসাধারণ উপন্যাসটি। উনি আমাকে চলচ্চিত্র নির্মাণের অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে মায়ার বন্ধনেও বেঁধেছিলেন, এবং আমার খুব সৌভাগ্য যে আমার চিত্রনাট্য রচনাকালে উনি আমার সঙ্গে ছিলেন।
6: আপনি একটা ছোকরা নিয়ে আসেন,
5: গানের দলে ছোকরা বানাতে কত মেহনত করতে হয় জানেন?
6: লোকে খাবে।
7: আল্লাহ হরি রাম রহিমে এ দেশ যে মহা।
1: এবং আমি প্রযোজকের অভাবে বার দুয়ে কোনার যে সময়সীমা দেওয়া ছিল সেটা অতিক্রম করতে বাধ্য হয়েছিলাম, কারণ প্রযোজক পাচ্ছিলাম না।

0: কিন্তু উনি কিন্তু আমার মানে স্বপ্ন দেখে, আমার ইচ্ছে দেখে উনি অপেক্ষা করেছেন যে রাজা তুমি করবে নাকি অমুক লোক চাইছে, তমুক লোক চাইছে, অমুক বিখ্যাত পরিচালক চাইছে। আমি বললাম দেখুন আমার তো খুব ইচ্ছে, আমার স্বপ্ন, বলে তাহলে রাখবো, তাহলে আমি দেবো না, আমি চাই তুমি এটা করো। তো আমার সৌভাগ্য আমি শেষ পর্যন্ত করেছি এবং আমার স্বপ্নের ছবিকে শেষ করেছি।
1: শান্তিচরণ আর আপনার ওই আসরে নাচ গান করে না?
2: মদনপুরে গিয়া দেখি শান্তি নাচতেছেন, নাচতেছেন।
0: কারণ মায় মৃদঙ্গতে এমন একটা কথা বলা আছে, আমাদের প্রত্যেক শিল্পী জীবনের কথা বলা আছে, যে আমরা শিল্পীরা কখনোই কিছুতেই যেন সার্থকতা খুঁজে পাই না, যতই নাম হোক, যতই অর্থ হোক, বা অর্থ বা নামের জন্য কিন্তু আমরা কাজ করি না, আমরা কাজ করি একটা সৃষ্টি করার জন্য। আর সেই সৃষ্টিটা যেন কিছুতেই ঠিক জায়গায় পৌঁছয় না, যেন আরো ভালো হলে ভালো হতো, আরো ভালো হলে ভালো হতো, এই যে একটা নেশা বা মায়ের পিছনে দৌড়ানো শিল্পীর, সেটাকেই একটা অসাধারণ কাহিনীর মধ্যে উনি বুনেছেন।
3: গানের জন্য আমি আমার সুধাকে হারিয়েছি, আর তো ফেরার কোনো উপায় নেই রে সুবর্ণ, তুই দেখিস আমিও গাইব আর ওস্তাদকেও ফিরিয়ে নিয়ে আসব।

0: সেই সেই উপন্যাসটির নাম মায়ামৃদঙ্গ।
1: আপনাকে তো এটা নিয়ে বেশ গবেষণাও করতে হয়েছে।
0: হ্যাঁ, মায়ামৃদঙ্গ করবার জন্য আমি একটি ডকুমেন্টারি ছবি করেছি, তুমি জানো আমি বেশ কিছু তথ্যচিত্রও করেছি, তার মধ্যে এই আলকা, কারণ মায়ামৃদঙ্গ শিল্পীরা হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম অঞ্চলের আলকাপ শিল্পীদের নিয়ে উনি লিখেছিলেন, এবং উনি ব্যক্তিগত জীবনেও এদের সঙ্গে ছিলেন আলকাপ শিল্পী হিসেবে। তো আমি এই আলকাপদের বৈশিষ্ট্য খুঁজে বার করবার জন্যে আমি বহুদিন মুর্শিদাবাদ বীরভূম অঞ্চলে এদের সঙ্গে ঘুরেছি, এবং আমার যে অ্যাসিস্ট্যান্টরা ছিল তাদেরকে নিয়ে আমি এদের উপর একটি তথ্যচিত্র নির্মাণ করি যেটার নাম আলকাপ, যেটি BFJA মানে অ্যাওয়ার্ড পাই শ্রেষ্ঠ তথ্যচিত্র হিসেবে। তারপরে আমি এই ছবিটা করি।
1: অদ্ভুত একটা কথা বেরিয়ে এলো, গল্প কোথা থেকে কিভাবে শুরু করব তার বুনট আগে থেকে ঠিক করা তো যায়ও না। এই যে আপনি বললেন যে আগে একটা তথ্যচিত্র তৈরি করেছি, মানে একটা বড় কাজ করবার জন্য যে একটা প্রস্তুতি, এবং তাই আপনার স্বপ্ন সার্থক এবং আপনার স্বপ্নের কাজ আপনাকে এনে দিল।
0: আমাকে এটা প্রায় 5-6 বছর ধরে আমাকে এটা নিয়ে কাজ করতে হয়েছে, এবং একদিকে প্রযোজকের অভাব, অন্যদিকে এটা ছবিটা করবার নেশা, এর জন্য আমার এই যে বিভিন্ন সময় সুযোগ পেলেই বীরভূমে চলে যাওয়া, সুযোগ পেলেই মুর্শিদাবাদে চলে যাওয়া, আর সঙ্গে ক্যামেরা নিয়ে যাওয়া, এই আলকাপ শিল্পীদের পেলেই তাদের ইন্টারভিউ নেওয়া, তাদের একটা অনুষ্ঠানকে রেকর্ড করা, এর মাধ্যমে আমার এই ডকুমেন্টারিটা গড়ে উঠেছে, এবং তার ফলে আমাদের চিত্রনাট্যটাও অনেক বেশি মাটির কাছাকাছি হয়েছে।
2: শোনেন শোনেন বন্ধুগণকে বলিয়ে জানাই, এবার আলকাপের কথা কিছু বলবো আমি ভাই, কিভাবে তেই আলকাপ গান শুরু হই যে হলো,
1: এবং এই স্বপ্ন পূরণ তো হলো, আপনি তো বিশেষ পুরস্কারে পুরস্কৃত হলেন আলকাপ ছবির জন্য।
0: হ্যাঁ, আমি বেশ কয়েকটি জায়গায় এটা ছবিটি পুরস্কৃত হয়েছে,
1: একটু শুনি আমরা।
0: যেমন আমাদের এটি ছবিটি জার্মানে গেছে, অস্ট্রেলিয়ায় গেছে, এরকম বিভিন্ন দেশে তো গেছেই, এছাড়াও আমি দিল্লিতে দাদা সাহেব ফালকে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতা হয়, সেখানে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছি, এছাড়া নোলাভেলাতেও একটা চলচ্চিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতা হয়, সেখানে বেস্ট মিউজিক্যাল ফিল্ম হিসেবে এই ছবিটি স্বীকৃতি পায়, এবং সেই পুরস্কারগুলো আমি পেয়েছি।
1: কি অদ্ভুত লাগে, মানুষটিকে আমি বেশ অনেক দিন চিনি এবং কখনো দেখিনি যে তার মধ্যে কোনো রকম ফের আছে, সবসময় একরকম নিশ্চিন্ত, নিজের কাজের প্রতি একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। একেবারে খুব ছোটবেলায় তো সবকিছু আর লক্ষ্যটুকু তৈরি হয় না,
0: হয়ে যায়, একটা ফোকাস আসে। আমাদের তখন আমি বারবারই বলি যে আমরা মূলত ছাত্র জীবন যখন শেষ হচ্ছে বা শুরু করছি কলেজ জীবন, সেটা ছিল 70-এর দশক। হ্যাঁ, স্কুল জীবন ছেড়ে কলেজ জীবনে পা রাখছি, তো 70-এর দশকে কলকাতা বা পশ্চিমবঙ্গ খুব তালমাটাল ছিল, এবং তখন দেওয়ালে দেওয়ালে একটা লেখা হতো যে কারো কারো মৃত্যু হিমালয় পাহাড় থেকেও ভারী, কারো কারো মৃত্যু বুনো হাঁসের পালকের চেয়েও হালকা। এই যে হ্যাঁ, এই যে কারো কারো মৃত্যু

0: হিমালয় পাহাড়ের চেয়েও বা থাই পাহাড়ের চেয়েও ভারী, এটা তখনই হয় যখন মানুষের জন্য, সমাজের জন্য তুমি কিছু করতে পারো। হ্যাঁ, সেই করাটা একটা লক্ষ্য আমাকে কিন্তু ওই দেওয়াল লিখনটা দেয়। তো করবার চেষ্টা করেছি, কতটা পেরেছি জানি না। তখনই মনে হয়েছিল যে একটা সাধারণ জীবন, দশটা পাঁচটা চাকরি আমি করব না, আমি একটা অন্য কিছু করব। সেই জন্যই থিয়েটারে পা রাখা। এবং থিয়েটারে যখন আমি পেশাদারিত্ব পাচ্ছি না, থিয়েটার থেকে রোজগার করে একটা সংসার চালানো যায় না, যদিও সংসারে পা রাখিনি তবু কোনো রোজগারই করা যায় না, কিন্তু একটা চলচ্চিত্র যা হোক না হোক একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রি বলা হয়, সেখানে কিছু পয়সার আদান প্রদান আছে, যে পয়সার আদান প্রদানটা বেঁচে থাকবার তাগিদে প্রয়োজন। সেই জন্য আমি থিয়েটার থেকে চলচ্চিত্রে পা রাখি, যে এই জগতেই থাকব বলে। এবং চলচ্চিত্রে সম্পূর্ণভাবে নিয়োজিত করতে আমি থিয়েটার থেকে চলচ্চিত্রে যখন আসি, তারপরে আর থিয়েটারে খুব একটা যাওয়া হয় না।
1: কার হাত ধরে বা কার কাজে প্রথম আপনার চলচ্চিত্রে আসা?
0: না, তার আগে থিয়েটারে একটি নাম না বললে আমার ভালো লাগছে না, কারণ এই কার হাত বললেই মনে হয়, আমার সৌভাগ্য আমি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে থিয়েটারে পা রেখেছিলাম।
1: সেই গল্পটা একটু জানি আপনার, বোধ হয়
0: নান্দী মুখে পাপপূর্ণ থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম। যদিও এই সময় আমার সঙ্গে মোহিত চট্টোপাধ্যায়, যাকে আমাকে অনেকে প্রায় আমার পিতা বলেন বা আমার গুরু,
1: আমিও দেখেছি,
0: তো মোহিত দার সঙ্গে আমি ছায়া সঙ্গীর মতন থাকতাম। তো এইসব সূত্র, এইগুলো হাত মানে যে হাতে রেখে পদার্পণ, সেটা মূলত এই যে থিয়েটারে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, যোছন দস্তিদার, আমার সৌভাগ্য আমি সৌম্য মিত্রের সঙ্গে অভিনয় করেছি
1: এবং গ্যালিলিওতে,
0: গ্যালিলিওর জীবনে, এবং তারপরে সৌম্য মিত্রের সঙ্গে যে সম্পর্কের গভীরতা বাড়ে, সেখান থেকে সৌম্য মিত্রের উপরে আমি একমাত্র ভারতবর্ষে যে তথ্যচিত্র নির্মাণ করেছি, এবং সেই তথ্যচিত্রটি একটি 3 ঘন্টার আছে, যাকে আমি ডকুমেন্টেশন বলবো, আর একটা ডকুমেন্টারি আছে যেটা 1 ঘন্টার। তো এই সৌম্য মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, যোছন দস্তিদার, রবি ঘোষ, এদের সঙ্গে অভিনয় করার সূত্র ধরে আমি থিয়েটারে থেকেছি অনেক দিন। তার পরবর্তীকালে মূলত মহিদ্দার হাত ধরে, থিয়েটার থেকে মহিদ্দা, আর মহিদ্দার হাত ধরে আমার চলচ্চিত্রে পদার্পণ। চলচ্চিত্রে উনি একটি ছবি করেছিলেন, মেঘের খেলা, অসাধারণ ছবি। এই সেই ছবিতে আমি সহকারী হিসেবে থাকতে পেরে আমি চলচ্চিত্র নির্মাণের কাজ শিখতে শুরু করি। পরবর্তীকালে মহিদ্দার সূত্র ধরেই মৃণাল সেনের সঙ্গে আমি আকালের সন্ধানে একদিন প্রতিদিন
1: অভিনয় করেছিলেন।
0: হ্যাঁ, অভিনয় করেছিলাম,
1: পুলিশ অফিসার,
0: মৃণালদা আমাকে আমার চেহারা এবং মুভমেন্টটাকে আমাকে পুলিশ অফিসারে চরিত্রে দিয়েছিলেন দুটো ছবিতেই। কিন্তু ও চরিত্রে অভিনেতা হিসেবে আমি কিন্তু ছিলাম না, আমি ছিলাম পুরো ছবিতে ওনার সঙ্গে থাকতাম, পুরো মানে একটা ছবিতে একটা দিনের পাঠ করার জন্য আমি, আমাকে যে ভালোবেসেছেন এটা আমার একটা সৌভাগ্য যে মৃণালদা আমাকে পুরো শুটিংয়ে আকালের সন্ধানে একদিন প্রতিদিনে আমি ছিলাম।
1: আপনি এই গল্পটা করেছিলেন যে আমার কাজ হয়তো অল্প ছিল, কিন্তু উনি এমন একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতেন যাতে আমি 30 দিনই ওর সঙ্গে,
0: 30 দিনই আমি থাকতে পেরেছি আবার সেই জন্য। এবং পরবর্তীকালে বুদ্ধদেব দাশগুপ্তর ফেরা বলে একটি ছবি করেছে, তাতেও টাইটেল কার্ডে দেখবে যে আমার নাম আছে সহযোগী পরিচালক হিসেবে।
1: আচ্ছা,
0: তো এইভাবে আমার
1: স্বপ্ন হতো না যে আমি আমি কবে আমি পরিচালক পরিচালক,
0: সেই জন্য আমি পরে আমি পরিচালনায় কিন্তু একটি কোথাও অভিনয় প্রায় করিনি বললেই চলে, করিনি। কারণ এই যে ক্যামেরার পেছনে যে নেশাটা, সেটা একটা এত আনন্দ, এত তার একটা সৃষ্টির আনন্দ, যে মানে এতই তাতে আমরা উল্লসিত হয়ে থাকি যে কখনো মনে হয়নি ক্যামেরার সামনে গিয়ে আমি অভিনয় করব। তো এই নেশাতে আছি, চলচ্চিত্র নির্মাণের নেশায় এখনো আছি, বেশ কিছু ছবি করেছি।
1: প্রথম কি ছবির অ্যাসিস্ট্যান্ট থাকতে থাকতে কি ছবিতে কাজ করা না টেলিভিশন সিরিয়াল কোনটা আগে?
0: না, আমি চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে থাকতে থাকতে সুযোগ আসলো টেলিভিশন পরিচালনা করার। তা আমি সম্পর্ক বলে একটা সিরিয়াল করলাম, তার পরবর্তীকালে সুবর্ণলতা, তুমি নাম বললে একটা ভালো সিরিয়ালও, অসাধারণ সিরিয়াল হয়েছিল, আদর্শ হিন্দু হোটেল,
1: আদর্শ হিন্দু, আমার আজও মনে পড়ে সাবিত্রীদির অভিনয়,
0: সেই সিরিয়ালটি আমি করেছি। তাছাড়া আরোগ্যনিকেতন তো আছে, জল পড়ে পাতা নড়ে বলে একটি সিরিয়াল ছিল,
1: যেটা অদ্ভুত ভাবে ব্যতিক্রম লক্ষ্য করি এখনো সিরিয়াল আমরা দেখি।
0: দেশ আমার দেশ বলে ফ্রিডম ফাইটারদের নিয়ে আমরা একটা সিরিয়াল করেছিলাম, সেটিও খুব অসাধারণ সিরিয়াল হয়েছিল।
1: হ্যাঁ,
0: রেডিও নাটকের কিছু অভিজ্ঞতা আমারও হয়েছিল।

0: জীবনে যখন এই এইগুলো করব বলে ঠিক করেছি, তখন আমার জীবনের শুরুতে কলেজে যখন পড়ি তখন এই আকাশবাণীতে আমি যুববাণী বলে যে বিভাগ ছিল সেই যুববাণী বিভাগে আমি আসতাম, সেখানে কথিকা লেখা, কথিকা পড়া এবং সেই সূত্রে থিয়েটার করা। এবং তখন বেতার জগৎ বেরোতো, বেতার জগতে থিয়েটারে আমি অভিনয় করছি, তার ছবি বেরিয়েছে ওই কিশোর বয়সে। সুতরাং সেই ধরনের একটা ইনভলভমেন্ট কিন্তু আকাশবাণীর সঙ্গে আমার ছিল।
1: আপনি সেটা আকাশবাণীর সঙ্গে এখনো যুক্ত, তখন ছোটবেলায় কাজের সূত্রে আসা, আর এখন
0: পরবর্তীকালে আকাশবাণীর মতোই দূরদর্শনে আমার কাজ শুরু হয়। দূরদর্শনে যেটা বলছিলাম সম্পর্ক সিরিয়াল, তার পরবর্তীকালে এই যেসব সিরিয়ালের নাম করলাম, এছাড়া টেলিফিল্ম করেছি প্রচুর প্রচুর টেলিফিল্ম করেছি, যে টেলিফিল্মগুলো খুব মানুষে নিয়েছে। টেলিফিল্ম আজকাল আর হয় না।
1: আপনার কাজের মধ্যে তো অসম্ভব অসম্ভব বৈচিত্র্য।
0: আমার বৈচিত্র্যতাটা ভালো লাগে। এদিক থেকে আমার খুব আদর্শ পরিচালক হচ্ছেন তপন সিংহ, যার জন্য আমি যে তথ্যচিত্র নির্মাণ করি তার মধ্যে কিন্তু তপন সিংহের উপর আমি একটি তথ্যচিত্র নির্মাণ করেছি।
2: A unique example of his technical expertise is the palanquin race shot in Hashuni Baker Upokatha.
0: তথ্যচিত্র নির্মাণ করতে গিয়ে বা তার আগেই আমার আকর্ষণ ছিল যে তোমরা জানো যে তপন সিংহ কিন্তু এরকম অসম্ভব বৈচিত্র্য আছে তার কাহিনী নির্বাচনে, কত কিছুই না করেছেন।
1: তার প্রতি ছবি, একটা ছবি থেকে একটা ছবি, এত আলাদা রকমের ছবি, তাতেই তো বোঝা যায়।
0: সুতরাং তপন সিংহ আমার একটি আদর্শ পরিচালক। এবং একটা এই প্রসঙ্গে বলি যে আমার সৌভাগ্য যে আমি তপন সিংহের কাহিনী, চিত্রনাট্য এবং সঙ্গীতে উনি একটি কাজ করছিলেন তিন মূর্তি বলে, সে তিন মূর্তিটি পরবর্তীকালে কিন্তু উনি মিউজিক করার পরে আর শুটিং করতে পারেননি, তখন উনি আমাকে এই দায়িত্বটা দিয়েছিলেন, আমি চলচ্চিত্রটি পরিচালনা করেছিলাম আমি। সুতরাং তপন সিংহের কাহিনী চিত্রনাট্য সঙ্গীতে একটি ছবি পরিচালনা করা, এটা একটা যে কোনো পরিচালকের
3: উঠে পড়ো কুকুমণি, নরম চা খাবে।
4: উঠছি গো, উঠছি বাবা, রোজ রোজ সকালে তুমি চা এনে খাওয়াও, আমার খুব খারাপ লাগে গো।
3: তুমি জানো সারা জীবন কত চা খাইয়েছো, আরো কত কি খাইয়েছো, তা তোমার উপোস গেছে না, চা খাও ঠান্ডা হয়ে যাবে।
0: তিন মূর্তিতে আমাদের খুব ইচ্ছে ছিল সৌমিত্র চ্যাটার্জিকে নিয়ে কাজ করব, কিন্তু সৌমিত্রদা তখন একটু শারীরিক কারণে পেরে ওঠেননি। সৌমিত্রদা অবশ্যই যে কোনো বাঙালির মতন আমারও একজন প্রিয় অভিনেতা। সৌমিত্রদাকে নিয়ে আমি কিন্তু অনেকগুলো কাজ করেছি, বহু কাজ করেছি, এবং সৌমিত্রদাকে নায়ক করব বলেই আত্মীয় স্বজন গল্পের নির্বাচনের পেছনে বড় কারণ হচ্ছে যে একজন বৃদ্ধ মানুষ হচ্ছে ওই গল্পটির নায়ক। তো আমি দেখলাম সৌমিত্রদাকে নিয়ে কাজ করতে গেলে আমাকে এই বৃদ্ধকে নায়ক করা গল্প খুঁজতে হবে, এবং আত্মীয় স্বজন ছবিটি
1: এবং আপনার সঙ্গে কাজ করে সে তো ভীষণ খুশি। রাজার সঙ্গে কাজ করার বড্ড আনন্দ, রাজা কখনো কোনো টেনশনে রাখে না।
0: না, সৌমিত্রদার সঙ্গে কাজ করতে গিয়ে তো টেনশন হয় না। সৌমিত্রদাকে নিয়ে আমি বিরাট একটা সিরিয়াল করেছিলাম, আলোক গণ নিকেতন, যেখানে উনি জীবন মশাই করেছিলেন। তো কত আমরা তো প্রায় মানে 39-40 দিন রোজ ভোরে বেরোতাম, রাতে ফিরতাম, আমরা একসঙ্গে সারাদিন কাটাতাম, কত বড় বড় মানে সংলাপ উনি অনায়াসে সেটাকে কি অসাধারণ অভিনয় দক্ষতার সঙ্গে অভিনয় করতেন। সুতরাং সৌমিত্রদার সঙ্গে কাজ করতে গেলে রিল্যাক্স হওয়াই যায়, কোনো অসুবিধা হয় না।
1: মানে একজন আরেকজনকে এতটাই জানে, দুই গুণী এক জায়গায় হলে যেমনটা হয়। কিন্তু আমার আরেকটা দিনের কথাও, ঠিক যেমন শুরুতে মুম্বাইয়ের কথাটা বলছিলাম, আরেকটা দিনের কথাও মনে পড়বে। 1996 দামু রিলিজ করলো, আমার পরিবার থেকে সবাই মিলে হই হই করে চলো দামু দেখতে যাবো। আমার মনে আছে আমাদের সঙ্গে একজন বলেছিল যে দূর, ওই ছোটদের ছবি আমি দেখতে যাব না। কিন্তু সেই পরবর্তীকালে ছবিটি দেখে বেরোনোর পরে যে আমাদের জোর করে নিয়ে গেছিল তাকে বললো যে ভাগ্যিস তুই এনেছিলি, নাহলে না আমি ছোটদের ছবি বলে দেখতাম না। একটা অদ্ভুত অভিজ্ঞতা সেখানে যে চরিত্র নির্বাচন করা বা রঘুবীর যাদবকে নিয়ে আসা।
0: প্রসঙ্গ তো বলি, তুমি যে কথাটা

0: বললে তার এত জোরালো এবং শক্তিশালী কথা, সেটা হচ্ছে দামু কিন্তু সত্যি ছোটদের ছবির জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেলেও ওটা অবশ্যই ছোটদের ছবি নয়, ওটা সবার ছবি। এবং আমার অবশ্য আরেকটা কথা পাশাপাশি মনে হয়, আমরা ছোটদের নিয়ে সার্কাস দেখাতে যাই বা চিড়িয়াখানা দেখাতে যাই, কিন্তু আমরা কিন্তু সেই চিড়িয়াখানা বা সার্কাসটা খুব উপভোগ করি। আসলে আমাদের সবার মনেই তো একটা ছোট মানুষও আছে যে যে আনন্দ পেতে চায় ছোটদের মতোই, তার ফলে এই দামু কখনোই ছোটদের ছবি নয়। আর এটা নির্বাচন প্রসঙ্গে, আমি তখন সিরিয়ালে খুব নাম করেছি, পত্রপত্রিকা এমনও লেখা হতো যে কলকাতার টিভির রাজা, এরকম একটা ক্যাপশন করে বের হতো। তো সেই অবস্থাতে আমি যখন দামু ছবিটি করব, আর মোহিত চট্টোপাধ্যায় আমার চিত্রনাট্য করে দিয়েছেন, এবং আমার কিন্তু প্রথমে পরিকল্পনা ছিল যে দামু চরিত্রে রবি ঘোষ অভিনয় করবেন, এবং রবিদাকে আমি গল্প মানে স্ক্রিপ্টটাও শুনিয়েছিলাম। কিন্তু আমি প্রথমত প্রযোজক পাচ্ছিলাম না যে এই ছবিটা, তা আমাকে অনেকে বলছিল যে তুমি সিরিয়ালেও মানে যথেষ্ট নাম করলেও চলচ্চিত্র কি নির্মাণ করতে পারবে, সেরকম একটা সন্দিহান ছিল
1: চিন্তা আর কি। যে অনেকে
0: প্রায় 5 বছরের উপর আমাকে এই চিত্রনাট্য নিয়ে ঘুরতে হয়েছে বিভিন্ন প্রযোজকের দরজায় দরজায়। তো প্রসঙ্গত বলি, একসময় রবিদা আমাকে জয়া বচ্চনের কাছে পাঠিয়েছিলেন, কারণ উনি তখন চিলড্রেন ফিল্ম সোসাইটির চেয়ারম্যান ছিলেন, চেয়ারপারসন। তো আমার স্ক্রিপ্ট এবং গল্প শুনে জয়া বচ্চন কিন্তু চিলড্রেন ফিল্ম সোসাইটি থেকে করবে বলেছিল।
1: আচ্ছা,
0: কিন্তু আমি যখন বোম্বের অফিস থেকে সিঁড়ি দিয়ে নামছি, তখন দেখলাম চিলড্রেন ফিল্ম সোসাইটি বছরে বেশ কিছু ছবি করে, কিন্তু দুর্ভাগ্যবশত ছবি হয় কিন্তু ওদের রিলিজ করবার যে ইনফ্রাস্ট্রাকচারটা সেটা নেই। হ্যাঁ, ফলে আমি দেখলাম সিনেমাটা আমার হবে স্বপ্নের ছবি, কিন্তু ওটা সব ছবি হয়ে ক্যানভাসে থেকে যাবে। তখন আমি সেখান থেকে গররাজি হয়ে চলে আসি। যাই হোক, শেষ পর্যন্ত ছবিটা করি, তাতে আমার নিজেরও যা অর্থ উপার্জন আমি করেছিলাম সিরিয়াল করে, সেই অর্থ এবং আমার দুই বন্ধু দেয় দিয়ে আমি শেষ পর্যন্ত করেছি। এবং আজও পর্যন্ত দামুর একটা অন্য জনপ্রিয়তা আছে, যদি কখনোই দেখানো হয় দামু আজকেও মানুষের কাছে একইভাবে সাড়া ফেলে।

0: দামুর গান এখনো যার আকর্ষণ একইভাবে রয়ে গেছে সত্যি কথায়।
1: প্রসঙ্গত দামুর গান কিন্তু লিখেছেন এবং সুর দিয়েছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়।
0: আচ্ছা,
1: আমি এই মুহূর্তে ভাবছিলাম এবার দামুর পরে আমি আজ পর্যন্ত আর সেই অর্থে ছোটদের নিয়ে ছবি করি,
0: আবার একটা ভাবুন,
1: এবং ভেবেছি
0: মানে এইরকম ছোটদের ছবি বড়দের জন্য,
1: ছোটদের ছবি বড়দের জন্য ভেবেছি, এবং সেখানে আমি গানও লিখেছি জটিলদাকে দিয়েই। জটিলেশ্বর দাই গানগুলো লিখেছেন, কিন্তু এবারও সেই প্রযোজকের অভাবে আছি এখনো,
0: যেকোনো ভালো কাজই যা হয়। এবং আমার খুব অবাক লাগছিল যে ওই যে আপনি ওখান থেকে বেরিয়ে এলেন, যে চিলড্রেন ফিল্ম সেকশন থেকে বেরিয়ে এলেন, নিজে তৈরি করবেন, কেন আপনার ছবি এত বিরাট সম্মানে সম্মানিত হয়, রাষ্ট্রপতি পুরস্কার পায়, সে গল্পগুলো আমরা হয়তো ছবি দেখলাম ভুলে গেলাম, অত ভাবলাম না। আপনাকে যদি না চিনতাম বা এভাবে গল্প না করতাম, হয়তো তার মর্ম উদ্ধারও করতে পারতাম না। ওই যে আপনার মনের মধ্যে যে ভাবনাটা ঢোকে, সেটাকে যে স্বপ্নটা,
1: হ্যাঁ স্বপ্নটা আমি ছবি করব, ছবিটা কেন হয়ে
0: বসে থাকবে
1: জায়গায় পড়ে থাকবে সেটা দর্শকের কাছে আসবে না।
0: আজকাল মনে হয় যে একজন পারফর্মার একজন শিল্পীর মধ্যে যে তফাত, একটু বাণিজ্যিক ছবি করলে মন্দ হতো না?
1: না, আসলে আমার ব্যাপারটা হচ্ছে যে আমি যখন বললাম মূল মন্ত্রই হচ্ছে যে কারো কারো মৃত্যু থাই পাহাড়ের চেয়েও ভারী, আমি তো রোজগার করবার জন্য আসিনি, আমি করতে চাইনি যে একটা বিশাল বড় লোক হব, ধনী হবে। আমার আমার ভালোবাসার জিনিস, আমি চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমস থেকে বড় হয়েছি, কিংবা সত্যজিৎ রায়ের ছবি দেখেছি, আমি তো চাইবো আমার সামনে তো স্বপ্ন একটা ভালো ছবি করার, আমার খুব বড় লোক হবার ইচ্ছে তো নেই, স্বপ্ন নেই, সেই জন্যে আমি পেরে উঠি না। আমার কাছে যদি আমাকে ভালো না লাগায়, আমি যে ছবিটা করছি সেটা যদি আমাকেই ভালো না লাগায়, তাহলে সেটা আমি ভালোবেসে তৈরি করব কি করে?
0: আমার এই মুহূর্তে

0: মনে হচ্ছে যে সত্যি কথাই, আমারও সৌভাগ্য কম নয়, এমন একজন মানুষকে চিনি বা যার সাথে কথা বলছি যিনি ভেতরেও যা বাইরেও তাই, মানে অন্তঃসত্ত্ব বাহির সত্য একটা সত্যতেই বিশ্বাস করেন, যেটা নির্ভর করে
1: এটা অবশ্য
0: কাজের উপর। এটা
1: আমার
0: ব্যক্তিগত জায়গা,
1: প্রশংসা শুনলে
0: না প্রশংসা আমি করব না,
1: আমি বলি যে এটা তো সব শিল্পীর মধ্যেই আছে,
0: না
1: এটা
0: কিন্তু ক্রাইসিস আমাদের তৈরি হয়, এই হলো না, এই পেলাম না, ওটা করলে ভালো, তারও দরকার। কিন্তু আপনাদের মতো লোকেদের কথা শুনলে মনে হয় যে এই যে জীবনধারা, এই যে জীবন দর্শন,
1: দেখো দামু ছবিটার মধ্যে যে তুমি দেখেছো, দামু ছবিটার মধ্যে দামুর হাতি পাওয়া একটা হচ্ছে গল্পের যে সূত্র, যে সে হাতি এনে রিঙ্কুকে কথা দিয়েছে সে হাতিতে তাকে চড়াবে এবং হাতিতে নিয়ে যাবে। তো আমার কাছে হাতি কিন্তু শুধু একটি হাতি নয়, হাতিটা একটা সিম্বল, মানে কোনো অসম্ভবকে সম্ভব করে তোলা। তোমার যদি জীবনে স্বপ্ন থাকে এবং তুমি যদি সেই স্বপ্নটা সফল করবে বলে একেবারেই একাগ্র চিত্তে চেষ্টা করে যাও সৎভাবে, দামুর মতন সৎ এবং সহজ এবং সরলভাবে, তবে তোমার কিন্তু একদিন না একদিন জিত হবেই
0: হবেই।
1: তো সেই রকমই দামুতে কিছু গান কিন্তু মোহিত চট্টোপাধ্যায়ও লিখেছিলেন।
0: আচ্ছা,
1: তো তিনি একটা জায়গায় লিখেছিলেন যে তুমি চেষ্টা করলে চাঁদও পাবে, আকাশের চাঁদকেও তোমার হাতে নিয়ে আসতে পারো তুমি যদি সেরকম চেষ্টা করো।

0: তো সেই অর্থে বলছি যে যদি ইচ্ছে থাকে, যদি খুব একাগ্রতা থাকে, তাহলে কিন্তু যেটা তুমি চাইছো সেটা কিন্তু হয়,
1: পাওয়া যায়,
0: পাওয়া যায়।
1: আর আমি আপনাকে চিনলাম খুব বেশি করে দেশ ছবির পরে।
0: আচ্ছা,
1: আমি তো তখন উল্টোভাবে চিনেছি আপনাকে, মানে আপনি পাপিয়া সেনের বর, মানে এটা একটা ইন্টারেস্টিং। রিমি পড়তো স্কুলে, দুই মা একসঙ্গে, হঠাৎ যখন টেলিভিশনে আপনার ছবিটা নিয়ে নানান কিছু দেখাচ্ছে, তখন পাপিয়াকে দেখে আমি তখন ওকে ফোন করে বললাম যে রাজা সেন তোমার কে হয়? বললো কেন আমার বর? আমি বোঝো কাণ্ড, মানে এত জানি, এত দুজনকে আলাদা করে চিনি, একসঙ্গে চিনি, এটা খুব ইন্টারেস্টিং লেগেছিল। রাজাদা, বাকি রয়ে গেল অনেক কথা, শুনবো তো নিশ্চয়ই, আর বন্ধুদেরও বলি, আজ এখানেই কিন্তু শেষ হচ্ছে না, আগামী পর্বে আমরা আবার ফিরে আসছি চলচ্চিত্র পরিচালক রাজা সেনকে নিয়ে।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
3: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে, আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন সন্তুর শিল্পী অখিল রায়, রাগ নটভৈরব। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অভিষেক চট্টোপাধ্যায়।

মনে পড়ে ছোটবেলায় হাতে বড়রা যখন কাঁচের গ্লাসটা তুলে দিত বা একটা চায়ের কাপ, আর বলতো হয়তো কাউকে গিয়ে দিয়ে আসতে, তখন খুব সাবধানে আস্তে আস্তে এগোতাম, ছোট্ট হাত দুটোর মধ্যে যত্ন করে রাখতাম আর ধীর পায়ে এগিয়ে যেতাম, কারণ ওই গ্লাভসটা বা কাপটা যাকে দিতে হবে তার দিকে, কারণ সব সময় ভয় থাকতো কোনো রকমে যেন হাত ফসকে ওটা পড়ে গিয়ে ভেঙে না যায়। সেই ছোট থেকেই আমাদের ভেঙে যাওয়া নিয়ে বড় ভয়, প্রথমে কাঁচের গ্লাস, তারপর বিশ্বাস, প্রত্যাশা, সম্পর্ক, আশা, আকাঙ্ক্ষা, এই সব কিছুরই ভেঙে যাওয়া নিয়ে খুব ভয় থাকি আমরা। তাই বড় হয়ে গেলেও সেই ছোটবেলার মতনই আগলে রাখার চেষ্টা করি ওই সব অনুভূতিগুলোকে, যাতে আর যাই হোক হাত ফসকে বেরিয়ে গিয়ে ভেঙে না যায়। কিন্তু যতই আগলে রাখি, কোনো দিন কোনো কিছু আমাদের হাত থেকে ভাঙেনি তা কি হয়েছে? আজ তাই মনের মতো গানে সেই সব ভেঙে যাওয়ার কথা বলি, যাদের আমরা খুব যত্নে আগলে রাখতে চেয়েছিলাম কিন্তু কিভাবে হাত ফসকে যেন বেরিয়ে গেল। আজকের মনের মতো গানে সেই হাত ফসকে বেরিয়ে যাওয়া, ভেঙে যাওয়ার গল্পগুলো আর মন ভাঙার গানে গল্পে সঙ্গে আছি আমি বৃষ্টি।

জীবনের প্রথম মন ভাঙা তো দূর, ছোটবেলায় পেন্সিল কাটতাম যখন, মনে আছে? সে আমরা শার্পনার বলি বা কলকাটার, পেন্সিলের নিবটা কাটার পর আস্তে আস্তে যখন দেখতাম ওই কলটার মধ্যে খুব সুন্দরভাবে সরু হয়ে এসেছে, তখনই যখন হুট করে আরেকবার কাটতে গিয়ে ভেঙে যেত বা ওটা কাগজে ছোঁয়ানোর পর একটু জোরে চাপ পড়লেই ভেঙে যেত, তখনই কি কষ্ট হতো বলুন তো আমাদের? এবার সেই আদুরে মন যে পেন্সিলের নিব ভেঙে যাওয়ায় কষ্ট পায়, সে যদি জীবনের ভাঙনের মুখাপেক্ষি হয় তাহলে তো মেনে নিতে একটু সময় লাগেই, কারণ ভাঙনের কষ্ট তখনই হয়।

যখন বিশ্বাস খুব গাঢ় হয়, সে কোনো কাজে হোক বা কোনো মানুষ, যত বেশি কাছের যত বেশি দৃঢ় ততই বেশি ভাঙনের কষ্ট। কেউ খুব মন দিয়ে পড়াশুনো করে বা অন্যান্য কোনো চর্চা, যার জন্য সে জান লড়িয়ে দিতে চায়, সেখানেই যখন ব্যর্থতা আসে তখনই শুরু হয় নিজের প্রতি নিজের বিশ্বাসের ভাঙন। কারণ আমরা বুঝতে পারি না আমরা নিজেদের সাথে লড়ব কি করে। লড়াই যখন অন্য কারোর সাথে হয় তখন তো জানি কাকে দোষারোপ করব, আর ভুল অন্যের হলে যে সেটা একটু বেশি চোখে পড়ে, কিন্তু নিজের হলেই দেখতে পাই না। আর তাই নিজের ভুলের কারণে জীবনে ভাঙন এলে সেইটা মেনে নিতেই সব থেকে বেশি কষ্ট হয়।

কথা তো আমরা অনেক দেই, ছোট থেকেই কথা দেওয়ার অভ্যেস আমাদের বরাবরের। কিন্তু এই পেন্সিলের নিব ভেঙে যাওয়ার পর যেই বয়সটা মন খারাপে ডুবে যেত, সেই বয়সটাই আস্তে আস্তে একটু একটু বড় হওয়ার পর জীবনে আসতে থাকে প্রথম মন ভাঙা। হতে পারে বেস্ট ফ্রেন্ড আমার পাশে স্কুলের বেঞ্চে না বসে অন্য কারোর পাশে বসেছে, বা আমাকে হোমওয়ার্ক দেখাতে অস্বীকার করছে। সেই সব থেকে হালকা হালকা প্রেম, ভালো লাগা, এই সবের ভাঙন। কথায় বলে প্রথমবার নাকি সবার মন ভাঙে। বড় হয়ে যাওয়ার পর সেই কষ্টের কথা মনে পড়লে একটু হাসি পেলেও ছোটবেলায় কিন্তু ব্যাপারটা অবশ্যই বেশ সিরিয়াস। আসলে তখনই তো আমরা আস্তে আস্তে নিজেদের ওই চিহ্নিত করে দেওয়া সম্পর্কের বাইরে নতুন করে সম্পর্কগুলোকে খুঁজি, সম্পর্ক তৈরি করি। আর কাজের প্রথম দিকেই বাধা পেতে কার ভালো লাগে বলুন তো? তাই তখনকার মন ভাঙাগুলো বড্ড অসহায়।

পরিসরে যখন বিশাল আকারের ভাঙন আসে, চারপাশটা যখন এলোমেলো হয়ে যায়, তখন আমাদের নিজেদের জীবনেও তো ঝড় ওঠে। কারণ চারপাশের পরিবেশ থেকে আমরা তো নিজেদের আলাদা করে নিয়ে যেতে পারি না। যেমনভাবে দেশভাগের প্রকোপ পড়ে আমাদের ব্যক্তিগত জীবনে, দেশভাগ বলা ভুল, যে কোনো সীমানা ভাগ, এই ধরুন বিষয় সম্পর্ক নিয়ে নিজেদের ঘরের মধ্যে ভাগাভাগি, সেই ঘরে যারা ছোটরা থাকে, যাদের কাছে ঘরের সীমানা বলে কোনো ধারণাই এক্সিস্ট করে না, তাদেরকে যখন বলা হয় হুট করেই, কাল থেকে তুমি আর ওই ঘরে যাবে না, আমরা আলাদা খাবো, আমরা কি বুঝতে পারি ওদের এই কিছু না বুঝেই এই ভাঙন মেনে নেওয়ার কষ্টটা? ঠিক তারপরে আরো বৃহত্তর পরিসরে সীমানা ভাগ, কখনো রাজ্যে কখনো দেশে, কয়েক মুহূর্ত আগে অবধি যারা প্রতিবেশী ছিল, যাদের একজনের বাড়ির উৎসব অন্যজনেরও হয়ে উঠত, হুট করে কোনো এক সরকারের লিখিত কোনো কাগজ এসে বলল তারা এখন দুই দেশের বাসিন্দা আর উৎসব আনন্দ ভাগাভাগি করা যাবে না, বরং যারা এতদিন একজনের আনন্দ অন্যজন, একজনের কষ্ট আরেকজন ভাগ করে নিত, আজ এই ভাগাভাগির পরে তারা নাকি একে অন্যকে শত্রু হিসেবে দেখবে। কারণ কোনো এক মহলের কোনো এক অফিসে বসে কোনো এক বিশেষ কর্মচারী বা কর্মচারী বৃন্দ তাঁদের হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। এভাবেই কত পাড়া, কত প্রতিবেশী যারা ভেবেছিল প্রজন্মের পর প্রজন্ম তারা একসাথে কাটাবে, আর জানেও না তারা কে কোথায় আছেন, কারণ কোনো এক উড়ো চিঠি, কারণে তাদের সবটা এলোমেলো। হতে পারে সমাজের উন্নতির এই ভবিতব্য, অস্বীকার করার জায়গা তাই সত্যিই হয়তো নেই, এমনটা হবেই, কিন্তু ভাঙনের কষ্ট সেটাকে কি অস্বীকার করা যায়?

পরাজিত বাহিনীর মতোই মেনে নিতে হয়, কিছু করার থাকে না। কয়েকদিন আগেই একটা ঘটনা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। উত্তরবঙ্গ যাওয়ার পথের একটা বড় রেললাইন ভেঙে পড়ে যায়। ব্যাস, বাঙালির তো মাথায় হাত, হুটপাট করে ঘুরতে যাওয়ার জায়গা আমাদের উত্তরবঙ্গ, সেখানে যদি এমন ভাঙন আসে তাহলে কি করে হবে? যেই আবেগকে আমরা বুকের মধ্যে রেখেছিলাম, ঠিক সেই আবেগকেই বুকের মধ্যে নিয়ে নেমে পড়ল একদল রেল কর্মচারী। 48 ঘন্টা, টানা 2 দিন ওই রেললাইনের উপরে থেকে কাজ করে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আবার সচল করে তুলল তারা। হঠাৎ করে রেললাইনের কথা, রেল কর্মচারীদের কথা কেন বলছি, কারণ আছে। এই যে ভেঙে যাওয়া রেললাইনটা তারা চট জলদি দায়িত্ব নিয়ে সারিয়ে তুললেন আর জুড়ে দিলেন সম্পর্ক, এটা কি শুধু রেল কর্মচারীরাই করেন? আমাদের জীবনে যখন বিশ্বাস ভাঙে, সম্পর্ক ভাঙে, আশা ভাঙে, স্বপ্ন ভাঙে, তখনও আশেপাশে এরকম কিছু মানুষেরা থাকেন। 48 ঘন্টার মধ্যে না হলো, তারা তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের মন জুড়ে দেওয়ার চেষ্টা করেন। যেই মন কখনো সম্পর্কের আঘাতে, কখনো নিজেদেরই বিশ্বাসের আঘাতে ভেঙে যায়, তারা জুড়ে দেন। ওই যে বলে না, দে হিল সামথিং উইচ দে ডিডেন্ট এভার ব্রেক, মানে তারা এমন কিছু জিনিস জুড়ে দেয় যারা সেগুলো ভাঙেও নি। বিপর্যয়ের মাঝেও নিজেদের ক্লান্তি, ঘুম, বিশ্রাম ভুলে রেললাইন মেরামতের কাজে যারা রাত দিন এক করে দিয়েছেন, তাদের শ্রমেই যেমন আজ ট্রেনের চাকা আবার গড়াচ্ছে, ঠিক তেমনই আমাদের জীবনের ওই কাছের মানুষগুলোর জন্যই আমাদের জীবনও যে আবার গড়গড়িয়ে চলতে শুরু করে, তাদের কথা ভুলবো কি করে? বরং তাদেরকে মনে রেখেই তো ওই ভাঙন জুড়ে নেওয়ার উচ্ছ্বাসটা আরো অনেক বেশি তাড়াতাড়ি আসা উচিত, তাই না?

এই মেঘেরা যেমন যখন আমাদের আড়াল করে দাঁড়ায়, আমাদের আগলে রাখে ভাঙনের মুখটা পার করে দেওয়ার জন্য, আর তারপর ভাঙন উতরে যাওয়ার পর আমরা অনেকেই কিন্তু এই মানুষগুলোর কথা ভুলে যাই, যারা ওই অক্লান্ত পরিশ্রমে রেললাইনটা জুড়ে দেয়। অজান্তে হলো আমাদের জীবনের সবথেকে বড় ভুলগুলোর মধ্যে কিন্তু এটাই একটা। আর আজ এই ভাঙনের পথের আড্ডাতে বরং সেই সব মানুষগুলোর কথা আর একবার মনে করে নিই, যাদের জন্য আমাদের জীবনের অনেকগুলো ভাঙনকে আমরা কাটিয়ে এসেছি, তলিয়ে যায়নি। ধন্যবাদ জানিয়ে খালাস হয়ে গেলাম, একটা গিফট দিয়ে আসলাম, তা কিন্তু নয়। যে মানুষগুলো না চাইতেই আমাদের পাশে দাঁড়ায়, তাদেরও পাশে দাঁড়াতে জানতে হবে। একে অন্যের শক্ত করে হাত ধরাটাই সব থেকে বড় উপহার। শুধু যে আমার সাহায্য করেছে তার পাশেই দাঁড়াবো এমনটা কিন্তু নয়, কারণ যে আমার পাশে ছিল তার আগে তো আমি যাইনি, তাহলে তো সে আমার পাশে আসতো না। কারণ শুরু কাউকে না কাউকে করতেই হয়, তাই অন্যের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ানোটাও একটা অভ্যেস হওয়া উচিত। আর এই অভ্যেসটা একবার হয়ে গেলে তখন আর কখনোই নিজেকে একা মনে হয় না।

ভাঙনের কথা বলা শুরু করেছিলাম, কিন্তু ভাঙনের শেষে আসতে জোড়ার কথা তো বলতেই হবে। এখন এক অদ্ভুত জুড়ে যাওয়ার কথা বলি। আমরা সবাই কম বেশি শুনি যে অনেকেই বলেন বাড়িতে ভাঙা কাপ প্লেট রাখতে নেই। শুধু কাপ প্লেট না, যে কোনো আসবাবপত্র, ভাঙা কাঁচ, ভাঙা আয়না, এসব নাকি বাড়িতে রাখতে নেই, অশুভ। তাই বাড়িতে কোনো ভাঙা জিনিস থাকলে সত্বর তাকে বিদায় করে দেওয়াই নিয়ম। আমাদের এমন ধারণা থাকলেও জাপানি কিন্তু পুরোপুরি অন্য এক ধারণা মানুষ মেনে চলে। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি না ভাঙা থালায় খেতে নেই, কিন্তু জাপানের রাস্তায় এই সমস্ত ভাঙা জিনিসপত্রই

প্রচুর দামে বিক্রি হয়। তবে ভাঙা ঠিক নয়, ভাঙা জিনিসকে জুড়ে। এর নাম কিৎসুগি। জাপানে কোনো জিনিস ভেঙে গেলে তাকে সোনা দিয়ে জোড়া লাগানোর একটা প্রথা আছে, আর জোড়া লাগানোর পর তা আগের থেকে কমপ্লিটলি নতুন এক রূপে তার জন্ম নেয়, আর দেখতেও অনেকখানি বেশি সুন্দর লাগে কারণ তাতে সোনার ছোঁয়া আছে। জাপানিজরা বিশ্বাস করে যে ভেঙে যাওয়ার পর নতুন করে জোড়া জিনিস অনেক বেশি ইউনিক, কারণ তার এখন নিজের একখানা গল্প আছে। কি করে সে ভাঙলো, কোথায় ভাঙলো, জুড়ে যাওয়ার রাস্তাটা কেমন ছিল, জুড়ে যাওয়ার পর নতুন জীবন কেমন হলো। আর এই কিৎসুগি কি মনে হয়, এটা শুধুমাত্র বাসনকোসনের জন্যই? একেবারেই না। এই কিৎসুগি অনেক বেশি প্রযোজ্য আমাদের জীবনে, আমাদের সম্পর্কের জন্য। কারণ আমরা অনেক সময় যে ভুলগুলো করে ফেলি, যার ফলে ওই ভাঙনটা আসে আর নিজেদের গুটিয়ে ফেলি, ওই ভুলগুলোর কথা মনে পড়লে, ওই ভাঙনের কথা মনে পড়লেই মনটা খারাপ হয়ে যায়। যেই কাজে বাধা পেয়েছি সেই কাজ আর করবই না, এমন চিন্তাধারা চলে আসে মাথায়। পরীক্ষায় ভালো ফল না হলে আর পড়াশোনা করে লাভ কি, চাকরির রাস্তায় কয়েকবার ধাক্কা খেলে আর বোধহয় কিচ্ছু হবে না, ব্যবসার প্রথম দিকে একটু লাভ না হলেই ব্যবসা লাটে তুলে দেওয়ার চিন্তা ভাবনা, আর কখনো প্রেমে আঘাত পেলে, ভালোবাসায় আঘাত পেলে নতুন করে আর ভালোবাসতে না চাওয়া, বিশ্বাস ভাঙলে আবার কাউকে কাছে না টেনে নিতে চাওয়া। কিন্তু কিৎসুগি শেখায় আমাদের জীবনের এই আঘাতগুলোই, এই ভাঙনগুলোই আমাদের চরিত্র নির্মাণ করে আর আরো অনেক বেশি সুন্দর করে তোলে। কারণ প্রত্যেকটা না পাওয়াই জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। ওই ভুলটাকে আর না করা, বা ভুলটা কোথায় হয়েছিল সেটা খোঁজা, সেটাকে শুধরে নিতে চাওয়ার চেষ্টা করা। সম্পর্কের ক্ষেত্রেও তো তাই, মনোমালিন্য, মত পার্থক্য, ঝগড়াঝাটি এসব থাকবে না, তা তো হতেই পারে না, কিন্তু তাই বলে বাকি ভালো মুহূর্তগুলোর কোনো দাম নেই। তাই সম্পর্কের ক্ষেত্রেও কিৎসুগি বেশ প্রযোজ্য। যে কোনো কিছু রিপ্লেসের থেকে রিপেয়ার করে নেওয়াটা অনেক বেশি সুখের। আর কিৎসুগি বাসনকোসনে কি করে অ্যাপ্লাই করা যায় সেটা তো জানা আছে, সোনার প্রলেপ দিয়ে। নিজের জীবনে কি করে অ্যাপ্লাই করা যায়? খুব সহজ, কথা বলে। কত কথা না বলা থেকে যায়, কত সম্পর্ক ভেঙে যায় শুধু সেই কারণে। আর অবসরে নিজের সাথে নিজের কথা বলাটাও কিন্তু খুব দরকার। আমরা যে আসলে কি চাই আর কি করি বুঝতেই পারি না, তাই নিজেকে বোঝাটা খুব দরকার। বোঝাপড়া চলতে থাকুক, বরং এখন একটা গানে চলে যাই।

আজকের আড্ডাটা শুরু হয়েছিল গল্পগাছা শুরু হয়েছিল ভাঙন দিয়ে, ভোলা মন আর তার মনের কথা দিয়ে, কিন্তু শেষটা জুড়ে যাওয়া দিয়ে তো অবশ্যই হবে, ঠিক যেমন আমাদের জীবনটা। গোটাটাই কি ভাঙন নাকি? কখনো না, কখনো তা হতেও পারে না। কত কিছু আসে, কত মানুষ আসে, যারা এসে আবার নতুন করে বিশ্বাস করায় যে ঠিক আছে, হয়ে গেছিল, হয়ে গেছে, এবার ওটা ভুলে আবার নতুন করে এগিয়ে যাওয়ার সময়। আর এগিয়ে যেতে যেতে আমরা চলে এসেছি আজকের মনের মতো গানের একেবারে শেষ পর্যায়ে। এখন আমার বিদায় নেওয়ার পালা। আজকের মনের মতো গানের অনুষ্ঠানে আমরা কথা বলা শুরু করেছিলাম ভাঙন দিয়ে, আর শেষ করছি জুড়ে যাওয়া দিয়ে। ঠিক যেই প্রবল টানে শ্রোতা বন্ধুরা রেডিওর এপারের মানুষগুলোর সঙ্গে জুড়ে থাকেন, না দেখেই তাদের বিশ্বাস করেন, সেই টানেই জুড়ে যাক সব ভাঙা কিছু। কথা হবে, আড্ডা হবে আবার অন্য একদিন। আজকের মতো বৃষ্টি বিদায় নিচ্ছে, আর যেতে যেতে অবশ্যই গান। গল্প বলা কাজ ছিল, গল্প করা কাজ ছিল, গল্প বলা শেষ, এখন নোটে গাছটি মোড়ালো। আসি আবার অন্য একদিন।

শুনছিলেন মনের মতো গান। উপস্থাপনায় ছিলাম আমি বৃষ্টিদেব, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন রামধনু। আজকের রামধনু অনুষ্ঠানের প্রথম নিবেদন অতুল প্রসাদের গান, শিল্পী চৈতালী চক্রবর্তী।

রন্ধন অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন অতুল প্রসাদের গান, শিল্পী চৈতালী চক্রবর্তী। এখন শুনবেন বাঁশি, পরিবেশনায় সুরজিৎ সেনগুপ্ত।

রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বাঁশি, পরিবেশনায় সুরজিৎ সেনগুপ্ত। রামধনু অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz-এ অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

শুনছিলেন সংগ্রহশালা থেকে গান, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

শুনছিলেন নজরুল গীতি, শিল্পী শান্তব্রত নন্দন, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রম্যগীতি।

0: 하시고.
1: রমগীতির অনুষ্ঠানে আজকে শেষ নিবেদন গায়ত্রী বসুর কণ্ঠে।

রমগীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় চয়নিকা ধারা।

আচ্ছা, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে একজন মানুষকে শুধুই কি তার লেখা দিয়ে চেনা যায়, তোমার উত্তরটা কি হবে? বড়ই শক্ত একটা প্রশ্ন করে ফেললাম, বলো। হ্যাঁ, হয়তো চেনা যায়, আবার হয়তো যায় না, তাই তো? কারণ কিছু কিছু লেখক শুধু গল্পে লেখেন না, তারা আসলে একটা সময়কে লিখে রাখেন, একটা প্রজন্মের প্রেম, অভিমান, স্বপ্ন, একাকিত্ব, এমনকি আমাদের নিজেদের না বলা কথাগুলোকেও তারা শব্দ দিয়ে

জমিয়ে দেন। হ্যাঁ, আমাদের বাংলা সাহিত্যে এমন বহু নাম রয়েছে, সাহিত্যের পাতা থেকে আমাদের মনের অন্দরমহল তাঁদের যাতায়াত লেগেই থাকে। আর আজ তেমনই একজন মানুষের জন্মদিন, বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র সুনীল গঙ্গোপাধ্যায়, যার কবিতায় প্রেম আছে, যার উপন্যাসে জীবনকে খুব কাছ থেকে দেখার গল্প আছে, আবার কখনো এর মধ্যে আছে ঘুরে বেড়ানোর একটা দুরন্ত নেশা। আর সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে তাঁর লেখায় কোথাও না কোথাও আমরা যেন নিজেদের খুঁজে পাই। অল্প অল্প গল্পকথায় আজকের গল্পটা তাই শুধু একজন সাহিত্যিকের গল্প নয়, বলতে পারো আজকের গল্প একটা সময়ের, একটা প্রজন্মের, আবার এমন একজন, এমন একটা কলমের, যে কলম বাংলা সাহিত্যের পাঠকদের মনে নিজের জন্য একটা আলাদা জায়গা করে নিয়েছিল। আজকের গল্পের সঙ্গে আছি আমি তোমার যুববাণীর বন্ধু চয়নিকা। তবে আজ আমরা শুধু সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহিত্য নিয়ে কিন্তু কথা বলবো না, আমরা একটু খুঁজে দেখব সেই মানুষটাকে যার কলমের আড়ালে ছিল একটা অদম্য তারুণ্য, আর ছিল নিজের মতো করে জীবনটাকে কিভাবে দেখা যায় তার একটা আশ্চর্য ক্ষমতা। কেন তার লেখা আজও এতটা আপন লাগে আমাদের, কেন তার কবিতার কোনো একটা লাইন হঠাৎ আমাদের নিজেদের জীবনের কথা বলে ওঠে, আর কিভাবেই বা একজন মানুষ হয়ে উঠলেন বাংলা সাহিত্যের একজন স্বতন্ত্র যুগের প্রতিনিধি, সেই সমস্ত কথা হবে আজ। তবে গল্প শুরুর আগে গান শুনতে হয়, এটা কিন্তু নিয়ম জানো তো, তাই তোমার জন্য একটা গান রেখে যাচ্ছি, কিন্তু এই গানটা একটু অন্যরকম। আসলে সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা বলছি তো, তারই লেখা একটা কবিতা গানের আকারে শুনবো আমরা শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। শুনতে থাকো গানটা, ফিরে আসছি গানের উপরে।

কি অপূর্ব! আসলে তার লেখা স্মৃতির শহর, এই কবিতাটার কথা আমাদের অনেকেরই ভীষণভাবে মনে পড়ে প্রত্যেক মুহূর্তে। সেই কবিতাটাই আমরা শুনলাম শ্রীকান্ত আচার্য, প্রিয় মুখোপাধ্যায় এবং অন্যান্যদের কণ্ঠে। আসলে তিনি একজন কথা সাহিত্যিক যার গল্প উপন্যাসে কখনো ইতিহাস, কখনো সম্পর্ক, কখনো আবার মানুষের খুব চেনা জীবন হয়ে উঠে এসেছে। সেই মানুষটাই কখনো হয়ে উঠেছেন নীললোহিত, কখনো তিনি সনাতন পাঠক, কখনো তিনি নীল উপাধ্যায়। আর ছোটদের কাছে তখন তিনি তো আবার কাকাবাবু আর সন্তুকে নিয়ে একেবারে অন্য একটা পৃথিবীর দরজা খুলে দিয়েছেন। সব মিলিয়ে তিনি যেন বাংলা সাহিত্যের একটা আলাদা, একটা নিজস্ব পৃথিবী। তিনি সুনীল গঙ্গোপাধ্যায়। আজ তার জন্মদিনে তাই কথা হচ্ছে তাঁকে নিয়ে। সঙ্গে আছি চয়নিকা, শুনছ অল্প অল্প গল্প কথা। আজকের দিনে মানে 7 সেপ্টেম্বর 1934 অধুনা বাংলাদেশের মাদারীপুরের ডাসারে জন্ম হয় এক শিশুর। আচ্ছা, সেদিন কি কেউ জানতেন বলো যে এই শিশুটাই একদিন বাংলা সাহিত্যের অন্যতম পরিচিত একটা নাম হয়ে উঠবেন? কে জানতো একদিন তার কলমেই বাংলা ভাষা খুঁজে পাবে একটা নতুন সময়ের স্পন্দন? সুনীল গঙ্গোপাধ্যায় মাত্র 4 বছর বয়সে চলে এসেছিলেন কলকাতায়, আর তারপর এই কলকাতায় ধীরে ধীরে হয়ে উঠল তার জীবন, তার সাহিত্য, তার ভালোবাসার শহর। জন্ম বাংলাদেশে হলেও তার বেড়ে ওঠা ভারতের পশ্চিমবঙ্গেই। দেখো, 4 বছর বয়সে চলে এসেছিলেন সেটা আর বলার অপেক্ষা রাখে না যে কলকাতাই তার ভালোবাসার শহর হয়ে উঠেছিল। পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে করেছিলেন পরবর্তীকালে, আর বাবা ছিলেন স্কুল শিক্ষক। আর জানো তো, মানে যে শিক্ষক এটা বলতে বা শুনতে যতটা ভালো লাগছে, সেই সময় দাঁড়িয়ে কিন্তু একজন শিক্ষকের বাস্তবতা ঠিক তেমনটা ছিল না, মানে অতটাও সহজ ছিল না আর কি। মানে যদি তুলনা করা হয়, ব্যাংকের একজন পিয়নের চেয়েও স্কুল মাস্টারের বেতন তখন কম ছিল। তাই সুনীলের মা কখনোই চাননি যে তার ছেলেও এই শিক্ষকতা পেশাটা নিয়ে নিক। তাই পড়াশোনা শেষ করে কিছুদিন অফিসে চাকরি করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, তারপর চলে এলেন সাংবাদিকতার পেশায়। কিন্তু তাঁর জীবন যে শুধুই কলকাতা আর এই সাংবাদিকতার মধ্যে আটকে থাকবে না, সেটাও তো তখন তিনি জানতেন না। এরপর আইওয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মিস্টার পলিন কলকাতায় এলে সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার একটা ভীষণ ঘনিষ্ঠ পরিচয় গড়ে ওঠে, একটা সম্পর্ক গড়ে ওঠে। সেই পরিচয়ের সূত্রেই সুনীল গঙ্গোপাধ্যায় পাড়ি দিলেন মার্কিন মুলুকে। আইওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পড়াশোনা করলেন তিনি। ডিগ্রি হয়ে যাওয়ার পর ওই বিশ্ববিদ্যালয়েরই উপগ্রন্থাগারিক হিসেবেও কিছুদিন কাজ করেছিলেন। ভাবো, কলকাতার এক তরুণ লেখক যার কলম কিনা তখন নিজের পথ খুঁজে চলেছে, সে একদিন চলে গেল আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ে। সত্যি, জীবন যে কখন কোথায় নিয়ে যায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের জীবন যেন তারও একটা গল্প বলে, বলো। কিন্তু এই সবের পর তার লেখক হয়ে ওঠার গল্পটা কেমন, সেটা ঠিক কিভাবে শুরু হলো? সুনীল গঙ্গোপাধ্যায় লেখক হয়ে ওঠার তার যে গল্পটা, সেটার শুরুটা কিন্তু একটা ভীষণ সাধারণ একটা ঘটনা দিয়ে হয়েছিল। মানে আর 5টা বাড়িতে যেমন হয়, তার বাবা একদিন তাকে টেনিসনের একটা কাব্যগ্রন্থ দিয়ে গিয়েছিলেন আর বলেছিলেন যে প্রত্যেক দিন এখান থেকে 2টো করে কবিতা অনুবাদ করতে হবে। কেন বলো তো? এটার কারণ হলো যাতে তিনি দুপুরবেলা বাড়ির বাইরে যেতে না পারেন, ওই কাজটায় ব্যস্ত থাকতে পারেন। বন্ধুরা যখন সিনেমা দেখতে যাচ্ছে, বন্ধুরা যখন ঘুরতে যাচ্ছে, সুনীল গঙ্গোপাধ্যায় তখন বসে আছেন টেনিসনের কবিতা নিয়ে, পিতৃ আজ্ঞা শিরোধার্য করে প্রত্যেক দিন কবিতা অনুবাদ করছেন। কিন্তু এই অনুবাদ করতে করতেই একটা সময় সেটা তার কাছে একটু একঘেয়ে হয়ে গেল। তার মনে হলো যে না, আর অন্য একজনের কবিতা অনুবাদ কেন করব, বরং তার থেকে নিজেই একটু কবিতা লেখার চেষ্টা করি। অন্যের কবিতা অনুবাদ করতে করতে সুনীল গঙ্গোপাধ্যায় নিজেই কবিতা লিখতে শুরু করলেন। আর

সেখান থেকেই শুরু হলো একটা নতুন অধ্যায়। ভাবতে ভালো লাগে বলো যে মানে যে কবিতার বইটা তাকে দুপুরে বাড়ির বাইরে যাতে যেতে না হয় সেইটার জন্য দিয়ে যাওয়া হয়েছিল, হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল, সেই বই হয়তো তার নিজের কবিতা লেখার দরজাটা খুলে দিয়েছিল। হ্যাঁ, শুরু হলো তার কলম এখান থেকেই, আর ব্যাস সেই কলম আর থামল না। শুধু নিজেই তো আর লিখে গেলেন না তিনি, সেই কলমের সঙ্গে আমাদেরও বই নিয়ে গেলেন। কোন পথে কিভাবে সেসব আমরা জানি, বাকিটাও বলবো। তবে তার আগে একটা গান শুনতে ভীষণ মন চাইছে। আসলে সুনীল গঙ্গোপাধ্যায়ের নানান উপন্যাসই তো চলচ্চিত্রের আকারে আমরা পেয়েছি, তেমনই একটা চলচ্চিত্র কাদম্বরী, সেই সিনেমাতে কৌশিকী চক্রবর্তীর কণ্ঠে এই গানটা রেখে যাচ্ছি তোমার জন্য।

ফিরেলাম আবারও সুন্দর একটা গান শুনে। অল্প অল্প গল্প কথায় আজ কথা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে। সঙ্গে আছি আমি চয়নিকা। আর গানে যাওয়ার আগে তার লেখার শুরুর আগের গল্পটা করেছি, তাই না, যে লেখাটা শুরু হলো কিভাবে। আর এবার কথা হবে তার জীবনের সেই অধ্যায় নিয়ে যখন থেকে তার কলম হয়ে উঠেছিল তার পরিচয়। 1953 সাল, তখন থেকে সুনীল গঙ্গোপাধ্যায় কৃত্তিবাস নামে একটা কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করলেন। আর এই যে কৃত্তিবাস, এটা শুধুই একটা পত্রিকা ছিল না, বুঝলে তো, মানে তখনকার সব তরুণ কবি লেখকদের কাছে এটা ছিল একটা নতুন দরজা, একটা নতুন সময়ের দরজা। তারপর একে একে প্রকাশিত হতে থাকলো তাঁর লেখা এই পত্রিকাটা। 1958 সালে প্রকাশিত হলো তাঁর প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন। আর 1966 সালে প্রকাশিত হলো তাঁর প্রথম উপন্যাস আত্মপ্রকাশ। আর তারপর কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, সাংবাদিকতা, সাহিত্যের কত না দিকে ছড়িয়ে গেল তাঁর কলম। তাঁর কিন্তু আরও একটা পরিচয় আছে। হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায় লেখার কথা যখন হচ্ছে তখন তাঁর ছদ্মনামগুলোর কথাও একটু জানা দরকার। আমরা কিন্তু আমাদের গল্পের একেবারে শুরুর দিকে সেই নামগুলো একবার নিয়েছিলাম, নীল লোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায়, মনে আছে? এর মধ্যে বিশেষ করে যে নীল লোহিত নামটা, এটা যেন সুনীলের বলতে পারো একেবারে পৃথক একটা সত্তা হয়ে গিয়েছিল। নীল লোহিতের মাধ্যমে সুনীল গঙ্গোপাধ্যায় নিজের জন্য একটা অন্যরকম সাহিত্যিক পরিচয় তৈরি করেছিলেন। নীললোহিতের যে কাহিনীগুলো ছিল সেগুলোতে নীললোহিতই কেন্দ্রীয় চরিত্র ছিল আর কি। সে নিজেই গল্প বলতো আত্মকথার ভঙ্গিতে। আর মজার ব্যাপার কি বলতো, সব কাহিনীতেই নীললোহিতের বয়স 27। হ্যাঁ, কি অদ্ভুত একটা ব্যাপার, মানে আমরা সবাই বয়সে বাড়তে থাকি কিন্তু নীললোহিত চিরকালই 27 থাকে। মানে আমাদের আগের প্রজন্মও তাকে 27ই দেখেছে, যতবারই পড়েছে তাকে আমরাও তাকে 27 বছর বয়সী হিসেবেই দেখতে পাচ্ছি, আবার আমাদের পরবর্তী প্রজন্মও তাই দেখবে। বিভিন্ন কাহিনীতে দেখা যায় যে নীল লোহিত চিরবেকার, চাকরিতে ঢুকলেও বেশি দিন টেকে না। আর নীল লোহিতের জীবনের সঙ্গে জড়িয়ে আছে আরও একটা অদ্ভুত জায়গা, দিকশূন্যপুর। এমন একটা জায়গা যেখানে বহু শিক্ষিত সফল মানুষ এসে একাকী জীবনযাপন করেন। তারা সফল কিন্তু জীবনের প্রতি কেমন একটা বলতে পারো নিষ্প্রিয় আর কি। সমাজের চেনা সাফল্যের দৌড় থেকে দূরে নিজেদের মতো করে বেঁচে থাকা কিছু মানুষ। আর এই যে দিক শূন্যপুর, এটা যেন নীল লোহিতের গল্পকে শুধু মানে ভ্রমণের গল্প রাখে না, আসলে সুনীল গঙ্গোপাধ্যায় তো ভ্রমণ কাহিনীও অনেক লিখেছেন, কিন্তু এই লেখাগুলো মানে এটা একটু অন্যরকম ভ্রমণ কাহিনী, মানুষের ভেতরের একটা গল্প করে তোলে। সেটাও ভ্রমণ অবশ্যই, তবে নিজেকে খোঁজার ভ্রমণ। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার কথায় তো এরপর আসতেই হয়। তাঁর কবিতার কথা উঠলে নীরার কথা উঠবে না, তা তো হয় না বলো। নীরা যেন শুধুই একজন নারী নয়, কখনো নীরা প্রেম, কখনো স্মৃতি, কখনো আকাঙ্ক্ষা, আবার কখনো হারিয়ে যাওয়ার একটা নাম। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় প্রেম আছে, কিন্তু শুধু প্রেম নয়, প্রেমের সঙ্গে অভিমান আছে, শরীরী অনুভব আছে, একাকিত্ব আছে, শহরের জীবন আছে, একজন যুবকের অস্থিরতাও আছে। তাই তার কবিতার অনেক পঙ্ক্তি শুধু বইয়ের পাতায় আটকে থাকেনি, মানুষের মুখে মুখে ফিরেছে যুগের পর যুগ। একা এবং কয়েকজন, আমি কীরকমভাবে বেঁচে আছি, বন্দি জেগে আছো, আমার স্বপ্ন, দাঁড়াও সুন্দর, মন ভালো নেই, নীরা, হারিয়ে যেও না, রাত্রি হ্রদেব, এই নামগুলো যেন একটা অনুভূতির নাম। তারপর ভেবে দেখো না, কেউ কথা রাখিনি, আমরা প্রত্যেকেই হয়তো কখনো না কখনো নিজের জন্যও বলেছি যে হ্যাঁ এটা আমারই কথা। এমন কিছু অনুভূতি যেগুলো আমরা হয়তো নিজেরা বলতে পারিনি কিন্তু তিনি লিখে দিয়ে গেছেন। সত্যি তিনি এমন একজন যাকে একটা মাত্র পরিচয় আসলে ধরা যায় না, বুঝলে তো। কবি সুনীলকে যদি আমরা ভালোবাসি, তার কবিতার জন্য যদি তাকে আমরা ভালোবেসে ফেলি, তাহলে আবার কথা সাহিত্যিক সুনীল তিনি কিন্তু আমাদের টেনে নিয়ে যান আরও অনেকটা দূরে, অন্য পৃথিবীতে। চলো সেই জগতে একটু ঘুরে আসা যাক। তাঁর বেশ কিছু গল্প উপন্যাসের কাহিনী চলচ্চিত্রে রূপায়ণ করা হয়েছে, আমরা সেরকমই একটা গান কিছুক্ষণ আগে শুনলাম, যেমন সত্যজিৎ রায়।

পরিচালিত অরণ্যের দিন রাত্রি, আমাদের প্রত্যেকের ভীষণ পরিচিত এবং প্রিয় একটা সিনেমা। এছাড়াও তাঁরই পরিচালিত প্রতিদ্বন্দ্বী রয়েছে, তপন সিংহ পরিচালিত সবুজ দ্বীপের রাজা, শ্যাম সাহেব, কাকাবাবু হেরে গেলেন, তারপর 2004 সালের চলচ্চিত্র হঠাৎ নীরার জন্য, 2010 সালের সিনেমা মনের মানুষ, 2013 সালের মিশর রহস্য, 15 সালে কাদম্বরী, 2017 ইয়েতি অভিযান, 22 কাকাবাবু প্রত্যাবর্তন, এমনকি এই বছর অর্থাৎ 2026 বিজয়নগরের হীরে, এরকম অনেক অনেক নাম রয়েছে যেগুলো সুনীল গঙ্গোপাধ্যায়ের কলম থেকে আমাদের মনের অন্দরমহল, সরাসরি তাদের যাতায়াত তৈরি হয়েছে। প্রত্যেকটা রচনায় তিনি সময়কে, সমাজকে, মানুষকে নিজের মতো করে দেখেছেন আর কি। যেমন তার সেই সময়ের মতো যে উপন্যাসগুলো, সেখানে ইতিহাস শুধু পুরনো দিনের একটা গল্প হয়ে থাকেনি, আমাদের সামনে একটা জীবন্ত গল্প হয়ে উঠেছে আর কি। তারপর প্রথম আলোর কথা, সেটাও আমরা ভুলি কি করে। গল্পগ্রন্থ হিসেবে নাম আসবে শাহজাহান ও তার নিজস্ব বাহিনী, আলোকলতার মূল, চার খণ্ডের গল্প সমগ্র সহ আরও কিছু বইয়ের কথা। এছাড়াও কিছু নাটক রয়েছে তার তালিকায়, প্রাণীর প্রহরী, রাজারানী, রাজসভার মাধবী, মালুঞ্চমালা। এছাড়াও কিছু বইয়ের নাম করতে হয়, যেমন বরণীয় মানুষ, স্মরণীয় বিচার, আন্দামানে হাতি, চোখ ও শিমুলি ইত্যাদি অনেক রয়েছে। তারপর সনাতন পাঠকের চিন্তা, এরকম বহু নাম রয়েছে যেগুলো আমাদের ভীষণ প্রিয়। আচ্ছা, এবার একটু অন্যরকম সুনীল গঙ্গোপাধ্যায়ের কথায় আসি। যে সুনীল বড়দের জন্য প্রেম, রাজনীতি, ইতিহাস, একাকিত্ব নিয়ে লিখেছেন, সেই সুনীল গঙ্গোপাধ্যায় আবার ছোটদের হাতে তুলে দিয়েছেন একটা অসাধারণ চরিত্র, কাকাবাবু, আর তার সঙ্গে সন্তু। কাকাবাবু সন্তুর সঙ্গে অভিযানে বেরিয়ে পড়েনি এমন বাঙালি কিশোর কিশোরী কিন্তু খুঁজে পাওয়া সত্যিই কঠিন। মিশর থেকে পাহাড়, জঙ্গল থেকে রহস্য, কাকাবাবু সন্তুর অভিযানের সঙ্গে পাঠকের কল্পনাও যেন দৌড়ে বেরিয়েছে। আসলে কি বলতো, তিনি বুঝেছিলেন যে সাহিত্য কি শুধুই বড়দের জন্য, তা কিন্তু নয়। শিশু কিশোর প্রত্যেকের কল্পনার যে জগৎ, তারও কিন্তু সমান গুরুত্ব রয়েছে সাহিত্যে। আসলে পাঠকদের জন্য যে এত ভাবে সেই মানুষটা, মানে তেমন একজন লেখকের কাছে পাঠকের ভালোবাসাটাই হয়তো সবচেয়ে বড়, তাই না? সেটাই সবচেয়ে বড় পুরস্কার। তবু হ্যাঁ, তার সাহিত্যকর্মের জন্য বহু সম্মান, পুরস্কার, স্বীকৃতি এগুলো কিন্তু তার ঝুলিতে এসেছে। 1972 এবং 1989 সালে তিনি পেয়েছেন আনন্দ পুরস্কার, 1985 সালে পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার, 2002 সালে সুনীল গঙ্গোপাধ্যায় নির্বাচিত হয়েছিলেন কলকাতা শহরের শেরিফ। এছাড়াও মৃত্যুর আগে অবধি তিনি ভারতের জাতীয় সাহিত্য প্রতিষ্ঠান সাহিত্য একাডেমি এবং পশ্চিমবঙ্গ শিশু কিশোর একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু দেখো, এত পুরস্কার, এত সম্মান, এত পরিচয়ের পরেও সুনীল গঙ্গোপাধ্যায়ের সবচেয়ে বড় পরিচয় বোধ হয় একটাই, তিনি ছিলেন পাঠকের লেখক। কারণ পাঠক তাকে শুধুই পড়েননি, তাকে নিজের জীবনের একটা অংশ করে নিয়েছিল। হ্যাঁ, একজন লেখকের শরীরের মৃত্যু হতে পারে, তাই না, কিন্তু তার শব্দের তো মৃত্যু হয় না। তাই আজও কেউ প্রেমে পড়লে সুনীল গঙ্গোপাধ্যায়কে পড়ে, কেউ একা রাতে তাকে পড়ে, আবার কেউ ইতিহাসের পাতায় তাকে খুঁজে পায়, কেউ নীললোহিতের সঙ্গে অজানা পথে বেরিয়ে পড়ে, আবার কেউ কাকাবাবু সন্তুর সঙ্গে রহস্যের অভিযানে চলে যায়, আবার কেউ এটাও হয় যে নিঃশব্দে একটা কবিতার বই খুলে বসে আর হঠাৎ মনে করে যে এই কথাটা তো আমারই কথা, এই অভিমানটা তো আমারও, তাই না? সেখানেই বোধ হয় একজন বড় লেখকের সার্থকতা, তিনি আমাদের কথা আমাদের থেকেও ভালো করে বলে যেতে পারতেন। হয়তো সেই কারণেই সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের কাছে শুধু একজন সাহিত্যিক নন, তিনি বাংলা ভাষার স্মৃতিতে বেঁচে থাকা একটা দীর্ঘ, সুন্দর, অস্থির অথচ রোমান্টিক একটা সময়। হ্যাঁ, আজকের অল্প অল্প গল্প কথায় আমরা সেই সময়ের দিকেই কিছুক্ষণ ফিরে তাকিয়েছিলাম, সেই সময়ের গল্পই করছিলাম। কিন্তু বন্ধু, এর মধ্যে তুমি কি সময়টা দেখেছো, মানে ঘড়ির দিকে চোখটা গেছে তোমার? এদিকেও যে সময়টা এগিয়ে গেছে, আজকের আড্ডা শেষ করার সময় চলে এসেছে। তাই আজকের মতো আমি তোমার যুববাণীর বন্ধু চয়নিকা তোমায় টাটা বলবো। কথা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো বিষয়ে। ততক্ষণ তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই কানে রাখো যুববাণী। যেতে যেতে তোমার জন্য কোন গানটা রেখে যাবো বলো তো? এই যে একটু আগে কাকাবাবু আর সন্তুর অভিযানের কথা হচ্ছিল,

শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন চয়নিকা ধারা, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন লোকসঙ্গীত। আজকের লোকসঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে পরপর দুটি গান, উৎপল পক্ষীর এবং সহজমার দ্বৈতকণ্ঠে।

শুনছিলেন লোকসঙ্গীত। আজকের লোকসঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন প্রথম দুটি গান উৎপল ফকির এবং সহজ মার দ্বৈত কণ্ঠে, এবং তারপর শুনলেন পূর্ণদাস বাউলের কণ্ঠে পরপর তিনটি গান। লোকসঙ্গীতের অনুষ্ঠান আজ এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বেতার নাটক হোমস্টে।
1: আজকের নাটক হোমস্টে, রচনা ভাস্কর দাশগুপ্ত, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। নাটক হোমস্টে।

0: காணி லாஸ்ட் காணி பக்டோட வெரி செலிபடி என்ஜாய் டு செலிபடி லாஸ்ட் காணி லாஸ்ட் கா பக்டோட வெரி செலிபடி
1: কাউকে তো দেখতে পাচ্ছি না, একটা গাড়ি তো থাকার কথা ছিল।
2: কোথায় যাবেন বাগডোগরা মেরে শিলিগুড়ি?
3: না ভাই, আমার গাড়ি আছে।
1: আমার নাম লেখা বোর্ড হাতে তো কাউকে দেখছো না, মুশকিলে পড়ে গেল। একটা ফোন লাগে, আনু থাপ্পা, ইয়েস। যা বাবা, ফোন বেজেই গেল, আসেনি নাকি? বাবা, 11:07 হয়ে গেল।
3: ও ভাই, ও ভাই।
2: জি সাহেব।
3: নাম কে হ্যায় তোমারা?
2: পবন দর্জি।
3: পবন দর্জি
2: জি,
3: মুঝে কালিম্পং জানা হ্যায়।
2: 5000।
3: হ্যাঁ, 5000? আরে নাই নাই, ইয়ে তো বহুত মহঙ্গা হ্যায়।
2: সাহেব সাহেব, আপ তো সিঙ্গল যায়েঙ্গে না, রাতে আমি কে কালিম্পং স্টেক করতে হবে, ফির পুরা খালি ফিরবো সাহেব।
3: কালিম্পং থেকে সওয়ারি পাবে না?
2: নাহি সাহেব।

0: গুড ইভিনিং স্যার।
1: আরে গুড ইভিনিং পরমার্থ, আমি সুনির্মল মিত্র বলছি। আরে তুমি এখন কোথায়? সেই 9:30 থেকে তোমাকে ট্রাই করছি, সমান নট রিচেবল।
0: স্যার শতাব্দী আজ 3:30 লেট, পথে তো ফোনের কোনো সিগন্যালই ছিল না। স্যার এই কিছুক্ষণ আগে ট্রেন ঢুকলো।
1: আরে জানি, ভানু থাপাকে ফোন করে খবর পেলাম।
0: স্যার বলছিলাম যে স্টেশনে কিন্তু অফিসের কোনো গাড়ি পেলাম না।
1: আরে ভানু অনেকক্ষণ গাড়ি নিয়ে তোমার জন্য এনজিপি তে অপেক্ষা করছিল, ট্রেন এত লেট থেকে বেরিয়ে পড়েছে।
0: ও ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না, আমি একটা ট্যাক্সি পেয়ে গেছি।
1: গুড, এই সাবধানে যেও, কিন্তু কালিম্পং এ পৌঁছে আমাকে একটা কল করবে।
0: ইয়েস স্যার, গুড নাইট স্যার।
1: গুড নাইট।
0: পবন
2: জি সাহ,
0: ইতনা রাত হো গয়া লেকিন ইতনা ট্রাফিক।
2: হোল নাইট সব গুডস ট্রাক এলাও তো, তিস্তা বাজার থেকে রাস্তা আর ভি খালি মিলবে।
0: পবন বহুত ভুক লাগি হ্যায়, খাবো কোথায়?
2: ওহি তো স্যার, তিস্তা বাজার মে
0: সামনে।
2: জি জি জি,
0: জলদি চলো, জলদি চলো।
2: জি জি।

0: दीपावन
1: जी साहब
0: एक बार सोचा कालीन पंग तो
1: जी साहब
2: आशा छ तिम्रो मायाको जोर्नो तिम्रो तिलाईको
0: अवन सावधाने सावधाने चलाओ
1: ঠেলা
0: এখন কি হবে সেই জঙ্গলের গাছতলে রাতি মাস
1: বেফিকার তিস্তা বাজারে রিপেয়ার হয়ে যাবে সিরফ হাম লোক তো সাত কিলোমিটার আপে এসছি সাহ
0: ওরে বাবা এতটা পথ নিচে যাবে কি করে
1: উপর থেকে কোনো গাড়ি এলে টেনে নিয়ে যাবে সব যা খানা খায় না ওখানে নাইট স্টে করে নিবে দু তিন ঘন্টা লাগেগা ও এক্সেল চেঞ্জ
0: করতে না না না ভাই না না তুমি যাও
1: দে
0: এ নাও এটা হলো কি আমার কার্ড
1: হ্যাঁ হ্যাঁ
0: গাড়ি সারাই হলে তুমি আমাকে একটা ফোন করবে কেমন
1: জি জি জি জি সাহ
0: হ্যাঁ
1: ইয়াহা পে তো কিছু পাবেন না সাহ পুরানো কিছু কটেজ আছে লেকিন প্রাইভেট আর ফরেস্ট বাংলোতে তো আপকো পারমিশন দিবে না
0: ফরেস্ট বাংলো কোথায়
1: থোড়া উঁচা মে ও যে কালিঝোরা মে কিন্তু আপনাকে পাবলিক এলাও নাই সাহ
0: ওরে বাবা সেই সব আমি ম্যানেজ করে নেব দরকার হলে এই ভানু সাপাককে একটা ফোন করে নেব শোনো তুমি তাড়াতাড়ি গাড়ি সারাবার ব্যবস্থা করো আমি আমি বললাম
1: আচ্ছা সাহ শুনিয়ে না সাহ
0: হ্যাঁ
1: আমি ফোন দিলে আপনি এখানে রোডে ওয়েট করবেন সাহ আমি আপনাকে পিক আপ করে নিব
0: ঠিক আছে পবনদারজি তুমি যাও
1: জি জি জি সাহ

0: কোথায় বাবা তুই? ফরেস্ট বাংলো দেখা দাও বাবা, দেখা দাও।
1: পাহাড়ের মাঝেই তো স্বর্গপুরি।
0: ওরে বাবা,
1: ইটার্নিটি হোমস্টে উইথ আ ডিফারেন্স, বেড অ্যান্ড ব্রেকফাস্ট অ্যাভেলেবল।
0: বাবা,
1: পুরো ব্রিটিশ কেসার পাহাড়ি ম্যানশন,
0: রাস্তা থেকে চার ধাপ সিঁড়ি বেয়ে উঠে সদর দরজা। হ্যাঁ তো,
1: ভেতরে তো লাইট জ্বলছে দেখছি। দিয়ে কপাল ঠুকে বিল বাজিয়ে
2: ওয়েলকাম স্যার, প্লিজ বি ইন। আমি শান্তা সেন, ওনার অফ ইটার্নিটি হোমস্টে উইথ দ্য ডিফারেন্স।
1: আমি পরমার্থ চৌধুরী। মানে আসলে ম্যাডাম, এত রাতে সরি টু বদর ইউ, আসলে আমার গাড়িটা হঠাৎ ব্রেকডাউন হয়ে গিয়ে।
2: আরে এটা তো হোমস্টে, আমরা তো ঘর ভাড়া দেওয়ার জন্যই বসে আছি।
1: না না, সেটা ঠিক ম্যাডাম, আমার কিন্তু কোনো অ্যাডভান্স বুকিং নেই।
2: এখানে অ্যাডভান্স বুকিং হয় না স্যার। এমন পাহাড়ের মাঝখানে মাঝপথে উটকো জায়গায় কে এসে থাকবে বলুন? নেহাত টাকায় না পড়লে
1: পাহাড়ের মাঝখানে এমন ইরিবিলি পরিবেশে এমন সুন্দর প্যালেস, এখন এমন শান্ত জায়গা কিন্তু খুব ডিমান্ড।
2: এটা কি প্যালেস বলবেন না, ব্রিটিশ জামানার কান্ট্রি হাউস। এনিওয়ে, রুকসাকটা সোফায় রেখে আপনি বসুন, গেট বন্ধ করি, বাইরে বেশ ঠান্ডা। কোথা থেকে আসছেন আপনি? কলকাতা?
1: হ্যাঁ ম্যাডাম, কলকাতা। আমার একটু কালিম্পং যাওয়ার ছিল। আমি আসলে একটা কোম্পানিতে মার্কেটিংয়ে আছি, নতুন পোস্টিং হয়েছে। আজ শতাব্দী এক্সপ্রেস অসম্ভব লেট করেছে, তারপর পথে গাড়িটা ব্রেকডাউন হয়ে গেল। আচ্ছা, আপনি কি দরজার পাশেই ছিলেন? মানে বেল দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন?
2: আসলে এখানে টুরিস্ট আসে কম, তো তাই সবসময় সজাগ থাকতে হয়।
1: আপনাদের বাড়ির ভেতরটা কিন্তু পুরো পুরনো বাংলা সিনেমার বড় লোকের বাড়ির সেট মনে হচ্ছে। বাবা, বিশাল হলঘর। হল পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় দুদিকের উইং।
2: না না, তেমন কিছু নয়, খুবই ছোট। আমার শ্বশুর মশাইয়ের চা বাগান ছিল, কলকাতার পাট চুকিয়ে এই বাড়িটা উনি কেনেন।
1: দারুণ টেস্ট কিন্তু আপনার শ্বশুর মশাইয়ের।
2: আপনি একটু অপেক্ষা করুন প্লিজ, আমি এক্ষুনি আসছি।
1: আপনি কোথায় যাচ্ছেন?
2: উপরে আপনার রুমটা রেডি করতে।
1: আমার আবার না খুব কুকুরে ভয়, জানেন ওই আপনি নেই এই অবস্থায় ওই কিচেনের পাপোশে ওই যে আপনার ঘুমন্ত গোল্ডেন রিট্রিভারটা যদি জেগে যায় তাহলে
2: কে বিচার? কোনো ভয় নেই, ও কিচ্ছু করবে না।
1: না না, আপনি শুনুন।
2: আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আসুন আমার সঙ্গে।
1: ওকে, থ্যাংক ইউ।
2: এই দেখুন, এ হচ্ছে আমার আর এক পোষ্য সুখদেব।
1: সুখদেব?
2: কথা বলা কাকাতুয়া, কিন্তু বাড়িতে নতুন অতিথি দেখেও স্পিক টি নট। কিরকম বাধ্যের ভাবুন একবার।
1: কথা বলা কাকাতুয়া, অথচ কথা নেই, রিয়েলি স্ট্রেঞ্জ। ম্যাডাম বলছি, এখানে থাকার চার্জ কত?
2: এই দেখেছেন, বলতেই ভুলে গেছি, 250 টাকা পার ডে, লজিং এন্ড ব্রেকফাস্ট।
1: বাবা, এ তো মানে ড্যাম চিপ। আপনার তো গেস্ট ফ্লাডেড হয়ে যাওয়া উচিত ছিল।
2: না না, যাকে তাকে তো ঢোকানো যায় না। এলাকাটায় বাসিন্দার সংখ্যা খুবই কম, সবই আমাদের মতো বয়স্ক। গেস্টকে দেখে পছন্দ না হলে আমি ভাড়া দিই না।
1: ও অসম, যাক তাহলে আমাকে আপনার পছন্দ হয়েছে বলুন, না হলে এই রাত্রে যা বিপদে পড়তাম না।
2: আচ্ছা, আপনি ব্রেকফাস্টে কি খাবেন?
1: আমি মাখন টোস্ট ডিম, ব্যাস।
2: বাহ বাহ, কি করে দেবো আপনাকে, পোচড এগ, অমলেট নাকি বয়েলড এগস?
1: ব্রেকফাস্ট আপনি করবেন?
2: নিশ্চয়ই।
1: আপনি কি এখানে একা থাকেন নাকি?
2: আরে না না, তবে বিজনেসটা আমি একাই চালাই, নিজেই সব করি। চাকর বাকর দিয়ে অতিথি আপ্যায়ন ঠিক হয় না, মানে আমার পছন্দ হয় না।

0: আসুন,
1: হ্যাঁ
0: দোতলার এই ডান দিকটায় আমরা থাকি, প্রাইভেট, আর বাঁদিকে গেস্ট রুমস।
1: আপনার বাড়িতে না একটা অদ্ভুত মিষ্টি গন্ধ, খুব চেনা চেনা,
0: তাই বুঝি। আসুন, এই যে আপনার রুম নাম্বার 3, শেষের ঘরটা, প্রথম দুটোয় গেস্ট আছে, আসুন। এই আপনার ঘর, আমি বেড স্প্রেডটা তুলে দিচ্ছি, টয়লেটে গিজার অন করা আছে।
1: আমার কি তিনটে মাত্র গেস্ট রুম?
0: হ্যাঁ, কেন ঘর পছন্দ হয়নি?
1: না না না না না না ম্যাডাম, দ্য রুম ইজ অসম। আমি ভাবছি আমার লাকের কথা, বাই চান্স লাস্ট রুমটা কেমন পেয়ে গেলাম। এখন তো আপনার হোমস্টে পুরো ফুল না?
0: আপনি আসাতে এখন সব ঘর ভর্তি।
1: ভাবাই যায় না এই রেন্টে এমন পারফেক্ট ব্যবস্থা। কালিম্পং থেকে সুযোগ পেলে কিন্তু আমি আপনার এখানে চলে আসবই আসব।
0: এ আবার বলার কি আছে, তবে হ্যাঁ, আসবার আগে একটা ফোন করে দেবেন।
1: শিওর শিওর।
0: আচ্ছা, আপনি তাহলে শোবার আগে একটা ইম্পর্টেন্ট ফর্মালিটি সেরে দিয়ে যাবেন প্লিজ।
1: শিওর, বলুন ম্যাডাম।
0: ভিজিটার্স লগবুকটা একটু ফিল আপ করে দেবেন।
1: শিওর শিওর।
0: তাড়া নেই, আগে গরম জলে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিন, তারপর।
1: ওকে। কপাল ঢুকে বেল বাজিয়েছিলাম, ভাগ্যিস আমার আগে কেউ ঢুকে গেলে হয়েছিল আর কি। আরে সেই কাকাতুয়াটা, কথা বললে দেখি তো। কি সুখদেব কাকা, তুমি কি আদতে বোবা নাকি? তুমি কি আদত? আরে এ তো স্টাফড মাল, মরা কাকাতুয়ার ভেতরে খড় বিছালি পুড়ে কেমিক্যাল ট্রিটমেন্ট করে ইন্টাক্ট রেখে দেওয়া, দূর থেকে তো বুঝতেই পারিনি।
2: মিস্টার চ্যাটার্জি, ডাইনিং হলের মুখের সাইড টেবিলে রেজিস্টারটা রাখা আছে, কাইন্ডলি ফিল আপ করে দেবেন।
1: আমি চৌধুরী ম্যাডাম, পরমার্থ চৌধুরী।
2: ওহো, আই এম সো সরি, কি যে বললাম, মন হয়েছে আমার।
1: রেজিস্টারের পাতায় বিনো গুঁজা, পারফেকশনের চূড়ান্ত। লিখে দিই, আরে আমার আগে মাত্র দুটো এন্ট্রি, সুভায়ন বর্মন 21, অ্যারাইভাল 13/7/2021, চঞ্চল দত্ত 30, অ্যারাইভাল 23/3/2022। ডিপার্চারটা লিখিনি কেন? এটাই তো খাতার প্রথম পাতা, আর কোনো এন্ট্রি তো নেই, নতুন রেজিস্টার নাকি?
0: আসুন আসুন, ওই রুম হিটারের সামনে সোফাটায় বসুন, দার্জিলিং জেলার একটা ডেলিকেসি আপনাকে চা খাই। আসলে কি জানেন তো, আপনি আমাদের গেস্ট, প্রফেশনাল এথিক্স তো মানতে হবে।
1: প্রফেশনাল এথিক্স, আপনি তো প্রায় আমার মায়ের বয়সী।
0: তাই? আপনার বয়স কত?
1: অক্টোবরে 22 হবে।
0: ও, আমার ছেলেও বেঁচে থাকলে এই বয়সেই হতো।
1: ও সরি, আই এম এক্সট্রিমলি সরি।
0: না না, আপনি কি করে জানবেন?
1: এক্সকিউজ মি, কি হয়েছিল?
0: ছেলেবেলায় মারা যায়, পায়ে কিছু ফুটে সেপটিক হয়েছিল, ডাক্তার বলেছিলেন সময় মতো হাসপাতালে নিতে পারলে।
1: তাই তো, আসলে এটা কোনো রোগ হলো? আমি তো শুনেছি ডাইরেক্ট সিরাম দিয়ে দিলে রোগীর আর কোনো রিস্কই থাকে না।
0: তখন তো পাহাড়ের কমিউনিকেশন তেমন ভালো ছিল না, ডিস্ট্রিক্ট হাসপাতালে পৌঁছতে আমাদের বড্ড দেরি হয়ে যায়।
1: সো স্যাড।
0: এখন হলে হয়তো।
1: মাসিমা আপনি
0: কি কি বললে? মাসিমা?
1: হ্যাঁ মানে,
0: এই বেশ ভালো, ম্যাডাম ডাকলে বড্ড মিষ্টি রকমের ফর্মাল শোনায়, এটাই ভালো। এই দেখুন, আপনাকে তুমি বলে ফেললাম।
1: আরে না না, বেশ পড়েছেন, আপনি তো আমাকে তুমি বলবেন মাসিমা।
0: আচ্ছা বাবা, আচ্ছা
1: মাসিমা, এত রাতে চা, ঘুম চটে যাবে না তো আবার?
0: না।

0: না, এই বিশেষ চাটা দারুণ রিফ্রেশিং আর সাউন্ডসেফ হয় এটা খেলে।
1: আচ্ছা, এটা কি কোনো বিশেষ ব্র্যান্ডের চা?
0: কোনো বিখ্যাত ব্র্যান্ড নয়, বাগানটারও খুব নাম নেই। একা হাতে মালিক পূর্ণ প্রধান এই চা ফলায়।
1: ও তাই?
0: হ্যাঁ, ওয়ালনাট টি।
1: ওয়ালনাট টি
0: একটা অদ্ভুত সুন্দর বিটারনেস আছে, আর তেমনই সুন্দর এর লিকার। দুধ ছাড়া খুব অল্প চিনি দিয়ে খাও। এই না, কে বলো তো কেমন?
1: ও অসম, ক্যাডবেরির বিটার চকলেটের মতো।
0: আর আমি হলপ করে বলতে পারি, এই ওয়ালনাটটির কথা তুমি আগে কোনোদিন শোনোনি।
1: আপনি ঠিক ধরেছেন। জানেন তো একটা অদ্ভুত ব্যাপার, ভিজিটার্স বুকে আমার আগে যে দুটো এন্ট্রি, সেই নাম দুটো আমার খুব চেনা লাগছে। মানে হ্যাঁ, ওই দুজনের একটা কমন লিঙ্ক আছে, মানে ওই একই ফিল্ডে খুব ফ্যামিলিয়ার নাম, কিন্তু কিন্তু ঠিক মনে আসছে না।
0: তাই নাকি? ওই দুজনের কি কমন লিঙ্ক কে জানে বাবা। তবে হ্যাঁ, দুজনেরই খুব অ্যাট্রাকটিভ সুন্দর চেহারা ছিল। এই তোমার মতোই হ্যান্ডসাম মিষ্টি।
1: আচ্ছা মাসিমা, ওই ওই জানলার ধারে ওই যে ম্যান্টেল পিসে ওটা কার ছবি?
0: উনি আমার হাজবেন্ড।
1: ও, উনি কোথায়?
0: ওপরে।
1: মাই হার্টফেল্ট অ্যাপোলজিস মাসিমা, আসলে আমি বুঝতে পারিনি, মানে আমি বারবার ওই
0: আরে আরে আরে ছেলে, ওপরে মানে বলতে চেয়েছি দোতলায়। তোমার রুম থেকে আসবার সময় তুমি খেয়াল করনি, আমাদের প্রাইভেট উইং এর সেকেন্ড ঘর যেটাই আলো চলছে ওইটা ওর ঘর।
1: ও, উনি নিচে নামেন না?
0: না, নামতে পারেন না। আচ্ছা এবারে সত্যি করে বলো তো একটা কথা, শরীরটা ঝরঝরে লাগছে কিনা?
1: ও একদম।
0: ভালো কথা। তুমি খাতায় সব ঠিকঠাক ফিল আপ করেছো তো পরমার্থ?
1: হ্যাঁ শিওর শিওর।
0: আসলে তুমি হয়তো ওই কালিম্পং থেকে আসবে বলে ফোন করলে, তখন দেখবো তোমার নাম আমার স্মরণে নেই, তখন তো খাতা খুলে দেখতে হবে।
1: মাসিমা,
0: হুম,
1: মাথাটা ধীরে ধীরে বেশ পরিষ্কার হচ্ছে, নির্ঘাত আপনার চায়ের গুণ।
0: অথচ দেখো রোজ আমি খেয়ে যেকে সেই অবস্থায়, কি যে সমস্যা।
1: আপনার বাড়ির ভেতর একটা সুন্দর গন্ধটা না আমার মনে পড়েছে, জানেন?
0: কিসের?
1: ফরমালিন।
0: বনে জঙ্গলে থাকি তো, এটা ওই পোকামাকড় ব্যাকটেরিয়ার জম।
1: আমাদের কলেজের বায়োলজি ল্যাবরেটরির গন্ধ পাচ্ছি, মরা প্রাণী স্পেসিমেন এতে ডুবিয়ে রাখা হয় যাতে
0: যাতে
1: দেহটা ইন্ট্যাক্ট থাকে, ডিকম্পোজ না করে।
0: হুমা, তাই নাকি? এই দেখো আমার তো হিউম্যানিটিস ছিল, আমি অত শত জানি না।
1: আমার আমার আমার আচ্ছা মনে পড়ছে, এই এই দুজনের নাম আমি খবরের কাগজে পড়েছি।
0: তাই? আমি তো আজকাল খবরের কাগজ পড়াও ছেড়ে দিয়েছি।
1: চঞ্চল দত্ত তো প্রায় এক বছর আগে চেক ইন করেছিল, লেখা আছে চেক আউটের তারিখ বসায়নি। আচ্ছা আগের জন তো দু বছর আগে এসেছিল, সেও তো সই করে যায়নি, আপনি খেয়াল করেননি এটা?
0: আগের জন মানে ওই শ্যাম?
1: শ্যাম নয়, শুভায়ন বর্ধন।
0: এই তো দেখছো তো এই আমার মাথার অবস্থা। কি যেন জানতে চাইছিলে বাবা?
1: চঞ্চল দত্ত আপনার হোমস্টে ছাড়লো কবে?
0: চঞ্চল?
1: হ্যাঁ চঞ্চল,
0: চঞ্চল
1: মনে করুন, মনে করুন।
0: হ্যাঁ, জানো ওই ছেলেটির এই চায়ের ভয়ঙ্কর নেশা হয়ে গিয়েছিল, দিনে 7-8 বার আবদার করতো চায়ের জন্য।
1: কেন, তার কি স্মৃতির প্রবলেম ছিল?
0: না না, কি বলো, ধরতাজার ছেলে। পরে অবশ্য রেজিস্টারে ওর বয়স 30 থেকে আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ 20-22 বছরের ছেলে গেস্ট হিসেবে পেলে আমি তাদেরকে প্রেফারেন্স দিই।
1: কেন?

0: তোমাদের বৈশ্বিক ছেলেদের সামনে পেলে আমার মনে হয় আমি আমি আমার সন্তানকে যেন ফিরে পেলাম।
1: চঞ্চল দত্তকে দেখে আপনার কি মনে হয়েছিল বলুন?
0: তোমাদের বয়সে 12 জন 20-21
1: তো
0: আমি তো রুটিন মাফিক সব বোর্ডারকে রেজিস্টার করতে বলি, আগে তো উল্টে দেখতাম না, পড়ে থাকতো, মিউনিসিপ্যালিটির লোক এসে চেক করতে চাইলে দেখিয়ে দিতাম। তো একদিন হঠাৎ খাতা খুলে চঞ্চলের বয়স থেকে আমি তো অবাক, উনি যে লিখেছে 30, অথচ জানো ওকে না 17-18 বছরের ছেলের মতো দেখতে লাগে।
1: আমি নিচে নাম্বার সময় একটা কিন্তু জিনিস আবিষ্কার করেছি।
0: কি গো?
1: আপনার কাকাতুয়াটি স্টাফড। আপনি হাসছেন
0: কেমন? ধোকা খেয়েছিলে বলো? একে বলে ট্যাক্সি টার্মি।
1: জানি জানি, আমি যিনি করেছেন তাকে সালাম জানাতে হয়। এমন নিখুঁত যে নিচ থেকে দেখে মনে হয়েছিল জীবন্ত, যে কোনো মুহূর্তে রেখে উঠবে।
0: আচ্ছা, আমার পিটারকে দেখেও কি বোঝা যায়?
1: মানে
0: পিটার
1: কি বলছেন আপনি মাসিমা? তাই তো, তখন থেকে একইভাবে কুণ্ডলী পাকিয়ে আছে, এ তো অবিশ্বাস্য। আপনার কুকুরটাও স্টাফড।
0: এইসব না আমার নিজে হাতে করা।
1: মাসিমা, আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে, শুভায়ন বর্ধন আর চঞ্চল দত্ত দুজনই নাম করা টিকার ছিল। সান্দাকফু, ফালুট, হিচ হাইকিং করতে গিয়ে দুজনই 2-1.5 বছরের ব্যবধানে একা একা পথ থেকে হারিয়ে যায়। আচ্ছা, ওরা কবে নাগাদ চেক আউট করেছিল আপনার হোমস্টে থেকে?
0: চেক আউট,
1: একটু মনে করুন, একটু মনে করুন, চেষ্টা করুন মাসিমা, একটু মনে করুন। এদিকে আরেকটা অদ্ভুত ব্যাপার আপনি হয়তো খেয়াল করেননি, ওদের পরে 1 বছরে আজকে আমি ছাড়া আর কোনো গেস্ট আসেনি আপনাদের হোমস্টেতে।
0: হ্যাঁ, কারণ 2 বছর ধরে তো এই একটা রুমে ভ্যাকেন্ট ছিল। এই তুমি এসে ঢুকলে, ওরা দুজন চঞ্চল আর শুভায়ন, ওরা তো চেক আউট করেনি, এখনো এখানেই আছে।
1: মাসিমা, আপনি বলতে চান যে ওরা কোনো আপনার গেস্ট?
0: আরে, তোমার পাশের ঘর দুটোতে আলো চলছে, দেখো নি? তোমার ঠিক পাশের টাই চঞ্চল আর প্রথম ঘরটাই শুভায়ন।
1: এতদিন ধরে ওরা এখানে আছে, কিন্তু খবরে বলেছে ওরা মিসিং। পুলিশ তদন্ত করে ডিক্লেয়ার করে দিয়েছে যে ওরা ডেড, ওদের অপঘাতে মৃত্যু হয়েছে।
0: মালাই শার্ট। ওরা আমার বড় পছন্দের, আমার আমার সন্তান তুল্য, দেখলে তো ঔষধেরও আমি আঁকড়ে ধরে রাখি, যেতে দিই না কোথাও। আমার হাজবেন্ডকেও তাই আমার পাশের ঘরে রেখে দিয়েছি। জানো বাবা, বাড়ি ফাঁকা থাকলে না আমার আমার বড় ভয় করে। ট্যাক্সিডার্মিতে হাত পাকানো তো এরই জন্যে।
1: একটু একটু কলসা করে বলবেন প্লিজ।
0: কি
1: আপনি একটা প্রশ্নের ক্লিয়ার জবাব দেবেন কি?
0: বলো না, বলো কি কি গো?
1: এই বাড়িতে এই মুহূর্তে কারা কারা আছেন?
0: ঠিক ধরেছো, ফরমালিন দেহ পচতে দেয় না।
1: আমি জানতে চাইছি কারা কারা আছেন।
0: শুন, আমার হাজবেন্ড শুভায়ন বর্ধন আর চঞ্চল দত্ত। ও এ দেখো, শুভদেব আর পিটারের কথা তো বলতে ভুলেই যাচ্ছিলাম।
1: আপনি পরিষ্কার করে বলুন, জীবিত কজন আছে আপনার বাড়িতে?
0: এই তো জল জান্ত তুমি আছো পরমার্থ, আর রয়ে যাব আমি।
1: আমার মাথা কেমন অবশ হয়ে যাচ্ছে।
0: চায়ে
1: কিছু মিশিয়েছেন আপনি?
0: কি আশ্চর্য পাগল ছেলে, এই চা বেশি খেলে ন্যাচারালি সুন্দর ঘুম আসে, এটা তারই লক্ষণ। সত্যি বলতে কি, আগের গেস্টের সময়ও আমি এটা খেয়াল করেছি।
1: সত্যি করে বলুন না, আপনি কি চাই?

0: চাইছেন মাসিমা? আপনি কি চাইছেন?
1: দেখো, এই মুহূর্তে আমি তোমাকে একটু হেল্প করতে চাইছি। দেখে তোমার পা তো এলোমেলো পড়ছে, আমাকে ধরো ধরো, আমি তোমায় এগিয়ে দিয়ে তুমি নিজের ঘরে গিয়ে ভালো করে ঘুম নাও, কেমন? তারপর আবুল তাপল সুকুমার রায়।

0: হোম স্টে নাটকটি এখানেই শেষ হল। রচনা ভাস্কর দাশগুপ্ত, অভিনয় করেছেন পবন দর্জি, অনুরূপ মল্লিক, জনৈক খরিদ্দার সার্থকানন্দ রায়, সুনির্মল কল্লোল চক্রবর্তী, পরমার্থ চন্দন মজুমদার এবং শান্তা সেন নমিতা চক্রবর্তী, সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন সিদ্ধার্থ মাইতি।
1: শুনলেন বেতার নাটক হোমস্টে, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। গোয়ার পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের বৈঠকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা গতকালের ভেঙে পড়া বহুতলের আশেপাশে বিপজ্জনক বাড়ি চিহ্নিত করে ভাঙার নির্দেশ দিয়েছেন। ইডি আকবর ই মাশরিক পত্রিকা মামলায় কলকাতা, দিল্লি ও রাঁচি সহ দেশের সাতটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। প্রথম জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 40টি দেশের 135টি ছবি দেখানো হবে। কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের নবম রাষ্ট্রীয় পোষণ মাহ 2026 আগামী বুধবার বারাণসীতে চালু হবে। গতবারের চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা ও কার্লোস আলকারাজ ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার রাজধানী পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের 28তম বৈঠকে সভাপতিত্ব করছেন। স্বরাষ্ট্রমন্ত্রকের আন্তঃরাজ্য পরিষদ সচিবালয় এই বৈঠকের আয়োজন করেছে। পশ্চিম আঞ্চলিক পরিষদের অন্তর্ভুক্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল গোয়া, গুজরাট, মহারাষ্ট্র এবং দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। এই পরিষদে পশ্চিমাঞ্চলের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দুজন করে বরিষ্ঠ মন্ত্রী সদস্য হিসেবে অংশ নিচ্ছেন। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও আজকের এই বৈঠকে উপস্থিত থাকছেন। লাক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী হাভিয়ার বেটেল সরকারি সফরে নতুন দিল্লি এসে পৌঁছেছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, আজই তিনি রাজধানীতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই সফরের মাধ্যমে ভারত ও লাক্সেমবার্গের বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আরেক মন্ত্রী

0: इस बिल्डिंग के मालिक पे कार्रवाई होगी और जो इसके आसपास की जितनी डेंजरस बिल्डिंग है उनको भी आइडेंटिफाइड करके ध्वस्त किया जाएगा। विशेष रूप से इस बिल्डिंग के बिल्कुल पीछे वाली बिल्डिंग को भी हमने खाली करवा दिया है और तुरंत प्रभाव में उसे भी डेमोलिश किया जाएगा।
1: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নতুন দিল্লির সত্য নিকেতন এলাকায় বাড়ি ভেঙে পড়ার ঘটনার বিষয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ভবনের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হল। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এইমস জানিয়েছে যে সত্য নিকেতন ভবনে ধসের ঘটনায় আহত 11 জন রোগীকে তাদের এখানে আনা হয়েছিল। এদের মধ্যে 5 জনকে ট্রমা সেন্টারে মৃত অবস্থায় আনা হয় এবং আশঙ্কাজনক অবস্থায় থাকা আরও একজনের রোগী পরে আঘাতের কারণে মারা যান। এইমস জানিয়েছে, গুরুতর আহত 3 জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি কলকাতা, দিল্লি এবং রাঁচির 7টি স্থানে তল্লাশি চালিয়েছে। ইডি জানিয়েছে, আকবর ই মাশরিক প্রাইভেট লিমিটেড নামের একটি উর্দু দৈনিক সংবাদপত্র এবং এর পরিচালক তথা তৃণমূল কংগ্রেস সাংসদ নাদিমুল হকের বিরুদ্ধে বিধাননগর পুলিশ কমিশনারেটের দায়ের করা এফআইআর এর ভিত্তিতে একটি এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে। ইডি আরও জানিয়েছে, ওই সংবাদপত্রে প্রকাশিত কিছু খবরের বিরুদ্ধে অভিযোগ যে সেই খবরগুলি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে। এছাড়াও এই মামলায় বেআইনি আর্থিক লেনদেন, অঘোষিত নগদ লেনদেন এবং সন্দেহজনক উৎস থেকে অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর বেসরকারীকরণ করা হচ্ছে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি খবরকে ভিত্তিহীন বলে ইসরো স্পষ্ট করে জানিয়েছে। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় ইসরো জানিয়েছে, এই সংস্থাটির বেসরকারীকরণ হচ্ছে না এবং এর গুরুত্বও কমানো হচ্ছে না। মহাকাশ কর্মসূচিতে বেসরকারি অংশগ্রহণের ফলে এই শিল্প ব্যবস্থায় আরও উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং আরও বড় পরিসর সৃষ্টি হচ্ছে। ভারতের শিল্প ও প্রযুক্তির ধারাবাহিক উন্নতির কথা উল্লেখ করে ইসরো জানিয়েছে, মহাকাশ কার্যক্রমে আরও বড় পরিসরে কাজ করা ভারতের যোগ্যতা রয়েছে। এর ফলে আরও ব্যাপক হারে উৎপাদন, বাণিজ্যিকীকরণ, উদ্ভাবন এবং বিশ্ববাজারে প্রবেশাধিকার নিশ্চিত হবে। প্রথম জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব IFFJK এর আজ উদ্বোধন। এই উৎসবকে স্থানীয় চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত কলাকুশলী ও শিল্পীদের বৃহত্তর আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পের সঙ্গে পরিচিত করার এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি হবে। শ্রীনগর, জম্মু ও গুলমার্গে আয়োজিত 4 দিনব্যাপী উৎসবে 40টি দেশের 135টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। পুরস্কারপ্রাপ্ত কাশ্মীরি চলচ্চিত্র নির্মাতা আরিফ বশির জানিয়েছেন, এই উৎসব স্থানীয় নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র দেখার, চলচ্চিত্রকারদের সঙ্গে মত বিনিময় করার এবং মাস্টার ক্লাসে অংশ নেওয়ার সুযোগ করে দেবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের নবম রাষ্ট্রীয় পোষণ মাহ 2026 আগামী বুধবার বারাণসীতে চালু হবে। মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ 2 এর আওতায় সংশোধিত পরিপূরক পুষ্টি কর্মসূচি নীতি নির্দেশিকা অনুযায়ী এবারের এই প্রচার অভিযান বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই প্রথম রান্না করা গরম খাবারের সংজ্ঞা নির্দিষ্টভাবে দেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি ব্যবস্থাপনা কমিটির গঠনের জন্য এই পুষ্টি কর্মসূচির খাদ্য তালিকা নির্দিষ্ট করা হয়েছে। 2047 মধ্যে বিকশিত ভারতের ভিত্তি হিসেবে সুপোষিত ভারতের নির্দেশিকা অনুযায়ী 2018 সালে পোষণ অভিযান শুরু করা হয়। প্রতি বছর সেপ্টেম্বর মাসে রাষ্ট্রীয় পোষণ মাহ হিসেবে পালন করা হয়। ইতিমধ্যেই তা জন আন্দোলনের রূপ নিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার 3 ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় মাসিক 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার সিদ্ধান্ত কার্যকর করেছে। নবান্নে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বর্ধিত হারে বার্ধক্য ভাতা, স্বামীহীনা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদানের আনুষ্ঠানিক সূচনা করেন। নারী ও শিশু কল্যাণ দপ্তরের এই 3 প্রকল্প মিলিয়ে 82 লক্ষেরও বেশি উপভোক্তা সেপ্টেম্বরে এই বর্ধিত হারে ভাতা পাবেন বলে তিনি জানিয়েছেন। এই খাতে বছরে মোট ব্যয় হবে প্রায় 14,771 কোটি টাকা। শুধু ভাতা বৃদ্ধির জন্য রাজ্যের অতিরিক্ত ব্যয় হবে প্রায় 6,000 কোটি টাকা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের আর্থিক অবস্থা এখনও দুর্বল। আগের সরকারের আমলে আর্থিক শৃঙ্খলার অভাব, রাজস্ব ক্ষতি এবং কেন্দ্রীয় প্রকল্পে অংশ না নেওয়ার ফলে রাজ্য কার্যত সংকটের মুখে পড়েছিল। তবে কেন্দ্রীয় প্রকল্পে যোগদান, রাজস্ব আদায় বৃদ্ধি এবং আর্থিক অনিয়মে লাগান টানার ফলে পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ আজ বিহার, মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, কর্ণাটক এবং তামিলনাড়ুতে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহারের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গঙ্গাসহ একাধিক প্রধান নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে

রুদ্রপুরী ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রায় 196,000 কিউসেক। জল ছাড়ার পরিমাণ কমে যাওয়ায় দীঘা এবং গান্ধীঘাটে গঙ্গার জলের চাপ অনেকটাই কমেছে। এদিকে দুর্গত এলাকাগুলিতে ত্রাণ ও উদ্ধারের কাজ জোর কদমে চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 5। গতকাল মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজন প্রাইম এয়ার এর পণ্যবাহী বিমানটি রানওয়ে ছাড়িয়ে দুর্ঘটনার মুখে পড়ে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। রাশিয়া ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি গতকাল কিভে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারির সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। আলোচনার ফাঁকে জেলেনস্কি জানান, এই যুদ্ধ সমাপ্তির ক্ষেত্রে ভূখণ্ডগত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কিছু জটিল প্রশ্নের সমাধান হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। গতবারের চ্যাম্পিয়ন আরিয়ানা সাভালেঙ্কা ও কার্লোস আলকারাজ ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। গতকাল আর্থার অ্যাশ স্টেডিয়ামে মহিলা সিঙ্গলসের রাউন্ড অফ 16-এ বেলারুশের শীর্ষ বাছাই সাভালেঙ্কা আমেরিকার টেলর টাউনসেন্টকে 6-4, 6-3 গেমে হারিয়ে দেন। অন্যদিকে পুরুষ সিঙ্গলসের রাউন্ড অফ 16-এ স্পেনের কার্লোস আলকারাজ আমেরিকার টমি পলকে 6-4, 6-4, 6-4 গেমে পরাজিত করেছেন। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের ম্যাচে মুখোমুখি হবে। বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। দুটি দলই ইতিমধ্যে সুপার সিক্সে পৌঁছে গেছে, তাই ম্যাচের ফলাফলের ওপর এর কোনো প্রভাব পড়বে না। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। গোয়ার পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের বৈঠকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা গতকালের ভেঙে পড়া বহুতলের আশেপাশে বিপজ্জনক বাড়ি চিহ্নিত করে ভাঙার নির্দেশ দিয়েছেন। ইডি আকবরী মাসরিক পত্রিকা মামলায় কলকাতা, দিল্লি ও রাঁচি সহ দেশের 7টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। প্রথম জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 40টি দেশের 135টি ছবি দেখানো হবে। গতবারের চ্যাম্পিয়ন আরিয়ানা সাভালেঙ্কা ও কার্লোস আলকারাজ ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। উপস্থাপনায় আমি বৃষ্টি দেব। শ্রোতা বন্ধুরা, দুপুর গড়াচ্ছে আর এই বর্ষা, কখনো না বর্ষা, কখনো রোদ্দুর, কখনো প্যাচপ্যাচে ঘাম, এই সব কিছুর দুপুরে আজকের বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে আমি আছি বৃষ্টি আপনাদের সঙ্গে। আর আজকের ব্যান্ডের গান শুরু হোক, এই যে এই শহরের পরিবেশের কথা যখন বললাম, তাই শহরের নিবেদনেই পরপর দুটি গান দিয়ে।

বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে শুনলেন শহরের নিবেদনে পরপর দুটি গান। এখন শুনবেন মোকামের নিবেদনে আবার দুটি পরপর গান।

0: শুনছিলেন বাংলা ব্যান্ডের গান। উপস্থাপনা ছিলাম আমি বৃষ্টিদেব, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: আকাশবাণী মৈত্রী শুনবেন এখন সংবাদ।
2: Good afternoon. This is Akashvani and I am Valsa Williams with the midday news. The headlines. Union Home Minister Amit Shah chairs 28th meeting of Western Zonal Council in Goa. External Affairs Minister Dr. S. Jaishankar holds bilateral meeting with Luxembourg Deputy Prime Minister Xavier Bettel, says in an era where whole world is worried about uncertainty, India and Luxembourg have a trusted relationship. Death toll in Delhi's building collapse rises to 7. MCD South Zone Deputy Commissioner for Engineers suspended. Enforcement Directorate conducts searches at 7 premises linked to TMC MP Nadeemul Haq's Urdu Daily over money laundering. IMD forecasts heavy rainfall over Bihar, Madhya Pradesh, Eastern Uttar Pradesh, Uttarakhand, West Bengal and parts of Northeast till tomorrow. And in tennis, defending champions Aryna Sabalenka and Carlos Alcaraz storm into quarterfinals of US Open. Union Home Minister Amit Shah is chairing the 28th meeting of the Western Zonal Council in Panaji today. The council comprises Goa, Gujarat and Maharashtra along with the union territories of Dadra and Nagar Haveli and Daman and Diu. We have more from our correspondent.
3: Goa CM Pramod Sawant, Gujarat CM Bhupendra Patel and Maharashtra CM Devendra Fadnavis are among those participating in the meeting. Representatives from Dadra and Nagar Haveli and Daman and Diu are also taking part. Issues of common concern between the centre and the states are on the agenda, including matters requiring joint action. After the meeting, Home Minister Amit Shah is scheduled to attend the function for presentation of President's Police Colour to the Goa Police. Nikhil Upadhyay, Akashwani News, Panaji.
2: External Affairs Minister Dr. S. Jaishankar has said that in an era where the whole world is worried about uncertainty, India and Luxembourg have a trusted relationship. Dr. Jaishankar said this while meeting Deputy Prime Minister and Minister for Foreign Affairs and Foreign Trade of Luxembourg, Xavier Bettel, in New Delhi this afternoon. Dr. Jaishankar recalled his visit to Luxembourg in the beginning of this year. The External Affairs Minister said trade, investment, financial cooperation have been at the heart of the relationship.
4: It's a great pleasure to welcome you and your delegation to India. Your visit

আকাশবাণী মৈত্রী শুরু হলো আজকের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 14 সেকেন্ড, বাংলাদেশ সময় 4:12 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আজকের আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সাধারণত মেঘাচ্ছন্ন আকাশ, অল্প থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকবে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 32.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক, সর্বনিম্ন তাপমাত্রা 2.4 ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 90%, সর্বনিম্ন 72%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি।

এখন শুনবেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসরে গল্প পাঠ, উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল, 4:35 বন্ধু তোমারই জন্য, পরিবেশনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথায়, জীবিকা ও পুষ্টি সুরক্ষায় হারিয়ে যাওয়া ছোট মাছ, এ বিষয়ে বলবেন ডক্টর অর্পণা রায়, তার সঙ্গে

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন সন্তুর বাদন, শিল্পী অখিল রায়, রাগ রাগে শ্রী, তবলায় তাকে সহযোগিতা করবেন প্রশান্ত দে রায়। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার এবং আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি হচ্ছে রাত 12:00।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন মৈত্রীর অনুরোধের আসর। মৈত্রীর অনুরোধের আসরে সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছি মৈত্রী বন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়। 5 দিনের ক্রমে আজ আমাদের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের শুরুতেই শোনাব অখিল বন্ধু ঘোষের কণ্ঠে গান। প্রথম গানটি অনুরোধ পাঠিয়েছেন সুনীল কুমার মাইতি, খেজুরি পূর্ব মেদিনীপুর থেকে।

পরবর্তী গানটি শুনবেন ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে ৭৫ ছবি থেকে। এই গানটির অনুরোধ পাঠিয়েছেন অরুণ বন্দ্যোপাধ্যায় ও সুপর্ণা বন্দ্যোপাধ্যায় দীঘলগ্রাম বাঁকুড়া থেকে।

শুনছেন মৈত্রীর অনুরোধের আসর। পরবর্তী গানটির অনুরোধকারী শ্রোতা মনোরঞ্জন প্রধান, অমিতা প্রধান, আয়ুষী প্রধান, আরুষি প্রধান ও তাপস গিরি কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। তারা অনুরোধ পাঠিয়েছেন ভূপেন হাজারিকার কণ্ঠে এই গানটি শোনার জন্য।

0: অনুরোধের আসরের পরবর্তী গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ইন্দ্রাণী ছায়াছবি থেকে। আর এই গানটির অনুরোধ পাঠিয়েছেন মিলন ব্যানার্জি, তপতী ব্যানার্জি, মালা ব্যানার্জি ও মৃন্ময়ী ব্যানার্জি, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে।
1: মেঘ ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়,

পরবর্তী গানটি শুনবেন আশা ভোসলের কণ্ঠে। অনুরোধকারী শ্রোতা সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

পরবর্তী গানটি শুনবেন শৈলেন্দ্র সিং এর কণ্ঠে অজস্র ধন্যবাদ ছায়াছবি থেকে। আর এই গানটির অনুরোধ পাঠিয়েছেন প্রবীর কুমার, কুমারখালী কুষ্টিয়া বাংলাদেশ থেকে।

আজকের অনুরোধের আসরে শেষ গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে। গানটির অনুরোধ পাঠিয়েছেন বিষ্ণুপদ সেন, মায়া সেন, কৌশিক সেন ও শ্রেয়সী সেন কোতুলপুর বাঁকুড়া থেকে।

মৈত্রীর অনুরোধের আসর আজ এই পর্যন্তই। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান মহিলাদের আসর, উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল।

নমস্কার বন্ধুরা, দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই অন্তরের শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনাদের সঙ্গে আজকে আছি সঞ্চিতা বটব্যাল। আজ মহিলাদের আসরে গল্প পাঠ আপনাদের সঙ্গে, আমি থাকব গল্পের মধ্যে দিয়ে, গল্প আপনাদের শোনাব, আশা করি আপনাদের ভালোই লাগবে।

আজকের গল্প ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি। বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল। নদীর ধারে একটা

প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময় বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখন লাল গম্ভীরভাবে সেই গুঁড়ির উপরে গিয়া বসিল। ছেলেরা তাহার এই রূপ উদার ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আত্র ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে নিশ্চিন্তা করিতে লাগিল। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, দেখ মার খাবি, এই বেলা ওঠ। সে তাহাতে আরও একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল। এরূপ স্থলে সাধারণের নিকট রাজ সম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতিবিলম্বে এক চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল, সাহস হইল না। কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছে করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না। কারণ পূর্বাপেক্ষা আরও একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে, তাহাতে আর একটু বেশি মজা আছে। প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল। মারো ঠেলা, হেইও সাবাস জোয়ান, হেইও। গুঁড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিষ্যাৎ হইয়া গেল।

খেলার আরম্ভেই এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল। কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল। খেলা ভাঙিয়া গেল। ফটিক গোটাকত কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধ নিমগ্ন নৌকার গলুইয়ের উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল। এমন সময় একটি বিদেশি নৌকা ঘাটে আসিয়া গেল। একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁপ আর পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কহিল, ওই হোথা। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রইল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন, কোথা? সে বলিল, জানি নে বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রসগ্রহণে প্রবৃত্ত হইল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। অবিলম্বে বাঘা বাগদি আসিয়া কহিল, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক কহিল, যাব না। বাঘা তাহাকে বলপূর্বক আর কোলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুঁড়িতে লাগিল। ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক কহিল, না মারিনি। ফের মিথ্যে কথা বলছিস? কখনো মারিনি, মাখনকে জিজ্ঞাসা করো। মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল, হ্যাঁ মেরেছে। তখন আর ফটিকের সহ্য হইল না, দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষাইয়া দিয়া কহিল, ফের মিথ্যে কথা। মা মাখনের পক্ষ লইয়া ফটিক

সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দুটা তিনটা প্রবল চপেটাঘাত করিলেন। ফটিক মাকে ঠেলিয়া দিল। মা চিৎকার করিয়া উঠিলেন, এ তুই আমার গায়ে হাত তুলিস! এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ও মা, এ যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন। ইতিমধ্যে ফটিকের মার দুই সন্তান হইয়াছে, তাহারা অনেক বড় হইয়া গিয়াছে। তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদা সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্ভরবাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন। কিছুদিন খুব সমারোহে গেল। অবশেষে বিদায় লইবার দুই একদিন পূর্বে বিশ্বম্ভরবাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উশৃঙ্খলতা, পাঠীয় মনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা এবং বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। তাহার ভগিনী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। শুনিয়া বিশ্বম্ভর প্রস্তাব করিলেন, তিনি ফটিককে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন। বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফিয়া উঠিয়া বলিল, যাব! যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলে ফেলিয়া দেয় কি মাথায় ফাটায় কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। কবে যাবে, কখন যাবে করিয়া ফটিক তার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্য বশত তাহার ছিপ ঘুড়ি লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদি ক্রমে ভোগ দখল করিবার অধিকার দিয়া গেল।

কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তা বলিতে পারি না। তাহার নিজের তিনটি ছেলে লইয়া তিনি নিজে নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন। ইহার মধ্যে সহসা একটি ১৩ বৎসরের অপরিচিত অশীতি পাড়া গিয়ে ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্ভরের এত বয়স হইল, তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান হয়, বিশেষত ১৩-১৪ বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই, শোভাও নাই, কোনো কাজেও লাগে না, স্নেহও উদ্রেক করে না। তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি এবং কথামাত্রই প্রগল্ভতা। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। চারিদিকে স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাঁটার মতো বিঁধে। মামির স্নেহহীন চক্ষে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে এইটে ফটিকের সবচেয়ে বাজিত। মামি যদি দৈবাত তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাও গে, একটু পরো গে যাও, তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির একটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞেস করিলে সে হাঁ করিয়া চাহিয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভারক্রান্ত গর্দবের মতো নীরবে সহ্য করিত। ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানালার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলার ছাদ নিরীক্ষণ করিত। যখন সেই দ্বিপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে দুটি একটি ছেলেমেয়ে কিছু এক

খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিয়া যাইত, তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল, মামা, মার কাছে কবে যাব? মামা বলিয়াছিলেন, স্কুলের ছুটি হোক, কার্তিক মাসে পূজোর ছুটি, সে এখনো ঢের দেরি। একদিন ফটিক তাহার স্কুলের বই হারিয়া ফেলাইল। একে তো সহজেই পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল, বই হারিয়ে ফেলেছি। মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারি নে। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের ওপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল, গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে, বুঝিতে পারিল ব্যামো বাধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। মামি এই ব্যামোটাকে যে কিরূপ অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল।

0: পরদিন প্রাতঃকালে ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে, সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্ভরবাবু পুলিশে খবর দিলেন। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্ভরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখনও ঝোপ ঝোপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে, রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। দুইজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্ভরবাবুর নিকট উপস্থিত করিল। তাহার আপাদ মস্তক ভিজা, সর্বাঙ্গে কাদা, মুখ চক্ষু লোহিত বর্ণ, থরথর করিয়া কাঁপিতেছে। বিশ্বম্ভরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন। মামি তাহাকে দেখিয়াই বলিয়া উঠিলেন, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ? দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপ আহারাদি হয় নাই এবং নিজেদের ছেলেদের সহিত না হোক অনেক খিটখিট করিয়াছেন। ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল,
1: আমি মার কাছে যাচ্ছিলাম, আমাকে ফিরিয়ে এনেছে।
0: বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল, সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল। বিশ্বম্ভরবাবু চিকিৎসক লইয়া আসিলেন।

0: ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল, মামা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্ভরবাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণতপ্ত হাতখানি হাতের ওপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন। ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল, বলিল,
1: মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি।
0: পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল ফ্যাল করিয়া ঘরের চারদিকে চাহিল, নিরাশ হইয়া আবার নীরবে

দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। বিশ্বম্ভরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলেন, ফটিক, তোর মাকে আনতে বলেছি, আনতে পাঠিয়েছি। তাহার পরের দিনও কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন, অবস্থা বড়ই খারাপ।

বিশ্বম্ভরবাবু স্তিমিত প্রদীপে রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তেই ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। ফটিক খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিল, এক বাঁও মেলে না, দু বাঁও মেলে না। কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল, খালাসিদের কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ সুরে জল মাপিতেছে, এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে, বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন। বিশ্বম্ভর বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করিলে তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চৈস্বরে ডাকিলেন, ফটিক, সোনা, সোনা মানিক আমার। ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল, মা আবার ডাকিলেন, ওরে ফটিক, বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল, মা, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি, এখন আমি বাড়ি যাচ্ছি মা, বাড়ি যাচ্ছি।

আপনাদের একটু জানিয়ে দিই, আমার কলম এবং এক কলমে দুই নারীর বিষয়। আমার কলম বিষয় ঘণ্টার ধ্বনি, স্কুলে ঢোকার ঘণ্টার শব্দ হোক বা টিফিনের আগে বেজে ওঠা বেল, আর সেটা যদি হয় ছুটির ঘণ্টা তাহলে তো আর কিছু বলারই নেই। আবার কখনো কখনো সেই ঘণ্টার ধ্বনি সকালের আজানও হতে পারে, বা এই ঘণ্টার ধ্বনি সন্ধ্যের সময় ঠাকুরের ঘরের ঘণ্টার আওয়াজও হতে পারে। এমন কিছু কিছু মুহূর্ত আমাদের মনে থাকে, দৈনন্দিন হোক বা বিষয়ের সময়ের বিশেষ সময়ের শব্দ, যা আমাদের দিন চেতনা আনন্দকে জাগিয়ে তোলে, বিনা আয়াসে আমাদের রিসেট করে তোলে। আবার স্মৃতির বা বাস্তবের কথা থেকে কোন সেই ঘণ্টার ধ্বনি বাজে তোমাদের কানে, আমাদের জানাতে লিখে পাঠান ঘণ্টার ধ্বনি শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেইল করতে পারেন, মেইল আইডি আপনাদের সকলের জানা, কিন্তু যারা নতুন বন্ধু হলেন আজকে তাদের জন্য একটু জানিয়ে দেব না, mohilamahol.airkolkata@gmail.com, mahila@airkolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 সেপ্টেম্বর 2026। চলে আসি এক কলমে দুই নারীর বিষয়ে। এক কলমে দুই নারীর বিষয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি গল্পে মঞ্জুরি ও গোপিনী চরিত্র। ভালোবাসাকে ঘিরে যে দ্বন্দ্ব, তারপর তাদের নারী হৃদয়ের স্নেহ মমতার

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: একজন শিক্ষক কি সত্যিই অবসর নিতে পারেন, নাকি ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা থাকলে শিক্ষকতা জীবনের শেষ দিন পর্যন্ত চলতেই থাকে? তমলুকের এক শিক্ষিকার জীবন যেন এই প্রশ্নেরই অসাধারণ উত্তর। তার নাম তৃপ্তি বক্সী, বয়স 68 বছর। পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের ঝাড়খোসখানা গ্রামের বাসিন্দা তিনি। একসময় খোষ্টিকরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। 39 বছরের শিক্ষকতা জীবনে তার ছুটি নেওয়ার সংখ্যা শুনলে আটকে উঠবেন, মাত্র 11 দিন। 2018 সালে সরকারি চাকরি থেকে অবসর নেন তৃপ্তি দেবী। সাধারণত অবসর মানে কর্মজীবনের ইতি, স্কুলের শেষ ঘণ্টা, সহকর্মীদের বিদায়, ছাত্রছাত্রীদের কাছ থেকে শেষ প্রণাম, তারপর বাড়িতে ফিরে নতুন জীবনের শুরু। কিন্তু তৃপ্তি বক্সীর ক্ষেত্রে গল্পটা সেখানেই শেষ হয়নি। অবসরের দিন বিদায় নেওয়ার সময় তিনি যে কথা বলেছিলেন সেটাই যেন তার পরবর্তী জীবনের পথ দেখিয়ে দিল। একজন শিক্ষক কখনো সত্যিকারের অবসর নেন না, এই কথাটা শুধু মুখেই তিনি বলেননি, তিনি করে দেখিয়েছেন। অবসরের পরের দিনই আবার স্কুলে ফিরে এসেছিলেন, আর তারপর একদিন দুদিন করে কেটে গেছে বছরের পর বছর। 2026 সালেও সেই একই নিয়ম, প্রতিদিন প্রায় 10:30 নাগাদ স্কুলে পৌঁছান, শিশুদের সঙ্গে সময় কাটান, শ্রেণীকক্ষে পড়ান এবং তারপর লেখাপড়ার খোঁজ নেন, তারপর দুপুরের পর বাড়ি ফেরেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখন তিনি তার স্কুলের বেতনভুক্ত কর্মী নন, অবসরের পরও নিজের ইচ্ছায় সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে ছাত্রছাত্রীদের পড়িয়ে চলেছেন। স্কুল কর্তৃপক্ষ তার এই অবদানের জন্য সাম্মানিক অর্থ দিতে চেয়েছিল, কিন্তু তৃপ্তি দেবী সেই অর্থ গ্রহণ করেননি। তার কাছে শিক্ষকতা কোনো উপার্জনের মাধ্যম নয়, এ যেন জীবনের সঙ্গে মিশে যাওয়া এক গভীর দায়িত্ব, এক ভালোবাসা। তার নিজের কথাতেই বোঝা যায় কেন তিনি এখনও প্রতিদিন স্কুলে ছুটে যান। বাড়িতে বসে থাকতে তার ভালো লাগে না, শিশুদের সঙ্গে থাকতে তার ভালো লাগে। শিক্ষকতা তার কাছে যেন এক ধরনের নেশা, শরীর যতদিন অনুমতি দেবে ততদিন তিনি স্কুলে পড়াতে যাবেন। 39 বছরের চাকরি জীবনে মাত্র 11 দিন ছুটি নেওয়া এই মানুষটি অবসরের পরেও বিশ্রামকে কিন্তু বেছে নেননি। নিজের জন্য সময় কাটানোর বদলে বেছে নিয়েছেন শ্রেণীকক্ষ, চকডাস্টার আর ছোট ছোট মুখগুলি ভালো থাকা, তাদের জ্ঞানার্জনের পথে আরও একটু সাহায্য করা। একজন শিক্ষক যখন কোনো প্রতিদানের প্রত্যাশা না করে পরবর্তী প্রজন্মের হাতে জ্ঞানের আলো তুলে দেন, তখন তার কাজ শুধু একটি স্কুলের চার দেওয়ালের মধ্যে আটকে থাকে না, তার প্রভাব ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রীদের জীবনে, তাদের পরিবারে এবং শেষ পর্যন্ত সমাজে। তৃপ্তি বক্সীর গল্প তাই শুধু একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকার গল্প কিন্তু নয়, এটি মনে করিয়ে দেয় শিক্ষকতা একটি চাকরি নয়, কিন্তু প্রকৃত শিক্ষক হওয়া একটি আজীবনের দায়িত্ব।

0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
2: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহৎ দান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
3: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
4: অন্ধকার কাটিয়ে ফের স্বমহিমায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো। জানুয়ারির পিএসএলভি C-62 অভিযানে একসঙ্গে 16টি উপগ্রহ হারানোর ক্ষত তখন সবে শুকোতে শুরু করেছে। ঠিক তখনই শ্রীহরিকোটা থেকে এলো বহু প্রতীক্ষিত সুখবর। শুক্রবার গভীর রাতে গোটা দেশ যখন ঘুমিয়ে আচ্ছন্ন ছিল, ঠিক সেই নিস্তব্ধতার সুযোগেই মহাকাশে উড়ে গেল ইসরোর GSLV-F17 রকেট। উৎক্ষেপণের মাত্র 19 মিনিটের মাথায় নতুন ES-EOS-05 উপগ্রহটিকে তার নির্দিষ্ট কক্ষপথে ভাসিয়ে দিয়ে যেন পুরনো সমস্ত প্রশ্নের জবাব এক থাক্কায় ফেরত দিলেন ভারতের বিজ্ঞানীরা। ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার উঁচুতে জিওসিনক্রোনাস কক্ষপথে সে এই প্রথমবার কোনো ভারতীয় নজরদারি উপগ্রহকে বসানো সম্ভব হল। মহাকাশ বিজ্ঞানীদের ভাষায় এই IAF দ্য স্কাই বা দূরবীক্ষণ চোখটি পৃথিবী প্রদক্ষিণ করার পাশাপাশি প্রতি মুহূর্তে ভারতের ওপর নজরদারি করবে। এবং এই যে এই মহাকাশ বিজ্ঞানীদের ভাষায় এই IAF দ্য স্কাই অফ দূরবীক্ষণ, এটি অবশ্যই একটি অভূতপূর্ব আবিষ্কার। এবং রিয়েল টাইম ইমেজিং বা একদম নিখুঁত ছবি পাঠানোর ক্ষমতা থাকার এটি সীমান্ত সুরক্ষায় যেমন ভারতীয় সেনাকে বাড়তি সাহায্য করবে, ঠিক তেমনি বন্যা, ঘূর্ণিঝড় বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আগাম খবর পেয়ে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, যা অত্যন্ত ফলপ্রসূ হবে বলে বিজ্ঞানীদের ধারণা। ইসরোর ঝুলিতে এর আগে 19টি অভিযানের মধ্যে অন্তত 6টি ক্ষেত্রে এই GSLV রকেট প্রত্যাশিত সাফল্য দিতে পারেনি, যার জন্য বিজ্ঞানীদের কাছে এর নামই হয়ে গিয়েছিল নটি বয়। পিএসএলভি বিপর্যয়ের পর এই ঝুঁকিপূর্ণ প্রযুক্তিকে আবারও ব্যবহার করে মহাকাশ গবেষণা মহলে বিস্তর সংশয় দেখা গিয়েছিল। তবে প্রায় 2.5 টন ওজনের এই বিশাল ভূ উপগ্রহকে সঠিক উচ্চতায় নিয়ে যেতে এই বাহকের বিকল্প ছিল না। জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটি নিয়েই শেষ পর্যন্ত বাজিমাত করলেন দেশের বিজ্ঞানী মহল।

আজ সন্ধ্যায় এই পর্যন্তই। আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমাদের মেইল আইডি তো আপনাদের জানা, maitribondhu23@gmail.com, এর মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাতেই পারেন। আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়।

নমস্কার, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ স্টুডিওতে উপস্থিত আমি অর্ক বন্দ্যোপাধ্যায়, নিয়ে এসেছি দেশ বিদেশের খেলাধুলার নানান খবরাখবর। প্রথমেই আজকের যে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, তা হলো এই মুহূর্তে চলছে ক্যালকাটা ফুটবল লিগে বড় ম্যাচ। হ্যাঁ, কলকাতা ডার্বিতে আজ মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে 3 মিনিট অর্থাৎ 48 মিনিট সময় চলছে, যেখানে 1-0 গোলে এই মুহূর্তে এগিয়ে আছে মোহনবাগান। আজকের ডার্বিতে এগিয়ে আছে মোহনবাগান। ডুরান্ড কাপের হারের ক্ষত মোহনবাগানের জন্য এখনও সারেনি, তারই মধ্যে আজ বারাসাতে কলকাতা লিগের বড় ম্যাচে মুখোমুখি হতে চলেছে প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ইস্টবেঙ্গল। 6 আর 5 এই দুই সংখ্যার খেলাটা যে কোচ ঠিকঠাক মেলাবেন, আজ বারাসাতে কলকাতা ফুটবল লিগের ডার্বি, কিন্তু তাতেই এগিয়ে থাকবেন তিনি। রবিবার বিকেলে নিজেদের মাঠে যখন মোহনবাগান প্র্যাকটিসে নামলো, তখন ফিজিক্যাল ট্রেনার 3টে বৃত্ত বানালেন। শেষের বৃত্তে যেসব ফুটবলারদের তিনি বল চোর খেলাচ্ছিলেন, তার সামনে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিলেন লিগ টিমের কোচ বাস্তব রায়। বোধহয় বুঝে নেওয়ার চেষ্টা করছিলেন 6 ও 5-এর অঙ্কটা। তো এই অঙ্কটা কি নিশ্চিত? শ্রোতা বন্ধুরা ভাবছেন, প্রিমিয়ার ডিভিশনে লিগের প্রথম এই যে নিয়ম, তাতে প্রতি টিমের একাদশে রাখতে হবে 6 জন বাংলার ভূমিপুত্র, আর 5 জন রাখা যেতে পারে ভিন্ন রাজ্যের ফুটবলার। 5 জন বদল করলেও ভিন্ন রাজ্যের ফুটবলারের সংখ্যা যেন কোনো অবস্থাতেই 5-এর বেশি হবে না। ভূমিপুত্র অবশ্য 11 জন হতেই পারে। রবিবার সকালে ঘরের মাঠে ইস্টবেঙ্গল নিয়ে প্র্যাকটিস করিয়েছেন আন্তনি আওয়াসের সহকারী কোচ বিনো জর্জ আর লিগ টিমের কোচ অর্চিষ্মান বিশ্বাস। সেখানে বিনো অর্চিষ্মানকে দারুণ স্বস্তি দিচ্ছেন তাঁর ভূমিপুত্ররা, কারণ লিগের গ্রুপ পর্বের 10 ম্যাচে লাল হলুদের অপরাজিত থাকার ব্যাপারে বড় ভূমিকা কিন্তু এই ভূমিপুত্রদের। এই মুহূর্তে শেষ হলো হাফটাইম। হাফটাইমের খেলা, সেখানে 1-0 গোলে এগিয়ে রয়েছে মোহনবাগান।

0: এই যে ডার্বি নিয়ে কথা হচ্ছে, ডার্বি নিয়ে কথা বললেই তো আমাদের কত কিছু মনে পড়ে যায়, কত পুরনো সমস্ত ডার্বির কথা, যেখানে একটু আগেই গীতাঞ্জলি স্টুডিওতে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিক, ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার তিনি। তিনি এরকম প্রচুর ডার্বি খেলেছেন, সেই সুমধুর স্মৃতির কথা তিনি বলেছেন, কিভাবে প্রেশার নিতে পারতেন প্লেয়াররা, কিভাবে ম্যাচের আগে প্রস্তুতি নেওয়া হতো। এই ডার্বি কথার মধ্যে কিন্তু অনেক কিছু জড়িয়ে আছে, সেই ডার্বি নিয়েই এখন শুনুন কথিকা লিখেছেন এবং পাঠ করেছেন বিখ্যাত পরিসংখ্যানবিদ, এবং তার সাথে খুব ভালো ধারা বিবরণকারী হরিপ্রসাদ চট্টোপাধ্যায়।
1: ভারতীয় ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র, তিনি যে কেন নক্ষত্র।

0: যাবে না কেউ।
1: এই উন্মাদনা কখন কেউ দেখেনি আর হয়তো দেখবেও না। এটা পেলে বা মারাদোনাকে ঘিরে তৈরি হওয়া প্রবল উন্মাদনা বা আবেগ নয়, ইডেনের কোন টেস্ট, ওয়ানডে বা টি টোয়েন্টি ম্যাচ নিয়েও নয়। এই উন্মাদনা স্রেফ দুই প্রধানের চিরন্তন লড়াইকে ঘিরে। কয়েকদিন ধরে লড়াইয়ের এই আবহাওয়া তৈরি হয়, ডায়মন্ড পদ্ধতি বনাম ভোকাল টনিকের লড়াই। সঙ্গে জুড়ে যায় দুই চির প্রতিদ্বন্দ্বী দলের কোচের পারস্পরিক বাক্য বিনিময়, যা সেই ম্যাচকে উত্তেজনা ও আকর্ষণের তুঙ্গে পৌঁছে দেয়। যে ম্যাচের একটা দশ টাকা টিকিটের দাম হয়ে যায় কয়েক গুণ, যে ম্যাচের টিকিট কেনার লাইন আইএফএ অফিস থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ বউবাজার পর্যন্ত ছড়িয়ে পড়ে, সেই ম্যাচে ঘিরে যে আবহ তৈরি হয় তার কোনো তুলনা হয় না। 1997 তেরোই জুলাই রবিবারের সেই ফেডারেশন কাপ সেমিফাইনালের ডার্বিতে যুব ভারতীতে হাজির হয়েছিল 131,000 দর্শক। ভারত তো বটেই, গোটা এশিয়াতেও একটা ফুটবল ম্যাচ দেখার জন্য এত দর্শক কখনো কোনো স্টেডিয়ামে হাজির হয়নি, ক্লাব ফুটবলে তো বটেই, আন্তর্জাতিক ফুটবলেও নয়। প্রদীপ ব্যানার্জির ইস্টবেঙ্গল এই ম্যাচে খানিকটা অপ্রত্যাশিতভাবেই 4-1 হারায় অমল দত্তর মোহনবাগানকে, এবং এই ম্যাচেই লাল হলুদের জার্সি পরে একাই 3টি গোল করেন বাইচুং ভুটিয়া। ঠিকই, এটা ডার্বির তৃতীয় হ্যাট্রিক। প্রথম হ্যাট্রিকটি করেছিলেন সেই 91 বছর আগে 1934 সালে মোহনবাগানের হয়ে অমিয় দেব দ্বারভাঙা শিল্ডের ম্যাচে।

অষ্টআশি বছর আগে অর্থাৎ ১৯৩৭ সালে সবুজ বেলুন জার্সি পরে হ্যাট্রিক করেছিলেন রাজা শিল্ডে অসিত গাঙ্গুলি। তবে এই দুটি হ্যাট্রিক সম্পর্কে আজকের এই প্রজন্ম তেমন অবহিতই নয়। স্বাধীনতার পরে আমাদের চোখে দেখা প্রথম হ্যাট্রিকটি কিন্তু ৯৭-এর ১৩ জুলাই বাইচুংয়েরই করা। এবার আমাদের পিছিয়ে যেতে হবে বেশ কয়েক বছর, ১৯৭৫-এর ৩০ সেপ্টেম্বর। সেদিন মোহনবাগান মাঠে অনুষ্ঠিত IFSCর ফাইনালের ডার্বিতে ইস্টবেঙ্গল অবিশ্বাস্যভাবে ৫-০ গোলে হারিয়ে দেয় চির প্রতিদ্বন্দ্বীকে। দীর্ঘ ১০৪ বছরের ডার্বির ইতিহাসে এটাই বৃহত্তম ব্যবধানে জয়। এর আড়াই মাস আগে ৭৫-এর ১২ জুলাই কলকাতা লীগের ডার্বিতে কিন্তু দুই প্রধানের মধ্যে তুল্যমূল্য লড়াই হয়েছিল শ্যাম থাপার গোলে ইস্টবেঙ্গল সেদিন ম্যাচটা জেতে। তাই শিল্ড ফাইনালে যে এমন কিছু হতে পারে তা কেউ কল্পনাও করতে পারেনি। এদিকে সেদিন যখন ইস্টবেঙ্গল ১-০ গোলে এগিয়েছিল তখন শ্যাম থাপা একটি পেনাল্টি মিস করেন, না হলে ৯৭-এর ফেড কাপে বাইচুংয়ের হ্যাট্রিকের ২২ বছর আগেই স্বাধীনতার পরে প্রথম ডার্বি হ্যাট্রিকটি লেখা হতো শ্যাম থাপার নামেই, যেহেতু সেদিন তিনি দুটি গোল করেন পেনাল্টি নষ্ট ছাড়াই। বলার কথা ডার্বি সেই ৫-০-র এটা ৫০তম বছর। এবার আমরা আবার একটু এগিয়ে যাই সামনের দিকে, সেই ১৯৯৭ থেকেই। সেবারের ঐতিহাসিক ফেড কাপ সেমিফাইনালের ২০ দিনের ব্যবধানে এবং আরো একটা ডার্বি ম্যাচ হয় যুব ভারতীতে, কলকাতা লীগের সেই ডার্বি দেখার জন্য যুব ভারতীতে ১,২৫,০০০ দর্শক উপস্থিত ছিল। ২০ দিনের মধ্যে একইভাবে দুটি জনস্রোত বলে দিচ্ছে ডার্বি খেলে উন্মাদনা ও আবেগ কোন স্তরে পৌঁছতে পারে। এদিকে ২০০৯-১০ আই লিগে আরো একটা ডার্বি হ্যাট্রিক আমরা চাক্ষুষ করি, যেটা করেন মোহনবাগানের CDNM। সেই ম্যাচটা কিন্তু তীব্র উত্তেজনাকর ম্যাচ ছিল, একসময় ম্যাচের ফল ছিল ৩-৩, তবে শেষ পর্যন্ত আরো দুটো গোল করে ৫-৩ গোলে ম্যাচ জেতে মোহনবাগান। ISL ও একটা ডার্বি হ্যাট্রিক আছে ২০২১-২২ মরসুমে, সেই হ্যাট্রিকটি করেন জামশেদ নাসিরির পুত্র কিয়ান নাসিরি সবুজ বেলুন জার্সি পরেই। কিয়ানি হলেন ডার্বির কনিষ্ঠতম হ্যাট্রিককারী, ম্যাচটি মোহনবাগান জিতেছিল ৩-১ গোলে। যুব ভারতীতে অনুষ্ঠিত প্রথম ডার্বি ম্যাচটার কথা এখনো মনে পড়ে, সেটা ছিল ৮৪-এর IFSCর ফাইনাল। পুজোর ঠিক দিন কয়েক আগে ম্যাচটা হয়েছিল,

ভারতের প্রথম ডার্বি দর্শনে প্রায় লাখখানেক দর্শক সমবেত হয়েছিলেন মাঠে। প্রদীপ ব্যানার্জি সেবার মোহনবাগানের কোচ, অমল দত্ত ইস্টবেঙ্গলের কোচ। সেবারের কলকাতা লেগের ডার্বি হয়েছিল ইডেন গার্ডেনে, ইডেনে হওয়া সেটাই শেষ ডার্বি ম্যাচ। বাবু মানির গোলে সেই ম্যাচ জিতেছিল মোহনবাগান, সঙ্গে কলকাতা লিগও। যুবভারতীর শিল্ড ফাইনালের ডার্বিতে ঠিক তার উল্টোটা ঘটে। ততদিনে ভারতীয় ফুটবলে এক টোটাল ফুটবলারের উত্থান ঘটে গেছে। হ্যাঁ, আমি সুদীপ চ্যাটার্জির কথাই বলতে চাইছি। সুদীপের বানানো নিখুঁত পাশে পাঁচ হুইয়েই লালুদের হয়ে সল্টলেকের প্রথম ডার্বির জয়সূচক গোলটি করেন, বা একমাত্র গোলটি করেন কার্তিক শেঠ। মোহনবাগান যেমন লিগ, তেমনি শিল্ড ঘরে তুলল ইস্টবেঙ্গল। অতঃপর প্রচুর ডার্বি ম্যাচ খেলা হয়েছে যুবভারতীতে, এবং তার অধিকাংশ ডার্বিতেই লাখখানেক দর্শকের সমাগম ঘটতে দেখেছি। ইদানিং সেটা আর সম্ভব হচ্ছে না, স্টেডিয়াম সংস্কারের ফলে যুবভারতীর দর্শক আসন বেশ কিছুটা কমে যাওয়ায়। তবে মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে ফুটবল নগরীদের উন্মাদনা বা আগ্রহ যাই বলুন, তা কিন্তু এতটুকু স্তিমিত হয়নি। ১৯২১ সালে সেই সময়কার গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট কুচবিহার কাপে প্রথমবার দুই প্রধানের সাক্ষাৎকার ঘটে। 8ই আগস্টের প্রথম দিনের খেলা গোলশূন্য ড্র হওয়ার দুদিন পরের ফিরতে সাক্ষাৎকারে মোহনবাগান 3-0 গোলে জেতে। এর ঠিক 16 দিনের মাথায় 26শে অগস্ট খগেন্দ্র শিল্ডের ম্যাচে প্রথম জয় পায় ইস্টবেঙ্গল 2-1 গোলে। 1925 সালের কলকাতা লিগের প্রথম ডার্বি ম্যাচটা ইস্টবেঙ্গল জেতে নেপাল চক্রবর্তীর গোলে। আজও সেই ডার্বি লড়াই চলছে, চলবেও। প্রশ্ন হল, ডার্বি কথাটা এলো কোথা থেকে? বিভিন্ন টুর্নামেন্টে ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াইয়ের শুরু 1921 সাল থেকে হলেও পরের 8 দশক কিন্তু কেউ এই ম্যাচকে ডার্বি ম্যাচ হিসেবে অভিহিত করেনি। যখন যেখানে দুই প্রধানের সাক্ষাৎকার ঘটেছে তখনকার সময় রেডিওতে বা খবরের কাগজে হেডিং হতো এইরকম, আজ মহারণ, কখনো আজ বড় ম্যাচ, কখনো আবার দুই প্রধানের যুদ্ধ, কখনো সবুজ বেরুন লালুদের লড়াই, কখনো আবার এমন হেডিং হয়েছে আজ বাঙালি দুভাগে বিভক্ত হবে। ময়দান ইডেন, যুবভারতী, শিলিগুড়ি, দার্জিলিং, ভুবনেশ্বর, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, কাশ্মীর, যেখানেই হোক ম্যাচের দিন এই ধরনের হেডিংই হতো। এমনকি 1997 সালের 13 জুলাইয়ের সেই 1,31,000-এর ফেড কাপ সেমিফাইনাল ম্যাচকেও ডার্বি ম্যাচ বলা হয়নি, সেটাই আমরা জানি। তাহলে ডার্বি কখন কোথা থেকে এলো? আসলে ডার্বি শব্দটার আগমন এই শতকে, খুব বেশি হলে 22-23 বছর ধরে কান পাতলে ডার্বি আওয়াজটা শোনা যাচ্ছে। ভারতীয় ফুটবলে ডার্বি কথাটার উৎপত্তি বিদেশে ফুটবল থেকেই। ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরিয়ে, প্যারিস সাঁজা, বুন্দেসলিগার মতো প্রতিযোগিতাগুলো থেকেই ভারতীয় ফুটবলে এই ডার্বি শব্দের অভিযান শুরু, এবং গত বেশ কয়েক বছর ধরে প্রবলভাবে সেটা ছড়িয়ে পড়েছে, বিশেষ করে ইপিএল ও লা লিগার দৌলতেই। যতদিন যাচ্ছে ভারতীয় ফুটবলে রীতিমতো ঝড় তুলেছে এই ডার্বি ম্যাচ, কোনো সন্দেহ নেই এতে। যতদিন যাচ্ছে বাড়ছে ডার্বির তেজও। ডার্বি ম্যাচ ভারতীয় ফুটবলের ইতিহাসে একটা চিরকালীন চিরসবুজ ম্যাচ হয়ে থেকে যাচ্ছে, আজও আছে, কালও থাকবে।

সত্যি ডার্বি জমে গেছে, কারণ 1-0 গোলে বিরতিতে গিয়েছে মোহনবাগান মনবীর সিং এর গোলে। 38 মিনিটে মনবীর সিং গোলটি করেছেন। এবং আজকের ম্যাচে কিন্তু যদি একটু স্ট্যাটিস্টিক্সটা দেখি তাহলে যথেষ্ট ভালো খেলছে মোহনবাগান। বল পজিশন অর্থাৎ বল দখলের লড়াইয়ে তারা এগিয়ে রয়েছে প্রায় 66% বনাম 34%। টোটাল শট গোলে উদ্দেশ্যে শট তারা নিয়েছে 5টি, অন্যদিকে ইস্টবেঙ্গল মাত্র 1টি। সেই 5টির মধ্যে 4টি শট অন টার্গেট, অর্থাৎ প্রায় 80% শট অন টার্গেট রেখেছে মোহনবাগান। আর অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু কোনো শটই গোলে রাখতে পারেনি ওরা। দেখা যাক, তবে বিরতির পর নিশ্চয়ই কামব্যাক করবে ইস্টবেঙ্গল, আর একটি হাড্ডাহাড্ডি ডার্বির আমরা দেখতে পাবো শুনতে পাবো আজ। অন্যদিকে দলীপ ট্রফির ফাইনাল ম্যাচ চলছে এবং ফাইনালে কিন্তু ভীষণভাবে পাল্লা ভারী হয়ে গেছে পূর্বাঞ্চলের। পূর্বাঞ্চল বনাম দক্ষিণাঞ্চল তাদের চলছে দলীপ ট্রফি ফাইনাল, যেখানে পূর্বাঞ্চল প্রথমে ব্যাট করতে নেমে 708 রান তারা করে ফেলেছে তাদের 10 উইকেট হারিয়ে, সবকটি উইকেট হারিয়ে। তো এই যে 708 রান, তার বেশিরভাগই রান এসেছে ক্যাপ্টেন এবং উইকেট কিপার ঈশান কিষাণের ব্যাট থেকে, যিনি করেছেন 270 রান একাই 334 বলে। ইনিংসে রয়েছে 3টি 4 এবং 7টি 6। প্রথমে ব্যাট করে অভিমন্যু ঈশ্বরন, তিনি করেছেন 72, তার সঙ্গে চাইল্ড প্রডিজি বৈভব সূর্যবংশী, তিনি করেছেন 44 রান। তাছাড়াও শিখর মোহন করেছেন 85, সুদীপ গরামি বাংলার সুদীপ, তিনি এবার রান পাননি, মাত্র 6 রান করে আউট হন। তারপরে ব্যাট করতে নামে নিশান কিষাণ, 2 দিন ধরে তিনি ব্যাট করেছেন, মাঝখানে 250 রান হয়ে যাওয়ার পর তিনি চেন্নাইয়ের গরম সহ্য করতে না পেরে তিনি একটু বিরতি নিয়েছিলেন, পরবর্তীকালে আবার ফিরে আসেন, তিনি 270 রানে আউট হয়েছেন। তার সঙ্গে দারুণ পার্টনারশিপ করেছেন কুমার কুশাগরা, তিনি 132 বলে 101 রান করেছেন, তিনিও সেঞ্চুরি করেছেন। এছাড়াও অনুকূল রয় করেছে 45, মোহাম্মদ কৌনেইন কুরেশি করেছেন 40, আমাদের মোহাম্মদ শামি তিনি করেছেন 28, আর মুকেশ কুমার 0 এবং অভিজিৎ কুমার সরকার, তারা বোলার, এই 2 বোলার 0 রান করে আউট হন। আজকে দ্বিতীয় ইনিংসের খেলা শেষ হয়েছে, দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। এইবার কিন্তু সোজা হিসাব দক্ষিণাঞ্চলের কাছে, তারা যদি ম্যাচটি জিততে হয় তাদের কিন্তু জেতার তো দূর। তাদের প্রথম কথা 708 রান, সেটাকে টপকাতে হবে। যদি ড্রয়ের দিকেও তারা যেতে চায়, যেটা তো দূরস্থ, 708 রান টপকাতে হবে। যদি 708 রান দুটো ইনিংস মিলেও টপকাতে না পারে তাহলে কিন্তু, বা রানটির কাছাকাছিও না দিতে পারে, তাহলে কিন্তু পূর্বাঞ্চল এইবারের দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হয়ে যাবে। চীনা মাস্টার্স SWF BWF সুপার 70 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন ভারতের 2 প্লেয়ার সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। তারা প্রথম ভারতীয় জুটি হিসাবে এই খেতাব জিতলেন। সত্যিই স্বপ্ন পূরণ হলো এই 2 জুটির। চীনা মাস্টার্স BWF সুপার 750 টুর্নামেন্টে পুরুষদের ডাবলস খেতাব জিতলেন ভারতের এই তারকা ব্যাডমিন্টন জুটি। এই সাফল্যের ফলে তারা কাটালেন খরা, গড়ে ফেললেন ইতিহাস। প্রথম ভারতীয় জুটি হিসাবে পুরুষদের ডাবলসে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন তারা। রবিবার শেনঝেন এরিনায় আয়োজিত ফাইনালে চীনের হে জিং তিং এবং রেন শিয়াং ইউ এই জুটিকে 11-21, 21-13 এবং 21-17 গেমে হারালেন। প্রথম গেমে পিছিয়ে পড়েছিলেন সাত্বিক চিরাগ জুটি। পরের 2 গেমে দুর্দান্ত লড়াই করে ম্যাচ এবং খেতাব দুটোই জিতে নেন ভারতের ওই 2 তারকা ব্যাডমিন্টন প্লেয়ার। এ নিয়ে তৃতীয়বার চীনা মাস্টার্সের ফাইনালে উঠেছিলেন এই জুটি। এর আগে 2023 এবং 2025 সালের চীন মাস্টার্সের ফাইনালে উঠেও খেতাব হাতছাড়া করেছিল তারা। রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল, এবার সেই আক্ষেপ তারা মুছে ফেলল। বারবার চোট, দীর্ঘদিনের প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টন থেকে দূরে থাকা এবং একাধিক প্রতিকূলতা পেরিয়ে অবশেষে কাঙ্ক্ষিত খেতাব জিতলেন তারা।
অনূর্ধ্ব কুড়ি এশিয়া কাপে ফিরল ভারত। বাংলাদেশকে হারিয়ে কুড়ি বছর পর জায়গা করল ফুটবল দল। ফুটবলের বড় সাফল্য, বাংলাদেশকে 3-0 গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব কুড়ি এশিয়া কাপে জায়গা করে নিল তারা। কুড়ি বছর পর আবার এই প্রতিযোগিতায় খেলবে ভারতীয় দল। গ্রুপ বি কোয়ালিফায়ারের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ভারত। 25 মিনিটের মাথায় ভারতকে এগিয়ে দেন ডানি মেইতেই লাইশরাম। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে 60 মিনিটের মাথায় ব্যবধান বাড়ান বিশাল যাদব। 79 মিনিটে খেলার ফয়সলা করে দেন পরিবর্ত হিসেবে নামা মোহাম্মদ আরবাস। গোটা ম্যাচে দাপট দেখিয়েছে ভারত। বাংলাদেশকে দেখে একবারও মনে হয়নি তারা খেলায় ফিরতে পারবে। যোগ্য দল হিসেবে জিতে এএফসি অনূর্ধ্ব কুড়ি এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিল তারা। এই জয়ের ফলে 3 ম্যাচে ভারতের পয়েন্ট 6, পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে তারা। অপর ম্যাচে সিরিয়াকে হারিয়ে 9 পয়েন্ট নিয়ে শীর্ষে উজবেকিস্তান। ভারতকেও হারিয়েছে তারা, 3 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছে সিরিয়া। একটিও ম্যাচ না জিতে 0 পয়েন্টে শেষ করল বাংলাদেশ। 8টি গ্রুপের মধ্যে 7টি সেরা রানার্স দল মূল পর্বে জায়গা করে নিয়েছে। সেই 7 দলের মধ্যে রয়েছে ভারত। আগামী বছর চীনে 24 মার্চ থেকে 10 এপ্রিল পর্যন্ত চলবে অনূর্ধ্ব কুড়ি এশিয়া কাপ। সেখান থেকে শীর্ষ 4 দল সরাসরি ফিফা অনূর্ধ্ব কুড়ি বিশ্বকাপে জায়গা করে নেবে এবং আগামী বছরই হতে চলেছে সেই প্রতিযোগিতা। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে হারালো আর্সেনাল। শেষ মুহূর্তের গোলে ড্র ম্যানচেস্টার ইউনাইটেড এবং এভারটনের। বার্সেলোনার 5 গোলে ইয়ামাল করলেন 2 গোল। শুরু থেকে শেষ পর্যন্ত টান টান খেলা, শেষ পর্যন্ত শেষ হাসি হাসলো আর্সেনাল। প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে তারা আর্সেনালকে হারালো 2-1 গোলে। অ্যাওয়ে ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের ড্র করেছে এভারটনের সঙ্গে। লা লিগায় বার্সেলোনা 5-0 গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। আর্সেনাল বনাম চেলসির ম্যাচে নজর ছিল মিকেল আর্তেতা এবং জাভি অ্যালোনসোর মস্তিষ্ক যুদ্ধ নিয়ে। সেখানে জাভিকে কিন্তু দারুণ টেক্কা দিলেন আর্তেতা। যদিও শুরুতে চেলসির খেলা দেখে মনে হয়নি যে তারা আজ হারতে পারে, দ্রুত গতির ফুটবল খেলে 90 সেকেন্ডে মর্গান রজার্সের গোলে এগিয়ে যায় তারা। এরপর রিকার্ডো কালিফিওরি সমতা ফেরালেও অফসাইডে গোল বাতিল হয়। 25 মিনিটে একক দক্ষতায় গোল করে সমতা ফেরান কাই হাভার্স। তিনি পুরনো দলের বিরুদ্ধে গোল করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেন মার্টিন ওডেগার্ড। রবিবার ইপিএল এর প্রথম ম্যাচে এভারটনের বিরুদ্ধে খেলতে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের একেবারে শেষ সেকেন্ডে গোল হজম করে নিশ্চিত 2 পয়েন্ট হাতছাড়া করল তারা। 2-2 স্কোর শেষ হয়েছে। শুরু থেকে আধিপত্য ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের, কিন্তু গোলটাই তারা করতে পারেনি। ব্রুনো ফার্নান্দেজের শট অল্পের জন্য বারের উপর দিয়ে চলে যায়। ম্যাথিউস কুনহাও লক্ষ্য বল রাখতে পারেননি। দ্বিতীয়ার্ধের শুরুতে একক দক্ষতায় ব্রায়ান এমবি মোড় করা গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। 83 মিনিটে সমতা ফেরান টাইরিক জর্জ। হেডেন হ্যাকনির থেকে পাস পেয়ে ডান পায়ের জোরালো শটে প্রথম পোস্ট দিয়ে গোল করেন। 5 মিনিট পর আবার ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে যায়। এবার লুকশর ক্রস থেকে মাথা ছুঁয়ে গোল করেন বেঞ্জামিন শেষকো। ঠিক যেই মুহূর্তে মনে হচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড 3 পয়েন্ট এবার নিশ্চিত, তখনই পায়ের জঙ্গলের ফাঁক দিয়ে দূরপাল্লার শটে গোল করলেন আইন্সলি মেটল্যান্ড নাইলস। অন্যদিকে স্পেনের লিগে ভ্যালেন্সিয়াকে 5 গোল দিয়েছে বার্সেলোনা। জোড়া গোল লামিনে ইয়ামালের, একটি করে গোল রফিনহা পেড্রি এবং ফেরমিন লোপেজের। 4 ম্যাচে প্রতিটি জিতে 12 পয়েন্ট নিয়ে শীর্ষে এখন বার্সেলোনা। 3 পয়েন্ট নিয়ে পেছনে রিয়াল মাদ্রিদ, 3 পয়েন্ট পিছনে। 4 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে সকলের শেষে রয়েছে ভ্যালেন্সিয়া। 6 মিনিটের ফেরমিনের পাস থেকে ইয়ামাল এগিয়ে দেন বার্সেলোনাকে। 22 মিনিটে দ্বিতীয় গোল করেন ফেরমিন। 50 মিনিটের মাথায় রফিনহা গোল করেন। তারপরে রড্রির একটি শট বাড়ি লাগে, পেদ্রি এবং ইয়ামাল গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন। ইউএস ওপেন 2026, টমি পলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আলকারাজ। রবিবার আর্থার অ্যাট স্টেডিয়ামে আমেরিকার টমি পলকে 6-4, 6-3, 6-4 ব্যবধানে হারিয়ে ইউএস ওপেন 2026 কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন
কার্লোস আলকারাজ। দ্বিতীয় বাছাই আলকারাজ ফ্লাশিং মেডোজে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে এখন এগোচ্ছেন। চোটের কারণে 4 মাস কোর্টের বাইরে থাকার পরেও এবছর ইউএস ওপেনে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। টমি পলকে হারিয়ে গ্র্যান্ড স্ল্যামের টানা ম্যাচ জয়ের সংখ্যা 18-তে এখন তিনি নিয়ে গেলেন। ম্যাচের পর সাংবাদিকদের আলকারাজ বলেন, এই মুহূর্তে আমার খেলার মান কোন জায়গায় রয়েছে সেটা দেখে আমি সত্যিই খুশি। টমিকে হারানো সবসময় ভালো, কারণ এতে নিজের অবস্থাটা বোঝা যায়। আজ আমি যা করেছি সব কিছু নিয়ে আমি খুব খুশি। আমি খুব ভালোভাবে ম্যাচটা পড়তে পেরেছি, প্রতিটি মুহূর্তে কী করতে হবে সেটা জানতাম এবং সঠিক কৌশলই কাজে লাগিয়েছি। আশা করি এভাবেই এগিয়ে যেতে পারবো।

তৃতীয় সার্ভিসে গেমে বলের কিছুটা চাপের মুখে পড়েছিলেন আলকারাস, তবে 100 মাইল প্রতি ঘন্টা গতির দুর্দান্ত ফোরহ্যান্ড উইনার মেরে সেই চাপ তিনি সামলে নেন, যা দর্শকদের উচ্ছ্বাসে ফেটে পড়তে বাধ্য করে। দ্বিতীয় সেটের শুরুতেই 2-0 এগিয়ে যান আলকারাস। এরপর দুজনই একবার করে সার্ভিস ব্রেক করলেও পরে গতি বাড়িয়ে সেটটি নিজের নিয়ন্ত্রণে নেন স্প্যানিশ তারকা, এবং তৃতীয় সেটে শেষ দিকে কিছুটা ছন্দপতন হলেও নিজেকে সামলে ম্যাচের শেষ আঘাতটি তিনি হানেন। আহমেদাবাদে বিশ্ব আর্চারি প্যারা সিরিজে নিজেদের বিশ্ব রেকর্ড ভাঙলেন শীতল দেবী এবং রাকেশ কুমার। আন্তর্জাতিক মঞ্চে দুর্দান্ত ছন্দ অব্যাহত রেখে রবিবার আহমেদাবাদের সাবরমতি রিভারফ্রন্টে বিশ্ব আর্চারির প্যারা সিরিজে নিজের নতুন বিশ্ব রেকর্ড গড়লেন শীতল দেবী এবং রাকেশ কুমার। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে কম্পাউন্ড মিক্স টিমের যোগ্যতা অর্জন পর্বে ভারতীয় জুটি 1400 পয়েন্ট সংগ্রহ করেন। এর ফলে প্যারিস প্যারালিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বে তাদের গড়া 1399 পয়েন্টের আগের বিশ্ব রেকর্ড ভেঙে যায়। এই দুর্দান্ত স্কোর তাদের প্রতিযোগিতার শীর্ষ বাছাইও নিশ্চিত করে। জম্মুর বাহুহীন ভারতীয় প্যারা তীরন্দাজ শীতল মহিলাদের কম্পাউন্ড যোগ্যতা অর্জন পর্বে সম্ভাব্য 720-র মধ্যে 698 পয়েন্ট সংগ্রহ করে শীর্ষ বাছাই হন। মহিলাদের বিভাগে 16 জনের দ্বিতীয় রাউন্ডে 4 ভারতীয় জায়গা করে নেন। লালপাতি তিনি 11তম, সরিতা 12 এবং পায়েল নাগ 14তম বাছাই হিসেবে রয়েছেন। স্লোভাকিয়ার দামিনিকা পেত্রোভিচক বাকে 140-131 ব্যবধানে হারিয়ে তারা পরের রাউন্ডে উঠেছেন। মহিলাদের কম্পাউন্ড দলগত যোগ্যতা অর্জন পর্বেও শীর্ষে ভারত। শীতল লালপতি ও সরিতা মিলে 1368 পয়েন্ট সংগ্রহ করে চীনের চেয়ে 2 পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে থাকেন। 5টি দল নিয়ে প্রতিযোগিতা হওয়ায় ভারত সরাসরি সেমিফাইনালে জায়গা পেয়েছে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে 5ম বাছাই স্লোভাকিয়া এবং 4র্থ বাছাই কাজাকিস্তানের কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল। ফলে ভারতীয় ত্রয়ী একটি জয়ে দূরে রয়েছে পদক নিশ্চিত করা থেকে। অন্যদিকে পুরুষদের কম্পাউন্ড বিভাগে প্যারিস 2024 প্যারালিম্পিক্সের মিক্সড টিম ব্রোঞ্জয়ী রাকেশ কুমার 702 পয়েন্ট নিয়ে দ্বিতীয় বাছাই হয়েছেন। শীর্ষ বাছাই ইন্দোনেশিয়ার কেন সুয়াগো মিলাঙ্গের থেকে তিনি 2 পয়েন্ট পিছিয়ে। বিশ্বের 1 নম্বর এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তৌমান কুমার 4র্থ স্থানে থেকে ভারতের পরবর্তী সেরা পারফর্মার। তারপরে রয়েছে 8ম স্থানে গুরবিন্দর সিংহ এবং 13তম স্থানে শ্যাম সুন্দর স্বামী। 4 ভারতীয়ই দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন। অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি, শেষ করব আজকের দিনে দিয়ে। আজকে 7ই সেপ্টেম্বর, ক্রীড়া ইতিহাসে বেশ তাৎপর্যপূর্ণ দিন, কারণ 1953 সালে আজকের দিনেই মারিন কনলি প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসাবে 1 ক্যালেন্ডার বছরে 4-4টি গ্র্যান্ড স্ল্যাম তিনি জেতেন। আবার 1979 সালে আজই জন্ম হয় বিশ্বের অন্যতম জনপ্রিয় স্পোর্টস চ্যানেল ESPN-এর। এই সমস্ত খবর নিয়ে ও শেষ করার আগে একটু লাইভ স্কোর আপডেট দিয়ে দিই। 55 মিনিট খেলা চলছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের আজকের ডার্বিতে। 1-0 এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে মোহনবাগান। শেষ করলাম আজকের অনুষ্ঠান, সঙ্গে ছিলাম অর্ক বন্দ্যোপাধ্যায়।

মৈত্রী ক্রীড়াঙ্গন এখানেই শেষ হলো। উপস্থাপনায় ছিলেন অর্ক বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা যারা গ্রাম বাংলার বুকে থাকি, একটা সময় যদি আপনাদের একটু অতীতের ফিরে তাকান বা অতীতের ফিরে যান, বুঝতে পারবেন গ্রাম বাংলার বুকে যে সমস্ত ছোট ছোট খাল, বিল, পুকুর, ডোবা, সেখানে একটা সময় হারিয়ে যাওয়া কিছু মাছ, হারিয়ে যাওয়া এই কারণে বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই সমস্ত মাছগুলো হারিয়ে যাচ্ছে, তাই বলছি হারিয়ে যাওয়া মাছ। কিন্তু একটা সময় প্রচুর তাদের প্রাধান্য ছিল বা প্রাচুর্য ছিল, প্রচুর পরিমাণে পাওয়া যেত এবং স্বাদ তাদের অতুলনীয়। এখনো পর্যন্ত যারা শহরাঞ্চলে বসবাস করেন, তারা বোধহয় গ্রামে গেলে তাদের মধ্যে একটা আলাদা উন্মাদনা কাজ করে যদি গ্রামের এই ছোট ছোট মাছগুলো খুঁজে পাওয়া যায়। সেখানে রয়েছে চাঁদা মাছ, খলসে মাছ, মৌরলা, মৌটি মাছ, বিভিন্ন ধরনের আরো নাম না জানা অনেক মাছ রয়েছে। কিন্তু কালের বিবর্তনে আমাদের হয়তো সভ্যতার বিবর্তনের হাত ধরে আমরাও একটু আধুনিক হয়েছি, ছোট মাছগুলো আমরা এখন আর খেতেই চাই না, বা হয়তো সে অর্থে পাওয়াও যায় না, তার বিশেষ কারণও রয়েছে। কিন্তু এই মাছগুলো কিন্তু আমাদের পুষ্টি সমন্বয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আজকের আমরা আলোচনা করব জীবিকা ও পুষ্টি সুরক্ষায় হারিয়ে যাওয়া ছোট মাছ। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থার বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর অপর্ণা রায়। ডক্টর রায়, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
1: ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য, আপনাদেরকে বিশেষ ধন্যবাদ।
0: ধন্যবাদ। শুরুতেই যেটা আমি বলবো, যে আমি কিছু কথা হয়তো বললাম যে একটা সময় এই মাছগুলো প্রচুর প্রাধান্য ছিল, পাওয়া যেত, এখন সেভাবে পাওয়া যায় না। আমি কিছু কিছু মাছের নামও বললাম, এবং আপনি যেহেতু এই গবেষণায় দীর্ঘদিন ধরে আপনাদের এই সমস্ত মাছ নিয়ে কাজ কারবার চলছে বা গবেষণা চলছে, আপনি যদি একটু বলেন এই যে ছোট মাছ বা হারিয়ে যাওয়া মাছ, তাদের মধ্যে ঠিক কোনগুলো আসছে বা কোনগুলো বোঝাতে চাইছেন?
1: আসলে প্রথমে বলি, এই যে আমরা ছোট মাছ যেগুলোকে বলছি, এগুলোকে আমরা সাধারণত বলি স্মল ইন্ডিজিনাস ফিশ। স্মল ইন্ডিজিনাস ফিশকে যদি আমরা সংজ্ঞায়িত করি বা ডেফিনেশন যদি আমরা দেখি, এরা প্রাপ্তবয়স্ক বা পূর্ণ বয়সকালে এদের সব থেকে বেশি দৈর্ঘ্য যেটা হয় সেটা হচ্ছে 25-30 সেন্টিমিটার অবধি। এর থেকে ছোট মাছগুলোকেই আমরা কিন্তু দেশীয় ছোট মাছ হিসাবে ধরি। এর মধ্যে আমরা তো যেমন আপনি বললেন মোরলা, পুঁটি, খলসে, এমনকি শিঙি, মাগুর, এই ধরনের অসংখ্য মাছ রয়েছে যা আমাদের দেশের মিষ্টি জলে পাওয়া যায়। এগুলোকে কিন্তু কিছুদিন আগে অব্দিও ট্র্যাশ ফিশ বা উইড ফিশ বা আগাছা মাছ, কোনো কোনো জায়গায় রানী মাছ হিসাবে বলা হতো। কিন্তু যবে থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে এগুলো আমরা দেখেছি যে এর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, তারপর থেকে কিন্তু এই মাছগুলিকে নিউট্রিফিশ বা পুষ্টি মাছ হিসাবে ধরা হয়।
0: এই মাছগুলির যদি গুণাগুণ একটু আপনাদেরকে জানাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ছোট মাছগুলির গুরুত্ব কতটা, পুষ্টিগুণ কতটা। আচ্ছা ম্যাডাম, তাহলে এই যে আমরা ছোট মাছের কথা বলছি, এরা আপনার কথা অনুযায়ী যদি ধরি যে এরা আকারে ছোট কিন্তু কাজ এদের বিশাল বড়, কি বলেন?
1: একদম, এই সমস্ত মাছগুলো আকারে ছোট কিন্তু পুষ্টিগুণে কিন্তু ভীষণভাবে বড়। কারণ আমরা জানি যে মাছ কিন্তু এমনিতেই উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ প্রায় সমস্ত মাছে, কিন্তু এই প্রোটিনের পাশাপাশি এই সমস্ত দেশীয় ছোট মাছগুলিতে ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ভিটামিন এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টও রয়েছে। আর বিশেষ করে যেসব ছোট মাছকে আমরা কাঁটা সমেত খাচ্ছি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাসও খুব ভালো উৎস, কারণ আমরা এগুলোকে সবকটাকেই কাঁটা সমেত খাচ্ছি। এবং আমরা সকলে জানিও যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, বিপাকক্রিয়া বৃদ্ধি, বিকাশ, এই সমস্ত কাজেই কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট এবং খনিজ উপাদানের বিশেষ ভূমিকা রয়েছে। এবং তাছাড়া একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই যে মাছের প্রোটিন, তা কিন্তু যে কোনো উদ্ভিদ প্রোটিনের থেকে বেশি শোষিত হয় আমাদের শরীরে, কারণ এর মধ্যে হেম আয়রন রয়েছে। এই কারণে মাছের প্রোটিন যেমন খাওয়া ভালো, এর পাশাপাশি এই ছোট মাছগুলিতে প্রোটিনের সাথে যেমন রয়েছে জিঙ্ক, জিঙ্ক যেমন আমাদের শরীরের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করছে, তার সাথে রয়েছে ক্যালসিয়াম। আপনারা সকলেই জানেন ক্যালসিয়ামের কি প্রয়োজনীয়তা আমাদের শরীরে,
0: বিশেষ করে আমাদের শরীরে যে হাড়ের ক্ষেত্রে।
1: অবশ্যই
0: বর্তমানে তো অধিকাংশ যদি গ্রাম বাংলার কথা বা বারবার বলি কেন, আমাদের শহরাঞ্চলে আমাদের যে লাইফস্টাইল হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যায় যে কখনো কখনো কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এগুলোতে একটা বোধ হয় ক্যালসিয়াম অভাবজনিত কারণ হতে পারে।
1: অবশ্যই এই ধরনের সমস্যা, আমরা ক্যালসিয়ামের সমস্যাটা আমাদের দেখতে গেলে 30 বয়সের ঊর্ধ্বে সমস্ত মহিলার মধ্যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কিন্তু রয়েছে। এছাড়াও এই সমস্ত মাছগুলিতে ম্যাগনেশিয়াম এবং সব থেকে বড় কথা ভাইটামিন এ ও ডি প্রতিটি মাছে দেখলেই পাওয়া যাবে এই সমস্ত ছোট মাছগুলিতে। এই যে আপনি এখানে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কথা বলছিলেন, এর উপর আমরা একটা খুব ভালো কাজ আমরা সেন্ট্রাল ইন্ডিয়ান ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট করেছিল সুন্দরবনে। আমাদের একটা টিম ছিল, যেই টিমে দুজন ডক্টর ছিলেন, আমরা মানে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম তৈরি করে একটা হিউম্যান ফিডিং ট্রায়াল করেছিলাম এই ছোট মাছের পুষ্টিগুণ সত্যি করেই কোনো কাজে আসছে কিনা মহিলাদের সেটা দেখার জন্য।
0: আচ্ছা,
1: তো এই বিষয়ে বলতে গেলে আমরা এই যে সুন্দরবন অঞ্চলের ছোট মাছটাকে আমরা একটা পার্টিকুলার প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের আওতায় একটা সুসংগঠিতভাবে বৈজ্ঞানিক পরীক্ষা করেছিলাম। আপনারা হয়তো নামখানা অনেকেই নাম শুনে থাকবেন, নামখানায় মদনগঞ্জ বলে একটি গ্রাম রয়েছে, সেখানে ICDS সেন্টারের সাথে আমরা মিলে এই কাজটি করেছিলাম এবং আমরা সেখানে কিছু মহিলাকে ওই ICDS সেন্টারে কিছু মহিলাকে সিলেক্ট করেছিলাম এবং প্রত্যেক মহিলা মানে এই পরীক্ষাটি এই হিউম্যান ফিডিং ট্রায়ালটি করার আগে তাদের প্রত্যেকে আমরা অ্যানথ্রোপোমেট্রি মানে BMI এবং বাকি যে ধরনের বায়োকেমিক্যাল এবং কিছু ব্লাড টেস্ট এবং সিরাম বায়োকেমিক্যাল টেস্টও আমরা করেছিলাম হিউম্যান ফিডিং ট্রায়ালের আগে। এবং আমরা দেখেছিলাম যে আমাদের যে সিলেক্টেড যে টার্গেট গ্রুপ ছিল বা যে স্যাম্পল সাইজ ছিল সেই মহিলাদের মধ্যে 63% মহিলার কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ছিল এবং প্রায় 20% মহিলা কিন্তু অ্যানিমিক ছিলেন। এবার আমরা এরপর এক মাস ধরে তারা যা খাবার খাচ্ছেন তার সাথে 50 গ্রাম আমরা মোরলা এবং পুঁটি মাছ খাইয়েছি পুরো এক মাস ধরে। এবং এই এক মাস খাওয়ানোর পর আমরা যখন পরীক্ষা করলাম খুব অদ্ভুত ব্যাপার যে 63% মহিলাই কিন্তু তারপর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থেকে মুক্তি পেয়েছেন।
0: আরে বাবা,
1: এটা খুব উল্লেখযোগ্য আমাদের মানে যদি বলতে পারেন যে
0: প্রমাণিত সত্য,
1: প্রমাণিত সত্য বলতে পারেন। এবং এই যে 20% মহিলার যে অ্যানিমিক ছিলেন সেটাও কিন্তু নেমে 12% এসে দাঁড়িয়েছিল। সুতরাং আমরা দেখেছি মানে এটা প্রমাণিত, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এই সমস্ত দেশীয় ছোট মাছগুলো কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া এই ধরনের বিভিন্ন অসুখের ক্ষেত্রে কিন্তু কার্যকর হতে পারে। তার মানে পুষ্টি সুরক্ষায় এর কিন্তু বিশেষ ভূমিকা নিতে পারে,
0: গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ছোট মাছগুলো। তবে আপনারা যে ICDS টা বেছে নিলেন সেখানে মহিলাদের ক্ষেত্রে, কিন্তু ICDS এ তো আমাদের ছোট শিশু বন্ধুরা তো থাকে, ছোট বন্ধুরা, তাদেরকে পুষ্টির ক্ষেত্রে এই ছোট মাছগুলো কেমন ভূমিকা পালন করছে?
1: আমরা যেহেতু এটা একটা রিসার্চ প্রজেক্টের আন্ডারে আমরা এই কাজটা করেছিলাম সেহেতু আমরা কিন্তু এক্ষেত্রে 30 জন ম্যারিড মহিলাকেই বেছে নিয়েছিলাম যাদের প্রত্যেকের মিনিমাম 1টি বাচ্চা রয়েছে এবং তাদের বয়সকাল ছিল 20 থেকে 35 বছরের মধ্যে। এক্ষেত্রে আমরা শিশুদের টার্গেট করিনি কারণ আমরা কিন্তু হিউম্যান ফিডিং ট্রায়ালে খাইয়েছিলাম মোরলা এবং পুঁটি মাছ এবং আপনারা জানেন এই দুটি মাছই কিন্তু অনেক বেশি কাঁটা থাকে এবং ICDS সেন্টারে যে বাচ্চারা আসেন তার জন্য তাদের জন্য এটা সমস্যা সংকুল হতে পারত, সেই কারণে আমরা বাচ্চাকে টার্গেট করিনি। কিন্তু ওয়ার্ল্ড ফিশ কিন্তু বাচ্চাদের জন্য এই ছোট মাছকে নিয়ে তাতে ভ্যালু অ্যাডিশন করে যেমন সয়া চাঙ্ক আমরা দেখি সেক্ষেত্রে ওরাও এরকম মাছের চাঙ্ক বা ফিশ পাউডার খাইয়েও কিন্তু বাচ্চাদের উপর এই একই ধরনের কাজ কিন্তু করছে পুষ্টি সুরক্ষা আনার জন্য।
0: মানে এটা শুধুমাত্র যে বাচ্চাদের ক্ষেত্রে তা নয় বা মহিলাদের ক্ষেত্রে তা নয়, ছোট মাছের যে পুষ্টি গুণ রয়েছে সেটা সর্বক্ষেত্রেই হতে পারে। একটা সময় আমরা যখন গ্রামে গঞ্জে, যেটা আমি শুরুতেই বলছিলাম যে যদি পুকুর খাল বিল যেগুলো রয়েছে বা ছোট ডোবা রয়েছে সেখানে প্রচুর পরিমাণে এই ছোট মাছগুলো উৎপাদন হতে দেখতাম আমরা, বাজারঘাটে পাওয়া যেত, এখন তো পাওয়া যায় না সে অর্থে। এর কি কোনো বিশেষ কারণ আপনাদের কাছে চোখে পড়ে যে এগুলো পাওয়া যাচ্ছে কেন বা যাচ্ছে না কেন বা হারিয়ে যাচ্ছে কেন?
1: দেখুন, আমরা যদি বলি এটা খুব সত্যি যে আজকাল দেশীয় ছোট মাছের প্রতুলতা কিন্তু কমে গেছে। এখন কিন্তু আমরা নদী, আগে কিন্তু নদী খাল বিল ডোবা সব জায়গাতেই এই সমস্ত ছোট মাছ প্রচুর পরিমাণে পাওয়া যেত, কিন্তু এই সব ছোট মাছ আজকাল খুবই কম পাওয়া যাচ্ছে। আপনারা যদি বিল বাওয়ারের কথা বলি, ম্যাক্সিমাম বিল বাওয়ার কিন্তু দেখবেন এখন কিন্তু কোনো নদীর সাথে কানেক্টিভিটি নেই। আগে কিন্তু নদীর ছোট মাছগুলো এই সব বিল বাওয়ারে এসে ডিম পাড়ত এবং এগুলো তাদের কাছে অভয়ারণ্যের মতো ছিল, কিন্তু এখন ম্যাক্সিমাম বিল বাউরগুলোর সাথে নদীর কানেক্টিভিটি নেই, এটা একটা বড় কারণ। দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয়ত হচ্ছে প্রচন্ড পরিমাণে পলিউশন। আপনারা দেখছেন যে জল দূষণ তো একটা বড় কারণ যে এই সমস্ত দেশীয় ছোট মাছ এখন না পাওয়া যাওয়ার পিছনে, এটা একটা বড় কারণ। তাছাড়া এই সমস্ত দেশীয় ছোট মাছগুলো ধান খেতে বা অন্যান্য জায়গায় জলাতে ডিম পাড়ত, কিন্তু অত্যাধিক কৃষি বিষ প্রয়োগের ফলে আমরা ধান খেতে অত্যাধিক কৃষি বিষ প্রয়োগ করি, যে ক্ষেত্রে এই সমস্ত ছোট মাছগুলো কিন্তু মানে লার্ভা অবস্থাতেই মারা যায় বা ডিমগুলো হয়তো ফুটতেই পারছে না। সে কারণে কিন্তু ধীরে ধীরে এই সব মাছ কিন্তু আমাদের চোখের সামনে থেকে হারিয়ে যাচ্ছে। তাছাড়াও আরো একটা ব্যাপার রয়েছে যে আমাদের মানে এদের যে একটা মানে আবাসস্থলটা রক্ষা করার জন্য এক আসলে অভয় পুকুর বা একটা এই ধরনের স্যাংচুয়ারি টাইপ, হ্যাঁ, নিরাপদ কোন স্থান আমাদের দিতে হবে, তবেই একমাত্র আমরা এগুলোকে রক্ষা করতে পারবো। আদারওয়াইজ এই সমস্ত ছোট মাছগুলো কিন্তু ধীরে ধীরে হারিয়েও যাচ্ছে এবং হয়তো ভবিষ্যতে এগুলো আরো কমে
0: হারিয়েও যেতে পারে বা যাবে। একদম খুব বাস্তব কথা বলেছেন। আমাদের যে পরিমাণে কৃষক বন্ধুদের মধ্যে এই যে অত্যাধিক পরিমাণে রাসায়নিক ব্যবহারের ফলে, এবং সেটা শুধুমাত্র যে আপনার জমিকে ক্ষতি করছে, জমির সঙ্গে যে জলটা রয়েছে জলটা বয়ে যেখানে যাচ্ছে যে পুকুরে গিয়ে পড়ছে সেখানেও এই সমস্ত হারিয়ে যাওয়া মাছগুলো দেশীয় মাছগুলো সেগুলো তারা ডিম পাড়তে পারছে না, আপনি যেটা বললেন যে লার্ভা অবস্থায় তারা মারা যাচ্ছে। আচ্ছা ম্যাডাম, তাহলে কি আমাদের এই যে বাড়ির যে সমস্ত পুকুরগুলো রয়েছে সেখানে কি আমরা চাইলে এগুলো আবার পুনরায় ফিরিয়ে আনতে পারি বা চাষ করতে পারি?
1: দেখুন, গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়ি সংলগ্ন পুকুর রয়েছে, আমাদের গ্রাম বাংলায় গেলে আমরা দেখতে চোখে পড়ে, এবং এগুলোতে কিন্তু আমরা খুব সহজেই, আমরা আগে কিন্তু এই সমস্ত এখনো হয়তো আপনি জাল দিলে কিছু ছোট মাছ পাবেন, পুঁটি মোরলা হয়তো কিছু পাবেন, কিন্তু এই সকল মাছগুলোকে কিন্তু আমরা পুনরুদ্ধারও করতে পারি এই সমস্ত ছোট ছোট জলা যেগুলো রয়েছে বাড়ির সাথে বা পুকুর রয়েছে তার মধ্যে। আমরা সাধারণত এই সমস্ত জলাগুলোতে বৈজ্ঞানিক ভাবে মাছ চাষ করি না, কিন্তু খুবই আশার বিষয় যে এই সমস্ত ছোট মাছগুলি কিন্তু বিশেষ পরিচর্যা লাগে না, না আপনাকে খাবার দিতে হচ্ছে কারণ এরা প্রাকৃতিক খাবারই খায়, না আপনাকে আলাদা করে ব্রিডিং করাতে হচ্ছে, তার কারণ হচ্ছে এরা কিন্তু প্রাকৃতিক ভাবেই ব্রিড করে, এবং একবার না মোরলার মতো মাছ কিন্তু বছরে 2-3 ব্রিডিং করে। তাই আমরা দেখেছি, আমরা সুন্দরবন এলাকায় কিছু পুকুরে বৈজ্ঞানিক ভাবে এই কাজও করেছি, যেটাকে আমরা আপনারা সবাই হয়তো মিশ্র মাছ চাষ শুনে থাকবেন, কিন্তু এটাকে আমরা সম্মিলিত মাছ চাষ, যেটাকে পলিকালচার বলছি, যেখানে আমরা ভারতীয় মেজর কার্প মানে রুই কাতলা মৃগেল এই ভারতীয় পোনার সাথে আমরা মোরলা বা চেলা এই মাছও চাষ করতে পারি। সেক্ষেত্রে আমরা 1 হেক্টরে 20,000 অবধি মোরলা মাছ দিয়ে বাকিটা আমরা যেমন মিশ্র মাছ চাষ করছি 4:3:3 মানে কাতলা রুই এবং মৃগেলের এই অনুপাতে আমরা ছেড়ে কিন্তু খুব সহজেই আমরা বাড়ির পুকুরেও কিন্তু মোরলা মাছকে ফিরিয়ে আনতে পারি। শুধু তাই না, এক্ষেত্রে কিন্তু দুটো জিনিস হবে, এক হচ্ছে যেহেতু মোরলা কে আপনি আংশিকভাবে হারভেস্ট খুব সহজেই করতে পারেন কারণ এটা বছরে 2-3 ব্রিড করছে, তাহলে আপনি মোরলা মাছ ছাড়ার পর আপনি বাড়িতে খাওয়ার জন্য ওটা ব্যবহার করতে পারছেন। তাছাড়া আপনি জানেন যে এই ধরনের মাছগুলো কিন্তু বাজারজাত মূল্য প্রচুর বেশি, তাহলে আপনি যদি এই মাছ বাজারে বিক্রি করেন তাহলেও কিন্তু আপনার সেক্ষেত্রে আপনি মুনাফাও লাভ করতে পারছেন, আপনি যেমন পোনা মাছের সাথে সাথে যদি মোরলা মাছ চাষ করেন তাহলে।
0: ঠিক, তবে একটা জিনিস মাথায় আসছে যে ধরুন আপনি যেমন বলেন বাড়ির পুকুরে যে সঙ্গে যে কার্প জাতীয় মাছগুলোর কথা বলেন সেখানে তাদের সঙ্গে এটা মিশ্র চাষ হিসেবে করা যেতে পারে, সেক্ষেত্রে কি এই মাছগুলোর বংশবৃদ্ধির ক্ষেত্রে বা বেড়ে ওঠার ক্ষেত্রে বড় মাছেরা বাধা হয়ে দাঁড়াবে না বা তাদের খাদ্যে পরিণত করবে না তো তারা?
1: না, এখানে যে পোনা মাছ যেগুলো আমি বলছিলাম রুই কাতলা মৃগেল এই মাছগুলো কিন্তু কখনো কার্নিভোরাস নয়, তো সুতরাং এই মাছগুলো কোনোভাবেই এই মোরলা পুটি এই মাছ ছোট মাছ গুলোকে খাবার হিসাবে নেবে না। তবে আমাদের গ্রামের পুকুরে অনেক ধরনের শিকারি মাছ থাকে, যেমন শোল, শাল, বোয়াল, এই সকল মাছগুলোকে কিন্তু আমাদের তার আগে যদি আমরা ছোট মাছ ছাড়ি, এমনকি আমরা যদি পোনা মাছেরও বাচ্চা ছাড়ি, তার আগে কিন্তু এই শিকারি মাছগুলোকে আমরা যদি জাল দিয়ে টেনে তুলে ফেলি তাহলে কিন্তু মাছের প্রোডাকশন অনেক বেশি হবে এবং ভালো।
0: আচ্ছা, এ প্রসঙ্গে আমার একটা খুব বাস্তব কথা এবং আমার নিজের অভিজ্ঞতার কথা একটু শেয়ার করি যে আমাদের 2-3 পুকুর রয়েছে, সেখানে বড় পুকুরে বড় মাছ চাষ করা হয় এবং হঠাৎ করে পুকুরে একটি জলা জায়গা ছিল, সেখানে কোন রকম ভাবে মাছ ছাড়াও হয়নি। অথচ বড় পুকুরে সেখানে যে সমস্ত বড় মাছ হয়েছে সেখানে দেখতে পাচ্ছি আমরা যে ছোট মাছ যেগুলো, এই সমস্ত আমাদের দেশীয় মাছ যেগুলো, এগুলোর পরিমাণটা কম। কিন্তু যে জলাভূমিটা যেটা এমনি নর্মাল পড়েছিল সেখানে আমরা নিজেরাও জানি না যে কিভাবে এত

0: কারণ এই মাছগুলো সাধারণত এই যে যেগুলো গাছের কথা বলছো,
1: হুম হুম
0: এর এই ধরনের স্থানেই কিন্তু এরা সাধারণত ডিম পাড়ে। তো
1: আচ্ছা,
0: এবং এদের জন্য পুকুরের মোটামুটি আপনার পিএইচ এর মাত্রা 7.5 থেকে 8.5-এর মধ্যে যদি যদি হয় এবং ডিজলভ অক্সিজেন যদি 5 থেকে 7 BPM থাকে, তাহলেই কিন্তু এই মাছ কিন্তু আরামসে আপনি পেতে পারেন এবং চাষ করতে পারেন। কিন্তু যেটা আসলে দরকার সেটা হচ্ছে এই মাছের সংরক্ষণ। আমরা যেটা বারবার ভুলে যাচ্ছি, যেমন আমরা বেশিরভাগ ক্ষেত্রে অর্থনৈতিক ভাবে অ্যাকোয়াকালচার বা মাছ চাষ করতে গিয়ে আমরা সবার আগে মাছ মানে পুকুরটাকে শুকিয়ে দিই, মহুয়া খোল দিই, মহুয়া খোল দিয়ে আগে সব মাছ মেরে ফেলি। তাহলে কি হচ্ছে, এই সমস্ত মাছের ডিম বা চারাগুলো কিন্তু এমনিই শেষ হয়ে যাচ্ছে। এরপর আমরা যদি মাছের পুকুর শুকিয়ে দিই, একই ব্যাপার হচ্ছে, কারণ এই সব মাছগুলো তো প্রাকৃতিক ভাবেই আমাদের পুকুরে মানে ছিল। তো আমরা এই এটা একটা বড় কারণ যে আমরা বেশি অর্থনৈতিক দিক দেখতে গিয়ে আমরা আমাদের জীব বৈচিত্র্য বা মাছের বৈচিত্র্যকে হারিয়ে ফেলছি। দ্বিতীয় আরেকটা জিনিস রয়েছে যে এই সমস্ত কোথাও কোথাও আমরা দেখি যে নদী ফদিতে ঘন মশারির জাল দেওয়া হচ্ছে, তাতে প্রচুর মাছের বাচ্চা মরে যাচ্ছে। তাছাড়া ডিস্ট্রাকটিভ ভাবে যেমন ইলেকট্রোফিশিং করা হচ্ছে, ইলেকট্রোফিশিং এর ফলে কি হচ্ছে, বড় মাছের সাথে বা ওদের টার্গেটের যে ফিশ তার সাথে কিন্তু বাকি মাছগুলো মারা যাচ্ছে। তো এইগুলোর জন্য কিন্তু আমাদের সকলকে ভাবতে হবে এবং অবশ্যই এই সমস্ত ছোট মাছগুলোর জন্য অভয় পুকুর বা অভয় জলাশয়ের ব্যবস্থা করতে হবে। সিফুরি কিন্তু আমাদের সাথে একটা পাইলট প্রজেক্ট আমরা করেছিলাম এই মদনগঞ্জ এলাকাতে, যেখানে ডক্টর অর্চনা সিনহা থেকে শুরু করে আমরা সকলেই ওই সেম টিমেই আমরা কাজ করেছি। আমরা কিন্তু একটা অভয় পুকুর ওখানে স্থাপন করেছিলাম এবং সেটা সেই সময় ভাইস চ্যান্সেলর ডক্টর পূর্ণেন্দু বিশ্বাস সেটা উদ্বোধনও করেন। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে এই সব ছোট মাছকে যে রক্ষা এবং সংরক্ষণ করতে হবে তার জন্য কিন্তু একটা সচেতনতা, সেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা না হলে কিন্তু এই মাছকে আমরা কোনোদিনই রক্ষা করতে পারব
1: এবং সেই কারণেই বোধহয় আজকের আমাদের এই রকম একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং এই সমস্ত মাছগুলোকে নিয়েই, যে এই সমস্ত মাছগুলোকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বিশেষ করে শিশু, মহিলা এবং বয়স্ক মানুষদের যে ক্যালসিয়াম জনিত আমরা শুরুতেই আলোচনা করছিলাম সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই সমস্ত মাছগুলি।
0: হ্যাঁ, একদম ঠিক। এবার ধরুন এই ব্যাপারে কিন্তু আমাদেরকে একটা ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে।
1: সেটা কি রকম?
0: সেটা যেমন ধরুন আমরা কি মানে আমাদের দেশের সব থেকে বড় সম্পদ কি, আমাদের দেশের সব থেকে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ।
1: একদম।
0: এবং মানব সম্পদকে যদি আমরা ঠিকভাবে পরিচালিত বা পরিচালনা না করতে পারি বা ওদের যদি সঠিক বিকাশ না করতে পারি, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভবিষ্যৎ পরিকল্পনা বিকশিত ভারত, এর কিন্তু পরিকল্পনাটা কিন্তু কোনোদিনই বাস্তবায়িত হবে না।
1: ঠিক, একদম।
0: এবং এর জন্য আমরা সকলেই জানি যে ভারতে স্টান্টেড গ্রোথ বাচ্চাদের মধ্যে প্রচুর। তাছাড়া আরো একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে হিডেন হাঙ্গার বা অদৃশ্য ক্ষুধা। এই অদৃশ্য ক্ষুধার ব্যাপারটা কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্যই হচ্ছে। আমাদের মধ্যে যাদের ধরুন নিম্ন আয় বর্গের মানুষের মধ্যে সবসময় কিন্তু মানে যত না মাইক্রো নিউট্রিয়েন্ট রিচ বা পুষ্টিগুণে গুণমানের ভর্তি খাবার খাওয়ার থেকে বেশি তারা বেশি শক্তির সমৃদ্ধ খাবার খেতে পছন্দ করেন। এটা খুব স্বাভাবিক,
1: স্বাভাবিক ব্যাপার।
0: তাহলে আমাদের কোন বিষয়টা লক্ষ্য রাখতে হবে, যে লো কস্ট যেটা কম দামে কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার আমরা কিসে পাচ্ছি সেটা দেখার জন্য। এবং সেক্ষেত্রে যদি দেখেন আমাদের এই যে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে অসংখ্য জলা জায়গা রয়েছে এবং এই সমস্ত জলা জায়গায় অসংখ্য দেশীয় ছোট মাছ রয়েছে যারা কিন্তু অলরেডি পুষ্টিগুণে ভরপুর, যাদেরকে কিন্তু আমরা অ্যাজ এ নিউট্রিফিশ ইউজ করতে পারি। আমাদের এই যে শিশু, প্রান্তিক, ভূমিহীন বা শ্রমজীবী জনগোষ্ঠীর হিডেন হাঙ্গার বা অদৃশ্য ক্ষুধা নিবারণের ক্ষেত্রে। এবং মানব সম্পদটা যদি আপনারা মানে আমরা যদি মানব সম্পদের ডেভেলপমেন্ট করতে চাই, আমরা 1000 days এর কথা বলি, 1000 দিন পুষ্টির ব্যাপারটা খুব বেশি ইম্পর্টেন্ট। যখন কোনো শিশু বা কোনো ভ্রূণ জন্ম নিচ্ছে মাতৃ জঠরে, মানে সেই সময় সময় থেকে 1000 দিন সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই বাচ্চার মানসিক বৃদ্ধি, এবং সেটাই কিন্তু ভিত হবে তার ভবিষ্যতের শারীরিক এবং মানসিক বৃদ্ধির। তাহলে সেই 1000 দিনটাকে আমরা যদি লক্ষ্য রেখে এই যে নিউট্রিফিশগুলোকে আমরা যদি তাদের মাদের খাদ্য তালিকাতে কোনোভাবে ICDS সেন্টারের থ্রু হোক বা কোনোভাবে

0: আমরা যদি ইনকর্পোরেট করতে পারি বা ঢোকাতে পারি, তাহলে কিন্তু এই সমস্ত মারা কিন্তু সুস্থ বাচ্চার জন্ম দেবেন, এবং যেভাবে ভারত কিন্তু একটা সুস্থ মানব সম্পদ পাবে, আমরা কিন্তু বাংলাদেশে দেখেছি এরকম কাজ করে, মানে একজন মাকে সপ্তাহে 340 গ্রাম ছোট মাছ খাইয়ে কিন্তু অনেক, মানে যে মাছ মাকে খাওয়ানো হয়নি তার থেকে কিন্তু অনেক বেশি সুস্থ এবং মানসিকভাবে শক্তিশালী এবং শারীরিকভাবে শক্তিশালী বাচ্চা জন্ম দিয়েছে সেই মা, যে মা এই মাছ খেয়েছে।
1: তার জন্য আমাদের বোধহয় ব্যাপকভাবে প্রচার পরিকল্পনা করা দরকার, বা মানুষের মধ্যে যে জনসচেতনতার কথা আপনি বললেন সেটাও করা দরকার, যাতে তারা এই মাছের গুণাগুণ সম্পর্কে সচেতন হতে পারেন, এবং এই যে হারিয়ে যাওয়া মাছগুলো আস্তে আস্তে আমাদের হয়তো আধুনিকতার হাত ধরে আমরা বড় মাছ, অন্যান্য পুষ্টিকর খাবার খুঁজি বেশি দাম দিয়ে, যেটা আপনি বললেন যে কম দামে বেশি পুষ্টিকর, সেগুলো তারা যাতে পেতে পারেন সেই ব্যাপারে আমাদের একটা প্রচার পরিকল্পনা করা দরকার। এক্ষেত্রে আপনারা কেন্দ্রীয় যে একটা গবেষণা সংস্থান রয়েছে, তাদের ক্ষেত্রে কিভাবে পরিকল্পনা রয়েছে বা কিভাবে আপনারা মানুষের কাছে পৌঁছাচ্ছেন?
0: দেখুন, সব থেকে বড় বিষয় হচ্ছে অধিকাংশ মানুষই কিন্তু জানে না এই সমস্ত ছোট ছোট মাছগুলোর মধ্যে এত পুষ্টিগুণ রয়েছে, এই বিষয়টা জানে না। এবং আপনি গ্রামের দিকেও দেখবেন, এখন যদি বাংলার গ্রাম বাংলায় যান, আপনি দেখবেন মানুষ তার পুকুরে তেলাপিয়া, পাঙ্গাস, পাকু এইসব চাষ
1: করছে,
0: ছোট মাছ চাষ করছে না। এবং মানে ছোট মাছ তো চাষ কর, তাকে তো আলাদা করে চাষ করতে হচ্ছে না, শুধু তাকে একটু সেই মাছের কিছু সিড আর কি অন্য কোনো জলা থেকে সংগ্রহ করে এনে তাকে সেই জলাতে ছাড়তে হবে, এবং শিকারি মাছ আছে কিনা সেটা দেখতে হবে, এছাড়া তো তার মানে আলাদা করে এর পরিচর্যার কোনো প্রয়োজন নেই। তো এক্ষেত্রে কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মানে সংস্থা আমাদের ব্যারাকপুর যেটা করছে, সেটা হচ্ছে আমরা বেশ কিছু স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামের অর্গানাইজ আমরা করেছি, তাছাড়া আমরা কিছু ভার্চুয়াল এবং মানে অনলাইন মোডে বেশ কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করেছি, তাছাড়া আমরা যেখানেই যাই, কোনো যদি এমনি ট্রেনিং বা অফ ক্যাম্পাস ট্রেনিং এ যাই, আমরা চেষ্টা করি এই ধরনের একটি টপিক ইনকর্পোরেট করে রাখতে, যাতে আমাদের গ্রাম বাংলার মানুষরা বা উত্তর পূর্ব ভারতেও আমাদের সংস্থার একটি আমাদের সেন্টার রয়েছে, আমরা সবসময় চেষ্টা করি যে এই ছোট মাছের পুষ্টি গুণাগুণ সম্বন্ধে মানুষকে জানানো, এবং এই মাছের সংরক্ষণ কিভাবে করতে হবে সে ব্যাপারেও মানুষকে অবগত করা।
1: বেশ, যদি কোনো আমাদের মৎস্য চাষী বন্ধু আমাদের আজকের অনুষ্ঠান শুনে বা আপনাদের বিভিন্ন প্রচার পরিকল্পনা দেখে উদ্বুদ্ধ হলেন মাছ চাষ করতে, তার সচরাচর আমরা কি করি, আপনি যেমন বললেন বা আমরাও বলছি যে বারবার আমরা বড় মাছটা চাষ করতে বেশি পছন্দ করি, সেখান থেকে হয়তো মুনাফাটা বেশি, যদি কেউ এইরকম বাণিজ্যিকভাবে এই মাছ চাষ করতে চান সেক্ষেত্রে কি করা সম্ভব বা কতটা প্রফিটেবল?
0: হ্যাঁ, বাণিজ্যিক ভাবেও এই মাছ চাষ করা সম্ভব, আমরা কিন্তু এই কাজ মানে করে দেখেছি, সুন্দরবনের নামখানা অঞ্চলেই কাজ করে দেখেছি, যে আমরা যদি সম্মিলিত চাষ বা পলিকালচার করি পোনা মাছের সাথে, এবং যেমন চিংড়ি মাছের সাথেও আমরা করে দেখেছি, এতে কিন্তু একটা কস্ট বেনিফিট রেশিও যেটা এসেছে তাতে, সেটা কিন্তু যে শুধু পোনা মাছ চাষ করা পুকুরের থেকে বেশি।
1: আচ্ছা,
0: এবং আপনি কিন্তু এক্ষেত্রে কিন্তু দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে আপনার হাউসহোল্ড নিউট্রিশন মানে বাড়ির পুষ্টিটাও কিন্তু সুরক্ষিত হচ্ছে, কারণ আপনি ওই পুকুর থেকেই কিন্তু আপনি বাড়ির জন্য মাছ খাচ্ছেন, এবং আপনি কিন্তু বড় মাছের সাথে ছোট মাছও খাচ্ছেন। দ্বিতীয়ত, যেহেতু এই মাছের কিলো প্রতি দাম পোনা মাছের থেকে বেশি, সেই কারণে কিন্তু আপনার সেই হিসাবে দেখলে আপনার জীবন জীবিকাটাও কিন্তু সুরক্ষিত হচ্ছে। তাই আমরা বলতে পারি যে এই ছোট মাছ যদি আমরা সংরক্ষণ করি ও চাষ করি, তাহলে কিন্তু আমাদের জীবন জীবিকা এবং পুষ্টি তিনটেই কিন্তু সুরক্ষিত থাকছে।
1: একদম। তাহলে শ্রোতা বন্ধুরা যারা আমাদের অনুষ্ঠান শুনলেন, আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পারলেন যে আমরা কেন এত গুরুত্ব সহকারে আজকের এই বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যে হারিয়ে যাওয়া দেশীয় যে ছোট মাছগুলি তারা আমাদের জীবন জীবিকা এবং পুষ্টি, সর্বোপরি আমরা বেঁচে থাকি তো একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য বা তার উপর নির্ভর করে, তাই পুষ্টিটা আমাদের শরীরের ক্ষেত্রে সব সার্বিক দিক থেকে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর সেই পুষ্টি মেটাতে পারে কিন্তু আপনার হাতের নাগালেই থাকা ছোট ছোট হারিয়ে যাওয়া এই মাছগুলি। তাই আপনারা যারা আগ্রহী হচ্ছেন, মনে করছেন যে ছোট মাছ কিভাবে চাষ করবো, সংরক্ষণ করবো, সে ব্যাপারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের ব্যারাকপুরে যে অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থা রয়েছে, সেই সঙ্গে বিভিন্ন নিকটবর্তী যে কৃষি এফিও যারা রয়েছেন, আপনারা এডিএ দিয়ে যারা রয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। আজকের আমরা আলোচনা করলাম যে জীবন জীবিকার সুরক্ষায় দেশীয় হারিয়ে যাওয়া ছোট মাছ, আর এ বিষয়ে বিস্তারিত জানালেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত ব্যারাকপুরে অবস্থিত কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থার বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর অপর্ণা রায়। ডক্টর রায়, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শ্রোতা বন্ধুদের সামনে তুলে ধরার জন্য। আজকের মতো নমস্কার জানাই।
0: নমস্কার।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।
2: খেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

আকাশ বাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্সে। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: এখন শুনবেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য, চলছে জাতীয় পুষ্টি সপ্তাহ। এই উপলক্ষে এখন শুনবেন একটি কথিকা যার শিরোনাম গর্ভবতীর পুষ্টি। কথিকাটি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার সুমন গঙ্গোপাধ্যায়।
2: গর্ভকালীন পুষ্টি সম্বন্ধে সঠিক জানাটা খুবই দরকার। এই পুষ্টি একটা সুস্থ এবং পরিণত সন্তানের জন্ম দিতে পারে। যখন কোনো দম্পতি সন্তান গ্রহণের জন্য সচেষ্ট হন, তখন থেকেই মহিলার পুষ্টির ব্যাপারে কিন্তু যত্নবান হওয়া উচিত। এই প্রাক গর্ভকালে ফুলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার দাবার খাওয়াটা অত্যন্তই দরকার। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় যেমন প্রচুর পরিমাণে শাকসবজি থাকাটা দরকার, তেমনি এই সময় প্রতিদিন 500 মাইক্রোগ্রামের একটি করে ফুলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়াটা খুব দরকার। এবং এটা প্রেগনেন্ট হওয়ার পরে বা গর্ভধারণ নিশ্চিত হওয়ার পরেও 3 মাস পর্যন্ত খেয়ে যাওয়াটা মনে হয় দরকার। এছাড়াও আয়রন সমৃদ্ধ খাবার খাওয়াটা খুব দরকার। এ ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ধূমপান, অ্যালকোহল বা অন্যান্য কোনো নেশার সামগ্রী এই সময় কিন্তু অবশ্যই বর্জনীয়। গর্ভধারণ একবার নিশ্চিত হলে প্রতিদিন 3টে প্রধান খাবার, অর্থাৎ প্রাতরাশ, দুপুরের খাবার এবং রাতের খাবার, এবং তার সাথে একটা পুষ্টিগুণ সম্পূর্ণ একটা জল খাবার খাওয়া উচিত। তাহলে রাতে বা দুপুরে কি খাবেন? তার মধ্যে থাকা উচিত ভাত বা রুটি, যে কোনো ডাল, সবজি যেমন কুমড়ো, বেগুন, পটল, লাউ ইত্যাদি, এছাড়াও সবুজ পাতাযুক্ত শাক, তার সঙ্গে তেল, ঘি, ডিম, মাছ, মাংস, দুধ, ছানা বা পনির, এরকম কিছু জিনিস থাকা উচিত। প্রাতরাশ ছাড়াও জলখাবার যেটা বললাম পুষ্টিযুক্ত, সেখানে কি থাকা উচিত? যেমন চিড়ে বা মুড়ি থাকতে পারে বা রুটিও থাকতে পারে, ছোলা, সাদা তিল, চীনাবাদাম টাইপের জিনিসপত্র, ডাল, তরকারি, দুধ, দই, ছানা, গুড়, বাদাম, এর মধ্যে থেকেই আমাদের সেই খাদ্য তালিকাটা ঠিক করে নেওয়া উচিত। এছাড়া ফলের মধ্যে আতা, পাকা পেঁপে, কাঁঠাল, পেয়ারা, এছাড়া পাকা আম, এগুলো সবই খাওয়া যেতে পারে এবং এগুলো খাওয়াগুলো খুবই দরকার। এইভাবে যখন চতুর্থ মাসে উপনীত হবে, তখন থেকে 4 বেলার বদলে 5 বেলা খাবার দরকার, অর্থাৎ 3টে প্রধান খাবার আর 2টো সঙ্গে পুষ্টিকর জলখাবার খাওয়া উচিত। এই 2টো যে পুষ্টিকর জলখাবার, একটা প্রাতরাশ আর মধ্যাহ্নভোজের মাঝখানে থাকা উচিত আর একটা সন্ধ্যাবেলা। এই সময় দিনে 1টি করে আয়রন আর ফুলিক অ্যাসিডের ট্যাবলেট প্রতিদিন খাওয়া উচিত। এছাড়াও দিনে 2বার করে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ একটা ট্যাবলেট খাওয়া অত্যন্তই বাঞ্ছনীয়। এইভাবে গর্ভকালে 180টা আয়রন ফুলিক অ্যাসিড ট্যাবলেট এবং 360টা ক্যালসিয়াম ভিটামিন ডি ট্যাবলেট খাওয়াটা খুব দরকার। এছাড়াও রক্তাল্পতা প্রতিরোধের জন্য আয়রন ফুলিক অ্যাসিড ট্যাবলেট ছাড়া 1বার 400 মিলিগ্রাম অ্যালবেন্ডাজল ট্যাবলেট খাওয়া উচিত। এইসব খাদ্যাভ্যাস ছাড়াও নিয়মিত যেগুলো স্বাস্থ্যবিধি থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার ব্যবস্থা থাকে, সেগুলো করে চলা উচিত। রাতে 8 ঘন্টা ঘুমুন, দুপুরে 2 ঘন্টা অন্তত বিশ্রাম নিন, দিনে 20 মিনিট করে একটু দ্রুত হাঁটুন বা ব্যায়াম করুন বা একটু যোগাসন করুন। শক্তিবর্ধক খাবার হিসেবে যেমন রয়েছে চাল, ডাল, মাখন, ঘি, বাদাম, এগুলো খেতে হবে। আবশ্যিক ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার খাওয়াটা অত্যন্তই দরকার, যেমন মাছ, ঘি, বাদাম, তৈলবীজ, এগুলো জিনিসগুলো। আবার আম, টমেটো, ডিম, দুধ, পাকা কুমড়ো, মেথি, পালং শাক, এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, কারণ গর্ভবতী মহিলার খাদ্য তালিকায় এগুলো অবশ্যই থাকাটা খুব দরকার। এছাড়াও মুরগির মেটে, দুধ, পনির, বিউলি ডাল, মাছ, সামাচাল, ছোলার ডাল, এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এগুলো পরিমাণ মতো খাওয়াটা খুবই দরকার। এছাড়াও ক্যালসিয়াম ও ফোলিক অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো হল দই, লাল শাক, মুরগির মেটে, ডাল, দুধ, পনির, মাছ, মেথি শাক, খাবার পাতে এগুলোও থাকাটা খুব দরকার। এইরূপ খাদ্যবিধি মেনে চললে মায়ের পুষ্টি যদি নিশ্চিত করা থাকে, তাহলে গর্ভকালে সঠিক মাত্রায় মায়ের ওজন বৃদ্ধি পায় এবং ভ্রূণ সুস্থ থাকে, তবেই মা একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারে।
1: এতক্ষণ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল গর্ভবতীর পুষ্টি। কথিকাটি বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার সুমন গঙ্গোপাধ্যায়। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। 7টায় শুনবেন বাংলা নাটক হোমস্টে, রচনা ভাস্কর দাশগুপ্ত, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9টায় কথায় গানে উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 জ্ঞান বিজ্ঞানের আসরে নিউট্রিজেনোসিক্স এর উপর ডক্টর মৌসুমী শিকদারের সাক্ষাৎকার নিয়েছেন অঙ্কুর ভৌমিক। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে সন্তুর বাদন, শিল্পী অখিল রায় রাগেশ্রী, তবলায় সহযোগিতা করবেন প্রশান্ত দে রায়। 10:45 উপমহাদেশের খবর, 11টায় হারানো দিনের গান উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি রাত 12টায়।

সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাঁচাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক।

আজকের নাটক হোমস্টে, রচনা ভাস্কর দাশগুপ্ত, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। নাটক হোমস্টে।

0: কাউকে তো দেখতে পাচ্ছি না, একটা গাড়ি তো থাকার কথা ছিল।
1: কোথায়
2: ভাই? আমার গাড়ি আছে।
0: আমার নাম লেখা বোর্ড হাতে তো কাউকে দেখছো না, মুশকিলে পড়ে গেল। একটা ফোন লাগে। যা বাবা, ফোন বেজেই গেল, আসেইনি নাকি বাবা? 11:07 হয়ে গেল।
2: ও ভাই, ও ভাই।
1: জি সাহেব।
2: নাম কে হ্যায় তোমারা?
1: পবন দর্জি।
2: পবন দর্জি
1: জি,
2: মুঝে কালিম্পং জানা হ্যায়।
1: 5000।
2: হ্যাঁ 5000? আরে নাই নাই, ইয়ে তো বহুত মহঙ্গা হ্যায়
1: সাহেব। সাহেব আপ তো সিঙ্গল যায়েঙ্গে না, রাতে আমি কে কালিম্পং স্টেক করতে হবে, ফির পুরা খালি ফিরবো সাহেব।
2: কালিম্পং থেকে সওয়ারি পাবে না?
1: নাহি সাহেব, লোকাল ড্রাইভাররা বহুত ঝামেলা করে, সওয়ারি উঠাতে দিবে না সাহেব।
2: ওহো, কি মুশকিল বলো তো। আচ্ছা চলো
1: বেঠিয়ে সাহেব,

0: গুড ইভিনিং স্যার।
1: আরে গুড ইভিনিং পরমার্থ, আমি সুনীল মল মিত্র বলছি। আরে তুমি এখন কোথায়? সেই 9:30 থেকে তোমাকে ট্রাই করছি, সমান নট রিচেবল।
0: স্যার শতাব্দী আজ 3:30 লেট, পথে তো ফোনের কোনো সিগন্যালই ছিল না। স্যার এই কিছুক্ষণ আগে ট্রেন ঢুকলো।
1: আরে জানি, ভানু থাপাকে ফোন করে খবর পেলাম।
0: স্যার বলছিলাম যে স্টেশনে কিন্তু অফিসের কোনো গাড়ি পেলাম না।
1: আরে ভানু অনেকক্ষণ গাড়ি নিয়ে তোমার জন্য এনজিপিটা অপেক্ষা করছিল, ট্রেন এত লেট থেকে বেরিয়ে পড়ছে।
0: ও ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন, আমি একটা ট্যাক্সি পেয়ে গেছি।
1: গুড, এই সাবধানে যেও, কিন্তু কালিম্পং এ পৌঁছে আমাকে একটা কল করবে।
0: ইয়েস স্যার, গুড নাইট স্যার।
1: গুড নাইট।
0: পবন
2: জি সাহ,
0: ইতনা রাত হো গয়া লেকিন ইতনা ট্রাফিক।
2: হোল নাইট সব গুডস ট্রাক এলাও তো, তিস্তা বাজার থেকে রাস্তা আর ভি খালি মিলবে।
0: পবন বহুত ভুক লাগি হ্যায়, খাবো কোথায়?
2: ওহি তো স্যার, তিস্তা বাজার মে
0: সামনে।
2: জি জি জি,
0: জলদি চলো, জলদি চলো।
2: জি জি।

0: আচ্ছা রোকে সাহেব, হাম হাম হাম দেখতে হ্যাঁ
1: দেখো দেখো দেখো, নামো নামো তাড়াতাড়ি নামো। কি দি বাবা, আচ্ছা কে
0: সাহেব?
1: হ্যাঁ বলো
0: সাহেব। এক্সেল টুটে গেছে সাহেব।
1: কি
0: এক্সেল টুটে গেছে?
1: গাড়ির এক্সেল টুটে গেছে?
0: জি সাহেব।
1: বলছো খেলা এখন কি হবে? সেই জঙ্গলের গাছতলে রাতি মাস
0: সাহেব। আপ বেফিকার রইয়ে সাহেব, তিস্তা বাজারে রিপেয়ার হয়ে যাবে। সিরফ হাম লোক তো 7 কিলোমিটার আপে এসেছি সাহেব।
1: ওরে বাবা, এতটা পথ নিচে যাবে কি করে?
0: উপর থেকে কোন গাড়ি এলে টেনে নিয়ে যাবে। সব যা খানা খায় না ওখানে নাইট স্টে করে নিবেন। দু তিন ঘন্টা লাগেগা ও এক্সেল চেঞ্জ
1: করতে। না না না না ভাই, না না, তুমি যাও।
0: দে
1: এ নাও, এটা হলো কি আমার কার্ড।
0: হ্যাঁ হ্যাঁ,
1: গাড়ি সারাই হলে তুমি আমাকে একবার ফোন করবে, কেমন?
0: জি জি জি জি সাহেব।
1: হ্যাঁ,
0: ইয়াহাঁ পে তো কিছু পাবেন না সাহেব। পুরানো কিছু কটেজ আছে লেকিন প্রাইভেট, আর ফরেস্ট বাংলো কে তো আপকো পারমিশন দিবে না।
1: ফরেস্ট বাংলো কোথায়?
0: থোড়া উঁচা মে, ও যে কালি ঝোরা, কালি ঝোরা মে। কিন্তু আপনার যে পাবলিক এলাও নাই সাহেব।
1: ওরে বাবা, সেই সব আমি ম্যানেজ করে নেব, দরকার হলে এই ভানু থাপাককে একটা ফোন করে নেব। শোনো, তুমি তাড়াতাড়ি গাড়ি সারাবার ব্যবস্থা করো, আমি আমি বললাম।
0: আচ্ছা সাহেব শুনিয়ে না সাহেব।
1: হ্যাঁ,
0: আমি ফোন দিলে আপনি এখানে রোডে ওয়েট করবেন সাহেব, আমি আপনাকে পিক আপ করে নিব।
1: ঠিক আছে পবনদারজি, তুমি যাও।
0: জি জি জি সাহেব।
1: কোথায় বাবা তুই? ফরেস্ট বাংলো দেখা দাও বাবা, দেখা দাও। পাহাড়ের মাঝে তো স্বর্গপুরি। উরি বাবা, ইটারনিটি হোমস্টে উইথ আ ডিফারেন্স, বেড অ্যান্ড ব্রেকফাস্ট অ্যাভেলেবল। বাবা, পুরো ব্রিটিশ কেতার পাহাড়ি ম্যানশন। রাস্তা থেকে চার ধাপ সিঁড়িবে উঠে সদর দরজা। হ্যাঁ তো, ভেতরে তো লাইট জ্বলছে দেখছি। দি কপাল ঠুকে বেল বাজিয়ে।
2: ওয়েলকাম স্যার, প্লিজ বি ইন। আমি শান্তা সেন, ওনার অফ ইটারনিটি হোমস্টে উইথ দ্য ডিফারেন্স।
1: আমি পরমার্থ চৌধুরী। মানে আসলে ম্যাডাম, এত রাতে সরি টু বদল ইউ, আসলে আমার গাড়িটা হঠাৎ ব্রেকডাউন হয়ে গিয়ে।
2: আরে এটা তো হোমস্টে, আমরা তো ঘর ভাড়া দেওয়ার জন্যই বসে আছি।
1: না না, সেটা ঠিক ম্যাডাম, আমার কিন্তু কোনো অ্যাডভান্স বুকিং নেই।
2: এখানে অ্যাডভান্স বুকিং হয় না স্যার।
1: ও,
2: এমন পাহাড়ের মাঝখানে মাঝপথে উটকো জায়গায় কে এসে থাকবে বলুন? নেহাত টাকায় না পড়লে
1: পাহাড়ের মাঝখানে এমন ইরিবিলি পরিবেশে এমন সুন্দর প্যালেস, এখন এমন শান্ত জায়গার কিন্তু খুব ডিমান্ড।
2: এটা কি প্যালেস বলবেন না, ব্রিটিশ জামানার কান্ট্রি হাউস। এনিওয়ে, রুকসাকটা সোফায় রেখে আপনি বসুন, গেট বন্ধ করি, বাইরে বেশ ঠান্ডা। কোথা থেকে আসছেন আপনি? কলকাতা?
1: হ্যাঁ ম্যাডাম, কলকাতা। আমার একটু কালিম্পং যাওয়ার ছিল। আমি আমি আসলে একটা কোম্পানিতে মার্কেটিংয়ে আছি, নতুন পোস্টিং হয়েছে। আজ শতাব্দী এক্সপ্রেস অসম্ভব লেট করেছে, তারপর পথে গাড়িটা ব্রেকডাউন হয়ে গেল। আচ্ছা, আপনি কি দরজার পাশেই ছিলেন? মানে বেল দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন?
2: আসলে এখানে টুরিস্ট আসে কম, তো তাই সবসময় সজাগ থাকতে হয়।
1: আপনাদের বাড়ির ভেতরটা কিন্তু পুরো পুরনো বাংলা সিনেমার বড় লোকের বাড়ির সেট মনে হচ্ছে। বাবা, বিশাল হলঘর। হল পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় দুদিকের উইং।
2: না না, তেমন কিছু নয়, খুবই ছোট। আমার শ্বশুর মশাইয়ের চা বাগান ছিল, কলকাতার পাট চুকিয়ে এই বাড়িটা উনি কেনেন।
1: দারুণ টেস্ট কিন্তু আপনার শ্বশুর মশাইয়ের।
2: আপনি একটু অপেক্ষা করুন প্লিজ, আমি এক্ষুনি আসছি।
1: আপনি কোথায় যাচ্ছেন?
2: উপরে আপনার রুমটা রেডি করতে।
1: আমার আবার না খুব কুকুরে ভয়, জানেন না, আপনি নেই এই অবস্থায় ওই কিচেনের পাপোশে ওই যে আপনার ঘুমন্ত গোল্ডেন রিট্রিভারটা যদি জেগে যায় তাহলে
2: কে বিচার?
1: হ্যাঁ মানে
2: কোনো ভয় নেই, ও কিচ্ছু করবে না।
1: না না, আপনি শুনুন।
2: আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আসুন আমার সঙ্গে।
1: ওকে, থ্যাংক ইউ।
2: এই দেখুন, এ হচ্ছে আমার আরেক পোষ্য সুখদেব।
1: সুখদেব?
2: কথা বলা কাকাতুয়া, কিন্তু বাড়িতে নতুন অতিথি দেখেও স্পিকটি নট। কিরকম বাধ্যের ভাবুন একবার।
1: কথা বলা কাকাতুয়া অথচ কথা নেই, রিয়েলি স্ট্রেঞ্জ। ম্যাডাম বলছি, এখানে থাকার চার্জ কত?
2: এই দেখেছেন, বলতেই ভুলে গেছি, 250 টাকা পার ডে, লজিং এন্ড ব্রেকফাস্ট।
1: বাবা, এ তো মানে ড্যাম চিপ। আপনার তো গেস্ট ফ্লাডেড হয়ে যাওয়া উচিত ছিল।
2: না না, যাকে তাকে তো ঢোকানো যায় না। এলাকাটায় বাসিন্দার সংখ্যা খুবই কম, সবই আমাদের মতো বয়স্ক। গেস্টকে দেখে পছন্দ না হলে আমি ভাড়া দিই না।
1: ও অসম, যাক তাহলে আমাকে আপনার পছন্দ হয়েছে বলুন, না হলে এই রাত্রে যা বিপদে পড়তাম না।
2: আচ্ছা, আপনি ব্রেকফাস্টে কি খাবেন?
1: আমি মাখন টোস্ট ডিম, ব্যাস।
2: বাহ বাহ, কি করে দেবো আপনাকে, পোচড এগ, অমলেট নাকি বয়েলড এগস?
1: ব্রেকফাস্ট আপনি করবেন?
2: নিশ্চয়ই।
1: আপনি কি এখানে একা থাকেন নাকি?
2: আরে না না, তবে বিজনেসটা আমি একাই চালাই, নিজেই সব করি। চাকর বাকর দিয়ে অতিথি আপ্যায়ন ঠিক হয় না, মানে আমার পছন্দ হয় না। আসুন, দোতলার এই ডান দিকটায় আমরা থাকি, প্রাইভেট, আর বাঁদিকে গেস্ট রুমস।
1: আপনার বাড়িতে না একটা অদ্ভুত মিষ্টি গন্ধ, খুব চেনা চেনা।
2: তাই বুঝি। আসুন, এই যে আপনার রুম নাম্বার 3, শেষের ঘরটা, প্রথম দুটোয় গেস্ট আছে, আসুন। এই আপনার ঘর, আমি বেড স্প্রেডটা তুলে দিচ্ছি, টয়লেটে গিজার অন করা আছে।
1: আমার কি তিনটে মাত্র গেস্ট রুম?
2: হ্যাঁ, কেন ঘর পছন্দ হয়নি?
1: না না না না না না ম্যাডাম, দ্য রুম ইজ অসম। আমি ভাবছি আমার লাকের কথা, বাই চান্স লাস্ট রুমটা কেমন পেয়ে গেলাম। এখন তো আপনার হোমস্টে পুরো ফুল না?
2: আপনি আসাতে এখন সব ঘর ভর্তি।
1: ভাবাই যায় না, এই রেন্টে এমন পারফেক্ট ব্যবস্থা। কালিম্পং থেকে সুযোগ পেলে কিন্তু আমি আপনার এখানে চলে আসবই আসবো।
2: এ আবার বলার কি আছে, তবে হ্যাঁ, আসবার আগে একটা ফোন করে দেবেন।
1: শিওর শিওর।
2: আচ্ছা, আপনি তাহলে শোবার আগে একটা ইম্পর্টেন্ট ফর্মালিটি সেরে দিয়ে যাবেন প্লিজ।
1: শিওর, বলুন ম্যাডাম।
2: ভিজিটার্স লগ বুকটা একটু ফিল আপ করে দেবেন।
1: শিওর শিওর।
2: তাড়া নেই, আগে গরম জলে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিন, তারপর।
1: ওকে। কপাল ঢুকে বেল বাজিয়েছিলাম, ভাগ্যিস আমার আগে কেউ ঢুকে গেলে হয়েছিল আর কি। আরে সেই কাকাতুয়াটা, কথা বললে দেখি তো। কি সুখদেব কাকা, তুমি কি আদতে বোবা নাকি? তুমি কি আদত? আরে এ তো স্টাফড মাল, মরা কাকাতুয়ার ভেতরে খড় বিছালি পুড়ে কেমিক্যাল ট্রিটমেন্ট করে ইন্ট্যাক্ট রেখে দেওয়া, দূর থেকে তো বুঝতেই পারিনি।
3: মিস্টার চ্যাটার্জি, ডাইনিং হলের মুখের সাইড টেবিলে রেজিস্টারটা রাখা আছে, কাইন্ডলি ফিল আপ করে দেবেন।
1: আমি চৌধুরী ম্যাডাম, পরমার্থ চৌধুরী।
3: ওহ, আই এম সো সরি, কি যে বললো মন হয়েছে আমার।
1: রেজিস্টারের পাতায় বিনো গুঁজা, পারফেকশনে চূড়ান্ত। লিখে দিই। আরে আমার আগে মাত্র দুটো এন্ট্রি, সুভায়ন বর্মন 21, অ্যারাইভাল 13/7/2021, চঞ্চল দত্ত 30, অ্যারাইভাল 23/3/2022। ডিপার্চারটা লিখিনি কেন? এটাই তো খাতার প্রথম পাতা, আর কোনো এন্ট্রি তো নেই, নতুন রেজিস্টার নাকি?
2: আসুন আসুন, ওই রুম হিটারের সামনে সোফাটায় বসুন। দার্জিলিং জেলার একটা ডেলিকেসি আপনাকে চা খাই। আসলে কি জানেন তো, আপনি আমাদের গেস্ট, প্রফেশনাল এথিক্স তো মানতে হবে।
1: প্রফেশনাল এথিক্স? আপনি তো প্রায় আমার মায়ের বয়সী।
2: তাই? আপনার বয়স কত?
1: অক্টোবরে 22 হবে।
2: ও, আমার ছেলেও বেঁচে থাকলে এই বয়সেই হতো।
1: ও সরি, আই এম এক্সট্রিমলি সরি।
2: না না, আপনি কি করে জানবেন?
1: এক্সকিউজ মি, কি হয়েছিল?
2: ছেলেবেলায় মারা যায়, পায়ে কিছু ফুটে সেপটিক হয়েছিল। ডাক্তার বলেছিলেন সময় মতো হাসপাতালে নিতে পারলে।
1: তাই তো, আজকাল এটা কোনো রোগ হলো? আমি তো শুনেছি ডিরেক্ট সিরাম দিয়ে দিলে রোগীর আর কোনো রিস্কই থাকে না।
2: তখন তো পাহাড়ের কমিউনিকেশন তেমন ভালো ছিল না, ডিস্ট্রিক্ট হাসপাতালে পৌঁছতে আমাদের বড্ড দেরি হয়ে যায়।
1: সো স্যাড।
2: এখন হলে হয়তো।
1: মাসিমা আপনি
2: কি কি বললেন? মাসিমা?
1: হ্যাঁ মানে,
2: এই বেশ ভালো, ম্যাডাম ডাকলে বড্ড মিষ্টি রকমের ফর্মাল শোনায়, এটাই ভালো। এই দেখুন আপনাকে তুমি বলে ফেললাম।
1: আরে না না, বেশ পড়েছেন, আপনি তো আমাকে তুমি বলবে মাসিমা।
2: আচ্ছা বাবা, আচ্ছা
1: মাসিমা, আচ্ছা এত রাতে চা, ঘুম চটে যাবে না তো আবার?
2: না না, এই বিশেষ চাটা দারুণ রিফ্রেশিং আর সাউন্ড স্লিপ হয় এটা খেলে।
1: আচ্ছা, এটা কি কোনো বিশেষ ব্র্যান্ডের চা?
2: কোনো বিখ্যাত ব্র্যান্ড নয়, বাগানটারও খুব নাম নেই, একা হাতে মালিক পূর্ণ প্রধান এই চা ফলায়।
1: ও তাই?
2: হ্যাঁ, ওয়ালনাট টি।
1: ওয়ালনাট টি?
2: একটা অদ্ভুত সুন্দর বিটারনেস আছে আর তেমনই সুন্দর এর লিকার। দুধ ছাড়া খুব অল্প চিনি দিয়ে খাও। এই নাও, কে বলো তো কেমন?
1: অসম, ক্যাডবেরির বিটার চকলেটের মতো।
2: আর আমি হলপ করে বলতে পারি, এই ওয়ালনাটটির কথা তুমি আগে কোনোদিন শোনোনি।
1: আপনি ঠিক ধরেছেন। জানেন তো একটা অদ্ভুত ব্যাপার, ভিজিটার্স বুকে আমার আগে যে দুটো এন্ট্রি, সেই নাম দুটো আমার খুব চেনা লাগছে। মানে হ্যাঁ, ওই দুজনের একটা কমন লিংক আছে, মানে ওই একই ফিল্ডে খুব ফ্যামিলিয়ার নাম, কিন্তু কিন্তু ঠিক মনে আসছে না।
2: তাই নাকি? ওই দুজনের কি কমন লিংক কে জানে বাবা। তবে হ্যাঁ, দুজনেরই খুব অ্যাট্রাকটিভ সুন্দর চেহারা ছিল, এই তোমার মতোই হ্যান্ডসাম মিষ্টি।
1: আচ্ছা মাসিমা, ওই ওই জানলার ধারে ওই যে ম্যান্টেল পিসে ওটা কার ছবি?
2: উনি আমার হাজবেন্ড।
1: ও, উনি কোথায়?
2: ওপরে।
1: মাই হার্টফেল্ট অ্যাপোলজিস মাসিমা, আসলে আমি বুঝতে পারিনি, মানে আমি বারবার ওই।
2: আরে আরে আরে ছেলে, ওপরে মানে বলতে চেয়েছি দোতলায়, তোমার রুম থেকে আসবার সময় তুমি খেয়াল করনি, আমাদের প্রাইভেট উইং এর সেকেন্ড ঘর যেটাই আলো চলছে ওইটা ওর ঘর।
1: ও, উনি নিচে নামেন না?
2: না, নামতে পারেন না। আচ্ছা এবারে সত্যি করে বলো তো একটা কথা, শরীরটা ঝরঝরে লাগছে কিনা?
1: ও একদম।
2: ভালো কথা, তুমি খাতায় সব ঠিকঠাক ফিল আপ করেছো তো? পরমার্থ?
1: হ্যাঁ শিওর শিওর।
2: আসলে তুমি হয়তো ওই কালিম্পং থেকে আসবে বলে ফোন করলে, তখন দেখব তোমার নাম আমার স্মরণে নেই, তখন তো খাতা খুলে দেখতে হবে।
1: মাসিমা,
2: হুম,
1: আমার মাথাটা ধীরে ধীরে বেশ পরিষ্কার হচ্ছে, নির্ঘাত আপনার চায়ের গুণ।
2: অথচ দেখো রোজ আমি খেয়ে দেখে সেই অবস্থায়, কি যে সমস্যা।
1: আপনার বাড়ির ভেতর একটা সুন্দর গন্ধটা না আমার মনে পড়েছে, জানেন?
2: কিসের?
1: ফরমালিন।
2: বনে জঙ্গলে থাকি তো, এটা ওই পোকামাকড় ব্যাকটেরিয়ার জম।
1: আমাদের কলেজের বায়োলজি ল্যাবরেটরির গন্ধ পাচ্ছি। মরা প্রাণী স্পেসিমেন এতে ডুবিয়ে রাখা হয় যাতে
2: যাতে
1: দেহটা ইন্ট্যাক্ট থাকে, ডিকম্পোজ না করে।

0: হুমা তাই নাকি? এই দেখো আমার তো হিউম্যানিটিস ছিল, আমি অত শত জানি না।
1: আমার আমার আমার আমার আচ্ছা মনে পড়ছে, এই এই দুজনের নাম আমি খবরের কাগজে পড়েছি।
0: তাই আমি তো আজকাল খবরের কাগজ পড়াও ছেড়ে দিয়েছি।
1: চঞ্চল দত্ত তো প্রায় এক বছর আগে চেকিং করেছিল, লেখা আছে চেক আউটের তারিখ বসাইনি। আচ্ছা আগের জন তো দু বছর আগে এসেছিল, সেও তো সই করে যায়নি, আপনি খেয়াল করেননি এটা?
0: আগের জন মানে ওই শ্যাম?
1: শ্যাম নয়, সুভায়ন বর্ধন।
0: এই তো দেখছো তো এই আমার মাথার অবস্থা। কি যেন জানতে চাইছিলে বাবা?
1: চঞ্চল দত্ত আপনার হোমস্টে ছাড়লো কবে?
0: চঞ্চল?
1: হ্যাঁ চঞ্চল,
0: চঞ্চল
1: মনে করুন, মনে করুন।
0: হ্যাঁ জানো ওই ছেলেটির এই চায়ের ভয়ঙ্কর নেশা হয়ে গিয়েছিল, দিনে 7-8 বার আবদার করত চায়ের জন্য।
1: কেন, তার কি স্মৃতির প্রবলেম ছিল?
0: না না কি বলো, ধরতাজার ছেলে। পরে অবশ্য রেজিস্টারে ওর বয়স 30 দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ 20-22 বছরের ছেলে গেস্ট হিসেবে পেলে আমি তাদেরকে প্রেফারেন্স দিই।
1: কেন?
0: তোমাদের বয়সী ছেলেদের সামনে পেলে মনে হয় আমি আমার সন্তানকে যেন ফিরে পেলাম।
1: চঞ্চল দত্তকে দেখে আপনার কি মনে হয়েছিল বলুন?
0: তোমাদের বয়সে 12-21
1: তো
0: আমি তো রুটিন মাফিক সব বোর্ডারকে রেজিস্টার করতে বলি, আগে তো উল্টে দেখতাম না, পড়ে থাকতো, মিউনিসিপ্যালিটির লোক এসে চেক করতে চাইলে দেখিয়ে দিতাম। তো একদিন হঠাৎ খাতা খুলে চঞ্চলের বয়স দেখে আমি তো অবাক। উনি যে লিখেছে 30, অথচ জানো ওকে না 17-18 বছরের ছেলের মতো দেখতে লাগে।
1: আমি নিচে নাম্বার সময় একটা কিন্তু জিনিস আবিষ্কার করেছি।
0: কি গো?
1: আপনার কাকাতুয়াটি স্টাফড। আপনি হাসছেন
0: কেমন? দোকা খেয়েছিলে বলো? একে বলে ট্যাক্সি টার্মি।
1: জানি জানি, আমি যিনি করেছেন তাকে সালাম জানাতে হয়। এমন নিখুঁত যে নিচ থেকে দেখে মনে হয়েছিল জীবন্ত, যে কোনো মুহূর্তে রেখে উঠবে।
0: আচ্ছা আমার পিটারকে দেখেও কি বোঝা যায়?
1: মানে
0: পিটার
1: কি বলছেন আপনি মাসিমা? তাই তো, তখন থেকে একইভাবে কুণ্ডলী পাখি আছে, কিন্তু অবিশ্বাস্য আপনার কুকুরটাও স্টাফড।
0: এইসব না আমার নিজে হাতে করা।
1: মাসিমা আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে সুভায়ন বর্ধন আর চঞ্চল দত্ত দুজনই নাম করা ট্রেকার ছিল, সান্দাকফু ফালুট হিচ হাইকিং করতে গিয়ে দুজনই 2-1.5 বছরের ব্যবধানে একা একা পথ থেকে হারিয়ে যায়। আচ্ছা ওরা কবে নাগাদ চেক আউট করেছিল আপনার হোমস্টে থেকে? একটু মনে করুন, একটু মনে করুন, চেষ্টা করুন মাসিমা, একটু মনে করুন। এদিকে আর একটা অদ্ভুত ব্যাপার আপনি হয়তো খেয়াল করেননি, ওদের পরে 1 বছরে আজকে আমি ছাড়া আর কোনো গেস্ট আসেনি আপনাদের হোমস্টেতে।
0: হ্যাঁ কারণ 2 বছর ধরে তো এই একটা রুমই ভ্যাকেন্ট ছিল। এই তুমি এসে ঢুকলে ওরা দুজন চঞ্চল আর সুভায়ন ওরা তো চেক আউট করেনি, এখনো এখানেই আছে।
1: মাসিমা আপনি বলতে চান যে ওরা কোনো আপনার গেস্ট?
0: আরে তোমার পাশের ঘর দুটোতে আলো চলছে দেখোনি? তোমার ঠিক পাশের টায় চঞ্চল আর প্রথম ঘরটায় সুভায়ন।
1: এতদিন ধরে ওরা এখানে আছে, কিন্তু খবরে বলেছে ওরা মিসিং, পুলিশ তদন্ত করে ডিক্লেয়ার করে দিয়েছে যে ওরা ডেড, ওদের অপঘাতে মৃত্যু হয়েছে।
0: মালাই শার্ট ওরা আমার বড় পছন্দের, আমার সন্তান তুল্য, দেখলে তো ঔষধেরও আমি আঁকড়ে ধরে রাখি, যেতে দিই না কোথাও। আমার হাজবেন্ডকেও তাই আমার পাশের ঘরে রেখে দিয়েছি। জানো বাবা বাড়ি ফাঁকা থাকে না, আমার বড় ভয় করে, ট্যাক্সি ড্রাইভারকে হাত পাকানো তো এরই জন্যে।
1: একটু একটু কলসা করে বলবেন প্লিজ, আপনি একটা প্রশ্নের ক্লিয়ার জবাব দেবেন কি?
0: বলো না, বলো কি কি গো?
1: এই বাড়িতে এই মুহূর্তে কারা কারা আছে?
0: ঠিক ধরেছো, ফরমালিন দেহ পচতে দেয় না।
1: আমি জানতে চাইছি কারা কারা আছেন।
0: শুনো শুনো, আমার হাজবেন্ড সুভায়ুন বর্ধন আর চঞ্চল দত্ত। ও এ দেখো, শুকদেব আর পিটারের কথা তো বলতে ভুলেই যাচ্ছিলাম।
1: আপনি পরিষ্কার করে বলুন, জীবিত কজন আছে আপনার এই বাড়িতে?
0: এই তো জল জানতো তুমি আছো পরমার্থ, আর রয়ে যাব আমি।
1: আর মাদার কেমন অবাস হয়ে যাচ্ছে?
0: অবাস
1: চাই কিছু মিশিয়েছেন আপনি?
0: কি আশ্চর্য পাগল ছেলে, এই চা বেশি খেলে ন্যাচারালি সুন্দর ঘুম আসে, এটা তারই লক্ষণ। সত্যি বলতে কি, আগের গেস্টের সময়ও আমি এটা খেয়াল করেছি।
1: সত্যি করে বলুন না, আপনি কি চাইছেন মাসিমা, আপনি কি চাইছেন?
0: দেখো এই মুহূর্তে আমি তোমাকে একটু হেল্প করতে চাইছি। হাতটা দাও দেখি, আমাকে ধরো, এগিয়ে দিয়ে তুমি নিজের ঘরে গিয়ে ভালো করে ঘুম নাও, কেমন? তারপর আবুল তাপল সুকুমার রায়।

হোম স্টে নাটকটি এখানেই শেষ হল। রচনা ভাস্কর দাশগুপ্ত, অভিনয় করেছেন পবন দর্জি, অনুরূপ মল্লিক, জনৈক খরিদ্দার সার্থকানন্দ রায়, সুনির্মল কল্লোল চক্রবর্তী, পরমার্থ চন্দন মজুমদার এবং শান্তা সেন নমিতা চক্রবর্তী, সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন সিদ্ধার্থ মাইতি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অত

0: টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00, শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 kHz। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ আজ সেনাবাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূলধনী সরঞ্জাম ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়া পুলিশের হাতে ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট পুলিশ কলার পুরস্কার তুলে দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, সত্যনিকেতনে ভেঙে পড়া বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7। নির্বাচন কমিশন আজ পশ্চিমবঙ্গের 2টি, তামিলনাড়ুর 2টি, পণ্ডিচেরির 1টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 9টি লোকসভা কেন্দ্র

0: অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবং সর্বোচ্চ ব্রিজ সিস্টেম। এদিকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টারের যুদ্ধ ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মোট অনুমোদিত সরঞ্জামের 98% ভারতীয় শিল্প সংস্থাগুলির কাছ থেকে সংগ্রহ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার তারেগাঁওতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডোর স্টেডিয়ামে গোয়া পুলিশের হাতে ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট পুলিশ কলার পুরস্কার তুলে দিয়েছেন। একই সঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক 1930 সাইবার জালিয়াতি হেল্পলাইনেরও সূচনা করেন। এর ফলে 12 ভাষায় সাধারণ নাগরিক এবং পর্যটকরা উপকৃত হবেন। অনুষ্ঠানের ভাষণে শ্রী শাহ গোয়া পুলিশের ভূয়সী প্রশংসা করে বলেন, তাদের সেবা, পেশাদারিত্ব, সাহস এবং শৃঙ্খলা পরায়ণতা প্রশংসাযোগ্য। তিনি বলেন, গোয়ার পুলিশ বাহিনী অভ্যন্তরীণ নিরাপত্তা, সমুদ্র তট সুরক্ষা এবং গোয়ার পর্যটন ও অর্থনীতিকে তুলে ধরায় বিশেষ ভূমিকা পালন করে আসছে। তিনি কর্তব্যরত অবস্থায় মৃত পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
1: 8 दशकों की गौरवशाली गोवा पुलिस की सेवा राष्ट्रपति जी के दिए हुए निशान के साथ देश भर की पुलिस की कतार में खड़ी है। ये गौरव जिन जिन राज्यों की पुलिस को मिला, वो पुलिस के गौरवशाली इतिहास, साहस, अनुशासन और समर्पण के कारण ही राष्ट्रपति महोदय ने गोवा को प्रेसिडेंट कलर से सम्मानित करने का काम किया है।
0: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, গতকাল সত্যনিকেতনে ভেঙে পড়া বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, দিল্লি পুরসংস্থার 5 আধিকারিককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। তিনি জানান, দিল্লিতে 5 উপরের আবাসনগুলি অবিলম্বে সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ধারে কাছে সব পিজি এবং বাড়িগুলিতে নজরদারি চালানো হচ্ছে। যদি কোনো বাড়িতে সুরক্ষা মানদণ্ড মানা না হয়, তা অবিলম্বে সিল করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিদ্যালয়, নার্সিংহোম, পিজি, সরকারি দপ্তর সহ অন্যান্য ভবনগুলিতে পুলিশ দফাওয়ারি পরিকাঠামো অডিট করবে। যে ভবনগুলি শংসাপত্র পেতে ব্যর্থ হবে, সেখানে জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হবে বলেও তিনি জানান। এদিকে জাতীয় রাজধানী দিল্লির সত্যনিকেতনে বাড়ি ভেঙে 7 মৃত্যু এবং আরও কয়েকজনের আহত হওয়ার ঘটনায় দিল্লি হাইকোর্ট আজ একে দুর্ভাগ্যজনক বলে তীব্র ভর্ৎসনা করেছে। আদালত জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য শুধুমাত্র বাড়ির মালিক দায়ী নয়, একই সঙ্গে দিল্লি পৌর সংস্থা এমসিডি এবং দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমানভাবে দায়ী। তারা বাইরে থেকে আসা সমস্ত ছাত্রছাত্রীদের সঠিক বাসস্থানের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। ছাত্রছাত্রীরা ব্যক্তি মালিকানায় পেইং গেস্টে থাকতে বাধ্য হয়। প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস করিয়ার বেঞ্চ উদ্ধার কাজে আরও তৎপর হতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এর ফলে ধ্বংসস্তূপে আটকে থাকা আরও প্রাণ বাঁচতে পারে। কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার, দিল্লি পুলিশ এবং এমসিডির প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে নিশ্চিত করেছেন যে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ পুরোদমে চলছে। সরকারও উদ্ধার কাজে সব রকমের সহযোগিতা করছে বলে তিনি আদালতকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট ও মহারাষ্ট্র সফরে যাচ্ছেন। বদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয়ে 326 কিলোমিটার জুড়ে নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডরের 3 গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী নতুন সানন্ত নর্থ, নতুন মকরপুরা, নতুন উমারগাঁও এবং নতুন JNPT মুম্বাই থেকে মালবাহী ট্রেন পরিষেবার সূচনা করবেন। এছাড়া প্রধানমন্ত্রী ভদোদরা থেকে টান্ডা রোড এবং জোবার টান্ডা রোড নতুন রেললাইনের সূচনা করবেন। শ্রী মোদী 9,700 কোটি টাকারও বেশি আরও 3 রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি 1,780 কোটি টাকার 3 জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকার বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026 উদ্বোধন করেন এবং সভায় ভাষণ দেবেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে।

0: নির্বাচনের কমিশনের তরফে আজ এরাজ্যে দুটি সহ তামিলনাড়ুর দুটি, পণ্ডিচেরির একটি বিধানসভা কেন্দ্র এবং আসামের নওগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। এই নির্ঘণ্ট অনুসারে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 16ই সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 19শে সেপ্টেম্বর। আগামী 9ই অক্টোবর ভোট গণনা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। উপনির্বাচন হবে আগামী 6ই অক্টোবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে বৈঠক করেন। ডক্টর জয়শঙ্কর জানান, জেভিয়ার বেটেল লুক্সেমবার্গের অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছেন, যা দুই দেশের অংশীদারিত্বের গভীরতা ও প্রসারকে প্রতিফলিত করে। পাশাপাশি চলতি বছরের শুরুতে তিনি লুক্সেমবার্গ সফর করেছিলেন এবং সাম্প্রতিক বছরগুলিতে দুই দেশের নেতৃত্ব একাধিকবার পরস্পরের সঙ্গে মত বিনিময় করেছেন বলেও তিনি জানান। বিদেশমন্ত্রী আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক সহযোগিতা এই সম্পর্কের মূল ভিত্তি। এর বাইরে মহাকাশ, ডিজিটাল ও সবুজ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা খোঁজা হচ্ছে। তিনি আরও জানান, কোভিড মহামারীর পর ভারত ও লুক্সেমবার্গের স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। ইউরোপের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ও আসন্ন অনুমোদনের মাধ্যমে সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা ও বৈচিত্র্যের নতুন দিগন্ত খুলছে। লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেল বলেন, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক বিশ্বাসযোগ্য ও আন্তরিক। দক্ষিণ কোরিয়া জেজু দ্বীপের পূর্ব দক্ষিণ আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়া ফ্রিডম এজ আজ শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন, বার্ষিক এই প্রতিরক্ষামূলক মহড়ার মূল লক্ষ্য তিন দেশের যৌথ প্রতিক্রিয়া ও কার্যক্ষমতা বাড়ানো। মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের নবম রাষ্ট্রীয় পোষণ মাস 2026 আগামী বুধবার বারাণসীতে চালু হচ্ছে। মিশন সঙ্গম অঙ্গনওয়াড়ি ও পোষণ 2 এর আওতায় সংশোধিত পরিপূরক পুষ্টি কর্মসূচি নীতি নির্দেশিকা অনুযায়ী এবার এই প্রচার অভিযান বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই প্রথম রান্না করা গরম খাবারের সংজ্ঞা নির্দিষ্টভাবে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে 135তম ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলারদের হাতে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস কাপ তুলে দেন। অনুষ্ঠানে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজা সুব্রমণি, চিফ অব আর্মি স্টাফ জেনারেল ধীরাজ সেঠ, চিফ অব এয়ার স্টাফ এয়ার মার্শাল এপি সিং, চিফ অব নাভাল স্টাফ অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন, জিওসিএনসি ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল ভিএম লেফটেন্যান্ট জেনারেল ভি এন ভুবনা কৃষ্ণন প্রমুখ উপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষ থেকে ফুটবলার প্রভু সুকান্ত সিং গিল, আনোয়ার আলী ছাড়াও শীর্ষকর্তা দেবব্রত সরকার উপস্থিত ছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ আজ সেনাবাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূলধনী সরঞ্জাম ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোয়া পুলিশের হাতে ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট পুলিশ কলার পুরস্কার তুলে দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, সত্যনিকেতনে ভেঙে পড়া বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7। খবর এখনকার মতো শেষ হলে এরপর স্থানীয় সংবাদ শুনবেন 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান। আধুনিক গানের অনুষ্ঠানে আজ প্রথম গানটি শুনব শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

মৈত্রীর প্রচার তরঙ্গে শুনছেন একের পর এক আধুনিক গান। এবারের গানটি শুনব জয়তী চক্রবর্তীর কণ্ঠে।

মৈত্রী প্রজার তরঙ্গে শুনছি একের পর এক আধুনিক গান। আজকের অনুষ্ঠানের শেষ গানটি শুনব দুর্নিবার সাহার কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গে শেষ হলো আধুনিক গানের অনুষ্ঠান। আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। এখন শুনবেন, মাফ করবেন, পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান।

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাংলা ব্যান্ডের গান। আপনাদের সঙ্গে আছি মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। প্রতিদিনই কিছু না কিছু বিষয়ে নিয়ে আপনাদের গান শোনাই আমরা, কিন্তু আজ মন চেয়েছে যে শুধুই মনের মতো গান শোনাবো আপনাদের। ফুল আমাদের সবার খুব পছন্দ, আর সেই ফুল যদি রাতের কোনো ফুল হয় তাহলে তো তার গন্ধে মনটা আরও ভালো হয়ে যায়, তাই না? বুঝে গেছেন কোন গানটি আপনাদের জন্য প্রথমে বেছেছি? আগে শুনি নাকি আগে বলেই দিই? বুঝেই যখন গেছেন তখন বলেই দিই। আপনাদের শোনাতে চলেছি এখন ফসিলস ব্যান্ড থেকে হাসনুহানা গানটি।

ফুলের সঙ্গে হাসনুহানার গন্ধে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হলো। এবার কি গান শোনায় বলুন তো? আচ্ছা,

এখন তো চারিদিকে মেলা হচ্ছে, সব রকম মেলায় তো আপনারা গেছেন, যদি একটু গান মেলায় যাই, নিয়ে যাচ্ছে আমাদের মোহিনের ঘোড়াগুলি।

কি গলে মিলিয়েছেন তো মোহিনের ঘোড়াগুলির সঙ্গে? ওই যে আমরা, এটা আমাদেরও মন্ত্র হতে পারে যে আমরা গাইব শুধু গান, তাই তো? সেই লোকে যা খুশি বলুক, যেভাবে পৃথিবী চলছে চলুক, কিন্তু আমাদের মনে, আমাদের কানে সবসময় গান থাকবে। আচ্ছা, আমার মন তো বারবার ছুটে যায় শহর থেকে অনেক দূরে, ঝিকঝিক ঝিকঝিক করে যেখানে ইচ্ছে হয়। আপনাদের মন করে তেমন? নিশ্চয় করে। এই একই রোজ নামচা, একই রোজের গল্প, এখান থেকে একটু পালিয়ে যায়, কে নিয়ে যাবে? মাদল ব্যান্ড।

এ তো বেশ মনটা যেন ট্রেনে করে ঝিকঝিক ঝিকঝিক করে ঝিকো ঝিকো করে কোথাও একটা গেল। এবার আমাদের স্বপ্নের ঘোড়াটা, সেটা কেমন হয়? সেটা ভেসে ভেসে, বা ভাবুন ভাবুন, পক্ষীরাজে করে কি? হ্যাঁ, আমার তো হয়, মনটা মাঝে মাঝে পক্ষীরাজে করে কোথায় একটা চলে যায়। তেমনটাই নিয়ে যায় আমাদের কে, ক্যাকটাস ব্যান্ড। শুনি তাহলে।

সে আমরা উঠতে পারি কি না পারি সেটা বড় কথা নয়। বড় কথা কি, যে ওই যে শুরুতে বললাম, গানে আছি, গানে থাকবো, তাই শুনতে থাকবো মৈত্রী প্রচার তরঙ্গ। তাই

এই গানের পরে যদিও আর কিছু বলতে ইচ্ছে করে না, শুধু মনে হয় এই লাইন দুটি জপে যায়, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া মন থাকে পাগল পাড়া, তাই না? তাই বন্ধুরা, আশা করি আমি আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষুদীপা, আমার মনের মতো কিছু গান শোনালাম আপনাদের, কোনো বিষয়ভিত্তিক অনুষ্ঠান নয়, যেমন যখন যেভাবে মনে হয়েছে সেভাবে আপনাদের গান শোনালাম, এবং আশা করি এই ব্যান্ডগুলি সব সময় আমাদের মাতিয়ে রাখে এবং ভবিষ্যতেও প্রতিদিন সন্ধেবেলায় আপনাদের মাতিয়ে রাখবে। এই বলেই শেষ করছি। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবেন, আমাদের মেল করবেন maitribondhu23@gmail.com-এ। আজ তাহলে এখানেই বিদায় নিই, আর ওই যে ভুলবেন না, আর কিছু চাই না মনে গান ছাড়া, তাই শুনতে থাকবো মৈত্রী প্রচার তরঙ্গ। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

আজ যার কথা বলবো তার নামটা উচ্চারণ করলে বাংলা ও ভারতীয় সঙ্গীতের এক বিশাল জগৎ চোখের সামনে খুলে যায়। তার কণ্ঠে যেমন ছিল চঞ্চলতা, তেমনি গভীর আবেগ, কখনো প্রেমের মাদকতা, কখনো আবার বিরহের বিষাদ, আবার কখনো একেবারে ছেলে মানুষের মতো দুষ্টুমি। আর বলতে হবে তিনি আশা ভোঁসলে। তার গানকে আমরা কখনোই একটি নির্দিষ্ট ছকে বাঁধতে পারিনি, যদিও তার জন্মদিন কালকে, কিন্তু আমরা নিজেদের উৎসাহ আর ধরে রাখতে পারলাম না, তাই আজকেই কথায় গানেতে ছোট্ট করে উদযাপন করি। আপনাদের সঙ্গে আছি মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। আজকের এই বিশেষ পর্বে আমরা শুধু আশা ভোঁসলের গান শুনব না, শুনব তার কণ্ঠের নানা রং, অন্যরকম গান।

0: যিনি একবার নিজের কণ্ঠে পুরো আসর মাতিয়ে দিতে পারেন, দিলেনও তাই। আশা ভোঁসলের জীবনের উদযাপন করছি আমরা কথায় গানে অনুষ্ঠানে, কিন্তু যদি ওই মানুষটির কথা না বলি যিনি শুধু আশার বন্ধু নন, মেন্টর, তাহলে তো পুরো অনুষ্ঠানটি অসম্পূর্ণ থাকে। তিনি রাহুল দেব বর্মণ। গায়িকা হিসেবে রাহুলই তার প্রতিভার যোগ্য মূল্যায়ন করতে পেরেছিলেন, এমনটাই মনে করতেন আশা। ওপি নাইয়ার বা শঙ্কর জয়কিষণ তার প্রতিভার কদর করলেও রাহুলই গায়িকা হিসেবে তার ব্যক্তিকে আবিষ্কার করেছিলেন। তার কণ্ঠ নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা তিনিই করেছিলেন। 25 বছরের সাংগীতিক সংযোগ ছিল তাদের। দীর্ঘদিনের বোঝাপড়া ও বন্ধুত্বের এই প্রতিফলন তাদের গানেও শুনে নি আমরা বরং।
1: এই শোন, আজকে এসেছিল জানিস?
2: এসেছিল
1: ওই যে পাড়ার
2: জ্যোতিপুরি।
3: দেখো দেখো, তোমার জন্য কি এনেছি।
2: কি এনেছিস?

এই গান শুনে আর কথা বলতে ইচ্ছে করছে না, এতটাই এতটাই অপূর্ব এক কণ্ঠ। 50-এর দশক যখন লতা মঙ্গেশকর হয়ে উঠছেন সুরকারদের প্রথম পছন্দ, তখন কিন্তু আশাকে লড়তে হয়েছে তার পরিচয়ের জন্য। শুরুতে তিনি মূলত ক্যাবারে বা নাচের গানগুলি গেয়েছেন, তারপরে সময়ের সঙ্গে সেই গণ্ডি ভেঙে বেরিয়ে এলেন। তার কণ্ঠের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, সেটা বোধহয় শুরুতেও বললাম, যে বহুমুখিতা। একই শিল্পী কখনো অত্যন্ত কোমল স্বরে প্রেমের গান গাইছেন, আবার পরবর্তী মুহূর্তেই তার কণ্ঠে ফুটে উঠছে প্রাণবন্ত ছন্দ, একেবারে সবাইকে নাচিয়ে দিচ্ছে। আর এই বৈচিত্র্য তাকে শুধু একজন গায়িকা নয়, এক অনন্য সঙ্গীত অভিজ্ঞতায় পরিণত করেছে। তাহলে আর দেরি কেন বলুন, আমরাও আবার গানে ফিরে যাই। এবারের গানটি শুনলে আপনারা আরো চমকে যাবেন।

বললাম না যে গানটি আপনারা রাহুল দেব বর্মনের কণ্ঠে শুনতে অভ্যস্ত, সেই গানটি শুনলেন আশার কণ্ঠে। এমন একটি কণ্ঠ যে আমাদের ভালোবাসতে, মন খারাপের সঙ্গী হয়েছে, নিছক আনন্দে গুনগুনিয়েছে, সেই আশা ভোসলেকে উদযাপন করলাম কথায় গানেতে। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা। এখন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী, দেশ বিদেশের খবর নিয়ে বিশ্ব পরিক্রমা উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। পশ্চিমবঙ্গে কিশোরী মাতৃত্ব বাল্যবিবাহ রুখতে প্রয়োজনে পক্সো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: পশ্চিমবঙ্গে দুটি বিধানসভা আসন সহ দেশের বিভিন্ন প্রান্তে একটি লোকসভা ও পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট নেওয়া হবে 6ই অক্টোবর, ভোট গণনা আগামী মাসের 9 তারিখ।
0: দিল্লির সত্যনিকেতনে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7, বাড়ির মালিক গ্রেপ্তার। উত্তরপ্রদেশের বাগপথে সড়ক দুর্ঘটনায় 12 জনের প্রাণহানি।
1: নতুন দিল্লিতে ভারত সফররত লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী জেভিয়ার বেত্তেলের সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের বৈঠক।
0: ইসরোর বেসরকারীকরণ হচ্ছে বলে চাউর হওয়া খবর খারিজ করে দিয়েছেন সংস্থার চেয়ারম্যান ভি নারায়ণন।
1: হরমুজ প্রণালীর বাইরে নতুন করে একটি জল পরিসরে ভিনদেশি জাহাজের আনাগোনা নিয়ন্ত্রিত করতে উদ্যোগী ইরান। প্রণালীর মধ্য দিয়ে নিরাপদ চলাচলের অস্থায়ী পথ নির্ধারণের বিষয়ে ওমানের সঙ্গে তেহরানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
0: ইয়েমেনের বিভিন্ন এলাকায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য সৌদি আরবকে কাঠগড়ায় তুলল হুথি গোষ্ঠী।
1: পাকিস্তানে দুটি পৃথক পথ দুর্ঘটনায় 16 জনের প্রাণহানির খবর।
0: আসছি বিস্তারিত খবরে। কিশোরী মাতৃত্ব ও বাল্যবিবাহ রুখতে পশ্চিমবঙ্গ সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে, এক্ষেত্রে প্রয়োজন হলে পক্স

0: পোক্সো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী 2026 সালের পয়লা জানুয়ারি থেকে মাত্র ছমাসে প্রায় 60,000 টিনেজ ডেলিভারি বা কিশোরী মাতৃত্বের ঘটনা নথিভুক্ত হয়েছে। তার মধ্যে সর্বাধিক মুর্শিদাবাদে 12,847, এরপরই রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, মালদহ, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, নদিয়া সহ একাধিক জেলা। মুখ্যমন্ত্রীর দাবি, সমস্ত ঘটনারই সরকারি নথি রয়েছে, প্রত্যেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট পরিবারের কাছে এক মাসের মধ্যে বয়সের প্রমাণপত্র চাওয়া হবে। যদি দেখা যায় সন্তান প্রসবের সময় মায়ের বয়স 18 বছরের কম ছিল, তাহলে পক্সো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হবে। শুধু স্বামী নন, বাল্যবিবাহে সহযোগিতা করলে কাজী, পুরোহিত, অভিভাবক বা অন্য কোনো সহায়তাকারীর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ওই পরিবারগুলির কেন্দ্র ও রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
1: 18 বছরের ঊর্ধ্বে কোন প্রাপ্তবয়স্ক পুরুষ বাল্য বিবাহ করলে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ 1,00,000 টাকা জরিমানা হতে পারে। বিবাহ সম্পাদনকারী সহায়তাকারী ব্যক্তি সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 1,00,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
2: পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তরের অধীন একাধিক অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যের রাজ্য মন্ত্রিসভার বৈঠক এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্তত 13-14টি শ্রেণীর কর্মীর পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বন দপ্তরের কর্মীদেরও ভাতা বাড়ানো হয়েছে।
1: জন আছেন, তাদের 5,000 টাকা বাড়ানো হলো। সম্প্রসারিকা রয়েছেন, এদের সংখ্যাও 6,291 জন, এদেরও 5,000 টাকা বাড়ানো হয়েছে। মুখ্য সম্প্রশাসক যারা আছেন এমএসকে, তাদের সংখ্যা 327 জন, তাদের 6,000 টাকা বাড়ানো হয়েছে। একাডেমিক সুপারভাইজার, তাদেরও 5,000 টাকা বাড়ানো হয়েছে। 390 কোটি টাকা বাড়তি বছরে যাবে।
2: নতুন এই হার কার্যকর হবে 1 অক্টোবর থেকে। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিশনের কাজ মসৃণভাবে এগোচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বাধীন কমিশন স্বতন্ত্রভাবে কাজ করছে। ইতিমধ্যে দিল্লিতে বৈঠক হয়েছে এবং এই নিয়ে জনশুনানিরও পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, কমিশনের কাজে সরকার হস্তক্ষেপ করবে না। কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার পর যদি ইউসিসি কার্যকর করার সুপারিশ করা হয়, তাহলে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে বিধানসভায় বিল আনা হবে।
0: নির্বাচন কমিশন আজ অসমের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। এছাড়াও তামিলনাড়ুর মাদুরান্তকম ও ধারাপুরম আসন, পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম আসন এবং পুদুচেরির থাট্টানচাভাদি বিধানসভা আসনের উপনির্বাচনের কথাও ঘোষণা করেছে কমিশন। লোকসভা ও বিধানসভা উপনির্বাচনের বিজ্ঞপ্তি বুধবার জারি করা হবে। এ মাসের 16 তারিখ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ভোটগ্রহণ 6 অক্টোবর এবং ভোট গণনা হবে আগামী মাসের 9 তারিখে।
2: দিল্লির সত্যনিকেতনে বহুতল ভেঙে পড়ে প্রাণহানির ঘটনাকে দিল্লি হাইকোর্ট অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে। আদালত জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনার জন্য কেবল সেই বাড়ির মালিক নন, বরং মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লি এবং দিল্লি বিশ্ববিদ্যালয় এর জন্য দায়ী। দিল্লি হাইকোর্ট মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লিকে ঘটনায় সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে। বাড়িটির বৈধ অনুমতি নিয়ে নির্মিত কিনা তাও খতিয়ে দেখতে হবে। এক সপ্তাহের মধ্যে তাদের এক্তিয়ারভুক্ত সমস্ত পেয়িং গেস্ট, আবাসন ও হোস্টেলের একটি সামগ্রিক নিরীক্ষার সম্পন্ন করতে হবে বলেও আদালত জানিয়েছে। দূর দূরান্ত থেকে আসা পড়ুয়াদের জন্য পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় ব্যর্থ হওয়ায় তারা পেয়িং গেস্ট বা ভাড়া বাড়িতে থাকতে বাধ্য হচ্ছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে বাইরে থেকে আসা নথিভুক্ত শিক্ষার্থীর সংখ্যা এবং তাদের থাকার জন্য উপলব্ধ হোস্টেল সুবিধার বিস্তারিত তথ্য জানতে চেয়েছে আদালত। প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধার কাজ আরও জোরদার করার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার, দিল্লি পুলিশ এবং এমসিডির প্রতিনিধিত্বকারী সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে আশ্বস্ত করেছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বহুতল ভেঙে পড়ার ঘটনায় দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানির সময় আদালত আজ এই মন্তব্য করে। আদালত কর্তৃপক্ষকে 10 দিনের মধ্যে এই আবেদনের বিষয়ে তাদের পৃথক জবাব দাখিল করার নির্দেশ দিয়েছে।

0: মামলার পরবর্তী শুনানি চলতি মাসের 25 তারিখ। এদিকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে সত্যনিকেতনে অবস্থিত বাড়িতে ছাত্রদের জন্য একটি পেইং গেস্ট আবাসন ছিল। গতকাল মেরামতের কাজ চলাকালীন সেটি ভেঙে পড়লে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7, আহত 5 জন হাসপাতালে চিকিৎসাধীন, এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন ওই বাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, ডেপুটি কমিশনার, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার সহ এমসিডির 5 জন আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে।
1: উত্তরপ্রদেশের বাগপাতে সড়ক দুর্ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। আজ ভোরে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে তীর্থযাত্রীবাহী একটি পিক আপ ভ্যানকে একটি ট্রেলার ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গিয়ে ধাক্কা খায়। ঘটনাস্থলেই 5 জন প্রাণ হারান। উত্তরপ্রদেশ পুলিশের বিরার জোনের এডিজি আকাশবাণীকে জানিয়েছেন যে পিক আপ ভ্যানটিতে 30 জনেরও বেশি যাত্রী ছিলেন। তারা রাজস্থান থেকে বদায়ুন দিকে যাচ্ছিলেন। শুনছেন দেশ বিদেশের খবর নিয়ে বিশ্ব পরিক্রমা।
0: ভারত ও ফ্রান্সের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছেছে এবং প্রেসিডেন্ট ম্যাক্রোর সক্রিয় উদ্যোগে দুই দেশ বিশেষ কৌশলগত অংশীদারিত্বের পথে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্যারিসে স্বামীনারায়ণ মন্দিরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা সব ক্ষেত্রেই নতুন দিল্লি এবং প্যারিসের বোঝাপড়ার পরিসর ক্রমে আরও বিস্তৃত হচ্ছে।
2: बीते वर्षों में भारत और फ्रांस के संबंध नई ऊंचाइयों तक पहुंचे हैं। मेरे मित्र प्रेसिडेंट मैक्रों के साथ मिलकर दोनों देश एक स्पेशल ग्लोबल स्ट्रेटेजिक पार्टनरशिप बना रहे। टेक्नोलॉजी, एआई और डिफेंस से लेकर स्पेस और क्लाइमेट एक्शन तक हम एक नई गति और नई ऊर्जा के साथ मिलकर के आगे बढ़ रहे हैं। हम 2026 को इंडिया फ्रांस ईयर ऑफ इनोवेशन के रूप में भी सेलिब्रेट कर रहे हैं।
0: দুদেশের সুদীর্ঘ সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে।
2: BAPS के माध्यम से जब अलग अलग देशों में मंदिरों की प्राण प्रतिष्ठा होती है तो वहाँ भारत के प्राचीन विचार और मानवीय मूल्य भी साथ साथ ही जाते हैं। और भारत का विचार कहता है समानम मनः सहचित्तमेषां, अर्थात हमारे मन समान हो, हमारे हृदय साथ जुड़े। इसलिए आज जब फ्रांस में इतना भव्य मंदिर बनकर तैयार हुआ है, ये फ्रांस की विविधता को तो समृद्ध करेगा ही, इससे भारत और फ्रांस के सांस्कृतिक संबंधों को भी ऊर्जा मिलेगी।
1: বিশ্বজোড়া অনিশ্চয়তার পরিমণ্ডলও ভারত ও লাক্সেমবার্গের সম্পর্ক পারস্পরিক আস্থার মজবুত ভিতের উপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আজ নতুন দিল্লিতে এদেশ সফররত লাক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জেভিয়ার বেত্তেলের সঙ্গে বৈঠকে বসেন তিনি। লাক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ওই দেশের অর্থনীতি দপ্তরের মন্ত্রীও ভারত সফরে এসেছেন এবং এই বিষয়টি দুদেশের অংশীদারিত্ব গভীরতর হয়ে চলার তাৎপর্যপূর্ণ প্রমাণ বলে ডক্টর জয়শঙ্কর মনে করেন। এবছরের শুরুর দিকে তার লাক্সেমবার্গ সফরের উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন, সাম্প্রতিক সময়ে দুদেশের নেতাদের মধ্যে একাধিকবার নানান বিষয়ে বৈঠক হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাণিজ্য, বিনিয়োগ এবং আর্থিক সহযোগিতা। এছাড়াও মহাকাশ, ডিজিটাল প্রযুক্তি ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের ক্ষেত্রেও বিস্তৃত সহযোগিতার পরিসর গড়ে তুলতে চায় ভারত ও লাক্সেমবার্গ। কোভিড অতিমারীর সময় থেকে ভারত ও লাক্সেমবার্গের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রেও সহযোগিতা প্রসারিত হয়েছে বলে ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেছেন। সরবরাহ শৃঙ্খল এবং তার বিবিধ তার বিষয়ে ভারত ও ইউরোপের পারস্পরিক বোঝাপড়ায় নতুন মাত্রা জুড়েছে বলে মন্তব্য করে ডক্টর জয়শঙ্কর বলেন, অদূর ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হতে চলেছে আর এই চুক্তির বিষয়টিকে লাক্সেমবার্গ যেভাবে সমর্থন করেছে তা বিশেষভাবে প্রশংসনীয়।
3: It's a great pleasure to welcome you and your delegation to India. Your visit, along with, I believe, your Minister of Economy, reflects the growing, deepening partnership between us. Ours is a very trusted relationship. It is a relationship we've done a lot, where we have the confidence in being able to do even more. And particularly, I think in terms of supply chain resilience, diversification, and now with the free trade agreement ratification, likely in the coming future.
1: লাক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী ভারতের সঙ্গে

0: তাঁর দেশে দৃঢ় সম্পর্কের কথা তুলে ধরেন। আজকে সংঘাতপূর্ণ বিশ্বে শান্তি ফেরাতে ভারতের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।
1: As you said before, we have a good relationship. We have also economic ties. We are building on that. The Minister of Economy has another meeting for the moment where we, I'm sure, will be able to deepen also in the next weeks and months.
0: তিন দিনের সফরে আজই ভারতে এসেছেন লাক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী সেভিয়ার বেত্তেল। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও তিনি বৈঠক করেন। আজই এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আগামী বছর একটি বাণিজ্য প্রতিনিধি দল নিয়ে ফের ভারতে আসার পরিকল্পনা রয়েছে তাঁর।
2: নতুন দিল্লিতে আজ ভারত সফররত লাক্সেমবার্গের অর্থনীতি, ক্ষুদ্র মাঝারি শিল্প, জ্বালানি এবং পর্যটন মন্ত্রী লেক্স রেলেসের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড জিতেন্দ্র সিং। মহাকাশ ক্ষেত্রে অংশীদারিত্ব, বাণিজ্যিক সহযোগিতা নিয়ে তাদের মধ্যে বিশদে আলোচনা হয়েছে। 2022 ফেব্রুয়ারিতে দুদেশের মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। লাক্সেমবার্গের দুটি উপগ্রহ ভারতের পিএসএলভি রকেটে চড়ে মহাকাশে পাড়িও দিয়েছে ইতিমধ্যে। এছাড়া দুই নেতা কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে মত বিনিময় করেন।
0: নতুন দিল্লিতে আজ IMF এর ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বৈঠকে ভারত IMF সম্পর্কে নানান দিক উঠে আসে। ভারত এবং সারা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও তাঁরা মত বিনিময় করেন। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে ভারতের অর্থনৈতিক পদক্ষেপ সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন ক্লার্ক।
2: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন প্রতিরক্ষা ক্ষেত্রে দেশ এখন আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী সিং উল্লেখ করেন 2016 সালে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমে ভারতের অন্তর্ভুক্তির ফলে ব্রাহ্মণ ক্ষেপণাস্ত্রের পাল্লা বা রেঞ্জ বৃদ্ধি হয়েছে। তিনি একে প্রধানমন্ত্রীর সক্রিয় কূটনীতি বা দূরদর্শী নেতৃত্বের ফসল হিসেবে উল্লেখ করেন। অপারেশন সিন্ধুর প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র তার কার্যকারিতা প্রমাণ করেছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীও এর প্রভাবের কথা স্বীকার করেছেন। সরকার সীমান্ত সুরক্ষা জোরদার, সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ, দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলোর সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে।
0: প্রতিরক্ষা বাহিনীর জন্য আরও 1,10,000 কোটি টাকারও বেশি মূল্যের সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে প্রতিরক্ষা ক্রয় পরিষদ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর পৌরোহিত্যে আজ পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। কেনা হবে আধুনিক হালকা হেলিকপ্টার, মেরিন গ্যাস টারবাইন, বিভিন্ন ধরনের যানবাহন ইত্যাদি। এসব সরঞ্জামের 98% কেনা হবে ভারতীয় সংস্থার কাছ থেকে।
2: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বিশ্বের ফার্মেসি হিসেবে দেশের বর্তমান অবস্থানকে আরও সুদৃঢ় করা এবং চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিশ্বমানের গন্তব্য হিসেবে ভারতকে প্রতিষ্ঠিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন। নতুন দিল্লিতে ফার্মা ম্যাক টেক এবং ল্যাবনেটেক্সট এক্সপো 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী গোয়েল চিকিৎসার বাইরেও স্বাস্থ্য পরিষেবার ক্রমবর্ধমান গুরুত্বের উপর আলোকপাত করেন।
3: Make sure we are very high quality, zero compromise on quality, and ensure not only that every Indian gets high quality healthcare, but we provide wellness and healthcare to the world from India, on Indian machines, on Indian equipment, using Indian consumables, administering Indian drugs and pharmaceuticals, giving patient care by Indian doctors.
0: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বেসরকারীকরণ হচ্ছে বলে চাউর হওয়া খবর খারিজ করে দিয়েছেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। তবে সরকারের মহাকাশ নীতি অনুযায়ী বেসরকারি ক্ষেত্রেও মহাকাশ সংক্রান্ত গবেষণা অভিযানে সামিল হচ্ছে বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন। ইসরোর জন্য বাজেট বরাদ্দ কমানো হচ্ছে বলে ওঠা অভিযোগকেও তিনি মান্যতা দেননি। বেঙ্গালুরুতে আজ CII আয়োজিত স্পেস এক্সপোর্ট ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
4: ISRO is not private. ISRO is a government organization and we are working, it's a government investment and we are working there. One of the mandates to InSpace, ISRO and NCL is to grow the space ecosystem. With respect to the budget, whatever ISRO needs per year, government is allotting. There is no shortage of budget.
2: নাসার চন্দ্রভিত্তিক কর্মসূচিতে ভারতকে পাশে চায় আমেরিকা। এ বিষয়ে মার্কিন মহাকাশ সংস্থা ইসরোকে ইতিমধ্যে আমন্ত্রণ জানিয়েছে বলে উল্লেখ করেছেন ভারতে কর্মরত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গড়। বেঙ্গালুরুতে স্পেস এক্সপোর্ট মঞ্চে আজ এ কথা বলেছেন তিনি। মহাকাশ ক্ষেত্রে কর্মরত ভারতীয় স্টার্ট আপগুলির জন্য আমেরিকার বাজার খোলা রয়েছে বলে জানিয়েছেন ওদেশের রাষ্ট্রদূত।
0: ঢাকায় আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী জনপ্রশাসন সংক্রান্ত উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহর সঙ্গে বৈঠক করেন ওই দেশে কর্মরত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মানুষে মানুষে সংযোগের বিষয়টি দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি এবং আলোচনা আবর্তিত হয় মূলত তাকে ঘিরেই।

0: পারস্পরিক আস্থার মঞ্চে নতুন দিল্লি ও ঢাকার সম্পর্ক এগিয়ে চলবে বলে উভয় পক্ষই মনে করে। শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপী আজ জানিয়েছেন, তেল বিপণন সংস্থাগুলিকে শহর ও গ্রাম উভয় এলাকাতেই অবিলম্বে এলপিজি রিফিল বুকিংয়ে সংশোধিত 25 দিনের সময়সীমা সমানভাবে কার্যকর করার জন্য কেন্দ্র নির্দেশ দিয়েছে। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, এলপিজি সরবরাহের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতির উন্নতি, সেই সঙ্গে রিফিল সংক্রান্ত চাহিদার উল্লেখযোগ্য হ্রাসের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের বিধিনিষেধ শিথিল করার এই সিদ্ধান্ত। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে এলপিজি সরবরাহের ওপর চাপের কারণে এতদিন রিফিল বুকিংয়ের সময়সীমা শহরাঞ্চলে 25 দিন এবং গ্রামাঞ্চলে 45 দিন ছিল।
0: ইরান মার্কিন সংঘাতের প্রেক্ষিতে পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকা অঞ্চলে বসবাসরত 1 কোটি ভারতীয় নাগরিকের স্বার্থ রক্ষা, ওই অঞ্চলের সঙ্গে বাণিজ্য সংযোগ প্রসারিত করা এবং জ্বালানি ও সার সরবরাহ বজায় রাখার বিষয়ে ভারত সরকার ধারাবাহিকভাবে প্রয়াসী বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়া দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে একটি পরামর্শ কমিটির বৈঠকে পৌরোহিত্য করেন তিনি।
1: হরমুজ প্রণালীর বাইরেও নতুন একটি জল পরিসরে ভিনদেশি জাহাজের আনাগোনা নিয়ন্ত্রিত করার উদ্যোগ নিয়েছে ইরান। তেহরানের পক্ষে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই জানিয়েছেন, এ সংক্রান্ত ঘোষণা হবে শীঘ্রই। এই পরিসরে ইরানের সঙ্গে বোঝাপড়া ছাড়া কোন জাহাজ প্রবেশ করলে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেবে তেহরান। মার্কিন নৌবাহিনী যে পরিসরে অবরোধ তৈরি করে রেখেছে, সেই সীমানা থেকে শুরু হয়ে এই নিয়ন্ত্রিত জল পরিসর বিস্তৃত থাকবে পারস্য উপসাগরের বেশ কিছু এলাকা পর্যন্ত।
0: ইরান জানিয়েছে যে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে নিরাপদ চলাচলের জন্য একটি অস্থায়ী পথ নির্ধারণের বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তেহরানে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসলাম বাঘাই বলেন, পথ নির্ধারণের বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতাটি আগামী দিনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার কাছে নথিভুক্ত করা হবে। এই জলপথে নিরাপত্তাহীনতাকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের ফল বলে তিনি মনে করেন।
1: সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বিভিন্ন প্রদেশে বিমান ও ক্রুজে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ জানিয়েছে হুতি গোষ্ঠী। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, সৌদি আরব আল জাওফ, আল বায়দা, মারিব, তাইজ প্রদেশ লক্ষ্য করে আজ একাধিক বিমান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া দাবি করেছেন, তারা উত্তরাঞ্চলীয় আল জাওফ প্রদেশের খাবওয়া আশ শাফ জেলায় সৌদি আরবের একটি CH-4 নজরদারি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছেন। এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী বিবৃতিতে জানিয়েছে, দিনের শুরু দিকে তাদের যুদ্ধ বিমানগুলো মধ্যাঞ্চলীয় আল বায়দা প্রদেশে হুতিদের অবস্থান লক্ষ্য করে 13টি হামলা চালায়। আজ আল জাও প্রদেশে সরকারি বাহিনী নতুন করে অভিযান শুরু করেছে এবং প্রাদেশিক রাজধানী আল হাজমের পূর্বে হুতি নিয়ন্ত্রিত আল লাবানাতে সামরিক ঘাঁটির দিকে অগ্রসর হচ্ছে।
0: রাশিয়ার সঙ্গে সংঘাত দূর করার ক্ষেত্রে এলাকা ও সীমানার সুনির্দিষ্টকরণ একটি প্রাথমিক শর্ত বলে জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের সামরিক শক্তি এবং স্বার্থ সুনিশ্চিত রাখাও বড় একটি বিষয় বলে বার্তা দিয়েছেন তিনি। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পশ্চিমী দুনিয়ার উদ্যোগকে জেলেনস্কি স্বাগত জানিয়েছেন। গতকাল কিয়েভে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
1: উত্তর কোরিয়ার নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে নতুন একটি ডেস্ট্রয়ার। গতকাল ওনসান বন্দরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন জানিয়েছেন, উত্তর কোরিয়াকে নিশানা করে শত্রু কোনো দেশ পারমাণবিক বা অন্য ধরনের হামলা চালালে তার প্রত্যুত্তর দিতে বিশেষ ভূমিকা নেবে 5,000 টন ওজনের নতুন এই রণতরী, যার নাম ক্যাং কন। তবে এই রণতরীতে পরমাণু অস্ত্র থাকবে কিনা সেই বিষয়টি নিয়ে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কিছু বলেনি।
0: পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশে দুটি পৃথক পথ দুর্ঘটনায় 16 জনের মৃত্যু হয়েছে, আহত 70 জনেরও বেশি। পাঞ্জাবের সর্দারগড় এলাকায় বিয়ে বাড়ির যাত্রী বোঝাই একটি ট্রাক্টর ট্রলির সঙ্গে একটি ট্রেলারের সংঘর্ষে 7 জন প্রাণ হারিয়েছেন, আহতদের 5 জনের অবস্থা সংকটজনক। অন্যদিকে সিন্ধের জ্যাকোবাবাদে লাহোরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খাওয়ায় 9 জন প্রাণ হারান। এই দুর্ঘটনায় আহত 4 জনের অবস্থা আশঙ্কাজনক।
1: COP31 শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে আজ আজারবাইজানের রাজধানী বাকুতে 4th রাষ্ট্রসংঘ জলবায়ু সপ্তাহের সূচনা হল। এই উপলক্ষে আলোচনার জন্য সমবেত হয়েছেন বিভিন্ন দেশের সরকার এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং জলবায়ু বিশেষজ্ঞরা। এরই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে UNFCCC সম্মেলন।
0: নেপাল তিব্বতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 1,400 কাছাকাছি পৌঁছে গেছে। নিখোঁজদের খুঁজে তল্লাশি চলছে এখনও। নেপালের 11টি জলবিদ্যুৎ প্রকল্পের 919 জন কর্মীর সঙ্গে গত সন্ধ্যা

0: অনুষ্ঠিত আইটিএফ মেন্স ওয়ার্ল্ড ট্যুর M15 টুর্নামেন্টে ভারতের করণ সিং পুরুষদের সিঙ্গলসে খেতাব জয় করেছেন। করণের কেরিয়ারের এটি চতুর্থ এবং 2026 মরশুমের তৃতীয় শিরোপা জয়। হার্ডকোর্টে ফাইনালে নিউজিল্যান্ডের পঞ্চম বাছাই আইজ্যাক ব্রেফটকটকে 7-5, 7-6 সেটে তিনি পরাজিত করেন।
1: আগামী 3 অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলা ঐতিহাসিক ভারত ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের প্রস্তুতি নিয়ে নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার কাফু। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে।
0: এবার দৃষ্টিকোণ। কবি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ।
2: যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব।
3: বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সুনীল গঙ্গোপাধ্যায় 1934 সালের 7 সেপ্টেম্বর ফরিদপুর জেলার মাদারীপুরে তিনি জন্মগ্রহণ করেন। সুনীল গঙ্গোপাধ্যায় একাধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, সম্পাদক এবং সাংবাদিক। তিনি আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ পরবর্তী পর্যায়ের অন্যতম জনপ্রিয় কবি।
4: ভ্রূপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে, সুগন্ধের সঙ্গ পাব দ্বিপ্রহরে বিজন ছায়ায়। আহা, কি শীতল স্পর্শ হৃদয়ে ললাটে! আহা চন্দন চন্দন, দৃষ্টিতে কি শান্তি দিলে! চন্দন চন্দন, আমি বসে থাকব দীর্ঘ নিরালায়।
3: জন্মদিনে সুনীল বললেন বিশিষ্ট কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
5: আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর কবিতা অসাধারণ। একটা সময় সে এত রিফ্রেশিং সমস্ত কবিতা, ভ্রূপল্লবে ডাক দিলে আমি যাব চন্দনের বনে, বা মৃত্যু মায়ের কণ্ঠ পরস্পর বিপরীত দিকে ছুটে যায়, কিংবা এমনও তো হয় কোনোদিন পৃথিবী বান্ধবহীন তুমি যাও রেল ভিড়ে একা, সেসব কবিতা আমরা তখন সবয়সী হয়েও আমাদের মুখস্থ থাকত, এত ভালো লিখত, মনকে ছুঁয়ে যেত, একটা সত্তায় নাড়া দিত। তো আস্তে আস্তে যেটা হলো সেটা হচ্ছে সুনীলের গদ্যের গল্প উপন্যাসের চাহিদা বাড়তে লাগলো, ভীষণ জনপ্রিয় হতে লাগলো আস্তে আস্তে। তো সেই ঝোঁকটা ওর কবিতা থেকে খানিকটা শিফটেড হয়ে গিয়েছিল। যদিও কবিতাই ছিল ওর বরাবর, বলতো আমি মূলত কবি, তা সত্ত্বেও প্রচুর গদ্যকে লিখতে হয়েছে।
3: স্মৃতিচারণে সুনীল জায়া স্বাতী গঙ্গোপাধ্যায়।
6: আমি যদিও কবিতার বোধ্যা সেইভাবে নই, কবিতা লিখি না তো আমি, কিন্তু টানতে বছর লেখা সেটা কি বলবো, ভালো তো লাগতো। তবে একটা কথা ছিল যে অনেক সময় বই নিয়ে বসে পড়ছি, এটা যে হতো তা সবসময় হয়নি। আরো একটা ব্যাপার যে ওর নাম হবার সঙ্গে সব ব্যস্ততা কেমন বেড়ে গেল, আমারও বই পড়াটা বেশ কমে গেল।
3: কথা ও কবিতা পাঠে বিশিষ্ট আবৃত্তিকার সৌমিত্র মিত্র।
7: সুনীল দার অনেক আগেকার একটি কবিতা বেশ কিছুদিন ধরে মাথায় ঘুরছে। কবিতাটি আমি আজ থেকে প্রায় 40 বছর আগে বলতাম। ভোরবেলার বৃষ্টি একজন সাক্ষী চেয়েছিল, তাই আমি হঠাৎ ঘুম থেকে ভেঙে বাইরে আসি। বারান্দার সামনে ব্রিজ, একটাও মানুষ নেই, মাথার মধ্যে নেশার মতন বৃষ্টির শব্দ, দূরে ছানার জলের মতো হালকা নীল আলো। এই যে দৃশ্য, আমি কি এর যোগ্য? পৃথিবীতে জন্মেছি বলেই কি আমি সুন্দরের অংশভাগ পাবার অধিকারী?
3: ভাষাবিদ পবিত্র সরকার।
8: হয়তো ভেবেছিলেন এই জীবনটাই আমার ঠিক আছে, অর্থাৎ আমি সাহিত্য একাডেমির কাজ তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে করতেন বা যে কোনো সংগঠনের কাজ, তো বুঝেছিলেন যে

0: হ্যাঁ আমি দেখি আমি কতটুকু কি করতে পারি। আমার হ্যাঁ একটা কবি সত্তা আছে, একটা লেখক সত্তা আছে, সৃষ্টিশীল সত্তা আছে, তার জন্য আমার যে সময় দেওয়া, অর্থাৎ তার নিজের সৃষ্টিকে তিনি অবহেলা করেছেন বা হেলা ফেলা করে লিখেছেন এইটা বলা সম্ভব আমার পক্ষে অন্তত নয়। কিন্তু তাতেও মনে হয়েছে তার যে আমি আমার এই সীমানাটুকুর মধ্যে থাকব না।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। পশ্চিমবঙ্গে কিশোরী মাতৃত্ব ও বাল্যবিবাহ রুখতে প্রয়োজনে পক্সো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
2: পশ্চিমবঙ্গে দুটি বিধানসভা আসন সহ দেশের বিভিন্ন প্রান্তে একটি লোকসভা ও পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট নেওয়া হবে 6 অক্টোবর, ভোট গণনা 9 অক্টোবর।
1: দিল্লির সত্যনিকেতনে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7, বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরপ্রদেশের বাগপথে সড়ক দুর্ঘটনায় 12 জনের প্রাণহানি।
2: নতুন দিল্লিতে ভারত সফররত লাক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী জেভিয়ার বেত্তেলের সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের বৈঠক।
1: ইসরোর বেসরকারীকরণ হচ্ছে বলে চাউর হওয়া খবর খারিজ করে দিয়েছেন সংস্থার চেয়ারম্যান ভি নারায়ণন।
2: হরমুজ প্রণালীর বাইরে নতুন একটি জলপরিসরে ভিনদেশি জাহাজের আনাগোনা নিয়ন্ত্রিত করতে উদ্যোগী ইরান প্রণালীর মধ্য দিয়ে নিরাপদ চলাচলের অস্থায়ী পথ নির্ধারণের বিষয়ে ওমানের সঙ্গে তেহরানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
1: ইয়েমেনের বিভিন্ন এলাকায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য সৌদি আরবকে কাঠগড়ায় তুলল হুথি গোষ্ঠী।
2: পাকিস্তানে দুটি পৃথক পথ দুর্ঘটনায় 16 জনের প্রাণহানির খবর।
1: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই, নমস্কার।
2: নমস্কার।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন জ্ঞান বিজ্ঞানের আসর।
4: আমাদের দেশে প্রতি বছর 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পালিত হয় জাতীয় পুষ্টি সপ্তাহ। সেই উপলক্ষে আমাদের প্রতিনিধি অঙ্কুর ভৌমিক কথা বলেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর মৌসুমী শিকদারের সঙ্গে, বিষয় নিউট্রিজেনোমিক্স।
5: পুষ্টিবিজ্ঞান এখন শুধু খাদ্যের পুষ্টিগুণ, দেহ গঠনে তার প্রয়োজনীয়তা বিষয়ক চর্চার মধ্যে সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক গবেষণা এবং জিন তত্ত্বের মিশেলে পুষ্টিবিজ্ঞানের পরিব্যাপ্তি এক অন্য মাত্রা লাভ করেছে। এ বিষয়ে সরাসরি কথা বলে নেব অধ্যাপিকা গবেষক ডক্টর মৌসুমী শিকদারের সঙ্গে। পুষ্টিতত্ত্ব এবং জিন তত্ত্ব, এই দুটির মিশেল ঠিক কিভাবে সম্ভব?
6: আমরা খাবার খাই আমাদের জীবন ধারণের জন্য, সুস্থ থাকার জন্য, রোগ প্রতিরোধের জন্য, এবং আমরা বহুদিন ধরে এটা জানি যে আমাদের বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য সুষম খাদ্যের প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটাও জানি যে আমরা প্রত্যেকে হয়তো একই রকম খাবার খাই, কিন্তু তাতেও কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রে যে রিয়াকশন বা ফুডটা কিভাবে প্রসেস হচ্ছে সেটা কিন্তু আলাদা। এবং এখানেই আসে এই যে আলাদা প্রসেস, একই খাবার খাচ্ছি কিন্তু তার প্রভাব বা রিয়াকশন অনেকের ক্ষেত্রে আলাদা, তার জন্য কিন্তু আমাদের জিন দায়ী। এবং এখানে আমি আসছি দুটি কথায়, নিউট্রিজেনেটিক্স এবং নিউট্রিজেনোমিক্স। প্রথম যে কথাটি নিউট্রিজেনোমিক্স, এর বিষয় হলো আমাদের খাদ্য, যেই খাদ্য আমরা গ্রহণ করছি সেই খাদ্য কিভাবে আমাদের জিনের কার্যক্রম বা অভিব্যক্তিকে প্রভাবিত করে, অর্থাৎ যেই খাবার আমরা খাচ্ছি সেটা আমাদের জিন এক্সপ্রেশনকে কিভাবে প্রভাবিত করে, সেটা হচ্ছে নিউট্রিজেনোমিক্স। এবং নিউট্রিজেনেটিক্স অন্য যে টার্মটি, সেটির বিষয় হলো একজন মানুষের জিনগত পার্থক্যের কারণে কিভাবে নির্দিষ্ট খাবারের প্রতি তার শরীরের প্রতিক্রিয়া নির্ধারিত হয়। তাহলে নিউট্রিজেনোমিক্স হচ্ছে যে খাবার কিভাবে আমাদের জিনকে প্রভাবিত করতে পারে, এবং নিউট্রিজেনেটিক্স হচ্ছে একজন মানুষের জেনেটিক গঠন কিভাবে একটি খাবারের উপাদানকে প্রসেস করবে সেটার বিষয়। এইটা হচ্ছে, যদি ইংলিশে বলি, দিজ আর দ্য টু সাইডস অফ দ্য সেম কয়েন। একটা খাবারের উপর জিনের প্রভাব এবং একটা হচ্ছে জিনের ওপর খাবারের প্রভাব। এবং এর উৎপত্তিটা কোথায়? আমরা জানি যে

0: হিউম্যান জেনোম প্রজেক্ট এক বিরাট বড় গবেষণা, মেবি যে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিসার্চ ওয়ার্কস অফ দিস সেঞ্চুরি। কাজটি শুরু হয়েছিল 1990 সালে এবং এটি সম্পূর্ণ হয়েছিল 2003 সালে, এবং মানুষের জেনোমিক ডিএনএ ব্লু প্রিন্টটা সেটা প্রকাশিত হয়েছিল 2004 সালে। এবং এই 2004 সালে যেখানে জিন ম্যাপিং হয়েছে, হিউম্যান জেনোম জিন ম্যাপিং করে সেখানে দেখা গেছে 99.9% অফ দ্য জিন অফ অল হিউম্যান ইন্ডিভিজুয়ালস আর সেম, কিন্তু ভেরিয়েশনটা মাত্র 0.01%, দ্যাট ইজ 0.01%। এবং এই যে ডিফারেন্সটা 0.01% ইন দ্য জেনেটিক মেকআপ অফ ডিফারেন্ট পিপল, এই কারণে কিন্তু আমাদের বিভিন্ন জনের রিয়াকশন বা প্রতিক্রিয়া, বিভিন্ন ধরনের খাদ্যের প্রতি পরিবেশগত স্ট্রেসের যে রিয়াকশনটা সেইটা কিন্তু আলাদা, ওই শুধুমাত্র 0.01% ডিফারেন্স ইন দ্য জিন সিকোয়েন্স। এখন আমরা জানি যে আমরা বিভিন্ন খাবার খাই, তাতে বিভিন্ন রকমের উপাদান আছে, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস যেগুলো আমাদের শক্তি দেয়, যেমন কার্বোহাইড্রেট, এনার্জি, ফ্যাট, প্রোটিনস এক্সেট্রা। আর মাইক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে বিভিন্ন ভিটামিন এবং খনিজ পদার্থ, যেগুলো কিনা আমাদের বিভিন্ন মেটাবলিক কাজকর্ম করতে হেল্প করে। সুতরাং এই যে বিভিন্ন খাবার দেখা গেছে গবেষণায়, বিভিন্ন খাবার বহুদিন ধরে খেলে তারা কিন্তু এই জিনের কিছু পরিবর্তন করতে পারে, এবং সেই জিনের পরিবর্তন ঘটালে জিন যেরকম চেঞ্জ হয়, সেরকম জিন যেহেতু ট্রান্সক্রিপশন করে এমআরএনএ তৈরি করে, এমআরএনএ থেকে বিভিন্ন রকমের প্রোটিন তৈরি করে। আমরা জানি যে প্রোটিন হচ্ছে এনজাইম বা উৎসেচক, এবং এই উৎসেচকের ওপরে আমাদের যে শরীরের যে মেটাবলিজম, যে বিপাকক্রিয়া, সেইটা চলে, এবং এর ফলে বিভিন্ন ধরনের বিপাকজনিত সাবস্টেন্স যেগুলো উৎপন্ন হয়। এবং এই যে প্রসেসটা, এই যে বিভিন্ন উপাদান, তারা কিন্তু বিভিন্নভাবে জিনের পরিবর্তন এবং আমাদের পুরো রিয়াকশন, মেটাবলিক রিয়াকশনটাকে পরিবর্তিত করতে পারে। যেমন আধুনিক জীবনে আমরা জানি যে এরকম খাদ্য উপাদান, এবং স্পেশালি পোস্ট কোভিড টাইমে আমরা দেখেছি যে অনেকেই আমরা ধরুন কাঁচা হলুদ, কাঁচা রসুন এগুলো খাই, কারণ এদের মধ্যে কিছু উপাদান আছে যেগুলো শরীরের পক্ষে ভালো। যেমন কাঁচা হলুদে থাকে কারকিউমিন, কাঁচা রসুনের মধ্যে থাকে অ্যালিসিন। দেখা গেছে এরা কিন্তু ওরকম জিন লেভেলে পরিবর্তন করে ওদের একটা সাংঘাতিক রকমের অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি কার্সিনোজেনিক এবং অনেক অনেক এরকম এফেক্ট আছে। এবং স্টাডি করে দেখা গেছে, যেমন এই যে হিউম্যান জেনোম কাজের জন্য আমরা জানি যে আমাদের ক্রোমোজোম ম্যাপিং হয়েছে, এবং জানি যে স্থূলতার জন্য যেই জিন দায়ী সেটা হচ্ছে FTO, তারপরে APOE জিন। এই জিনটা কাজ করে হচ্ছে মানুষের কোলেস্ট্রলের মেটাবলিজমের জন্য, কারকিউমিন বা এই যেটা বললাম অ্যালিসিন বা এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফাইটোকেমিক্যাল, এবং যে বিভিন্ন খাবার খাই তাতে যে অ্যান্টি অক্সিডেন্ট আছে, তারা কিন্তু তাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি দিয়ে আমাদের জিনকে প্রভাবিত করে। আর এইগুলোর খুব বেশি গুরুত্ব আছে আজকাল যেগুলো আমরা শুনি যে সাপ্লিমেন্টস সাচ অ্যাজ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফাইটোকেমিক্যাল, অ্যান্টি অক্সিডেন্ট। তার সঙ্গে একটা নতুন একটি কথা, সেটা আমরা জানি যে সেটা হচ্ছে নিউট্রাসিউটিক্যাল। নিউট্রাসিউটিক্যাল হচ্ছে প্রত্যেকটি খাবারের মধ্যে কিছু ভালো উপাদান আছে, সেই ভালো উপাদানগুলোকে এখন ট্যাবলেট বা ক্যাপসুল আকারে পাওয়া যায়। এবং এই যে আমি যে কথাগুলো বলছি যে এই যে খাবারগুলি সেগুলো যে জিনকে পরিবর্তন করে, জিনকে পরিবর্তন করে পুরো আমাদের বিপাকক্রিয়ার পরিবর্তন করে, এইগুলোর ওপর প্রচুর গবেষণার কাজ হয়েছে। এবং জিন ম্যাপিং এ দেখা গেছে এই অনেকগুলি খাবার তারা কিন্তু এক একটি জিনকে নির্দিষ্টভাবে পরিবর্তন করতে পারে, এবং এটাকে বলা হয় SNP, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। এই সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম এর জন্য এই বিভিন্ন খাবার তারা প্রভাবিত করে একটি জিনকে, ফলে তারা বিভিন্ন অন্যভাবে কাজ করে। এবং যখন কেউ খাবার খাচ্ছে, দুটি মানুষ যখন একই খাবার খায়, তখন কিন্তু তাদের জনের মধ্যে প্রভাব যেটা হয়, যেটা আমরা দুরকম প্রভাব দেখি, তার কারণ হচ্ছে তারা দুরকম ভাবে তাদের একই জিন কিন্তু তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে।
1: আমরা যেই পুরনো ধারণা।

0: গুলো নিয়ে চলতাম, যেমন সুষম খাদ্য অর্থাৎ ব্যালেন্স ডায়েট, সেইগুলোর জায়গা এখন ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে?
1: সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট এখনো আমাদের প্রয়োজন। এই যে সুষম খাবার বা ব্যালেন্স ডায়েটের কনসেপ্টটা হয়েছিল, আগের যে স্টাডিগুলো হয়েছিল এই স্টাডিগুলো বেস ছিল অন এপিডেমিওলজিক স্টাডিজ, যেখানে বহু মানুষের উপর সার্ভে করে একটা ইন জেনারেল একটা ডায়েটারি প্যাটার্ন সাজেস্ট করা হয়েছিল, যেটা কিনা সঠিক। তার কারণ আমরা জানি যে 99.9% মানুষের জিন মেকআপ সেম, সুতরাং আমরা ধরে নিতে পারি 99.9% অফ দ্য পপুলেশন তারা কিন্তু একটি সুষম ডায়েটের যে উপাদানগুলো আছে তার জন্য তারা একইভাবে রিয়াক্ট করবে। সুতরাং এই যে আগে ব্যালেন্স ডায়েট, সেই ডায়েটের কনসেপ্টটা একদম সঠিক। এটা হচ্ছে বহু মানুষের কথা ভেবে এইটা করা হয়েছিল, এটা কিন্তু এখনো সঠিক। কিন্তু এখন যেহেতু আমাদের বর্তমান গবেষণা এবং এই যে নানান ভাবে আমরা বিজ্ঞানে অনেক রকম অগ্রগতি করেছি, আমাদের স্টাডি মেকানিজম এবং বহু জিনিস আমরা জানি, নতুন নতুন জিনিস আমরা আবিষ্কার করছি, সেখানে কিন্তু এই জিনিসগুলোতে আমরা এখন আরো ব্যক্তিগত, আগে যে ছিল বহু মানুষের জন্য সেম, এখন এগুলো চলে আসছে আমরা যে নির্দিষ্ট ভাবে পার্সোনালাইজ নিউট্রিশনের কাছে, দ্যাট ইজ একজন মানুষের জন্য একটা ডায়েট যেটা কিনা সেই মানুষকে বেনিফিট করবে। আগের কনসেপ্টটা ছিল ওয়ান ডায়েট উইল ফিট অল পিপল, কিন্তু এখন যে কনসেপ্টটা সেটা হচ্ছে নট ওয়ান ডায়েট ইজ সুটেবল ফর অল পিপল। সো সেখান থেকে আসছে কনসেপ্ট অফ পার্সোনালাইজ নিউট্রিশন। একজন মানুষের তার জিনের গঠন, সে কোন পরিবেশে আছে, তার স্বাস্থ্যের অবস্থা কি, তার পারিপার্শ্বিক অবস্থা কি, সে কোন এনভায়রনমেন্টে আছে, তার গাট মাইক্রোবায়োমের কি অবস্থা, তার সেই পুরো জিনিসটার উপর নির্ভর করবে সে তার পুষ্টি বা খাদ্যের উপাদানগুলো সে কিভাবে সে ব্যবহার করবে বা সেগুলো কিভাবে সেগুলো তার মেটাবলিজম হবে সেগুলো আমরা বুঝি। তাহলে সেখান থেকে এই যে জিনের প্রভাব খাদ্যের ওপর এবং খাদ্যের প্রভাব জিনের ওপর, সেই যে কনসেপ্টটা নিউট্রিজেনোমিক্স এবং নিউট্রিজেনেটিক্স এর থেকে উঠে আসছে একটা নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে পার্সোনালাইজ নিউট্রিশন। যে একজন মানুষের সব থেকে ভালো হেলথ কন্ডিশন বা হেলথটা মেনটেন থাকবে যদি তাকে পার্সোনালাইজ নিউট্রিশন দেওয়া যায়, এবং তার জন্য দেখতে হবে আমাদের তার জিন, তার পারিপার্শ্বিক অবস্থা, তার শারীরিক অবস্থা, তার নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, তার গাট মাইক্রোবায়োম এবং আরো মেটাবলিক কন্ডিশন কি আছে তার উপর নির্ভর করে এইগুলো দেখা হয়।
0: জনসম্প্রদায়ের কাছে এই নিউট্রিজেনেটিক্স বা নিউট্রিজেনোমিক্স কিভাবে পৌঁছে দেওয়া যায়?
1: দেখুন, এই নিয়ে তো গবেষণা অনেক হচ্ছে, কিন্তু সেই গবেষণার কথা এখনো সেইভাবে প্রচার পায়নি, কিন্তু আস্তে আস্তে এগুলো হচ্ছে। আমাদের বুঝতে হবে যে নিউট্রিজেনোমিক্স এবং নিউট্রিজেনেটিক্স এ যে সমস্ত টেকনিক গুলো ইউজ করা হয়, যেটা ইংরেজিতে বলি নিউট্রিজেনোমিক্স ইজ অ্যান ওমিক সায়েন্স, যেটা আমরা এখন জানি ওমিক সায়েন্স, এবং তার মধ্যে কি আছে জেনোমিক্স, প্রোটিওমিক্স, মেটাবোলোমিক্স এবং গাট মাইক্রোবায়োম, এবং যেগুলো নতুন নতুন কনসেপ্ট। এবং জেনোমিক স্টাডি করার জন্য প্রচুর টেকনিক্স ইউজ করা হয় বা অন্য যে টেকনিক্স গুলো, সেগুলো সমস্ত খরচ সাপেক্ষ, সেইগুলো আমাদের দেশে এখনো হয়নি, এবং তার সঙ্গে বহু এথিক্যাল ইস্যুও জড়িয়ে আছে। মানুষ চায়, বিদেশেও যে গবেষণা হচ্ছে সেখানে মানুষ চায় যে এগুলোর প্রসার ঘটুক, কিন্তু এইগুলোর সঙ্গে এখনো কিভাবে সেই প্রসারটা ঘটবে সেটা ঠিক হয়নি। আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের এই ধারণাগুলো আমরা পাচ্ছি, এবং সেগুলো কোনো একটা খাবার খেলে কোনো একটা রোগের প্রতিরোধ হয় সেটা আমরা যেমন জানি, তার বৈজ্ঞানিক ভিত্তি সেগুলো এখন প্রতিষ্ঠিত হচ্ছে বিভিন্ন স্টাডির মধ্যে দিয়ে। এবং সেই প্রচুর এরকম স্টাডি হয়েছে, এই যে জিনের এক্সপ্রেশন সেটা কি কি খাবার কিভাবে নির্ধারিত হয় বিভিন্ন ধরনের রোগে, যেমন ক্যান্সার, ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, তারপরে ওবেসিটি, এগুলোর ওপর কাজ হচ্ছে সেগুলো আমরা জানি। প্রচার অতি অবশ্যই দরকার, ভবিষ্যতের জন্য খুবই প্রয়োজন, কিন্তু এইগুলো ব্যয় সাপেক্ষ, এবং এইগুলো করার জন্য শুধু ব্যয় নয় অনেক রকম এথিক্যাল কনসিডারেশন প্রয়োজন। আগে আমাদের দেখে নিতে হবে সেগুলো কিভাবে নিষ্পত্তি করা যায়।
0: পার্সোনালাইজড নিউট্রিশন একটু যদি সবিস্তারে বলেন।
1: পার্সোনালাইজড নিউট্রিশন, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা উঠে এসেছে আমাদের যে নিউট্রিজেনেটিক্স এবং নিউট্রিজেনোমিক্স এই কনসেপ্ট গুলোর থেকে, তাহলে আমরা এই দুটো টার্ম থেকে বা এই দুটো বিষয় থেকেই

0: শিক্ষা নিতে পারি যে ভবিষ্যতের পুষ্টি বিজ্ঞান হবে আরো ব্যক্তি কেন্দ্রিক। একজন ব্যক্তির যেটা বললাম শারীরিক অবস্থা, তার যে বিপাক ক্রিয়া মানে মেটাবলিজম, মেটাবলিক প্যাটার্ন, তার কোনো রোগ আছে কিনা এবং সে কোন পরিবেশে থাকে, তার স্ট্রেস লেভেল কি, তার ঘুম ঠিক মতো হয় কিনা এবং তার গাট মাইক্রোবায়োম, গাটে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়ার কিরকম আছে তার ওপর নির্ভর করে তৈরি হবে এই পার্সোনালাইজড নিউট্রিশন প্ল্যান, যেটা যে নিজের মতন। তাহলে এই পার্সোনালাইজড নিউট্রিশন, দ্য রাইট ডায়েট ফর দ্য রাইট পার্সন, এটা হবে ব্যক্তি কেন্দ্রিক। এবং এখন যে ডায়েট আমরা ফলো করি জেনারেলাইজড ডায়েট, দ্যাট ইজ গুড ফর মেনি নাম্বার অফ পিপল, এবং পার্সোনালাইজড নিউট্রিশন হচ্ছে দ্য রাইট ডায়েট ফর দ্য রাইট পার্সন। একজন মানুষের কিরকম কি জিনিস প্রয়োজন তার শারীরবৃত্তীয় বা অন্য প্রয়োজন অনুযায়ী সেই মতন একটা ডায়েট প্ল্যান।
1: জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শুনছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর মৌসুমী শিকদারের সাক্ষাৎকার। আজকের বিষয় ছিল নিউট্রিজেনোমিক্স। তার সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভৌমিক।
2: এতক্ষণ শুনলেন জ্ঞান বিজ্ঞানের আসর। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: বাংলা সংবাদ। আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ আজ সেনাবাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূলধনী সরঞ্জাম ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আঞ্চলিক পরিষদগুলি জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশন আজ পশ্চিমবঙ্গের 2টি, তামিলনাড়ু 2টি, পণ্ডিচেরির 1টি বিধানসভা কেন্দ্র ও আসামের নওগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ সরকার কিশোরী মাতৃত্ব এবং বাল্যবিবাহ রুখতে কঠোর অবস্থান গ্রহণ করেছে। মহালয়ার দিন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হবে এবছরের শারদীয়া দুর্গোৎসবের। বিশ্ব চ্যাম্পিয়ন শীতল দেবী বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের মহিলাদের কম্পাউন্ড বিভাগের ফাইনালে পৌঁছে দেশের জন্য পদক সুনিশ্চিত করেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা ডিএসি আজ সশস্ত্র বাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূল্যের মূলধনী সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পরিষদের এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর জন্য রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় এবং পরমাণু হামলা মোকাবেলায় ব্যবহৃত রেকি ভেহিকেল, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবং সর্বত্র ব্রিজ সিস্টেম। এদিকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টারের যুদ্ধ ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মোট অনুমোদিত সরঞ্জামের 98% ভারতীয় শিল্প সংস্থাগুলির কাছ থেকে সংগ্রহ করা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন, দেশের প্রতিরক্ষা নীতিতে আমূল পরিবর্তন এসেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর এবং আত্মবিশ্বাসী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে শ্রী সিং বলেন, 2016 সালে ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম বা এমটিসির আরির সদস্য হওয়ার পর ব্রহ্মস কীর্তনাস্ত্রের মধ্যে ক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়। প্রধানমন্ত্রীর কার্যকর কূটনৈতিক মনোভাব এবং দূরদর্শী নেতৃত্বের ফলে এটি সম্ভব হয়েছে।
1: भारत 2016 से पहले एमटीसीआर मेंबर नहीं था, जिसके कारण हम ब्रह्मोस मिसाइल की रेंज एक सीमा से आगे चाहते हुए भी हम नहीं बढ़ा पाते थे। लेकिन हमारी गवर्नमेंट के सक्रिय डिप्लोमेसी और दूरदर्शी नेतृत्व के कारण हमारा एमटीसीआर के हम सदस्य बने और उसके बाद ब्रह्मोस की रेंज भी बढ़ाने का काम करने में हमने कामयाबी हासिल की है। और आपको पता ही होगा कि पिछले वर्ष ऑपरेशन सिंदूर में ब्रह्मोस मिसाइल की क्या भूमिका रही है।
0: শ্রী সিং বলেন,

সরকার সীমান্ত নিরাপত্তা জোরদার করা, সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ, দেশীয় উৎপাদন বাড়ানো এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলির পুনর্গঠন সহ একাধিক ক্ষেত্রে কাজ করেছে। প্রতিরক্ষার ক্ষেত্রে সরকারের সাফল্যের কথা তুলে ধরে শ্রী সিং বলেন, পূর্ববর্তী ইউপিএ সরকারের সময় দেশে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 40,000 কোটি টাকা, বর্তমানে তা বেড়ে প্রায় 1,80,000 কোটি টাকায় পৌঁছেছে। ভারত বর্তমানে 100টিরও বেশি দেশে প্রায় 38,500 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছে বলেও শ্রী সিং উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট ও মহারাষ্ট্র সফরে যাচ্ছেন। ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয়ে 326 কিলোমিটার জুড়ে নির্মিত পশ্চিমাঞ্চলে বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। শ্রী মোদী 9,700 কোটি টাকারও বেশি আরও 3টি রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি প্রায় 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026 উদ্বোধন করবেন এবং সভায় ভাষণ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার পানাজিতে পশ্চিমাঞ্চলে পরিষদের 28তম বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি বলেন, পশ্চিমাঞ্চলের রাজ্যগুলির মধ্যে আর কোন বড় বিরোধ নেই। আঞ্চলিক পরিষদগুলি এখন শুধু বিরোধ মেটামের মঞ্চ নয়, জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি পর্যবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৈঠকে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের দ্রুত নিষ্পত্তি, আয়ুষ্মান ভারত, রেল ও বিদ্যুৎ পরিষেবা, অপুষ্টি দূরীকরণ এবং সাইবার অপরাধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। শ্রী শাহ জানান, 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার হল 7.8%। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার তালেগাঁওতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ইনডোর স্টেডিয়ামে গোয়া পুলিশের হাতে ঐতিহ্যবাহী প্রেসিডেন্স পুলিশ কলার পুরস্কার তুলে দেন। একই সঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক 1930 সাইবার জালিয়াতি হেল্পলাইনেরও সূচনা করেন। এর ফলে 12টি ভাষায় সাধারণ নাগরিক এবং পর্যটকরা উপকৃত হবেন। অনুষ্ঠানের ভাষণে শ্রী শাহ গোয়াহায় পুলিশের ভূমিকা প্রশংসা করে বলেন, তাদের সেবা, পেশাদারিত্ব, সাহস এবং শৃঙ্খলা পরায়ণতা প্রশংসাযোগ্য। দেশের কয়লাখনি এলাকায় বৃষ্টির পরিমাণ কমায় কয়লা উৎপাদন ও বিদ্যুৎ ক্ষেত্রে সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কয়লা মন্ত্রক জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম 3 দিনের তুলনায় গতকাল কোল ইন্ডিয়ার দৈনিক গড় কয়লা উৎপাদন 15% বেড়ে প্রায় 18,30,000 টনে পৌঁছেছে। নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড উৎপাদন বেড়েছে প্রায় 61% এবং সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড 33%। বিদ্যুৎ ক্ষেত্রে দৈনিক গড় কয়লা সরবরাহ 24% বেড়ে প্রায় 17,00,000 টনে পৌঁছেছে। নর্দার্ন কোলফিল্ডস সরবরাহ বেড়েছে 56% এবং সাউথ ইস্টার্ন কোলফিল্ডসে 23%। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য আগামী 6 অক্টোবর ভোট গ্রহণ করা হবে। এই জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী বুধবার 9 সেপ্টেম্বর। নির্বাচন কমিশনের আজ একই সঙ্গে তামিলনাড়ুর 2টি, পুদুচেরির 1টি বিধানসভা কেন্দ্র এবং আসামের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 16 সেপ্টেম্বর। 17 সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 19 সেপ্টেম্বর। আগামী 9 অক্টোবর ভোট গণনা। কিশোরী ও মাতৃত্ব ও বাল্যবিবাহ রুখতে পশ্চিমবঙ্গ সরকার কঠোর অবস্থান নিচ্ছে। এক্ষেত্রে প্রয়োজন হলে পক্সো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী 2026 সালের 1 জানুয়ারি থেকে মাত্র 6 মাসে প্রায় 60,000 টিনেজ ডেলিভারি বা কিশোরী মাতৃত্বের ঘটনা নথিভুক্ত হয়েছে। তার মধ্যে সর্বাধিক মুর্শিদাবাদে 12,847, এরপরে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, মালদা, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, নদীয়া সহ একাধিক জেলা। মুখ্যমন্ত্রীর দাবি, সমস্ত ঘটনারই সরকারি নথি রয়েছে, প্রত্যেক ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিবারের কাছে 1 মাসের মধ্যে বয়সের প্রমাণপত্র চাওয়া হবে। ঐতিহ্য, পরম্পরা, পবিত্রতা এবং সনাতনী সংস্কৃতি মেনে রাজ্য সরকার এবার মহালয়ার দিন আনুষ্ঠানিকভাবে শারদীয় দুর্গোৎসবের সূচনা করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পুলিশ, দমকল, বিদ্যুৎ, বিপর্যয় ব্যবস্থাপনা সহ বিভিন্ন দপ্তর ও পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করে নেওয়া হয়েছে একগুচ্ছ সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী বলেন, আগামী 10ই অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে ড্রোন শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদীয় উৎসবের সূচনা।

0: হবে। এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন।
1: পর্যটন দপ্তর আর তথ্য সংস্কৃতি দপ্তর যৌথভাবে মহালয়ার দিন সবচেয়ে বড় কর্মসূচি করছি ইডেন গার্ডেনে। ওখান থেকে দুর্গা পূজার সূচনা হবে। 4 ঘন্টার কর্মসূচিতে থাকছে ড্রোন শো, আতশবাজি, অর্থাৎ আকাশপথে আপনার হাজার হাজার ড্রোনের সমন্বয়ে মায়ের আগমন দেখতে পাবেন। শহর জুড়ে বৃহৎ রোড শো হবে।
0: 24 অক্টোবরের মধ্যে প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ করে ফেলার জন্য তিনি পুজো কমিটিগুলোর কাছে আবেদন জানান। পুজো করার ক্ষেত্রে কোন কমিটিকে যাতে আদালতে যেতে না হয় সে বিষয়টা রাজ্য সরকার দেখবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা এবং সিএসসি 100% ছাড়ে পুজো মণ্ডপগুলিতে বিদ্যুৎ সরবরাহ করবে। রাজ্য সরকারের তরফে পুজো কমিটিগুলোকে 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে আর্থিকভাবে সক্ষম পুজো কমিটিগুলোর কাছে এই সরকারি অনুদান না নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। নতুন দিল্লির সত্যনিকেতনে গতকাল বহুতল ভেঙে পড়ার ঘটনায় দিল্লি পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। এই দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়। বিহারে বন্যা পরিস্থিতি এখনও গুরুতর। গঙ্গাসহ একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। 13টি জেলায় 77টি ব্লকের 438টি পঞ্চায়েতের 29 লক্ষেরও বেশি মানুষ এখনও পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়ন শীতল দেবী আজ বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে ফাইনালে উঠে ভারতের জন্য 1টি পদক নিশ্চিত করেছেন। আহমেদাবাদে আয়োজিত এই প্রতিযোগিতায় তৃতীয় দিনে সেমিফাইনালে 2 হাতহীন তীরন্দাজ জম্মু শীতল দেবী স্বদেশীয় সরিতাকে 143 পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন। সোনার পদকের লড়াইয়ে তিনি কাজাখস্তানের আইজাদ সাইদানের মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ আজ সেনাবাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূলধনী সরঞ্জাম ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন আঞ্চলিক পরিষদগুলি জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পশ্চিমবঙ্গ সরকার কিশোরী মাতৃত্ব এবং বাল্যবিবাহ রুখতে কঠোর অবস্থান গ্রহণ করেছে। মহালয়া দিন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হবে এ বছরের শারদীয় দুর্গোৎসবের। বিশ্ব চ্যাম্পিয়ন শীতল দেবী বিশ্ব তারান্তাজি প্যারা সিরিজের মহিলাদের কম্পাউন্ড বিভাগের ফাইনালে পৌঁছে দেশের জন্য পদক সুনিশ্চিত করেছেন। খবর আজকের মতো এখানেই শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আগামীকাল মঙ্গলবার 8/9/2026 মৈত্রী প্রচার তরঙ্গের পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:58, 6:05 শুনবেন সুচিন্তন, কাল শুনবেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ, 6:10 প্রথম আলো, সুবদ্ধ সঙ্গীতের আসরে ছায়া ভৈরব ও গান্ধারী রাগে খেয়াল পরিবেশন করবেন রাকা মুখোপাধ্যায়, 6:30 এই মহাজীবন, কাল শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা, 6:40 রবীন্দ্রসঙ্গীত শুনবেন ঋতু গুহর কণ্ঠে, 6:55 কৃষক বন্ধুদের জন্য সুন্দরবনের সাদা সোনা এ বিষয়ে একটি কথিকা বলবেন ডক্টর সোমনাথ সর্দার, 7:05 লোকগীতির অনুষ্ঠান, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, কালকের স্থান বিহারের ভাগলপুর ভীমকুণ্ড বিক্রমশিলা মহাবিদ্যালয়, উপস্থাপনায় গোপীনাথ পাল, 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় গোপীনাথ পাল, 8:30 ঐতিহাসিক শহরের কথা, কালকের স্থান মাইসোর, উপস্থাপনায় ডক্টর পৃথা কুণ্ড, সম্পাদনা শিরোপাড়ায়, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, 8:45 কথাকার জন্ম শতবর্ষের আলোয় ভূপেন হাজারিকা এ বিষয়ে বলবেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আহির ভৈরব রাগে সেতার পরিবেশনায় শিল্পী সোহম মুনিম, তাকে তবলায় সহযোগিতা করবেন পিনাকী চক্রবর্তী, 9:10 মনের মতো গান, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার, 10:30 রামধন অনুষ্ঠানে প্রথমে নজরুলগীতি পরিবেশন করবেন শিল্পী কাবেরী নস্কর, এরপরে আধুনিক গান পরিবেশনে শিল্পী সুজিত কুমার লায়েক।

11টায় গ্রামীণ মহিলাদের জন্য অবহেলায় ক্যান্সারের মৃত্যুর কারণ, এ বিষয়ে শুনবেন একটি কথিকা, বলবেন ডক্টর মৈনাক চক্রবর্তী। সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 11:30 রোমগীতি, বেলা 12টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সম্পূর্ণা চক্রবর্তী। 12:30 বেতার নাটক বিহান বেলার স্বপ্ন, রচনা সুনীল সাহা, প্রযোজনা সমরেশ ঘোষ। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি দুপুর 2:30। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর বিষয়ে রোজনামচা, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। 4:35 অন্বেষা, প্রথমে শুনবেন বিজ্ঞান সংবাদ, পরবর্তীতে নিউট্রোজেনোমিক্স বিষয়ে স্টুডিওর বাইরে থেকে ডক্টর মৌসুমী শিকদারের সাক্ষাৎকার গ্রহণ করেছেন অঙ্কুর ভৌমিক। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় রমা ঘোষ। 5:50 কুড়িরাঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 6:20 ক্ষেত খামারের কথা, ফসলের বর্ষাকালীন রোগ পোকা নিয়ন্ত্রণ, এ বিষয়ে আলোচনায় ডক্টর শুভ্রজ্যোতি রায় এবং সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, খেলাধুলো জনিত আঘাত, এ বিষয়ে একটি কথিকা বলবেন ডাক্তার দেবজ্যোতি দত্ত। 7:00 যুববাণী থেকে অনাদি অতীত, উপস্থাপনায় স্মৃতি প্রামাণিক। 7:45 কবি কণ্ঠে, কবি যশোধরা রায় চৌধুরীর সঙ্গে আলাপচারিতায় রুমা ঘোষ, কাল শুনবেন প্রথম পর্ব। 8:15 এক মাটি এক সুর, লোকসঙ্গীত শিল্পী দেব চৌধুরীর সাক্ষাৎকার গ্রহণে রঞ্জনা মুখোপাধ্যায়, সম্পাদনা প্রণয় দে, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, কাল শুনবেন প্রথম পর্ব। 9:00 কথায় গানে, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান, রাজ্য সরকারের আয়োজনে উত্তম কুমার স্মরণ, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশনায় প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়, রাগ মালকোষ তবলায় সহযোগিতা করবেন নবারুণ দত্ত এবং সারেঙ্গিতে ওস্তাদ রোশন আলী। 10:45 উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি রাত 12টায়। এতক্ষণ শুনলেন আগামীকাল 8/9/2026 মৈত্রী প্রচার তরঙ্গের পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচি। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রাগশ্রী রাগে সন্তুর পরিবেশনে শিল্পী অখিল রায়, তাকে তবলায় সহযোগিতা করেছেন প্রশান্ত দে রায়।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের আসর। আজ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রাগেশ্রী রাগে সন্তুর পরিবেশনে ছিলেন শিল্পী অখিল রায়। তাকে তবলায় সহযোগিতা করেছেন প্রশান্ত দে রায়। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: আকাশবাণী মৈত্রী উপমহাদেশের খবর, উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকের শিরোনাম, পশ্চিমবঙ্গে কিশোরী মাতৃত্ব বাল্যবিবাহ রুখতে প্রয়োজনে পক্সো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লির সত্যনিকেতনে বহুপল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7, বাড়ির মালিক গ্রেপ্তার। উত্তরপ্রদেশের বাগপাতে সড়ক দুর্ঘটনায় 12 জনের প্রাণহানি। নতুন দিল্লিতে ভারত সফররত লাক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী জেভিয়ার বেত্তালের সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের বৈঠক। দক্ষিণ লেবাননের একটি গ্রামে ইসরায়েলি বিমান হামলায় 2 শিশুসহ 12 জন প্রাণ হারিয়েছেন। রাশিয়া এবং উত্তর কোরিয়ার সংযোগকারী প্রথম সীমান্ত সড়ক সেতু চালু হল। পাকিস্তানে 2 পৃথক পথ দুর্ঘটনায় 16 জনের প্রাণহানির খবর। আসছি বিস্তারিত খবরে। কিশোরী মাতৃত্ব এবং বাল্যবিবাহ রুখতে পশ্চিমবঙ্গ সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। এক্ষেত্রে প্রয়োজন হলে পক্সো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী 2026 সালের 1 জানুয়ারি থেকে মাত্র 6 মাসে প্রায় 60,000 টিনেজ ডেলিভারি বা কিশোরী মাতৃত্বের ঘটনা নথিভুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, সমস্ত ঘটনাটি সরকারি নথি রয়েছে।
1: 18 বছরের ঊর্ধ্বে কোন প্রাপ্তবয়স্ক পুরুষ বাল্য বিবাহ করলে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ 1,00,000 টাকা জরিমানা হতে পারে। বিবাহ সম্পাদনকারী সহায়তাকারী ব্যক্তি সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 1,00,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
0: দিল্লি সত্যনিকেতনে বহুতল ভেঙে পড়ার ঘটনায় দিল্লি হাইকোর্ট অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে। আবার পড়ছি, দিল্লির সত্যনিকেতনে বহুতল ভেঙে পড়ে প্রাণহানির ঘটনায়কে দিল্লি হাইকোর্ট অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে। আদালত জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনার জন্য কেবল সেই বাড়ির মালিক দায়ী নন, বরং মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লি এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ও এর জন্য দায়ী। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7। বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে বলে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন। উত্তরপ্রদেশের বাগপাতে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 12। আজ ভোরে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে তীর্থযাত্রীবাহী একটি পিক আপ ভ্যানকে একটি ট্রেলার ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গিয়ে ধাক্কা খায়। ঘটনাস্থলেই 5 জন প্রাণ হারান। ভারত ও ফ্রান্সের মধ্যে সাম্প্রতিক বছরগুলিতে অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে এবং প্রেসিডেন্ট ম্যাক্রোর সক্রিয় উদ্যোগে দুই দেশ সুসম্পর্কের পথে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্যারিসে স্বামীনারায়ণ মন্দিরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তনের

0: মোকাবিলা সব ক্ষেত্রেই নতুন দিলেও প্যারিসের বোঝাপড়ার পরিসর ক্রমে আরও বিস্তৃত হচ্ছে। এই বছরটিকে চিহ্নিত করা হয়েছে ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষ হিসেবে। বিশ্বজোড়া অনিশ্চয়তার পরিমণ্ডলেও ভারত ও লাক্সেমবার্গের সম্পর্ক পারস্পরিক আস্থার মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আজ নতুন দিল্লিতে এদের সফররত লাক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জেভিয়ার বেত্তেলের সঙ্গে বৈঠকে বসেন তিনি। লাক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ওই দেশের অর্থনীতি দপ্তরের মন্ত্রীও ভারত সফরে এসেছেন এবং এই বিষয়টি দুদেশের অংশীদারিত্ব গভীরতর হয়ে চলার তাৎপর্যপূর্ণ প্রমাণ বলে ডক্টর জয়শঙ্কর মনে করেন। শুরুর দিকে তার লাক্সেমবার্গ সফরের উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন, সাম্প্রতিক সময়ে দুদেশের নেতাদের মধ্যে একাধিকবার নানান বিষয়ে বৈঠক হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাণিজ্য, বিনিয়োগ এবং আর্থিক সহযোগিতা। এছাড়াও মহাকাশ, ডিজিটাল প্রযুক্তি ও পরিবেশ বান্ধব কর্মকাণ্ডের ক্ষেত্রেও বিস্তৃত সহযোগিতার পরিসর গড়ে তুলতে চায় ভারত ও লাক্সেমবার্গ। কোভিড অতিমারীর সময় থেকে ভারত ও লাক্সেমবার্গের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রেও সহযোগিতা প্রসারিত হয়েছে বলে ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেছেন। সরবরাহ শৃঙ্খল এবং তার বিবিধতার বিষয়ে ভারত ও ইউরোপের পারস্পরিক বোঝাপড়ায় নতুন মাত্রা জুড়েছে বলে মন্তব্য করে ডক্টর জয়শঙ্কর বলেন, অদূর ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হতে চলেছে আর এই চুক্তির বিষয়টিকে লাক্সেমবার্গ যেভাবে সমর্থন করেছে তা বিশেষভাবে প্রশংসনীয়।
1: It's a great pleasure to welcome you and your delegation to India. Your visit, along with, I believe, your Minister of Economy, reflects the growing, deepening partnership between us. Ours is a very trusted relationship. It is a relationship we've done a lot, where we have the confidence in being able to do even more. And particularly, I think in terms of supply chain resilience, diversification, and now with the free trade agreement ratification likely in the coming future.
0: লাক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী ভারতের সঙ্গে তাঁর দেশের দৃঢ় সম্পর্কের কথা তুলে ধরেন। আজকে সংঘাতদীর্ণ বিশ্বে শান্তি ফেরাতে ভারতের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।
2: As you said before, we have a good relationship. We have also economic ties. We are building on that. The Minister of Economy has another meeting for the moment where we, I'm sure, will be able to deepen also in the next weeks and months.
0: তিন দিনের সফরে আজই ভারতে এসেছেন লাক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জেভিয়ার বেত্তেল। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও তিনি বৈঠক করেন। তাঁর বৈঠক হয়েছে কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংয়ের সঙ্গেও। আজই এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে লাক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী বলেছেন যে আগামী বছর একটি বাণিজ্য প্রতিনিধি দল নিয়ে ফের ভারতে আসার পরিকল্পনা রয়েছে তাঁর। প্রতিরক্ষা বাহিনীর জন্য আরও 1,10,000 কোটি টাকারও বেশি মূল্যের সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে প্রতিরক্ষা ক্রয় পরিষদ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পৌরোহিত্যে আজ পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। কেনা হবে আধুনিক হালকা হেলিকপ্টার, মেরিন গ্যাস টারবাইন, বিভিন্ন ধরনের যানবাহন ইত্যাদি। এসব সরঞ্জামের 98% কেনা হবে ভারতীয় সংস্থার কাছ থেকে। শুনছেন উপমহাদেশের খবর।

0: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বেসরকারীকরণ হচ্ছে বলে চাউর হওয়া খবর খারিজ করে দিয়েছেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। তবে সরকারের মহাকাশ নীতি অনুযায়ী বেসরকারি ক্ষেত্র মহাকাশ সংক্রান্ত গবেষণা অভিযানে সামিল হচ্ছে বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন। ইসরোর জন্য বাজেট বরাদ্দ কমানো হচ্ছে বলে ওঠা অভিযোগকেও তিনি মান্যতা দেননি। বেঙ্গালুরুতে আজ সিআইআই আয়োজিত একটি স্পেস এক্সপোর ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
1: ISRO is not private. ISRO is a government organization and we are working for government investment and we are working there. One of the mandates to inspire ISRO and NCL is to grow the space ecosystem. With respect to the budget, whatever ISRO needs per year, government is allotting. There is no shortage of budget.
0: নাসা চন্দ্রভিত্তিক কর্মসূচিতে ভারতকে পাশে চায় আমেরিকা। এই বিষয়ে মার্কিন মহাকাশ সংস্থা ইসরোকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছে বলে উল্লেখ করেছেন ভারতে কর্মরত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। বেঙ্গালুরুতে স্পেস এক্সপোর মঞ্চে আজ কথা বলেছেন তিনি। মহাকাশ ক্ষেত্রে কর্মরত ভারতীয় স্টার্টআপগুলির জন্য আমেরিকার বাজার খোলা রয়েছে বলেও জানিয়েছেন ওই দেশের রাষ্ট্রদূত। ঢাকায় আজ বাংলাদেশের প্রধানমন্ত্রীর জনপ্রশাসন সংক্রান্ত উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহর সঙ্গে বৈঠক করেন ওই দেশে কর্মরত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মানুষে মানুষের সংযোগের বিষয়টি দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি এবং আলোচনা আবর্তিত হয় মূলত তাকে ঘিরেই। পারস্পরিক আস্থার মন্ত্রে নতুন দিল্লি ও ঢাকার সম্পর্ক এগিয়ে চলবে।

উভয় পক্ষই মনে করে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কোপিয়া জানিয়েছেন যে তেল বিপণন সংস্থাগুলিকে শহর ও গ্রাম উভয় এলাকাতেই অবিলম্বে এলপিজি রিফিল বুকিংয়ের সংশোধিত 25 দিনের সময়সীমা সমানভাবে কার্যকর করার জন্য কেন্দ্র নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে এলপিজি সরবরাহের উপর চাপের কারণে এতদিন রিফিল বুকিংয়ের সময়সীমা শহরাঞ্চলে 25 দিন এবং গ্রামাঞ্চলে 45 দিন ছিল। হরমুজ প্রণালীর বাইরেও নতুন একটি জলপরিসরে ভিনদেশি জাহাজের আনাগোনা নিয়ন্ত্রিত করার উদ্যোগ নিয়েছে ইরান। তেহরানের পক্ষে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মহসেন রেজওয়াই জানিয়েছেন, এক্ষেত্রে ঘোষণা হবে শীঘ্রই। ওই পরিসরে ইরানের সঙ্গে বোঝাপড়া ছাড়া কোনো জাহাজ প্রবেশ করলে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেবে তেহরান। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে নিরাপদ চলাচলের জন্য একটি অস্থায়ী পথ নির্ধারণের বিষয়ে ওমানের সঙ্গে তাদের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তেহরানে আয়োজিত সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, পথ নির্ধারণের বিষয়ে দুদেশের মধ্যে সমঝোতাটি আগামী দিনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার কাছে নথিভুক্ত করা হবে। ওই জলপথে নিরাপত্তাহীনতাকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের ফল বলে তিনি মনে করেন। সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বিভিন্ন প্রদেশে বিমান ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ জানিয়েছে হুতি গোষ্ঠী। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, সৌদি আরব আল জাউফ, আল বায়দা, মারিব ও তাইজ প্রদেশ লক্ষ্য করে আজ একাধিক বিমান ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া দাবি করেছেন, তারা উত্তরাঞ্চলীয় আল জাউফ প্রদেশের খাবোয়া আশ আফ জেলায় সৌদি আরবের একটি CH-4 নজরদারি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছেন। দক্ষিণ লেবাননের একটি গ্রামে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন বলে খবর। কাফার রুমানে এলাকায় একটি বাড়িতে হামলায় 2 শিশু, 4 মহিলা সহ মোট 11 জন প্রাণ হারান। এছাড়া একটি গাড়িতে দ্বিতীয় আরেকটি হামলায় এক প্যারামেডিক্যাল কর্মী প্রাণ হারান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের সেনাদের ওপর ড্রোন হামলার জবাবে তারা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার পরিকাঠামো এবং জঙ্গিদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এদিকে লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত 3 দিনে দক্ষিণ লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 27 জন নিহত হয়েছেন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, সংঘাতের ঘটনা বেড়ে যাওয়ায় জুন মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও হিজবুল্লার মধ্যে সংঘাতের অবসান ঘটনার লক্ষ্যে যে যুদ্ধবিরতির কথা ভাবা হয়েছিল সে ব্যাপারে প্রশ্ন উঠছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা এই হামলা বন্ধের জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে। রাশিয়া এবং উত্তর কোরিয়ার সংযোগকারী প্রথম সীমান্ত সড়ক সেতু আজ চালু হল। টুম্যান নদীর ওপর এই সেতুটি 1 কিলোমিটার দীর্ঘ এবং তাতে 2টি লেন রয়েছে। দুদেশের মধ্যে আদান প্রদান সম্প্রতি অনেক বেড়েছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধজত রাশিয়াকে সেনা ও গোলাবারুদ দিয়ে সহায়তা করছে উত্তর কোরিয়া। 2024 থেকে উত্তর কোরিয়ায় রুশ পর্যটকের সংখ্যাও ক্রমবর্ধমান। পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশে 2টি পৃথক পথ দুর্ঘটনায় 16 জনের মৃত্যু হয়েছে, আহত 70 জনেরও বেশি। পাঞ্জাবের সদরগড় এলাকায় বিয়ে বাড়ির যাত্রী বোঝা একটি ট্র্যাক্টর ট্রলির সঙ্গে একটি ট্রেলারের সংঘর্ষে 7 জন প্রাণ হারান, আহতদের 5 জনের অবস্থা সংকটজনক। অন্যদিকে সিন্ধের জেকোবাবাদ জেলার লাহোরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খাওয়ায় 9 জন প্রাণ হারান, দুর্ঘটনায় আহত 4 জনের অবস্থা আশঙ্কাজনক। নয়াদিল্লির ইলেকট্রনিক্স নিকেতনে আজ সুইডেন ভারত প্রযুক্তি ও এআই করিডোরের আওতায় সুইডেন থেকে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গে ইন্ডিয়া এআই মিশনের প্রতিনিধিদের বৈঠক হয়। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে এই আলোচনা ই ইন্ডিয়া এআই ভারতের এআই ইকোসিস্টেম এবং ডিজিটাল রোডম্যাপের ওপর একটি সার্বিক চিত্র এবং ভারতের দ্রুত সম্প্রসারণশীল এআই পরিমণ্ডলে সুইডিশ সংস্থাগুলির জন্য উদ্ভূত সুযোগগুলি তুলে ধরেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সভ্যতার সামনে ভয়ঙ্কর বিপদ হয়ে উঠতে পারে এবং এই অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে কর্মরত সংস্থাগুলিকে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করতে হবে বলে মনে করেন রাষ্ট্রসংঘে মানবাধিকার শাখার প্রধান ভলকার টার্ক। জেনিভায় আজ এক অনুষ্ঠানে তিনি বলেন, কয়েকটি মাত্র মহলের হাতে কৃত্রিম বুদ্ধিমত্তাজনিত যাবতীয় ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া বেশ আশঙ্কাজনক। COP31 শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে আজ আজারবাইজানের রাজধানী বাকুতে 4র্থ রাষ্ট্রসংঘ জলবায়ু সপ্তাহের সূচনা হল। এই উপলক্ষে আলোচনার জন্য সমবেত হয়েছেন বিভিন্ন দেশের সরকার ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং জলবায়ু বিশেষজ্ঞরা। এরই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে UNFCCC-র সম্মেলন।
নেপাল তিব্বতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 1400 কাছাকাছি পৌঁছে গেছে। নিখোঁজদের খুঁজে তল্লাশি চলছে এখনও। নেপালের 11টি জলবিদ্যুৎ প্রকল্পের 919 জন কর্মীর সঙ্গে গত সন্ধ্যা পর্যন্ত যোগাযোগ করা যায়নি। এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে নিহতদের স্মরণে নেপালে আজ জাতীয় শোক পালন করা হচ্ছে। এই আকস্মিক বন্যায় যেসব ভারতীয় এখন নিখোঁজ, তাদের ডিএনএ নমুনা পাঠানোর জন্য সংশ্লিষ্ট পরিবারগুলির প্রতি আবেদন জানিয়েছে চীনের ভারতীয় দূতাবাস। এই

0: আশের সঙ্গে যোগাযোগের টেলিফোন নম্বর হল 8618514284905, ইমেল হল cons1.beijing@meia.gov.in। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ITF মেন্স ওয়ার্ল্ড ট্যুর M15 টুর্নামেন্টে ভারতের করণ সিং পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। করণের কেরিয়ারে এটি চতুর্থ এবং 2026 মরশুমে তৃতীয় শিরোপা জয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বেন শেলটন জেসিকা পেগুলা ইউএস ওপেন কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। গতকাল পুরুষদের ডাবলসের রাউন্ড অফ 16 ম্যাচে গ্রিসের স্টেফানোস সিতসিপাসকে 6-2, 6-3, 6-4 সেটে হারিয়ে শেষ আটে পৌঁছেছেন। মহিলাদের সিঙ্গলসে জেসিকা পেগুলা রোমানিয়ার সোরোনা কিডসকে 6-3, 6-4 সেটে হারিয়ে শেষ আটে পৌঁছেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গে কিশোরী মাতৃত্ব বাল্যবিবাহ রুখতে প্রয়োজনে পক্সো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লির সত্যনিকেতনে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7, বাড়ির মালিক গ্রেপ্তার। উত্তরপ্রদেশের বাগপথে সড়ক দুর্ঘটনায় 12 জনের প্রাণহানি। দক্ষিণ লেবাননের একটি গ্রামে ইসরায়েলি বিমান হামলায় দুটি শিশুসহ 12 জন প্রাণ হারিয়েছেন। রাশিয়া এবং উত্তর কোরিয়া সংযোগকারী প্রথম সীমান্ত সড়ক সেতু চালু হল। উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান।

আজকের আমাদের অনুষ্ঠানের শুরুটা একটু অন্যরকম হোক, একটা কুইজ দিয়ে। আমার গানের স্বরলিপি লেখা হবে না, গানের গায়ককে সেটা জিজ্ঞাসা করব না, বরং গানটি কোথায় বসে লেখা হয়েছিল বলতে পারবেন? অপশন দিচ্ছি, স্টুডিওতে, নাকি রাস্তায় পায়চারি করতে করতে, না রেস্টুরেন্টে বসে। আপনারা তো সব জানেন। কি ভাবছেন, আমি ওপার থেকে আপনাদের উত্তর শুনতে পাচ্ছি না? রেডিওর এপারে বসে সব শুনতে পাচ্ছি। এমনই সব অদ্ভুত সময় বা দৃশ্য থেকে উঠে আসা গান নিয়ে আজকে আমাদের হারানো দিনের গান। আপনাদের সঙ্গে আছি মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। আজকের এই হঠাৎ তৈরি গানের গল্প শুরু করব, নাম দিলাম হঠাৎ পাওয়া গান। শুরু করব সেই কুইজের প্রশ্ন দিয়ে যার উত্তর কিন্তু আমি এখনো দিইনি। আগে গল্পটা বলি, তারপর উত্তর দেব। প্রত্যেকদিন সকালে শ্যামবাজারে ঘোষবাড়িতে চলে আসতেন গৌরীপ্রসন্ন। ঘোষবাড়ি মানে বুঝতেই পারছেন, সেখানে রয়েছে নচিকেতা ঘোষ। তারপর গান লেখা, সুর করা, এগুলো তো চলতোই। তারপর চলতো আড্ডার আসর আর দিদার খাওয়া দাওয়া। সেই খাওয়া দাওয়ার টাকা কোথা থেকে আসতো? বাড়ির পুরনো পরিচালক ছিলেন মন্দক, খুব কাছের ছিলেন নচিকেতা ঘোষের, তাকে কোলে পিঠে মানুষ করেছেন। সেই একটি জায়গায় পয়সা জমাতেন, সেই পয়সা চুরি করে তারা খেতে যেতেন। ভাবুন একবার। তো একদিন গোলবাড়িতে বসে পরোটা আর কষা মাংস খাচ্ছেন, খেতে খেতেই গৌরীপ্রসন্ন লিখে ফেললেন সেই গান, আমার গানের স্বরলিপি লেখা হবে। তার মানে উত্তরটা, হ্যাঁ, রেস্টুরেন্টে বসে। নচিকেতা সুর করে ফেললেন, হেমন্ত মুখোপাধ্যায় গাইলেন, আর তৈরি হয়ে গেল সেই কালজয়ী গান। এমন এক অবিশ্বাস্য গানের ঘটনার কথা ভাবতে ভাবতে আমরা বরং গানটি শুনে নিই।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুরু হলো এই যাত্রা, এবং ধীরে ধীরে বহু গায়ক এই আসর মাতাবেন। এত সুন্দর সুন্দর গান রয়েছে আজকে আমাদের লিস্টে, আপনারাও দেখবেন, শুনবেন। পুলক বন্দ্যোপাধ্যায় আর হঠাৎ তৈরি গানের অদ্ভুত সম্পর্ক রয়েছে। এক একটা করে গল্প বলবো, আপনারা বুঝতে পারবেন ধীরে। প্রথম গল্পটা বলি। একদিন পুলক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন মান্নাদের বাড়িতে, দেখলেন মান্নাদের রান্না করছেন। রান্নাঘরে ঢুকে দেখলেন ইলাহি ব্যাপার, অনেক রান্না করছেন। সঙ্গে সঙ্গে সেই দৃশ্য দেখে গীতিকার পেয়ে গেলেন গানের আইডিয়া। প্রথম কদম ফুল ছবিতে আপনারা গানটি শুনেছেন, সেটি কি গান সেটি কি আর শ্রোতা বন্ধুদের বলতে হবে, বরং আমরা গানটা শুনি।

0: সজোরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না আমি শিশি ভজ হরি মান্না আইবার বাস গিয়ে রোম থাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শিশি ভজ হরি মান্না আমি শিশি ভজ হরি মান্না।
1: গানটা তো খুবই সুন্দর, কিন্তু এতগুলো খাবার নাম শুনে আমার তো পেটটা গুড়গুড় করছে। আমরা বরং একটু নিজের মনটাকে অন্যদিকে নিয়ে যাই, খেলার মাঠে। আবারও পুলক বন্দ্যোপাধ্যায় ফুটবল খেলতে এবং দেখতে খুব ভালোবাসতেন, ছিলেন মোহনবাগানের সমর্থক, প্রায় মাঠে খেলা দেখতে যেতেন। এমনই একদিন খেলা চলছে, বিরতিতে হঠাৎ করে একটি কাগজ কুড়িয়ে নিয়ে কিছু লিখতে শুরু করলেন। সবাই ভাববে যে খেলা সংক্রান্ত কিছু লিখছেন, কিন্তু মজার ব্যাপার হলো একেবারেই না, একটি গানে লিখলেন। পরে মান্না দে সেই গান গেয়েছেন, হৃদয়ের গান শিখে তো গাইগো সবাই। ভাবুন, এমন একটি উত্তেজনার পরিবেশে লিখে ফেললেন একটি রোম্যান্টিক গান। জিনিয়াসরা তো এমনই হয়, বলুন। লতা মঙ্গেশকরের জন্য একটি গান লিখেছিলেন, তার ক্ষেত্রেও এমন ঘটনা। রেস্তোরাঁয় খাবার আসতে দেরি হচ্ছে, তো একটি টিস্যু উঠিয়ে গান লিখতে শুরু করলেন। কি গান শুনি আমরা।

পুলক মান্না এই জুটির কাছ থেকে আমরা তো অসাধারণ সব গান পেয়েছি। তেমনই একটি হঠাৎ পাওয়া গানের গল্প বলি। কলকাতা বিমানবন্দর থেকে মান্না দেকে নিয়ে ফিরছেন পুলক। পথে মান্না দে একটি ঠুমরি গুনগুন করছেন। ঠুমরিটি কৃষ্ণচন্দ্র দের থেকে শিখেছেন তিনি। শ্যাম ঘুঙ্ঘাটকে পট খোলো, ভীষণ সুরটা মনে ধরলো পুলকের। একটু গাড়ি যেতে না যেতেই হঠাৎ করে মান্না দেকে বললেন যে চলুন গানের স্কুলে। তখন গাড়ি শ্যামবাজারে, কাছে গানের স্কুল বাণী চক্র, টেনে নিয়ে গেলেন সেখানে, কারণ তখন গানটা এসে গেছে। সেখানে গিয়ে হারমোনিয়াম খাতা কলম নিয়ে বসে পড়লেন দুই শিল্পী, তৈরি হলো নতুন এক গান, ললিতা গো ওকে আজ চলে যেতে বল না।

একটি সুন্দর গানের সুর আপনার কানে এলে কি করি আমরা? গুনগুন করতে থাকি। কিন্তু আপনি যদি নচিকেতা ঘোষ হন তাহলে কি করবেন? সেই মুহূর্তে সেই সুরে সুর মিশিয়ে একটি আদ্যপান্ত গান তৈরি করে ফেলবেন। বেশ, গান তৈরি হলো। তারপর গৌরীপ্রসন্নকে ডেকে পাঠিয়ে সেই সুরে কথা বসাবেন। সেখানেও শেষ নয়, মানবেন্দ্রকে দিয়ে গানটি গাইয়ে তবে শান্ত হবেন। বিশ্বাস হচ্ছে না, এমনটাই কিন্তু হয়েছিল স্টার থিয়েটারে রবিশঙ্করের অনুষ্ঠান দেখতে গিয়ে। সেতারের ঝংকারে রবিবাবু যখন বিলম্বিত থেকে অন্য লয়ে চলে যাচ্ছেন, তখনই নচিকেতা ঘোষের মাথায় সেই কেমিক্যাল লোচা, মানে গান এসে গেছে। একেবারে প্রায় ছুটতে ছুটতে বাড়ি ফিরে এসে তৈরি করে ফেললেন সেই কাণ্ডটা। তার তৈরি হলো সেই গানটা।

জীবনের প্রায় প্রতিটি মুহূর্ত থেকে গান বের করে আনতেন পুলক বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি এবং গানের সুর বুঝে অল্প সময়ে গান লেখা

যেন এই জিনিয়াসের বা হাতের খেল। সেরকম একটি ঘটনা বলি, একবার দুর্গাপুজোয় তিনি গিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় বাড়িতে। হেমন্তর বাড়িতে যখন গেছেন, হেমন্ত মুখোপাধ্যায় স্নান করছিলেন। পুলক বন্দ্যোপাধ্যায় এসেছেন শুনে বেশ তড়ি ঘড়ি ভেজা শরীরে বেরিয়ে এলেন। বললেন, কতদিন পরে এলে, একটু বসো, তৈরি হয়ে আসি। আহার বসা, তিনি কি আর শান্ত হয়ে বসেন, সঙ্গে সঙ্গে খাতা কলম নিয়ে গান লিখতে শুরু করলেন। এই একটি দৃশ্য একজন গীতিকবির জন্য অনেক। এবং ওই যে কথাটা, কতদিন পরে এলে একটু বসো, সেটি নিয়ে লিখে ফেললেন গান। কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো।

আমি এই তথ্য জোগাড় করতে করতে যেমন অবাক হয়েছিলাম, আপনারাও নিশ্চয়ই অবাক হচ্ছেন যে এত ভালো ভালো গান, সেগুলি কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ হঠাৎ তৈরি। আমার মনে হয় হঠাৎ হঠাৎ তৈরি শিল্প হয়তো একটু বেশিই ভালো হয়, তাই না? এই হঠাৎ পাওয়া গানে আবার পরে ফিরবো, আগে একটি দায়িত্ব পালন করে নিই। আপনাদের জানিয়ে দিই, আগামীকাল 8/9/2026 হারানো দিনের গানের প্রোমো। ফ্লপ মাস্টার জেনারেল থেকে শুধু মহানায়ক হয়ে ওঠেননি উত্তম কুমার, টলিউড সিনেমা ইন্ডাস্ট্রিকে ধারণ করেছিলেন তিনি 3 দশক ধরে। তার ভুবন ভোলানো হাসি ও মন ভোলানো অভিনয়ের সঙ্গে সিনেমার পর্দায় তার ঠোঁট নাড়ানো গানগুলিও মহানায়ক জাদুর অংশীদার। কিন্তু সেসব গানের নেপথ্যে শুধু হেমন্ত, মান্না, শ্যামল মিত্র বা কিশোর কুমার তো ছিলেন না, ছিলেন আরও অনেকেই। শতবর্ষের উত্তম চর্চায় কালকের হারানো দিন গান

দিনের গান ফিরে পড়বে শেষ অধ্যায়, আর তাদের গান বেছে নিয়ে আপনাদের সঙ্গী হবেন মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। আমি জানি আপনারা সবাই শুনবেন, এত আমরা ভালোবাসি উত্তমকে এবং তার গানকে। তাহলে শুনতে থাকুন, প্রতিদিন এইভাবেই আমাদের পাশে থাকুন। এবার আবারও ফিরি আমাদের হঠাৎ পাওয়া গানের গল্পে। মান্নাদে প্রায়ই পুলক বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন রকম গান শোনাতেন। একদিন কাওয়ালি শোনাচ্ছিলেন, সেই কাওয়ালি শেষ হতেই পুলক বন্দ্যোপাধ্যায় বললেন, কি এর মানে? ঠিক মানেটা বুঝলাম না তো, পাগল নাকি? মান্নাদে তখন বললেন যে, কার ঘাড়ে কটা মাথা আছে যে আমায় পাগল বললে? তারপরে পুলকের দিকে তাকিয়ে বললেন যে, হ্যাঁ আপনি বললে সেটা আলাদা কথা। পুলক বন্দ্যোপাধ্যায় তো একেবারে চুপ। না, মান্নাদের কথায় নয়, তার মাথায় তখন ঘুরছে সেই কালো জয়ী গান। না, এই গানটা মুখে বলে নষ্ট করব না, বরং শুনি আমরা।

আমি জানি যাদের একটু ঝিমুনি লাগছিল এই গানটা শুনে তারা দ্বিগুণ এনার্জি পাচ্ছে আরও জেগে থাকার আমার সঙ্গে, তাই তো? আরেকটি গল্প বলি, সালটা 1959, মায়া মৃগ ছবির জন্য গান চাই। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের অনুরোধে এক রবিবার শ্যামল গুপ্ত এলেন তার গানের স্কুলে ফন রোডে, হাতে নতুন গান ম্যাটেরিয়া মেডিকার কাব্য। গান পড়েই মানবেন্দ্র একেবারে অগ্নিশর্মা, বললেন একেবারে চলবে না, দুমড়ে মুচড়ে জানলা দিয়ে ফেলে দিলেন। ভীষণ রেগে গেলেন শ্যামল, দু ঘন্টা অভিমানে বসে রইলেন। ক্লাস শেষ করে মানবেন্দ্র আবার বললেন, দেখি তো আরেকবার গানটা। শ্যামল গুপ্ত বললেন, মানেটা কি, তুই তো ফেলে দিলি রাস্তায়, আমার কাছে তো আর কপি নেই। শেষ পর্যন্ত সেই দলা পাকানো কাগজ উদ্ধার হলো, আর সেই কাগজ থেকে জন্ম নিল বাংলা গানের এক অবিস্মরণীয় সৃষ্টি, ম্যাটেরিয়া মেডিকার কাব্য।

হয়তো আউটডোরে এমনি ডিউটিটা কোনো দিন পড়বে, প্রেসক্রিপশন মতো হয়তো মিক্সচার গুলো সার্ভ করবে।

করবে। সব দিক আগে দেখে তবে তো ডিগ্রি দেবার কথা ভাববো, নয়তো বা ফার্মাকোলজি টাই নিয়ে আজ লেকচারে নাববো, লেকচারে নাববো, লেকচারে নাববো।

আরেকটি মজার কাহিনী, নিঝুমো সন্ধ্যায় পান্থ পাখিরা, এই গান তৈরির পেছনে। হেমন্ত মুখোপাধ্যায় হঠাৎ করে সিনেমার সিচুয়েশন অনুযায়ী হারমোনিয়ামে একটি সুর তুললেন। পুলক বন্দ্যোপাধ্যায় তো অবাক, তারও কিছুক্ষণ পরে আবার আরও একটি সুর বাজিয়ে দিলেন। পুলককে বললেন, এ নাও অন্তরা, আগের সুরটা স্থায়ী, সে তো দিয়েই দিয়েছি। ভাবুন একবার, মাত্র 15 মিনিটে তৈরি হয়ে গেল একটি গান। আসলে হেমন্ত মুখোপাধ্যায় মনে করতেন, কুস্তি করে গান হয় না, তার জন্য প্রয়োজন হয় প্যাশন। এটা তো সব শিল্পের ক্ষেত্রেই বলুন, জোর করে কিছু হয় না, সবেতেই লাগে প্যাশন। মজা করে আবার পুলককে বলেছিলেন, তিনি যেন কাউকে না বলেন যে এই গানটি এত তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে, সবাই যেন জানে সারাদিন চিন্তা ভাবনা করে তবে এই গান লেখা। আর তারপরে মাস্টার স্ট্রোক লতার কণ্ঠ।

এখন মোটেই সন্ধেবেলা নয়, আর সবাই আমরা নিজের নিজের কুলায় ফিরে গেছি, মানে আমি নই, মানে যারা কাজ থেকে ফিরেছেন। তবুও গানটি শুনতে শুনতে মনে হয় না যে সত্যি ওই বাড়ি ফিরে আসার একটা অপেক্ষা, একটা টান, যেমন লেখা তেমন সুর তেমন কণ্ঠ, ওই দূর পাহাড়ে নিয়ে যায়। সত্যি একেই বলে হারানো দিনের সেই স্বর্ণযুগের গান। আবার একটা গল্প, চিত্রাঙ্গদাতে অর্জুন গেয়ে উঠেছিলেন সুরূপাকে দেখে, কাহারে হেরিলাম, আহা এ কি সত্য, এ কি মায়া। সেই একই অর্জুন বাস্তবেও আছেন, পুলক বন্দ্যোপাধ্যায়, আবারও পুলক বন্দ্যোপাধ্যায়। একদিন তিনি ও মান্না দে জোর কদমে একটি ঠিকানা খুঁজছেন, এমন অবস্থায় একটি বাড়িতে কলিং বেল বাজিয়েছেন, কিন্তু ভুল ঠিকানা। পুলক বন্দ্যোপাধ্যায় হাসতে হাসতে বেরিয়ে আসলেন, অবাক হলেন মান্না দে যে কি ব্যাপার। পুলক বললেন যে ভুল বাড়ি হলে কি হবে, বাড়ির মালকিন বড়ই সুন্দরী, তাকে নিয়ে গান বেঁধে ফেললাম, কি মিলল তো গল্পের সঙ্গে। আর গানটা ওই যে, ও কেন এত সুন্দরী হলো।

আমাদের প্রত্যেকের জীবনে এমন একজন বন্ধু থাকে যে আমাদের বেশ কড়া শাসনে রাখে, এবং প্রায়শই তার চাপাচাপিতেই আমাদের সেরা দিকটি ফুটে ওঠে। তেমনই একজন হেমন্ত মুখোপাধ্যায়। গল্পটা শোনাই। এক বিকেলে চা নিয়ে বারান্দায় বসেছেন দুই বন্ধু, হেমন্ত ও পুলক। এমন সময় দূর থেকে চোখে পড়ল একটি মেয়ে লেকের পাশ দিয়ে চলে যাচ্ছেন ঝরে পড়া কৃষ্ণচূড়া ফুলের ওপর দিয়ে। এই দৃশ্য বড়ই মনে ধরল হেমন্তের। তিনি পুলককে বললেন, এই দৃশ্য নিয়ে একটি গান লিখতে পারো। পুলকবাবু উৎসাহ পেলেন এবং লিখলেন, সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা। বিকেল ছিল যদিও, কিন্তু মিলের খাতিরে বিকেল হয়ে গেল ভোর। হেমন্ত অসাধারণ সুর দিলেন, তৈরি হলো সেই কালোজয়ী এক গান। যদিও এখন ভোরবেলা নয়, হতে অনেকটা দেরি, কিন্তু খুব ইচ্ছে করছে গানটি আপনাদের শোনাই। আর আপনারা এতই ভালোবাসেন যে আমাকে ক্ষমা করে দেবেন। তাহলে শোনাই হেমন্ত মুখোপাধ্যায় কণ্ঠে সেই গানটি।

বেড়েছে। আপনাদের একটি ভূতে পাওয়া গানের গল্প বলি, অনেকেই হয়তো জানেন গল্পটা। তখন আকাশবাণী ভবন ছিল এক নম্বর গার্লসিন প্লেসে, তখন লাইভ ব্রডকাস্টের যুগ। রাত 8টায় অনুষ্ঠান শেষ করেছেন মানবেন্দ্র, আবার 11টায়। মাঝে অনেকটা ফাঁকা সময়, কি করবেন, ছাদে গিয়ে পায়চারি করছেন। তখন আবার আকাশবাণী ভবনের ইতিউতি ভূতের গল্প ঘুরে বেড়ায়, তো সেসব দিকে ভ্রুক্ষেপ করছেন না, গুনগুন করে গান করছেন আর পায়চারি করছেন। এমন সময় পেছন থেকে কে ডেকে উঠল, মানব, মানব। চমকে গেলেন, ঘুরে তাকাতেই দেখলেন দুটো জলজলে চোখ। কে জিজ্ঞাসা করাতে বললেন, আমি শ্যামল, শ্যামল গুপ্ত। তিনি নাকি একটি গান লিখেছেন, তাই ওই অন্ধকারে শোনাতে এসেছেন। শুনেই উত্তেজিত মানবেন্দ্র সঙ্গে সঙ্গে চলে গেলেন সেই রিহার্সাল রুমে। মিউজিশিয়ানদের ডেকে কথা সুর শেষ করে চলল মহড়া। আর 11টা লাইভে ওই গানটি গেয়েছিলেন মানবেন্দ্র। তারপরেরটা ইতিহাস। আকাশবাণীর ডিউটি রুম তখন ভেসে যাচ্ছে উচ্ছ্বাসে, শ্রোতাদের উচ্ছ্বাসে, আর তাদের মুখে বিজয়ের আনন্দ।

এই সমস্ত জিনিয়াসদের আবারও কুর্নিস জানাই, যে দৃশ্য, যে কথা আমাদের মনে তেমন দাগ কাটে না, তারা সেখান থেকে কুড়িয়ে এনেছেন এমন সব শিল্প, এমন সব গান। সত্যি

0: তাই তো আমরা সমৃদ্ধ হয়েছি তাদের থেকে। এই বলেই শেষ করছি আজকে হঠাৎ পাওয়া গানের সফর। আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58, বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 47 সেকেন্ড, বাংলাদেশ সময় 12:30 হয়ে 46 সেকেন্ড।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:24। এখন শুনবেন বাংলা আধুনিক গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী মৃণাল চক্রবর্তী।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:47। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান।

ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ প্রথমেই দুই ভাই ছায়াছবি থেকে পরপর দুটি গান শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: মাগারে। কিরে খামলি কেন, বাজা।
1: গামাপা মাগারে।

ছায়াছবির গানের অনুষ্ঠানে এবার অ্যান্টনি ফিরিঙ্গি ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান শুনবেন শিল্পী মান্না দে।

ইচ্ছা ছবির নাম সন্ন্যাসী রাজা। পরপর দুটো গান শুনলেন মান্নাদের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: এবারের গানটি শুনবেন নিশিপদ্ম ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে।
1: না না।

গোপন পালায় নেই যে অবসর, বুঝলে নটবর তুমিও যাবে না আমিও যাব না।

বুঝলে নটবর, এই মনটা যদি সিরাজ সাজে আমার ভাগ্য মির্জাফর। আমার মনটা যদি সিরাজ সাজে ভাগ্য মির্জাফর, বুঝলে নটবর, কিছুতেই যাব না, তুমিও না আমিও না।

নিশিপত্ত ছায়া ছবির গান শুনলেন। এবার দেয়ানে ছায়া ছবি থেকে পরপর কয়েকটি গান শুনবেন। প্রথম গানটি শুনবেন শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

দেওয়ানিয়া ছায়াছবির গান শুনছিলেন। এবারে ছায়াছবির নাম চিরদিনের শিল্পী মুন্না দে।

0: ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে ছায়াছবির নাম ওগুবধু সুন্দরী, শিল্পী কিশোর কুমার।
1: নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না ওরা।

0: তাই ওদের নাম ললনা।
1: বলছো কি?
0: ঠিক বলছি, ওরা যুক্তি তক্কের ধার ধারে না, সেন্টিমেন্টে চলে, ইচ্ছে মতো কাঁদতে পারে, হাসে ইচ্ছে হলে,

0: তোমার ওপর যখন ওরা ভীষণ রকম রাগ করেন, জানবে ভালোবাসার লক্ষণ।
1: ডেঞ্জারাস
0: 440।

0: What?
1: Fact.
2: তবে যাকে ওরা ভালোবাসে তাকে সবকিছু দেয় নিঃস্ব হয়ে, দুঃখে কষ্টে তার পাশেতে থাকতে পারে সকল সয়ে, কিন্তু কিন্তু কিন্তু বেচাল।

0: তাহলে
1: ওরা সবকিছু সয়, সয় না কেবল ভালোবাসার ছলনা।
2: বুঝলে বুঝলে অবলাকান্ত?

তোমার মুন্ডু খেতে। আমি জানি আসলটা কি, কোনটা ফাঁকি কোনটা মেকি, তুমি চেষ্টা করো বুঝবে না তা। আই বুড়ো তো।

আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গান কিশোর কুমারের কণ্ঠে আনন্দ আশ্রম ছায়াছবি থেকে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:37। এখন শুনবেন নানা রঙের গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। প্রথমে নজরুল গীতি শুনলেন, অজয় চক্রবর্তী এবং সুস্মিতা গোস্বামীর কণ্ঠে।

নানা রঙের গান অনুষ্ঠানটিতে শুনছেন লোকগীতি। এবারে শিল্পী তুলিকা হাজরা।

শুনছেন লোকগীতি ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান। আজকের নানা রঙের গান অনুষ্ঠানটিতে শেষ শিল্পী সনজিৎ মণ্ডল।

আজকের নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণ পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্জ এফএম রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল শিল্পী রাজা আলী খান, শুনবেন রাগ কোমল ঋষভ আশাবরী, তবলায় প্রীতম পল্লে, হারমোনিয়ামে অমিতাভ চক্রবর্তী, তানপুরায় কোয়েল সাহা। কোমল ঋষভ আশাবরী রাগে খেয়াল, পরিবেশনায় রাজা আলী খান।

প্রভাতিতে এতক্ষণ শুনলেন খেয়াল। কোমল ঋষভ আশাবরী রাগে খেয়াল পরিবেশন করলেন রাজা আলী খান। এরপর আবারও শুনব খেয়াল, শিল্পী দীপক মিশ্র এবং প্রকাশ মিশ্র, তবলায় নবারুণ দত্ত, হারমোনিয়ামে রতন নট্ট, রাগ নট ভৈরব। নট ভৈরব রাগে খেয়াল, পরিবেশনায় দীপক মিশ্র এবং প্রকাশ মিশ্র।

0: এতক্ষণ শুনলেন খেয়াল দীপক মিশ্র এবং প্রকাশ মিশ্রর কণ্ঠে রাগ নটভৈরব। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

107 মেগাহার্জ এফএম রেনবো, এখন সময় রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকে মূলত গান শুনব শরতের প্রথম শিল্পী দেবব্রত।

এরপরের গান শুনব, প্রথমে শ্রেয়া গুহ ঠাকুর তার কণ্ঠে, এবং তারপরে গান শুনব সমবেত কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: একশো সাত মেগাহার্টজ FM রেইনবো শুনছেন রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি, পরবর্তী শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।